বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ মঙ্গলবার, 26শে জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ, 22শে জিলহজ, 1447 হিজরি, 9ই জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় আছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, ফাহমিদা নাহিন উইন্দ্রিলা এবং আমি ওপি মণ্ডল। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ সাইফুজ্জামান। শুরুতেই ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম, 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ টিউজডে, দ্য 26th অফ জ্যৈষ্ঠ, দ্য 22nd অফ জিলহজ অ্যান্ড জুন দ্য 9th. দ্য নিউজ রেড বাই আখতারুজ্জামান. ফার্স্ট দ্য হেডলাইন্স. রেজাল্টস অফ দিস ইয়ার্স SSC examinations will be published on 20th July, announces Education Minister. Gandharvapur water treatment plant in Narayanganj to supply 50 crore liters of safe water for Dhaka dwellers, hopes LGRD Minister. Bangladesh is exporting medicines to more than 140 countries, says Health Minister. Government successfully overcomes image crisis created in police force after 5th August, says Home Minister. Free school uniforms will be distributed among 3,50,000 primary school students by next August, informs State Minister for Primary and Mass Education. Dhaka and Port Louis agree to reopen labour market for Bangladeshi manpower. Iran and Israel say they will pause strikes but warn of retaliation if ceasefire breached again. And Bangladesh will face visiting Australia in first match of three-match ODI series in Maypool today. You have just heard the headlines. Now, on to the details. Home Minister Salahuddin Ahmed has informed the Jatiya Sangsad that the government has taken the initiative to amend the Cyber Security Act to prevent the spread of rumours, misinformation, defamatory and misleading content using artificial intelligence on social media and cyberspace. He was responding to the notice of attention by Helen Zarin Khan, a member of the reserved women's seat of Treasury Bench in the House yesterday. Earlier, the sitting of the Jatiya Sangsad resumed with Deputy Speaker Barrister Kaisar Kamal in the chair. Participating in the question and answer session at the beginning of the sitting, Commerce, Industry and Textiles and Jute Minister Khondokar Abdul Muqtadi said the country's trade deficit has increased by about $8 billion in the last 5 fiscal years. He informed the House that as a result, the total amount of trade deficit in the last fiscal year stood at $24.16 billion. The House is to meet again at 3 this afternoon. The results of this year's secondary school certificate, SSC, and its equivalent examinations will be published on July the 20th. Education and Primary and Mass Education Minister Dr. Adam Ehsanul Haq Milon disclosed this while responding to questions from journalists at a press conference held at the Secretariat yesterday. The press conference was organized on various ongoing programs of Education Ministry. The Education Minister said all education boards across the country have been given specific and final instructions in this regard. The decision was taken in line with government commitment to facilitate students' access to higher education and prevent wastage of time after examinations, he added. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakrul Islam Alamgir has said the Gandharvapur water treatment plant in Rupganj of Narayanganj will be in operation within next 1 year. He said this while inspecting the construction work of the Gandharvapur water treatment plant project in Rupganj of Narayanganj yesterday. Mirza Fakrul Islam Alamgir said about 97% of the construction work of this plant, which is one of the largest water supply projects in the country under Dhaka Vasa, has already been completed. Health and Family Welfare Minister Sardar Mohammad Shakwat Hussain has said Bangladesh's pharmaceutical sector is steadily strengthening its position in the global market, with locally produced medicines now being exported to more than 140 countries. He said this while speaking to journalists in the ministry's conference room at Bangladesh Secretariat yesterday. The minister said Bangladesh's pharmaceutical export market would expand further once the country achieves self-sufficiency in vaccine production. Home Minister Salahuddin Ahmed has said the government is taking initiatives to make the police more service-oriented and people-friendly by boosting its moral strength and professionalism. He made the remark while briefing journalists at his ministry in the capital yesterday. following a ceremony to honor police personnel for their recent commendable contributions and achievements. The Home Minister said the government rewarded 15 police personnel for their prompt and sincere roles in Ramesa murder case, saving lives of at least 50 bus passengers at Doluya Ghat and in clueless teenage murder case in Munshiganj. Responding to a question from journalists, he said that the government has successfully overcome the image crisis that affected the police service after 5th August. The police are now more people-friendly than before and have regained public confidence, the Home Minister added. State Minister for Primary and Mass Education, Bobby Hajjaz, has said a pilot program to distribute free uniforms, shoes and school bags among 350,000 primary school students will be completed by August. He gave this information at a press conference at the Secretariat yesterday. The state minister said more than 25,000 schools will come under the program in the initial phase. He added the government plans to distribute these materials to all primary school students from next year after completing the pilot program by December. This is Bangladesh Better giving you the news. Bangladesh and Mauritius have agreed in principle to sign a memorandum of understanding soon to reopen the Bangladeshi labour market in Mauritius, which has been closed for a long time. The decision was taken at a meeting between Labour and Employment and Expatriates Welfare and Overseas Employment Minister of Bangladesh, Arifuul Haq Chaudhry, and Labour Minister of Mauritius, Mohamed Reza Kassam Utim, on the sidelines of the 114th International Labour Conference held in Geneva of Switzerland yesterday. Labour Minister of Mauritius said his country is very interested in hiring skilled manpower from Bangladesh, especially in the one-stop textile industry. He also assured that a draft of the Memorandum of Understanding in this regard will soon be sent to the Bangladesh government. Iran and Israel say they have halted attacks on each other after the two countries exchanged fire for the first time since April's truce. Israel's Prime Minister Benjamin Netanyahu said yesterday his country was holding fire at the moment. However, he stressed that the struggle against Iran and Hezbollah has not finished. It came hours after Iran's armed forces said it had stopped operations following the delivery of a painful response to Israel. It also promised more severe and crushing measures if Israel carried out more strikes, including in Lebanon. Cricket and Bangladesh will take on visiting Australia in the first of the three-match ODI series at Mirpur Sher-e-Bangla National Cricket Stadium in the capital today. The match is scheduled to start at 11 a.m. Bangladesh Betar will air the running commentary of the match. Dhaka Meteorological Office says deep convection is taking place over North Bay and adjoining area. Squally weather may affect North Bay adjoining coastal area of Bangladesh and the maritime ports. Maritime ports of Chattogram, Kokrajhar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valley till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary south-south-westerly gustier squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rangpur, Dinajpur, Bogra, Tangail, Mamunsingh, Khulna, Borishal, Potokhali, Noakhali, Kumilna, Chattogram, Kokrajhar and Sylhet. River ports in these areas are to west caution signal number 1. And now to end the news, the headlines once again. Results of this year's SSC and its equivalent examinations will be published on 20th July, announces Education Minister. Gondolbhapur water treatment plant in Narayanganj to supply 50 crore litres of safe water for Dhaka dwellers, hopes LGAD Minister. Bangladesh is exporting medicines to more than 140 countries, says Health Minister. Government successfully overcomes image crisis created in police force after 5th August, says Home Minister. Free school uniforms will be distributed among 3,50,000 primary school students by next August, informs the State Minister for Primary and Mass Education. Dhaka and Port Louis agree to reopen labour market for Bangladeshi manpower. Iran and Israel say they will pause strikes but warn of retaliation if ceasefire breached again. And Bangladesh will face visiting Australia in first match of three-match ODI series in Mayport today. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna Khobor Porchi Abdul Sabur. খুলনা মহানগরী এলাকায় ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ে এক মত বিনিময় সভা গতকাল নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। সভায় বাজারসমূহের অভ্যন্তরীণ ড্রেনসমূহ ও জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণ করার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক পৃথক কমিটি গঠন, ইজিবাইকের ব্যাটারি থেকে দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিচ্ছন্নতার আওতায় আনা সহ কেসিসির সাথে বেসরকারি সংস্থাসমূহের কাজের সমন্বয় করার সিদ্ধান্ত গৃহীত হয়। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা শেখ আবু শাহিন, মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা মোহাম্মদ আখতারুজ্জামান, জেনারেল হাসপাতালের পরিচালক ডা মোহাম্মদ রফিকুল ইসলাম, নৌবাহিনী হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোসাদ্দেকুল, খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা প্রদীপ দেবনাথ ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা মুস্তফা আল মামুন সহ মহানগরীর বিভিন্ন বাজার, দোকান, রেস্তোরাঁ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি বিষয় ছিল সুস্থ সংস্কৃতি ও বিনোদন চর্চায় উদ্বুদ্ধকরণ। এবার এর উপর শুনুন আমাদের মাগুরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে সুস্থ সংস্কৃতি ও বিনোদন চর্চায় গুরুত্ব দেওয়া হয়েছে। তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে মাগুরা একাশনের সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন,
3: সাংস্কৃতিক জগতে ইতিমধ্যে আপনারা অনেক বড় পরিবর্তন দেখেছেন। রবীন্দ্র নজরুল জয়ন্তী, নজরুল উৎসব, রবীন্দ্র উৎসব এবং একই সাথে বাংলাদেশের গ্রাম থেকে গ্রামাঞ্চলে মানুষের মধ্যে যে একটা এক ধরনের অশান্তি বিরাজ করছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখনই আপনি এই স্পোর্টস কালচার এইগুলোর দিকে ধাবিত হবেন, তখনই মাদক দ্রব্য যারা সেবন করে এবং যারা এই ব্যবসা করে তারাও কিন্তু অনেকখানি বাধাগ্রস্ত হবে।
2: গান, নাটক, আবৃত্তি, লোকসঙ্গীত ও খেলাধুলার মতো ইতিবাচক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতে কাজ করছে সরকার। জেলা উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিনোদনমূলক আয়োজন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মাগুরা একাশনের সংসদ সদস্য মোহাম্মদ মোনার হোসেন আরো বলেন,
3: আমাদের নির্বাচনী ইশতেহারে যা বলেছিলাম তা আমরা ইনশাল্লাহ পালন করব। সুস্থ ধারার বিনোদন এবং সাংস্কৃতিক খেলাধুলা কিভাবে ডেভেলপ করে আগামীতে, এটা খুব খুবই স্পষ্ট হয়ে যাবে মানুষের কাছে।
2: লোকসংস্কৃতি ও সাংস্কৃতিক চর্চা বাড়লে নতুন প্রজন্ম নিজেদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। হেলাল হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: 2025-26 অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনারের আওতায় কৃষকদের দক্ষতা ও উন্নয়নশীলতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল পার্টনার কৃষক কংগ্রেস অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশারেফ হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজন করে সাতক্ষীরা দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল VWB প্রকল্পের আওতায় 570 হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে 30 কেজি করে চাল বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে এই চাল বিতরণ করেন। ইউপি সদস্য সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক 2026 জেলা পর্যায়ে ক্রীড়া সাংস্কৃতিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা গতকাল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস কাউসার আজিজ এতে প্রধান অতিথি এবং অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শরীফ আসিফ রহমান এতে বিশেষ অতিথি ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বর্ডার গ্রেড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল সাতক্ষীরার ভোমরা, মাদ্রা ও হিজলদি বিওপি এবং বাকাল চেকপোস্ট এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালিয়ে 21 লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় নিম্নমানের গলদারে নূর পোনা ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের গতকালের খেলায় যশোর সম্মিলন ইনস্টিটিউট 61 রানে মেহেরপুর জোড়পুকুরি স্কুলকে পরাজিত করেছে। যশোর সম্মিলন ইনস্টিটিউট প্রথমে ব্যাট করে 40 ওভারে 10 উইকেটে 185 রান করে। জবাবে মেহেরপুর জোড়পুকুরিয়া স্কুল 35 ওভারের সবকটি উইকেটে 124 রান করতে সমর্থ হয়। ফুটবল। সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাপড়া আমিনউদ্দিন ক্রীড়া উদ্যানে গতকাল এক প্রীতি ফুটবল খেলায় হিন্দল যুব সংঘ 3-0 গোলে নবরণ সংঘকে পরাজিত করেছে। এদিকে যশোর সদর উপজেলার এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অপর এক প্রীতি ফুটবল খেলায় ব্রাজিল সমর্থক গোষ্ঠী 1-0 গোলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমেলা সৃষ্টি হচ্ছে। এ প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
4: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানটি গিয়েছেন রূপা রানী সাহা।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: সর্বশেষ দেশাত্মবোধক গানটি শুনবেন
2: অশোক কুমার দের সাজানো কথামালায় সালাউদ্দিন খানের কণ্ঠে।

0: আপনারা এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.4 মিটারে 558 কিলোহার্জ এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতেই গিয়েছেন গাজী মাহফুজানাম অচিন্ত্য কুমার ভৌমিকের কথায়। গানটি শুরু করেছেন মানিক দেবনাথ।

বাংলাদেশ বেতার খুলনা প্রেস্টুতে আমাদের অনুষ্ঠানের সম্পর্কে কয়েকটি ঘোষণা রয়েছে। আজ মঙ্গলবার আজ থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা এবং বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। এ খেলা চলতি ধারা বিবরণী আপনারা বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি শুনতে পাবেন, যা প্রচারিত হবে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এই একই মিটার ব্যান্ডে আগামী 10 জুন 2026 বুধবার সকাল 10টায় সেনাকুঞ্জ ঢাকা সেনানিবাস ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক জাতিসংঘ শান্তি রক্ষা দিবস 2026 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আর এছাড়াও আগামী 11 জুন 2026 বৃহস্পতিবার বিকেল 3টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরে বাজেট বক্তৃতা প্রদান করবেন। এই বাজেট অধিবেশন এবং মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে যথাসময়ে। ঘোষণা পাঠটি শুনলেন। প্রিয় শ্রোতা, শুনছিলেন বর্ণাটিতে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। চলুন আবারও ফিরে গানে কাছে। এবারের শিল্পী শেখ হাফিজুর রহমান, গানের কথা লিখেছেন সর্দার লতিফ, শুরু করেছেন শেখ আব্দুস সালাম।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যেই তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বর্ণালীর আয়োজনে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারের গানটি শুনবেন রফিকুর রশিদের কথামালায়, অপূর্ব রায়ের সুরে, শিল্পী বেনুজির আমিন স্বর্ণার কণ্ঠে।

0: প্রিয়শ্রোতা, এই গানটির সাথেই শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী।
1: ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি শিমি আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার অভিযোগ, অপতথ্য, মানহানিকর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্টের বিস্তার রোধে সাইবার সুরক্ষা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি গতকাল জাতীয় সংসদের সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য হেলেন জেরিন খানের উত্থাপিত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ তথ্য জানান। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পূর্ববর্তী সরকারের দুর্নীতির কারণে বাণিজ্য পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জ রাসায়নিক যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজার পরিস্থিতিও এতে ভূমিকা রেখেছে। সংসদের বৈঠক আজ বেলা 3টায়। চলতি বছরের এসএসসি সমমান পরীক্ষার ফল আগামী 20 জুলাই প্রকাশিত হবে। এলক্ষ্যে দেশের সব শিক্ষাবর্গকে সুনির্দিষ্ট জোয়ার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনাম এহসানুল হক মিলন গতকাল তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রবেশের পথ সুগম করতে এবং পরীক্ষা পরবর্তী সময় সরকার প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় চলমান এসএসসি পরীক্ষার যাবতীয় প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আগামী নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন বন্ধুপুর পানি শোধনাগার অন্যতম বৃহৎ এই পানি সরবরাহ প্রকল্পের প্রথম ধাপের কাজ ইতিমধ্যে প্রায় 97% শেষ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকাত হোসেন বলেছেন, বাংলাদেশের ওষুধ বর্তমানে বিশ্বের 140টির বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা স্বাস্থ্য খাতের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। তিনি গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডেঙ্গুর মৌসুম সামনে রেখে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আক্রান্তের হার কমাতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও সেবামুখী ও জনবান্ধব করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল সাংবাদিকদের একথা বলেন। সাংবাদিকদের প্রশ্ন জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2024 সালের 5ই আগস্টের পর পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে যে সংকট কাটিয়ে উঠতে বর্তমান সরকার সফল হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজার জানিয়েছেন, আগামী আগস্টের মধ্যে 3.5 লাখ প্রাথমিক শিক্ষকের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম জুতা ও স্কুল ব্যাগ বিতরণের পাইলটিং কর্মসূচি শুরু হবে। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যে পাইলটিং শেষ করে আগামী বছর থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে একটা উপকরণ বিতরণে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে। বেলা 11টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দর সমূহে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়া রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9টা বেজে 5 মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে বাংলাদেশ বেতার খুলনা।

0: অনেক কথাই যায় যে বলি, কোনো কথা না বলে। হ্যাঁ বন্ধুরা, এমন এমন সময় আসে যখন হয়তোবা আমরা কথা বলি না বা কথা বলার প্রয়োজন হয় না, মনের কথা বুঝে নিতে হয়। ঠিক যেমনটি সকাল 9:05 বাজলেই আপনাদের মনের কথা আমরা পড়তে পারি, কেননা আপনারা অপেক্ষা করছেন আপনাদের ভালো লাগা ভালোবাসা গানগুলো শোনার জন্য রূপালীর আয়োজনে। তাই আর দেরি না করে বন্ধুরা উপস্থিত হয়েছি আপনাদের সেই জনপ্রিয় ভালো লাগা ভালোবাসার সব আয়োজন, অর্থাৎ রূপালীর আয়োজনে। আর এই রূপালীর আয়োজনে সাথে রয়েছি আজ
1: ফাহমিদা নাহিন ইন্দ্রিলা, ওপি মন্ডল
0: এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে আছেন আবু সাইদজান কাদরি, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ সাইফুজ্জামান। বন্ধুরা, আপনাদের সাথে আমরা কথা বলবো, ফোন ইন পর্বে কথা বলবো। যেহেতু আজকে চিঠি আছে, মনটা সত্যি ভালো লাগছে।
1: অসুখ নেই?
0: না না না, সেরে গিয়েছে। আসলে সিজনাল একটু সমস্যা ছিল, সেটা কেটে গিয়েছে। তো এখন একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তুমি যখন অসুস্থতার কথা বললি তখন তো বলতেই হবে যে বন্ধুরা, এখন যেহেতু বৃষ্টির সময় ঠান্ডা কিন্তু লাগানো যাবে না। তো যাই হোক, আমরা সাবধানতা অবলম্বন করে ভালো থাকার চেষ্টা তো করবই, কেননা ভালো না থাকলে কোনো কিছুতেই মন বসবে না, সে যতই আমরা ভালো ভালো গান শুনাই না কেন। তো আপনারা যদি আমাদের কাছে ফোন করতে চান তাহলে ফোন নাম্বারটি একটু জানিয়ে দিন,
1: 01974-121970।
0: অঞ্জিলা, যেহেতু সুস্থই আছি আমরা সবাই, সেক্ষেত্রে আমাদের বন্ধুদেরকে আমাদের ঠিকানাটা জানিয়ে দিতে পারি, যে ঠিকানা বন্ধুরা ঝটপট আমাদেরকে লিখে ফেললে আমরা অবশ্যই তাদের পছন্দের গানগুলো শোনাবো।
1: রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানা রয়েছে আপনাদের জন্য রূপালীর আয়োজনে।
0: হ্যাঁ, লিখেছেন, এবার চিঠিটা হাতে নিয়েছি যে আমি একদিন রূপালী, আমি প্রতিদিন রূপালী শুনে থাকি, আমার খুব ভালো লাগে, তবে আমার চিঠি কম পড়া হয়। অভিযোগ, অভিমান,
1: চিঠি তো আমাদের কাছে এসে পৌঁছাতে হবে বন্ধু। বেশি বেশি করে চিঠি লিখবেন যাতে আমরা প্রতিদিনই কারো না কারো চিঠি পড়তে
0: পারি। হ্যাঁ, কেননা আমাদের কাছে চিঠি কিন্তু একেবারে সরাসরি ডাকবেন এসেই পৌঁছে দেয় তা কিন্তু না, কয়েকটা ধাপ মানে পার হওয়ার পরে আমাদের কাছে আসে, তারপর আমরা অবশ্যই পড়ে শোনাই। আর চিঠি পড়তে কারটা ভালো লাগে, আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকের এই চিঠিটি লিখেছেন মোহাম্মদ লুৎফর জর্দার, বড়খোলা পংসা রাজবাড়ি থেকে। আর সেই সাথে আছেন আব্দুর রহমান চেউলি, কাশিম সর্দার, পলাশ কুমার সরকার এবং রেজাউল আলম জড্ডু। সবাই মিলে আপনারা শুনতে চেয়েছেন লেডি রংবাজ ছবির গান। তো ওপি আছে আমাদের তালিকাতে?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই আছে। শিল্পীর নামটা বলে দেই, শাকিলা জাফর ও খালিদ হোসেন মিলুর কণ্ঠে। চলুন আপনাদের সকলের পছন্দের গানটি দিয়ে শুরু হোক আজকের রূপালীর আয়োজন।
0: শাকিলা জাফর এবং খালিদ হাসান মিলু।

শ্রোতা, আপনারা রূপালী অনুষ্ঠানে আপনাদের পছন্দ করা অনুরোধের গানগুলো শুনছেন। এবারে শোনাব মকরন্দ মণ্ডল রায়ের মল খুলনার বন্ধুর অনুরোধে ছন্দ হারায় গেল। এছাড়া ছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে এবারের গানটি।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলার জন্য 01974121970 এই নম্বরে। নিশ্চয়ই আপনারা প্রস্তুত আছেন, তো প্রথম বন্ধু কে আছেন তার সাথে কথা বলুন।
1: হ্যালো,
0: শুভ সকাল। প্রকাশ বিশ্বাস বলেন। ঠিক আছে, আমরা তো আছি আপনাদের সাথে, আমরা চাই যে আপনাদের সাথে পুরোটি সময় জুড়ে থাকতে। তো এবারে কে আছেন? হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: মানিক বলতেছি, মানিক
0: মানিক। হ্যাঁ বলুন মানিক ভাই। মধুমিলন, হ্যাঁ, ফেরদৌসি রহমান। কথা বলো না বলো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব। হ্যাঁ, অনেক সুন্দর একটি গান, ধন্যবাদ, নিশ্চয় সাথে থাকবে। হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: আমরা সকলে ভালো আছি, নিশ্চয় আপনিও খুব ভালো আছেন।
3: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে, কে বলছেন, কোথা থেকে? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন। আসলে আমরা আগে ফোনে সংযোগ পেয়ে দ্রুত প্রয়োজনীয় কথাটা যদি সেরে ফেলি, তাহলে কিন্তু আমরা পুরো মানে সবার কথাই জানতে পারি, তার সবার অনুরোধে কথাটি শুনতে পারি।
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
1: ইয়াসউদ্দিন ভাই, আপু কেমন আছেন?
0: আমরা সকলে ভালো আছি, নিশ্চয়ই আপনিও খুব ভালো আছেন।
1: আমি অনুরোধ করার জন্য ক্লান্ত হয়ে যাচ্ছি, ডাক্তার বাড়ির সবার গান শোনানোর জন্য বলছিলাম যে
0: সম্ভবত আমাদের তালিকাতে মানে সংগ্রহে হয়তো নেই, এই জন্য অন্য একটা। হ্যাঁ,
1: পূর্ব
0: চট্টগ্রাম
1: থেকে গিয়াসউদ্দিন বলছি,
0: কোনটি
1: একটি গান শোনাবেন কিয়ামত থেকে?
0: আচ্ছা ঠিক আছে, এবার আপনি ভালো একটা ছবির গান শুনতে চেয়েছেন, যে গান বা যেই ছবি আমাদের সংগ্রহে আছে। হ্যাঁ, আমার মনে হয় ওনার ওই গানটি আমাদের এই মুহূর্তে সংগ্রহে নেই, বিধায় শোনাতে পারছি না। হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আপু কথা বলছিলাম দীপঙ্কর নন্দন প্রতাপপুর থেকে।
0: জি দাদা বলুন।
1: সুন্দর এই সকালে আপনাদের সাথে আছি আর আমাকে গান শোনাবে, সব থেকে না ছায়াছবি থেকে?
0: বুঝি নাই,
1: যে কোনো একটি গান শোনাবেন আপু।
0: কোন ছায়াছবি?
1: ঠিকানা,
0: স্বপ্নের ঠিকানা, ছায়াছবি। আচ্ছা ঠিক আছে, স্বপ্নের ঠিকানা তো বাংলাদেশ ভিতর খুলনার ঠিকানা, এটার কোন বিকল্প নেই। স্বপ্নের ঠিকানা এবং শান্তির ঠিকানা, সেই আর কি। আর সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনারা রয়েছেন রূপালী আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দ করা ছায়াছবির গান। এই মুহূর্তে কথা হচ্ছে 01974121970 এই নম্বরটিতে। হ্যালো, সালাম আলাইকুম।
4: শুভ সকাল।
0: শুভ সকাল, জি বলুন।
4: রায় মহল খুলনা থেকে অনুপ বিশ্বাস বলছি।
0: বলুন কি
4: গান শুনতে চাই? লজ্জা ছায়াছবি থেকে ইন্দ্রকিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে তুমি যে কখন এসে মন চুরি করেছো,
0: তা নিজেও জানি না, তাই তো ভালোবাসা এমনই হয় না? একদমই তাই, তবে মনকে একটু নিজের কন্ট্রোলে রাখা উচিত, তাই না? তাহলে তো আবারও সেই ফেরদৌস ওয়াহিদের ওই গানটার কথা বলতে হবে, যে আগে যদি জানতাম তবে মন ফিরে যেতাম। একদমই। আচ্ছা, হ্যালো হ্যালো,
1: শুভ সকাল।
0: জি শুভ সকাল। হ্যাঁ হ্যাঁ আসি, বোঝা যাচ্ছে না কথা কেটে কেটে যাচ্ছে, আবার বলুন। হ্যালো
1: দিদি, কথা বলছি পলাশ,
0: পলাশ কুমার সরকার। হ্যাঁ, কি কি ছবির গান শুনতে চান? আপনি কাঞ্চনজঙ্ঘ ডুমুরিয়ার বন্ধু, এটা জানি, ছবির নাম কি বলুন। হ্যাঁ হ্যাঁ, স্বপ্নের, স্বপ্নের বাসর
1: দিদি। হ্যাঁ হ্যাঁ,
0: কিছু কিছু মানুষের জীবনে। আচ্ছা যাই হোক, স্বপ্নের বাসরটা তো পেলাম, এবার আমরা চেষ্টা করব বন্ধুর পছন্দের গান শুনিয়ে দেওয়ার জন্য। এবারে কে আছেন?
5: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
5: কেমন আছেন আপনি?

0: আপনারা রেডিও সিটি ভলিউমটি কমিয়ে আমাদের কাছে স্পষ্ট করে নাম ঠিকানা না বললে আমরা আপনার অনুরোধের কথা বুঝতে পারবো না।
1: যাক, মোল্লাবাড়ি বউ আব্দুল বকর মন্ডল, শালিকা মাগুর, এটা অনেক কষ্টে বুঝেছি। রেডিও সিটির ভলিউমটা কমিয়ে কথা বলতে হয় অথবা একটু দূরে সরে গিয়ে কথা বলতে হয়। নিজেদের কথা নিজেদেরকে শুনতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই বন্ধু। তো যাই হোক, এবারে কে আছেন তার সাথে কথা বলে নিচ্ছি।
2: শুভ সকাল।
0: শুভ সকাল।
2: রায়ের মল খুলনা থেকে সুফল বিশ্বাস বলছিলাম আপু।
0: জি বলুন।
2: আমাকে গান শোনাবেন দেনমহল ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠে শুভ এলো ভালোবাসার, এই নামের গানটি।
1: মৌসুম এলো ভালোবাসার, ঠিক আছে, আমরা
0: চেষ্টা করি।
1: হ্যাঁ, কখনো ঝড় কখনো বৃষ্টি কখনো বা মেঘ, আবার কখনো বা কাঠ ফাটানো, এটাও কিন্তু বলতে হবে। হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
1: জি ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? অনেক ভালো আছি, বলুন কে বলছেন? আব্দুল সামাদ শেখ। হ্যাঁ
2: জি জি। এত বাকি গান শোনাবেন হচ্ছে ঘর
1: ঘর
2: ঘর ছবি থেকে গান শোনাবেন। কি খেলা খেলেছো তুমি শূন্যতে বসে?
1: কি খেলা খেলেছো তুমি শূন্যতে বসে? অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করবো আপনাদেরকে ধরতে, মানে আপনাদের পছন্দের গান শোনাতে। তো নিশ্চয় আমাদের সাথে থাকবেন। আমরা আর একটি কিংবা দুটি ফোন নিয়ে আবারও ফিরে যাব গানের কাছে, কেননা অনেক অনুরোধ রয়েছে আমাদের তালিকাতে, তাদের গান তো শোনাতে হবে, অবশ্যই শোনাবো। তবে এই প্রচণ্ড তাপদাহে বন্ধুরা, আপনারা যদি খুব বেশি কাজ না থাকে তাহলে বাইরে বের না হওয়াটাই ভালো। আর আজকে যেহেতু উপকূলীয় অঞ্চলে কিন্তু 3 নম্বর সতর্ক বার্তা রয়েছে, আবহাওয়া বার্তা, সুতরাং নৌ ভ্রমণে যাওয়ার আগে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই আবহাওয়া বার্তা জেনে, সতর্ক বার্তা জেনে তারপরে যাবেন, যতটুকু সম্ভব মানে নদীর বা পাড়ের আশেপাশে থাকাই উচিত। এবারে কি বলছেন?
0: হ্যালো, শুভ সকাল।
3: কথা বলছি লাভলি নন্দনপুর খুলনা থেকে।
0: জি বলুন।
1: লক্ষ্মীবধূ ছবি গান শুনতে চেয়েছেন, কখনো যদি হারিয়ে যায় মনে রাখবে কিনা? অবশ্যই আমরা অন্তত মনে রাখবো। কে বলছেন?
0: শেষ বন্ধু, কে যুক্ত হচ্ছেন? হ্যালো,
2: ওয়ালাইকুম
0: আসসালাম।
4: আফজাল মোল্লা কেওতলা বটিয়াঘাটা থেকে বলতেছি।
0: জি বলেন।
4: গান শোনাবেন ছবির নাম বাংলার বধু। বাংলার বধু থেকে দেখুন একটা গান শুনিয়ে দিবেন।
0: ঠিক আছে,
1: ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা এবার ফিরে আছি গানের কাছে।
0: স্বামী কেন আসামি? এই প্রশ্নের উত্তর খুঁজে আসি স্বামী কেন আসামি ছায়াছবি থেকে উদিত নারায়ণ ও কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন মোহাম্মদ ইব্রাহিম, মোরেলগঞ্জ বাগেরহাট থেকে।

প্রিয় শ্রোতা, আপনারা রূপালী অনুষ্ঠানে আপনাদের পছন্দ করা ছায়াছবির গান শুনছেন। আবারও যাব গানে, আর এবারে শোনাবো অনুরাগ বাণীচিত্র থেকে মোহাম্মদ আব্দুল জব্বারের কণ্ঠে গান। গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন মোল্লারহাট থেকে সুনীল।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয় পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারাদেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, শুনছেন রূপালী অনুষ্ঠান, শুনতে পাচ্ছেন রূপালী অনুষ্ঠানে আপনাদের পছন্দ করা ছায়াছবির গান। শোনাবো এবারে জয় পরাজয় ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন আপনি আফজাল মোল্লা ডেওয়াতলা পটিয়াঘাটা থেকে। নিশ্চয়ই সঙ্গে আছেন, শুনতে থাকুন আপনার পছন্দের গান।

0: এবারে রয়েছে টপ সম্রাট ছবির গান। যে গানটি শুনতে চেয়ে আব্দুল সামাদ শেখ, আপনি বোয়ালমারি ফরিদপুর থেকে অনুরোধ করেছিলেন। এছাড়া মুজিবর এবং সুফিয়ান আপনারা জয় বাংলার মোর খুলনা থেকে অনুরোধ করেছিলেন শিল্পী মমতাজের কণ্ঠে সেই বিখ্যাত গানটি। বন্ধু যখন বনিয়া আমার বাড়ি আঙিনা দিয়ে হাঁটতে যায়, তাই না?
1: বুকটা ফাইটা যায়,
0: সত্যি ভীষণ কষ্ট লাগে। চলুন শুনে আসি আপনাদের পছন্দের গানটি।

রূপালী আয়োজনের সর্বশেষ গানটি শুনবেন মনির খান ও কনক চাপার কণ্ঠে, বাণীচিত্র ও সাথীরে। গানটির অনুরোধকারী শ্রোতা ইসমাইল হোসেন, বাগমারা, শিবগঞ্জ। নিশ্চয় সঙ্গে আছেন, শুনতে থাকুন আপনার পছন্দের গান।

প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের পুরোটা আয়োজন। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম অপি মণ্ডল এবং ফাহমিদা নাহিন অন্দ্রিলা, এবং সেই সাথে ছিলাম রুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন আবু সাইদান কাদ্দি, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ সাইফুজ্জামান। আপনাদের সাথে কথা হবে আবারও দ্বিতীয় অধিবেশনে, মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। তবে হ্যাঁ, আজ আপনাদের সাথে দ্বিতীয় অধিবেশনে কথা হবে সকাল 10:49 মিনিটে। নিশ্চয় ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

মেগাহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। তবে হ্যাঁ, আজ আপনাদের সাথে দ্বিতীয় অধিবেশনের কথা হবে সকাল 10:49 মিনিটে। নিশ্চয় ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

মেগাহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। তবে হ্যাঁ, আজ আপনাদের সাথে দ্বিতীয় অধিবেশনের কথা হবে সকাল 10:49 মিনিটে। নিশ্চয় ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Bitar Khulna. Shokal 10ta beje 47 minute amader studio khurite. Shuru holo amader ajker ditiyo othibeshon. Onushthan prochorito hocche medium e 537.63 meter e 558 kHz e eki sathe FM band 88.8 MHz ebong Bangladesh Bitar mobile app theke. এ মুহূর্তে অনুষ্ঠান ঘোষণায় রয়েছে ফাহমিদা নাহিন অন্টিলা, ওপি মন্ডল এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে আছেন আবু সাইদজান কাদরি। প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং মোহাম্মদ সাইফুজ্জামান। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এ অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন শুনুন দেশের গান। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আপনাদের নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে।

0: আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করা হবে। খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ, এফএম 104 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর এফএম 88.8 মেগাহার্টজ, কক্সবাজার এফএম 100.8 মেগাহার্টজ, বরিশাল এফএম 105.2 মেগাহার্টজ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান এফএম 92 মেগাহার্টজ, কুমিল্লা এফএম 103.6 মেগাহার্টজ এবং রাঙ্গামাটি এফএম 103.2 মেগাহার্টজে একযোগে সম্প্রচার করা হবে। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। শ্রোতা বন্ধুরা, এখন আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্সে।
1: আসসালামু আলাইকুম, রেজওয়ান ফেরদৌসজিকো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ বেতার। সরাসরি ঢাকার বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিছুক্ষণের মধ্যেই স্বাগতিক বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে সফরকারী অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে। প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়া দলের দলীয় অধিনায়ক জস ইংলিশ তিনি টসে জয়লাভ করে সরাসরি বোলিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইতিমধ্যেই ওয়েদার কন্ডিশন চমৎকার, আকাশে রোদ রয়েছে, হালকা বাতাস রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করব খেলা অনুষ্ঠিত হবে। উভয় দলের খেলোয়াড় বৃন্দ তারা ট্রফি রেখে মাঝখানে দুদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন এবং আমরা জানি যে দুদলই তারা তাদের মতো করে আজকে খেলায় যোগ্যতা প্রমাণের চেষ্টা করবে। বাংলাদেশ তারা তাদের যোগ্যতা দিয়ে ঢাকার এই বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনেকগুলো ম্যাচ তারা জয়লাভ করতে সমর্থ হয় এবং আপনারা জানেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ কিন্তু শক্তিশালী দল। প্রতিনিয়ত বাংলাদেশকে এখন জয়লাভ করতে হবে এবং আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের র্যাঙ্কিংটাকে উন্নতি ঘটাতে হবে। আমরা দেখতে পাচ্ছি উভয় দলের খেলোয়াড় বৃন্দ তারা দাঁড়িয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যেই জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হবে এবং প্রথমেই অস্ট্রেলিয়া দলের জাতীয় সঙ্গীত কিছুক্ষণের মধ্যেই পরিবেশিত হবে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া দলের জাতীয় সঙ্গীত

পরিবেশিত হল এবারে আমাদের গর্বের, আমাদের অহংকারের, লাল সবুজের বাংলাদেশের জাতীয় সঙ্গীত।

এই মাত্র বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হল। দর্শকরা করতালি দিয়ে জানিয়ে দিলেন তারা বাংলাদেশী। তারা খেলা দেখতে এসেছেন ঢাকার এই বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বেশ কয়েকজন আজকের বাছে আমরা দায়িত্ব পালন করব। রিজানুর রহমান চঞ্চল, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন পলাশ, আবেদিন পারভেজ এবং রেজওয়ান ফেরদৌস চিকো। প্রকৌশল তত্ত্বাবধানে আসিফ মোহাম্মদ, শব্দ নিয়ন্ত্রণে মোহাম্মদ রুহুল আমিন, মেহের আফরোজ কবিতা তত্ত্বাবধানে, মোহাম্মদ রফিক উদ্দিন আকন প্রযোজনায় মোহাম্মদ আহসান হামিদ। ইতিমধ্যেই খেলোয়াড়দের নামের তালিকা চলে এসছে। বাংলাদেশ দলের হয়ে আজকে যারা খেলবেন তারা হলেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নজমুল হোসেন শান্ত, কীর্তন কুমার দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, ম্যাদি হাসান বিরাজ দলীয় অধিনায়ক, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তানভীর ইসলাম। পাশাপাশি অস্ট্রেলিয়া দলের হয়ে আজকে যারা খেলবেন তারা হলেন ম্যাথু শট, কুপার কনলি, জস ইংলিশ, মানস লাবুশন, অ্যালেক্স কেরি, ক্যামেরুন গ্রিন, ম্যাট ব্রেনশো, লিয়াম স্কট, শাভিয়ার বাটলেট, নাথান এলিস এবং অ্যাডাম জাম্পা। দুয়া আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যালেক্স ওফ এবং গাজি সোহল। টিভি আম্পায়ার হলেন আহসান রাজা, পাঁচ রেফারি হলেন প্রকাশ ভাট। খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত ভাষ্য শুনছেন আপনারা বাংলাদেশ বেতার থেকে। আরো একবার যারা এই মাত্র বাংলাদেশ বেতারের সঙ্গে যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, অস্ট্রেলিয়া দলের দলীয় অধিনায়ক জস ইংলিশ তিনি সরাসরি টসে জয়লাভ করে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত গ্রহণ করেন। দুডি স্লিপ, ডিপ থার্ড ম্যান ব্যাকওয়ার্ড পয়েন্ট, শর্ট এক্সট্রাগাওয়া, মিড অফ মিড অন, শর্ট মিড উইকেট এবং ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, এই হল অস্ট্রেলিয়া দলের ফিল্ডিং এর অবস্থান। দুই উদ্বোধনী ব্যাটার হিসেবে যারা এসছেন ব্যাটিং করতে সে কথা আপনাদের জানাব। বোলার বোলিং করবেন জাভিয়ার বাটলেট, তিনি 15 উইকেট পেয়েছেন 6 ম্যাচে, সর্বোচ্চ 70 রান দিয়ে তিনি 5টি উইকেট পেয়েছেন। তিনি বোলিং করবেন এক্ষেত্রে মিরপুর থানা প্রান্ত থেকে। কাউন্ট ডাউন চলছে, 5, 4, 3, 2, 1, হিয়ার উই গো, ফার্স্ট বল অফ দ্য ইনিংস। আসছেন বোলিং করার জন্য বোলার চমৎকার রান আপ, বল করলেন, এবারে ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন। ব্যাটার হলেন সাইফ হাসান এবং অপর ব্যাটার হলেন বাংলাদেশ দলের তানজিদ হাসান তামিম। দুজন ব্যাটার হিসেবে এসছেন এবং বলের গতি কিন্তু 130 কিলোমিটার পার আওয়ার, চমৎকার সুইং রয়েছে। আপনারা জানেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নম্বর উইকেটে খেলা অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে এই উইকেটে কিন্তু চমৎকার রান হয় এটি আমরা সকলেই জানি। আসছেন বোলিং করার জন্য এক্ষেত্রে বোলার বাটলেট, চমৎকার রান আপ, বল করলেন, এবার ড্রাইভ করলেন, তবে ফিড অফ এ ফিল্ডার বলে লাইনে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এটি অবশ্য ডট বল। এক সময় সেই মাইটি অস্ট্রেলিয়া, সেই অস্ট্রেলিয়া কিন্তু এখন সেরকম দল নয়, কারণ সে সময় আপনারা জানেন অ্যাডাম গিলক্রিস্ট খেলতেন, চমৎকার ব্যাটিং করতেন। ম্যাথু হেইডেনের কথা আপনাদের নিঃসন্দেহে মনে রয়েছে, মার্ক ওয়াই স্টিভা, রিকি পন্টিং দুর্দান্ত খেলতেন অস্ট্রেলিয়া দলের হয়ে, সেই কথায় পরে আসব। আসছেন বোলিং করতে বোলার চমৎকার রান আপ থানা প্রান্ত থেকে, বল করলেন, এবারে লেগ স্টাম্পের উপরে অন ড্রাইভ করার চেষ্টা, ব্যাটে লেগেছে কিনা সেটি দেখার বিষয়, তবে আম্পায়ার ব্যাটে লাগার সংকেত প্রদান করলেন, যার ফলে অফ দ্য মার্কে গেলেন সাইফ। প্রথম রান বাংলাদেশের, এক কোন উইকেট না হারিয়ে স্বাগতিক বাংলাদেশ দলের আপাতত সংগ্রহ। প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বাসে বাংলাদেশ দল, তারা প্রতিদ্বন্দ্বিতা করছে সফরকারী অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে। সেই বাংলাদেশের লিটল মাস্টার মোহাম্মদ আশরাফুল তার 17 রানে
কার্ডিফে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ট্রাই নেশন সিরিজে বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়াকে পরাজিত করে। তারপর আর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ঠিক সেভাবে অস্ট্রেলিয়াকে পরাজিত করতে পারেনি। আরো একটি বল এবারে দেখলেন, বুঝলেন, সময় নিলেন, ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন, দর্শক সংখ্যা মোটামুটি, তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা মাঠে প্রবেশ করবেন আমাদের গর্বের, আমাদের অহংকারের এই ঢাকার বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি তারা পরিপূর্ণ করবেন, সেটি আমরা সকলেই কামনা করি। সব মিলিয়েই ওয়েদার কন্ডিশন আপাতত অবস্থায় চমৎকার, তবে হালকা বাতাস বইছে। এ সময় কিন্তু প্রচন্ড গরম ঢাকায় আপনারা জানেন এবং বাংলাদেশে, যার ফলে যে কোনো সময় কিন্তু এই ওয়েদার কন্ডিশনে বৃষ্টি হতে পারে। বলতে না বলতেই ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, মারের গতি তেমন নেই, তারপর বল সীমানার বাইরে, প্রথম চারের বার ইনিংসের এবং চার দিয়েই অফ দ্য মার্কে গেলেন তাজিদ হাসান তামিম, জুনিয়র তামিম অন অ্যাটাক দুর্দান্ত। এবং তামিম তিনি যদি উইকেটে টিকে থাকতে পারেন, লম্বা সময় তিনি নিঃসন্দেহে ব্যাটিং করতে পারবেন। দর্শকরা এসছেন, তারা খেলা এনজয় করছেন, আর্লি স্টেজ খেলার, এবং আপনারা জানেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা লম্বা সময়ের খেলা, এবং এখানে যতটা সম্ভব ভালো ব্যাটিং করা যায় সেটি কিন্তু মঙ্গলজনক বাংলাদেশ দলের জন্য। আরো একটি বল লেগে স্টাম্পের উপরে আবেদন, জোরে সোরে আবেদন এক্ষেত্রে বোলার বাটলেট কর্তৃক, তবে আম্পায়ার কোন মুভমেন্ট তিনি করেননি, যে জায়গায় দাঁড়িয়ে রইলেন সেই জায়গায় তিনি দাঁড়িয়ে রয়েছেন, যার ফলে ডট বল, এবং ডট বলের মধ্য দিয়ে প্রথম ওভারের খেলা শেষ। পাঁচ কোন উইকেট না হারিয়ে স্বাগতিক বাংলাদেশ, বাংলাদেশ তারা টসে পরাজিত হয়ে বলবো ব্যাটিং এ এসছে, এবং নিজেদের হোম গ্রাউন্ড চেনা কন্ডিশন সব কিছুকে কাজে লাগিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের যোগ্যতা প্রমাণ করতেই চাইবে। নতুন ওভারের খেলা শুরু হবে, বোলিং এ এসছেন নাথান এলিস, তিনি বোলিং করবেন আমাদের ধারাভাষ্য কক্ষে ঠিক বরাবর বেরিয়া প্রান্ত থেকে। দর্শকদের করতালি চলছে ঢাকার এই বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আম্পায়ার তাকে বললেন যে হাতের মধ্যে রাবারগুলো যে লাগিয়েছ সেগুলো খুলতে হবে, এর অন্যতম কারণ ব্যাটারের সমস্যা হবে, ব্যাটার কিন্তু জানিয়ে দিলেন। এবং এখন কিন্তু সেই ডাইভিং এফোর্ট যে দিয়ে থাকে যাতে করে হাত ছিলে না যায়, সেজন্য ফিল্ডার বা বোলাররা এগুলো ব্যবহার করে থাকেন, আম্পায়ার সেগুলো খুলে তার কাছে জমা নিলেন। দু আম্পায়ার হলেন অ্যালেক্স ওফ এবং কাজী সোয়াল, যাচ্ছেন বোলিং করার জন্য এক্ষেত্রে বোলার নাথান, চমৎকার রান আপ দিয়ে বেরিয়া প্রান্ত থেকে ওভার দ্য উইকেট বল করলেন, লেগ স্টাম্পের উপরে ফ্লিক করতে চাইলেন, তবে আম্পায়ার ওয়াইড এর সংকেত প্রদান করলেন, যার ফলে আরো একটি রান বাড়ল। অতিরিক্ত সূত্রে অস্ট্রেলিয়া তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, আপনারা জানেন অনেক বছর পর আবারও সেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল, তারা বাংলাদেশে, মূলত তাদের খুব একটা খেলা হয় না বাংলাদেশে, এবং ঠিক একইভাবে বাংলাদেশেরও কিন্তু অস্ট্রেলিয়াতে গিয়ে খুব একটা খেলা হয় না, যার ফলে এবার খেলা হচ্ছে অনেকদিন পর। আশা করব এ ধরনের ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে এবং বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বুকে, অস্ট্রেলিয়ার বাটিতে গিয়ে খেলবে। বলতে না বলতেই হার্ড স্ল্যাশ করলেন, বুত্তের মধ্যে বল বুলেট গতিতে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সীমানার বাইরে, হোয়াট এ গ্লোরিয়াস টাইমিং ইট ওয়াজ, ম্যাগনিফিসেন্ট হিট ফ্রম সাইফ হাসান, দুর্দান্ত। আরো চারটি রান বাড়ল বাংলাদেশ দলের। এ ধরনের ব্যাটিং করতে হবে ফ্রি হ্যান্ডে, ফ্রি স্টাইলে, ওপেনার ব্যাটারদের কাজই তারা আসবেন, ব্যাটিং করবেন এবং তাদের যোগ্যতা তারা প্রমাণ করবেন। যাচ্ছেন নাথান, চমৎকার রান আপ নিয়ে বল করলেন আউটসাইড এজ, আউটের সম্ভাবনা গন, প্রথম উইকেটের পতন হয়ে গেল বাংলাদেশ দলের। এক্ষেত্রে সাইফ হাসান
তিনি আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন। আউটসাইড এজ হয়ে সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের একদম কাছাকাছি জায়গায় তাকে খুব একটা নড়তেও হয়নি, ডান দিকে ঝাঁপিয়ে পড়ে তিনি ক্যাচটি লুফে নিলেন এবং বাংলাদেশ দলের প্রথম উইকেটের পতন ঘটল। আসলে চার মারলেই যে প্রয়ের বলে আবারও খোঁচা মারতে হবে সেটির কিন্তু কোনো মানে নেই। লাবু সেন এক্ষেত্রে ফিল্ডার, স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার এবং পাঁচ বল থেকে পাঁচ রান করে এক্ষেত্রে ব্যাটার, তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন সাইফ হাসান। আসলে এ ধরনের বড় দলের বিরুদ্ধে অর্ধশত বা শত রান করাও কিন্তু একটা বড় ব্যাপার, তবে আজকে হয়নি। নেক্সট টাইম নিঃসন্দেহে সাইফের টার্গেট থাকবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শত রানের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। নতুন ব্যাটার হিসেবে এইমাত্র মাঠে প্রবেশ করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি এসেছেন ব্যাটিং করার জন্য, তিনি ব্যাটিং করবেন। আসলে লাবু সেন যে জায়গায় ফিল্ডিং করতেন একসময় সেই জায়গায় ফিল্ডিং করতেন বলবো রিকি পন্টিং, অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক, যিনি বেশ কয়েকবার অস্ট্রেলিয়াকে তিনি বিশ্বকাপ জয়লাভ করিয়েছেন। তার কিন্তু যোগ্যতা অনেক এবং তার ব্যাটিং স্টাইল কিন্তু চমৎকার ছিল। সেই জায়গায় এখন ফিল্ডিং করছেন লাবু সেন, যাচ্ছেন বোলার বোলিং করতে নাথান এলিস। বল করলেন, এবার ড্রাইভ করলেন, স্ট্রেট ড্রাইভ, বুথের মধ্যে বল বুলেট গতিতে সাইড স্ক্রিন বরাবর সীমানার বারে, চার রান ওয়েলকাম বাউন্ডারি শান্তর জন্য, আরো চারটি রান বাংলাদেশের। What a cracking shot it was! Magnificent timing, full face of the bat. এগুলো ভালো দিক শান্তর ব্যাট থেকে। 99 নম্বর জার্সি নাজমুল হোসেন শান্তর, তিনি ব্যাটিং করছেন এই মুহূর্তে এবং শুরুতেই বলবো যে একটি চার হয়ে গেলে পরের বলে আবার চার মারতে হবে সেটি কিন্তু কোনো মানে নেই, যার ফলে তার টেম্পারমেন্ট শো করতে হবে অবশ্যই করে। এবারে অবশ্য ভালো ব্যাটিং দেখলেন, বুঝলেন, সময় নিলেন, ফরওয়ার্ড ডিফেন্সিভ মোডে খেললেন, ব্যাটার হলেন এক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত। এটি অবশ্য ডট বল, পার্টনারশিপ চার রানের এবং শেষ ওভারে কিন্তু পাঁচটি রান এসছে। প্রথম পাওয়ার প্লে ওভারের খেলা চলছে আপনারা জানেন, এক দশমিক চার ওভারের খেলা হয়ে গেছে, 14-1 উইকেটে স্বাগতিক বাংলাদেশ। আমরাও আছি ঢাকার বীরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আপনারাও আছেন বাংলাদেশ বেতারের সাথে। বলতে না বলতেই শর্ট পিচ ডেলিভারি পুল করতে চাইলেন কিন্তু ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি, ব্যাটার হলেন এক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত। আসলে অস্ট্রেলিয়ার বোলাররা কিন্তু ভালো করেই জানেন তাদের যোগ্যতা রয়েছে, কোন জায়গায় বোলিং করলে ব্যাটার সহজেই শর্টস খেলতে চাইবেন, তারা সেই চ্যানেলেই কিন্তু বোলিং করে যাচ্ছে। খুবই আর্লি, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র 2 নম্বর ওভারের খেলায় গিয়ে সেই জায়গায় এ ধরনের শর্টস খেলা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় বাংলাদেশ দলের ব্যাটারদের কাছে। যাচ্ছেন বোলিং করতে, বোলার হলে এক্ষেত্রে নাথান এলিস। বল করলেন, এবারে ফরওয়ার্ড ডিফেন্সিভ মোডে খেললেন, ডট বলের মধ্য দিয়ে ওভার শেষ, 2 নম্বর ওভারের খেলা শেষ, 14-1 উইকেটে স্বাগতিক বাংলাদেশ। ব্রাটলেট ভালো মানের বাটলেট এক্ষেত্রে ভালো মানের বোলার এবং পাশাপাশি বলবো নাথান এলিস, তারাও ভালো বোলিং করতেন। আপনাদের নিঃসন্দেহে মনে রয়েছে একসময় একদিক থেকে বোলিং করতেন অস্ট্রেলিয়া দলের সেই দাম করা পেস বোলার, তিনি ছিলেন ব্রেটলি, 150-151 কিলোমিটার পার আওয়ার গতিতে। আরেক দিক থেকে বোলিং করতেন অস্ট্রেলিয়ার অ্যান্ডি পিকেল,
দুর্দান্ত বোলার ছিলেন তারা। নতুন ওভারের খেলা শুরু হবে, আসছেন বোলিং করার জন্য, বল করলেন আউট সুইঙ্গার ডেলিভারি, নাইস পিস অফ বোলিং, উইকেটে পড়ে শার্প আউট সুইং করে চলে গেছে উইকেট কিপারের গ্লাভসে। জস ইংলিশ এক্ষেত্রে উইকেট কিপার, দলীয় অধিনায়ক অস্ট্রেলিয়া দলের, সেই মাইটি অস্ট্রেলিয়া যখন খেলত সে সময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন হাবিবুল বাশার সুমন, তার কথা আপনাদের মনে করিয়ে দিলাম। কার্ডিফের সেই জয়, ঐতিহাসিক জয় দুর্দান্ত বাংলাদেশের, মোহাম্মদ আশরাফুল, আফতাব আবেদ এবং মোহাম্মদ রফিকের ফিনিশিং টাচ, যার ফলে বাংলাদেশ ট্রাই নেশনে নিরপেক্ষ ভেনুতে অস্ট্রেলিয়াকে পরাজিত করতে সমর্থ হয়েছিল। সেই দিনের সেই উইকি পয়েন্টিং এর দিকে খেলার শেষে কোনোভাবেই তাকানো যাচ্ছিল না, প্রচন্ড চাপে ছিলেন সেই রিকি পয়েন্টিং। আসছেন বোলার বোলিং করার জন্য, এর মধ্যে অবশ্য একটি বল হয়ে গেছে, আসলে ডট বলের পর ডট বল হচ্ছে, তবে এটি দরকার, কারণ উইকেটে সেটেল হয়ে দু ব্যাটার যদি ভালো শর্টস খেলতে পারে না, তাহলে কিন্তু বাংলাদেশের ইনিংসটাকে একটা যোগ্য স্থানে উপস্থাপন করা সম্ভব। আরো একটি বল লেগ স্টাম্পের উপরে ফ্লিক করলেন, চলে গেছে ডিপারে, একটি দুটি রানে সে রান দুটি এসে তানজিদের ব্যাট থেকে, তার সংগ্রহ ছ বল থেকে ছয়, শান্তর সংগ্রহ চার বল থেকে চার। বাংলাদেশ তারা টসে পরাজিত হয়ে ব্যাটিং করছে, লোকাল টাইমে মুহূর্তে স্টেডিয়ামের ঘড়িতে 11:14 সকাল। আসছেন বোলিং করার জন্য বোলার, বোলার হলেন এক্ষেত্রে বাটলেট, পুরো নাম জাভিয়ার বাটলেট, বল করলেন এবারে লেগ স্টাম্পের উপরে, অন ড্রাইভ করলেন ডিপারে, ফিল্ডার ওয়াসেন ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন রানের সে, আরো রান পারল, যার ফলে চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট এবং আরো দুটি রান, আরো দুটি রান বাড়ল বাংলাদেশ দলের। 18-1 উইকেটে স্বাগতিক বাংলাদেশের আপাতত সংগ্রহ, সফরকারী অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে ঢাকার এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চমৎকার রানা বল করলেন আবারও লেগ স্টাম্পের উপরে, এবারে ফ্লিক করলেন টিপারে ফিল্ডার, 12 নম্বর জার্সি পরিহিত ফিল্ডার, তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, আরো একটি রান এসে, রানটি এসে বাংলাদেশ দলের ব্যাটার তানজিদের ব্যাট থেকে। তানজিদ তিনি ভালো ব্যাটিং করছেন, 8 বল থেকে তার সংগ্রহ 9 এবং পাশাপাশি নাজমুল হোসেন শান্ত 4 বল থেকে তার সংগ্রহ 4, 9 রানের পাতা শিবে এই জুটির। দর্শকরা ইতিমধ্যেই স্টেডিয়ামে আসতে শুরু করেছেন এবং অনেকেই স্টেডিয়ামে প্রবেশের অপেক্ষায়। আসছেন বোলিং করতে বাটলেট, বল করলেন এবারে অন ড্রাইভ করলেন ওয়াইডিস মিডনের দিকে ঠেলে দিয়ে একটি রান, আরো একটি রান এসছে, রানটি এসছে শান্তর বার থেকে। 3 নম্বর ওভারের খেলা শেষ, 20-1 উইকেটে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশ তারা চাইবে তাদের যোগ্যতা প্রমাণ করতে সেই একটিমাত্র জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে, সেখান থেকে 2 নম্বর জয় ছিনিয়ে নিয়ে এই সিরিজে আরো বেশ কয়েকটি জয় যদি সম্ভব হয় তাহলে বাংলাদেশ জয়লাভ করতে চাইবে এবং সিরিজ জয়লাভ করতে চাইবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এক সময়ের মাইটি অস্ট্রেলিয়া, এখন সেই মাইটি নেই, তাদেরও তারপরও বলা হয়ে থাকে অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল, সাব কন্টিনেন্টে তারা ভালো ব্যাটিং বোলিং ফিল্ডিং সবকিছুই করতে পারে। যাচ্ছেন বোলিং করতে বোলার, বল করলেন আউট সুইঙ্গার, নাইস পিস অফ বোলিং, উইকেটে পড়ে আউট সুইং করে চমৎকার গতি সঞ্চারিত হয়ে, 134 কিলোমিটার গতি সঞ্চারিত হয়ে
বল চলে গেল উইকেট কিপার এর গ্লাভসে, ব্যাটার ছেড়ে দিলেন। ব্যাটার হলেন নজবুল হোসেন শান্ত, ভালো মানের একজন ব্যাটার বাংলাদেশ দলের। ধারাভাষ্য শুনছেন আপনারা বাংলাদেশ বেতার থেকে। যাচ্ছেন বোলিং করতে, বোলার হলেন এক্ষেত্রে নাথান এলিস, চমৎকার রান আপ নিয়ে মিডিয়া প্রান্ত থেকে চমৎকার রান আপ। এবারে আবারও আউট সুইঙ্গার, নাইস পিস অফ বোলিং, উইকেটে পড়ে দুর্দান্ত গতি সঞ্চারিত হয়ে একদম ব্যাটের সামান্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। দুর্দান্ত গতি নিয়ে বোলিং করছেন নাথান এলিস, চমৎকার একজন বোলারের নাম। সেই ব্রেটলি অ্যান্ডি বিকেল নাথানের কথা আপনাদের মনে রয়েছে, শেন ওয়ানের কথা আপনাদের মনে রয়েছে, এবং দুর্দান্ত বোলিং করতেন জেসন গিলেস্পি, অস্ট্রেলিয়া দলের সাবেক ক্রিকেটার তারা। আরো একটি বল এবারে মিডল স্টাম্পের উপরে, দেখলেন বুঝলেন সময় নিলেন, ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন, এটি অবশ্য ডট বল। ডট বলের বৌদ্ধ দিয়ে ডট বল দিচ্ছে অস্ট্রেলিয়ার বোলাররা, তবে সাথে সাথে বাংলাদেশের ব্যাটারদের আরো দায়িত্বশীল ব্যাটিং নিঃসন্দেহে করতে হবে, কারণ আপনারা জানেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 50 ওভারের খেলা, এবং 50 ওভারে ভালো ব্যাটিং করে স্কোরবোর্ডে যদি বড় রান উপস্থাপন করা যায় সেটি হবে বাংলাদেশ দলের জন্য মঙ্গলজনক। বলতে না বলতেই স্টেট ড্রাইভ করলেন, বুস্টের মধ্যে বল বুলেট গতিতে সীমানার বাইরে, নাইস টাইমিং, ম্যাগনিফিসেন্ট শট ইট ওয়াজ। এবং নজবুল হোসেন শান্তর ব্যাট থেকে দর্শকরা করতালি দিলেন, তারাও বাংলাদেশ বেতার শুনছেন, নিঃসন্দেহে আপনারা বাংলাদেশ বেতারের সঙ্গে রয়েছেন। আমরা রয়েছি ঢাকার বীরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, চমৎকার কভারেজ বাংলাদেশ বেতারে শুধুমাত্র আপনাদের জন্য। দু আম্পায়ার অ্যালেক্স ওফ এবং গাজী সোহল চমৎকার তার দায়িত্ব পালন করছেন, এবং টিভি আম্পায়ার আহসান রাজা, ম্যাচ রেফারি হলেন প্রকাশ ভাটা। আরো একটি বল, দুর্দান্ত ডেলিভারি, উইকেটে পড়ে আউটসাইডে ছুঁয়ে স্লিপে ফিল্ডারের কাছে গেল, পুট ডাউন। আসলে স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডাররা যদি ক্যাচ মিস করে যায় তাহলে কিন্তু খুবই দুঃখজনক, এবং ফিল্ডার হলেন লাবু সেন। গত ক্যাচটি কিন্তু নিয়েছিলেন, এবারে কুইক গিয়েছিল, খুবই দ্রুত গেছে, আউটসাইডে ছুঁয়ে একদম হাতের উপরে গেছে, ঠিক মতো গ্যাদার করতে পারেননি, যার ফলে

ছেড়ে দিলেন। ডট বলের বৌদ্ধ দিয়ে 4 নম্বর ওভারের খেলা শেষ, 24-1 উইকেটে স্বাগতিক বাংলাদেশ। আপনারা আছেন বাংলাদেশ বেতার সাথে, আমরাও আছি ঢাকার পীরপুর শেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই মাত্র যারা বাংলাদেশ বেতারের সঙ্গে যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়া দলের দলীয় অধিনায়ক জস ইংলিশ তিনি সরাসরি টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দল ব্যাটিংয়ে এসে ইতিমধ্যে বাংলাদেশের 1টি উইকেটের পতন ঘটে গেছে এবং 4 নম্বর ওভারের খেলা শেষ হয়েছে 24-1 উইকেটে বাংলাদেশ। নতুন ওভারের খেলা শুরু হবে জাভিয়ার বাটলেট এসছেন বোলিং করার জন্য, তিনি আসছেন থানা প্রান্ত থেকে, চমৎকার রান আপ বল করলেন, এবারে ডান্সিং ডাউন দ্য উইকেটে গিয়ে অন ড্রাইভ করলেন, ঠিক মতো খেলতে পারেননি, কোন রকমে ম্যানেজ করলেন ব্যাটার। ওয়াডিশ বিডন থেকে ফিল্ডার ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এটি অবশ্য ডট বল। বাংলাদেশ বেতার আপনাদের সঙ্গে রয়েছে, বাংলাদেশ বেতার সবসময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাথে, ক্রীড়াঙ্গনের পাশে, খেলার মাঠ থেকে আপনাদের জন্য খেলার ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করে থাকে। চমৎকার ওয়েদার কন্ডিশনে আজকে কিন্তু খেলা অনুষ্ঠিত হচ্ছে ঢাকার এই মিরপুর শেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আরো একটি বল, এটি অবশ্য ডট বল। তানজিদ, তার সংগ্রহ 9 রান এবং পাশাপাশি নাজমুল হোসেন শান্ত, তার সংগ্রহ 9, 4.2 ওভারের খেলা হয়ে গেছে 24-1 উইকেটে বাংলাদেশ, কারেন্ট রান রেট 5.54 ওভার প্রতি। ধারাভাষ্য শুনছেন আপনারা বাংলাদেশ বেতার থেকে, আসছেন বোলিং করার জন্য, চমৎকার রান আপ নিয়ে এক্ষেত্রে জাভিয়ার, চমৎকার রান আপ নিয়ে তিনি আসছেন থানা প্রান্ত থেকে, বল করলেন, এবারে ব্যাকফোর্ডে গিয়ে স্মাশ করলেন, ব্যাকওয়ার্ড পয়েন্টে ডাইভিং অ্যাকশনে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন ফিল্ডার, এটি অবশ্য ডট বল। ব্যাটার হলেন এক্ষেত্রে তানজিদ হাসান তামিম, ভালোমানের একজন ব্যাটার বাংলাদেশ দলের, এর আগে অনেক উদ্বোধনী ব্যাটার তারা ব্যাটিং করতেন, স্পেশালি লেফট হ্যান্ডেড ব্যাটার, আপনাদের মনে করিয়ে দিই সেই জুনায়েদ সিদ্দিকীর কথা, তারপর এসেছিলেন শারিয়ার নাফিস, তারপর অনেকদিন বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়ে গেছেন তিনি হলেন তামিম ইকবাল, লেফটি ব্যাটার বাংলাদেশের এবং উদ্বোধনী ব্যাটার হিসেবে অনেক দিন তিনি সার্ভিস দিয়ে গেছেন। আরো একটি বল, বলতে না বলতে টপ এজ, অন বাউন্স ও ভাতারোপ, সীমানার পারে, আরো 4টি রান বাড়ল বাংলাদেশ দলের। নাইস টাইমিং, খুব একটা যে ভালো হয়েছে তাও নয়, দর্শকরা করতালি দিলেন, তারা বাংলাদেশ বেতার শুনছেন, এর অন্যতম কারণ হল অনেকটা দূর থেকে গ্যালারি থেকে কিন্তু খেলোয়াড়দের চেনা যায় না, তারা এনজয় করছেন বলবো। আরো 4টি রান বাংলাদেশ দলের এবং যার ব্যাট থেকে এসছে তিনি হলেন তানজিদ হাসান তামিম, 28-1 উইকেটে বাংলাদেশ, 4.4 ওভারের খেলা ইতিমধ্যেই হয়ে গেছে ওভারের 5ম বল করার জন্য। থানা প্রান্ত থেকে চমৎকার রান আপ নিয়ে জাভিয়ার বল করলেন, ড্রাইভ করলেন, গ্লোরিয়াস কভার ড্রাইভ, বুঝতের বুঝতে বুলেট গতিতে বল সীমানার বারে, হোয়াট এ ক্রাকিং শট ইট ওয়াজ, ম্যাগনিফিসেন্ট হিট, দুর্দান্ত তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে আরো 4টি রান বাড়ল, আরো 4টি রান বাড়ল এবং দলীয় রানও কিন্তু বাড়ল 32-1 উইকেটে বাংলাদেশ। জাভিয়ার 2.5 ওভার বেডেন নেই, 19 রান উইকেট নেই এবং নাথান এলিস 2 ওভার বেডেন নেই, 13 রানে 1টি উইকেট পেয়েছেন। তানজিদ 17 এবং শান্ত তার সংগ্রহ 9, আসছেন বোলিং করতে জাভিয়ার, বল করলেন লেগ স্টাম্পের উপরে, এবারে মিস ফিল্ডিং হয়ে গেল, দর্শকদের করতালি, আরো 1টি 2টি রান কিন্তু, আরো 2টি রান বাড়ল চমৎকার রানিং বিটুইন দ্য উইকেটের কাপড়ে, আরো 2টি রান বাড়ল, 2টি রানের মধ্য দিয়ে 5ম ওভারের খেলা শেষ, 34-1 উইকেটে স্বাগতিক বাংলাদেশ।

0: দুই অপরাজিত ব্যাটার হলেন তানজিদ হাসান তামিম ১৯ এবং নাজবুল হোসেন শান্ত তার সংগ্রহ ৯। খেলার অবস্থায় ধারাভাষ্যকারের পরিবর্তন হচ্ছে, এখন বলবেন মোহাম্মদ মিজানুর রহমান চঞ্চল।
1: অনেক অনেক ধন্যবাদ রেজওয়ান ফেরদৌসজিকে। বাংলাদেশ দল ইতিমধ্যে একটি উইকেট হারিয়েছে, তবে রান রেটটা ধরে রাখতে পেরেছে এখনো পর্যন্ত। জেভিয়ার বাটলেট আরো একটি ওভার শেষ করলেন, যার বোলিং বিশ্লেষণ ৩ ওভার ২১ রান উইকেট নেই। বোলিং এ যথারীতি নাথান এলিস, তার একটি তৃতীয় ওভার ২ ওভার ১৩ রান ১ উইকেট। দৌড় শুরু করলেন স্ট্রেট রান আপ স্ট্যাম্পের মধ্যে, গুড লেংথ ডেলিভারি, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে বাধ্য করলেন ব্যাটার নাজমুল হোসেন শান্তকে, রান হল না। দুজনই বাহাতি ব্যাটার এই মুহূর্তে, যে কারণে ফিল্ডারদেরকে খুব বেশি ফাইন টিউনিং করতে হচ্ছে না এই মুহূর্তে। শান্ত ১২ বল থেকে ৯ রানে অপরাজিত দারুণ শুরু করেছেন, আস্থার সাথে বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। অন্যদিকে তানজিদ তামিম ক্লাসিক্যাল ব্যাটিং করার একটা চেষ্টা করে যাচ্ছেন। জেভিয়ার বারপ্লেট সাম্প্রতিক সময়ে সদ্য সমাপ্ত যে আইপিএল, সেখানে কিন্তু ম্যাক্সিমাম অস্ট্রেলিয়ান ক্রিকেটার তারা আইপিএল এ খেলেছেন, যে কারণে কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে খুব বেশি কষ্ট করতে হচ্ছে না। দৌড় শুরু করলেন জেভিয়ার বাটলেট, এবারে প্রথমে ডান্সিং ডাউন দ্য উইকেটে গিয়ে শর্ট খেলার চেষ্টা, পরবর্তীতে বলের গতিবিধি লক্ষ্য রেখে রক্ষণাত্মক ভঙ্গিতেই মোকাবেলা করলেন। অস্ট্রেলিয়ান বোলিং ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ, যেখানে সর্বোচ্চ উইকেটের মালিক ওয়ানডেতে গ্লেন ম্যাকগ্রাথ এবং ব্রেটলি, তারা উইকেট পান ৩৮০টি করে। শেন ওয়ার্ন সাবেক নন্দিত লেগ স্পিনার, তিনি উইকেট পেয়েছেন ২৯১টি। মিচেল স্টার্ক ২৪৭টি, যদিও বর্তমান দলটিতে যারা খেলছেন এদের মধ্যে সর্বোচ্চ উইকেট অ্যাডাম জাম্পার, যিনি উইকেট পেয়েছেন ১৯৭টি। দৌড় শুরু করলেন জেভিয়ার বাটলেট স্ট্রেট রান আপ, এবারে কিন্তু চমৎকার ডেলিভারি, ব্যাটের সামান্য পাশ দিয়ে বল চলে গেল উইকেট কিপারের গ্লাভসে। বাংলাদেশের ব্যাটিং ইতিহাসে সর্বোচ্চ রান তামিম ইকবাল খানের, তিনি করেন ৮৩৫৭ রান, যার উত্তর সরি হিসেবে এই মুহূর্তে তানজিদ হাসান তামিম। ইতিমধ্যে নিজেকে মেনে ধরতে সক্ষম হয়েছেন, যথেষ্ট অ্যাটাকিং ব্যাটিং করতে তিনি ভালোবাসেন। বলা যায় তামিমের যোগ্য রিপ্লেসমেন্ট তানজিদ হাসান তামিম। জেভিয়ার বাটলেট আগের ওভার শেষ করেছেন, নাথান এলিস চতুর্থ বলটি করার জন্য প্রস্তুত। হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ধারাভাষ্য শুনছেন বাংলাদেশ বেতারের মাধ্যমে। আরো একটি বল স্ট্যাম্পের মধ্যে, গুড লেন থেকে লাফিয়ে উঠেছিল, রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা করলেন, রান হল না। দলীয় টোটাল ৩৪, ১ উইকেট হারিয়ে বাংলাদেশ। কারেন্ট রান রেট যথেষ্ট ভালো, ৬.০০, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হলে হেলদি টোটাল দাঁড় করাতে হবে ইনিংস শেষে। এই অস্ট্রেলিয়া রিসেন্ট পাস্ট পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলে এসছে, যদিও তারা ২-১ সিরিজে পরাজিত হয়। প্রস্তুত নাথান এলিস পঞ্চম বলটি করার জন্য, স্ট্রাইক এন্ডে নাজমুল হোসেন শান্ত, বল করলেন এবারে স্ট্রেট ড্রাইভ, বোলার নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, তবে শুরুতে গ্যাদার করতে না পারায় সেই সুযোগে একটি রান নিয়ে জায়গা পরিবর্তন করে ডাবল ফিগারে পৌঁছে গেলেন নাজমুল শান্ত, তিনি পৌঁছে গেলেন ১০ রানে। তানজিদ তামিম ১৯, দলীয় টোটাল ৩৫, ১ উইকেট হারিয়ে বাংলাদেশ। ওভারের শেষ বলটি অর্থাৎ ষষ্ঠ ওভারের শেষ বলটি করবেন বোলার নাথান এলিস, তার বোলিং এর বিরুদ্ধে মোকাবেলা করবেন তানজিদ হাসান তামিম। ১৪ বল থেকে ১৯ রানে অপরাজিত বাংলাদেশ দি আন্ডার ১৯ দলটি ভারতকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলের উদ্বোধনী ব্যাটার ছিলেন এই তানজিদ তামিম। দৌড় শুরু করলেন নাথান এলিস, চমৎকার ডেলিভারি, গুড লেন থেকে লাফে উঠেছিল, খেলার কোন চেষ্টাই করেননি, বল চলে গেল উইকেট কিপার এবং ক্যাপ্টেন জস ইংলিশের গ্লাভসে। আরো একটি ওভারের পরিসমাপ্তি, ৬ ওভারের খেলা শেষে ৩৫-১ উইকেট হারিয়ে বাংলাদেশ। কারেন্ট রান রেট হল ৫.৮৩। অস্ট্রেলিয়া ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত একচেটিয়া আধিপত্য বিস্তার করে ক্রিকেট বিশ্বে, এবং টানা তিনবার তারা কিন্তু চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অস্ট্রেলিয়ার ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক রিকি পন্টিং, তিনি রান করেন 13,589 ওয়ানডে ক্রিকেটে। অ্যাডাম গিলক্রিস্ট করেন 9,595। মার্ক ওয়াহ দারুণ একজন স্পিনিং অলরাউন্ডার, মার্ক ওয়াহ 8,500 রানের পাশাপাশি উইকেট দখল করেন স্টিভ ওয়া, 7,569 রানের পাশাপাশি উইকেট দখল করেন 195টি। সেই সময়ে সর্বোচ্চ ব্যাটিং এভারেজ মেইনটেইন করতেন মাইকেল বেভান, তাদের কথাও মনে রয়েছে। দৌড় শুরু করলেন জাভিয়ার বাটলেট, এবার অফ স্ট্যাম্পের উপরে ব্যাকফুটেকে ড্রাইভ করলেন, কিন্তু মিড অফ ফিল্ডারকে বিট করা সম্ভবপর হয়নি, যে কারণে রান হল না। বোলিং এ জাভিয়ার বাটলেট 3.1 ওভার 21 রান উইকেট পাননি। আপনারা শুনছেন আমাদেরকে বাংলাদেশ বেতারে, বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া দলের মধ্যকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে, এবং যে ম্যাচের বাংলা ধারাভাষ্য সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ বেতার হোম অফ ক্রিকেট মিরপুরের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। দর্শক করলেন জাভিয়ার, এবার লেগ স্টাম্পের বাইরে সঙ্গে সঙ্গে ফ্লিক করলেন, বল যাচ্ছে সীমানার দিকে, এবং দীপাগুড়ি স্পার লেগ অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। হোয়াট এ টাইমিং, এক্সিলেন্ট প্লেসমেন্ট। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আরো একটি বাউন্ডারি, পৌঁছে গেলেন 14 রানে। নাজমুল হোসেন শান্ত দারুণ ফর্মে রয়েছেন, সর্বশেষ পাকিস্তান দলের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত সেঞ্চুরি আমরা দেখেছি, সেই ফর্মটা তিনি ক্যারি করার চেষ্টা করছেন। দলীয় রান 39-1 উইকেট হারিয়ে বাংলাদেশ দলের আপাতত সংগ্রহ। জাভিয়ার বাটলেট 3.2 ওভারে 25 রান এখনো পর্যন্ত উইকেটের দেখা পাননি, বেশ এক্সপেন্সিভ। এখন ব্যাট করছেন শান্ত, 18 বল থেকে 14 রানে অপরাজিত। দৌড় শুরু করলেন বাটলেট, এবারে স্ট্যাম্পের মধ্যে গুড লেংথ ডেলিভারি, বলটাকে অনার করলেন ব্যাটার শান্ত, রান হল না। মিরপুর রোড বা থানা প্রান্ত থেকে বোলিং করে যাচ্ছেন জাভিয়ার বাটলেট। ফিল্ডিং এর অবস্থান, উইকেট কিপার, একটি স্লিপ, ডিপ থার্ড ব্যান, ব্যাকওয়ার্ড পয়েন্ট, পয়েন্ট কাভা, এই হল অফ সাইডে, অন সাইডে মাত্র 3 জন। শর্ট ফাইন লেগ, দি ব্যাকওয়ার্ড স্পার লেগ এবং মিড অন, এই ফিল্ডিং সাজিয়ে বোলিং করে যাচ্ছেন জাভিয়ার বাটলেট। স্লিপে একজন খেলোয়াড়, যেখানে রয়েছেন ক্যামেরুন গ্রিন। জাভিয়ার বাটলেট প্রস্তুত চতুর্থ বলটি করার জন্য, স্ট্রাইক এন্ডে প্রস্তুত নাজমুল হোসেন শান্ত। স্ট্রেট রান আপ রাউন্ড দ্য উইকেট, বল করলেন এবারে ডান্সিং ডাউন দ্য ট্র্যাকে গিয়ে লফটেড শট, বল চলে গেল লগান অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ওয়াইড ইস লগান অঞ্চল দিয়ে এক বাউন্সে সীমানার বাইরে 4টি রান। সাহসী শট শান্তর ব্যাট থেকে, ভালো একটি ওভার বাংলাদেশ দলের জন্য। 2টি বাউন্ডারি কিন্তু ইতিমধ্যে ওভারে চলে এসছে, শান্ত 18, তানজিদ তামিম 19, দুজন ব্যাটার পাল্লা দিয়ে রান করার চেষ্টা করে যাচ্ছেন। দলীয় রান 43-1 উইকেট হারিয়ে বাংলাদেশ, কারেন্ট রান রেট 6.45। শুরু করলেন জাভিয়ার বাটলেট, বল করলেন এবারে স্ট্যাম্পের মধ্যে, রক্ষণাত্মক ভঙ্গিতেই খেললেন, শর্ট ফাইন লেগে ফিল্ডিং হল, শর্ট স্পার লেগে ফিল্ডিং হল, রানের সুযোগ নেই। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড তারা নেই, তাদের জায়গায় জাভিয়ার বাটলেট, নাথান এলিস প্রতিভাবান যারা পেসার, তারা কিন্তু দলভুক্ত হয়েছেন। দলীয় রান 43-1 উইকেট হারিয়ে সপ্তম ওভারের খেলা এগিয়ে চলেছে। ধারাভাষ্যে আমরা 4 জন, আহমেদ বিন পারভেজ, মজ্জুম হোসেন পলাশ, আমি মিজানুর রহমান চঞ্চল এবং রেজওয়ান ফেরদৌসজি কর, একটি বল রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা করলেন, রান হল না। সপ্তম ওভারের খেলা শেষে 43-1 উইকেট হারিয়ে বাংলাদেশ। প্রকৌশল তত্ত্বাবধানে আসিফ মোহাম্মদ, শব্দ নিয়ন্ত্রণে মোহাম্মদ রুহুল আমিন এবং মেহের আফরোজ কবিতা, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দ এবং প্রযোজনায় মোহাম্মদ হাসান হাবিব। সপ্তম ওভার শেষে 43 এক উইকেট হারিয়ে বাংলাদেশ দারুণ শুরু বলতে হবে। যদিও সাইফ হাসান তার উইকেটটি বাংলাদেশ দল হারিয়েছে, তারপরও বলবো যথেষ্ট ভালো শুরু, লম্বা ব্যাটিং লাইন আপ, ভারসাম্যপূর্ণ বোলিং অ্যাটাক বাংলাদেশের। রানটা যদি 250 করতে পারে নিশ্চয়ই অস্ট্রেলিয়ার বিপক্ষে জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফাইটিং ক্রিকেট ম্যাচ আমরা দেখব। যা হোক, বোলিং এ পরিবর্তন, লিয়াম স্কটকে আমরা লক্ষ্য করছি। লিয়াম স্কট লিস্ট এ ক্যারিয়ার তার 21টি ম্যাচ খেলে 14টি উইকেট, এটি ফার্স্ট ওয়ানডে ম্যাচ। লিয়াম স্কট ভালো একজন বোলার, লিস্টে ক্রিকেটে যার ইকোনমি রেট হল 4.2, অত্যন্ত প্রতিভাবান এই ক্রিকেটার। জশ হাজেলউড, মিশেল স্টার্ক, প্যাট কামিন্স এর জায়গায় তরুণদেরকে সুযোগ দেওয়া হয়েছে, দেখা যাক। প্রস্তুত লিয়াম স্কট, স্টাম্পের মধ্যে প্রথম বলটা চমৎকার করলেন লিয়াম স্কট, মাত্র 25 বছর বয়সী ক্রিকেটার, অস্ট্রেলিয়া আন্ডার 19 দলে তিনি খেলেছেন, অর্থাৎ গত 6 বছর ধরে নিজেকে তৈরি করেছেন। সাউথ অস্ট্রেলিয়া অ্যাডিলেড স্ট্রাইকার্স, ক্রিকেট অস্ট্রেলিয়া 11 এবং অস্ট্রেলিয়া এ দলের হয়ে খেলে নিজেকে তৈরি করেছেন লিয়াম স্কট। প্রস্তুত দ্বিতীয় বলটি করার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে যার এটি প্রথম ম্যাচ, লিয়াম স্কট দৌড় শুরু করলেন। এবারে স্টাম্পের মধ্যে অফ স্টাম্পের উপরে ছিল, চমৎকার ভাবে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ বল চলে গেল ওয়াইডিশ লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। হোয়াট এ টাইমিং, এক্সেলেন্ট প্লেসমেন্ট, নিখুঁত ফুটওয়ার্ক, বল চলে গেল সীমানার ওপারে। তানজিদ তামিমের ব্যাট থেকে আরো একটি বাউন্ডারি, 17 বল থেকে পৌঁছে গেলেন 23 রানে, অসাধারণ। লিয়াম স্কটের এই বলটাকে বাউন্ডারিতে পরিণত করলেন ব্যাটার তানজিদ তামিম, দারুণ ওয়েল সেট এই মুহূর্তে তানজিদ তামিম। যাচ্ছেন স্কট, এবার স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে ডিপ থার্ড ম্যান অঞ্চলে খেলেছেন, কিন্তু ফিল্ডার রয়েছেন সেখানে, ডিপারে প্রোটেকশন রয়েছে, তবে একটি রান সহজেই পেলেন তানজিদ তামিম। দলীয় রান পারল 48, 250 বাংলাদেশ এক উইকেট হারিয়ে। অস্ট্রেলিয়ার পেস বোলিং ডিপার্টমেন্ট ইতিহাস ঐতিহ্যে পরিপূর্ণ, যেখানে গ্লেন ম্যাকগ্রার কথা মনে পড়ে, মনে পড়ে ব্রেট লি, মিচেল স্টার্ক, এছাড়াও শেন ওয়াটসন, সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, দৌড় শুরু করলেন লিয়াম স্কট। এবারে লেগ স্টাম্পের উপরে রক্ষণাত্মক ভঙ্গিতেই খেললেন, শর্ট মিড উইকেট অঞ্চলে ফিল্ডিং হল, রান পেলেন না। বাংলাদেশ 48 এক উইকেট হারিয়ে, 24 তানজিদ তামিম, 18 নাজমুল হোসেন শান্ত, লিয়াম স্কট 25 বছর বয়সী ক্রিকেটার, অনূর্ধ্ব 19 দল থেকে গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়া এ দল, ক্রিকেট অস্ট্রেলিয়া 11, অ্যাডিলেড স্ট্রাইকার্স, এই দলগুলোতে খেলে নিজেকে তৈরি করেছেন জাতীয় দলের জন্য এবং সুযোগ পেয়েছেন তিনি। প্রস্তুত লিয়াম স্কট তার ওভারের 5ম বলটি করার জন্য, ইতিমধ্যে 5টি রান তিনি দিয়ে ফেলেছেন, তার জন্য এই মুহূর্তে কোন স্লিপ রাখা হয়নি, না একটি স্লিপ অবশ্য রয়েছে, তবে একেবারে উইকেটের পেছনে দাঁড়িয়ে রয়েছেন জশ ইংলিশ। বল করলেন, এবার অফ স্টাম্পের উপরে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, এই বল থেকে অবশ্য রান হল না। ফিল্ডার ছিলেন ম্যাথিউ শর্ট, ম্যাথিউ শর্ট লাস্ট পাকিস্তান সিরিজে রেগুলার হাত ঘুরিয়েছেন তিনি, স্পিনিং ট্র্যাক ছিল এবং ম্যাক্সিমাম ম্যাচগুলো হয়েছে লো স্কোরিং। প্রস্তুত লিয়াম স্কট তার ওভারের শেষ বলটি করার জন্য, হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে ধারাভাষ্য আপনারা শুনছেন বাংলাদেশ বেতারে। এবার অফ স্টাম্পের উপরে বলের লাইনে গিয়ে হালকাভাবে ড্রাইভ করলেন কাভারে, ফিল্ডার প্রস্তুত ছিলেন ওখানে কুপার কোনলি, ফিল্ডিং করলেন, রান হল না। 8 ওভারে খেলা শেষে 48 এক উইকেট হারিয়ে বাংলাদেশ, কারেন্ট রান রেট কিন্তু 6.2। 0-0 ভালো একটি রান রেট কিন্তু মেনটেন করছে বাংলাদেশ দলের দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ তামিম, দুজন ক্রিকেটার দুজন ব্যাটার তারা মিড উইকেট কনফারেন্স করছেন এবং নিশ্চয়ই তারা বলছেন যে আমরা যেহেতু ওয়েল সেট এখন একটু দেখে শুনে রানের গতি আরো বাড়াতে হবে এবং আমরা প্রত্যাশা করব বাংলাদেশ সেই কার্ডিফের পর আরো একবার অস্ট্রেলিয়াকে পরাজিত করবে। ঐতিহাসিক সেই ম্যাচ সাফিয়া গার্ডেন্স কার্ডিফে বাংলাদেশ দল জয়লাভ করেছিল 249 রান চেঞ্জ করে। যে ম্যাচে বাংলাদেশের বর্তমান দলের ব্যাটিং প্রশিক্ষক মোহাম্মদ আশরাফুল তিনি 100 রান করেন 101 বল থেকে, হাবিবুল বাশার করেছিলেন 47 রান, 21 রান করেন আফতাব আহমেদ এবং জাভেদ ওমর করেন 19 রান, তুষার ইমরান করেছিলেন 24 রান। যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করেছিল সেই দলে ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, ড্যামিয়ান মার্টিন, ম্যাথিউ হেডেন, সাইমন ক্যাটিস এর মতো ক্রিকেটার। শুরু করলেন ক্যামেরুন গ্রিনকে আমরা লক্ষ্য করলাম, ক্যামেরুন গ্রিন প্রথম বলটা করলেন স্টাম্পের মধ্যে স্লোয়ার ডেলিভারি, বলের লাইনে এসে রক্ষণাত্মক ভঙ্গিতেই খেললেন ব্যাটার। তানজিদ তামিম প্রথম বলটা তিনি দেখলেন, ক্যামেরুন গ্রিন তিনিও সদ্য সমাপ্ত আইপিএল এ রেগুলার খেলেছেন, অর্থাৎ এই কন্ডিশন সাবকন্টিনেন্টের কন্ডিশনের সাথে যথেষ্ট মিল থাকায় নিশ্চয়ই নিজেকে তিনি মানিয়ে নিতে পারবেন সহজেই। ক্যামেরুন গ্রিন প্রস্তুত দ্বিতীয় বলটি করার জন্য, তার বোলিং এর বিপক্ষে ব্যাট করবেন তানজিদ তামিম। ইনিংসটাকে বড় করতে হবে তানজিদ তামিমের। বল করলেন স্টাম্পের মধ্যে, বলের লাইনে গিয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, রান হল না। ক্যামেরুন গ্রিন মূলত ব্যাটিং অলরাউন্ডার, ব্যাট বল দুটোতেই সমান পারদর্শী তিনি, ব্যাটিংয়ে যথেষ্ট ভালো বোলিং তিনি করে থাকেন। দেখা যাক, যদি ভালো একটি স্কোর করা সম্ভব হয় তাহলে বাংলাদেশের বোলিং যেহেতু ভারসাম্যে পরিপূর্ণ, তিনজন পেসারের পাশাপাশি তিনজন স্পিনার রয়েছেন, অস্ট্রেলিয়াকে চেপে ধরা সম্ভব হবে, তবে তার আগে ভালো একটি ইনিংস দাঁড় করাতে হবে। ক্যামেরুন গ্রিন বল করলেন এবারে লেগ স্টাম্পের বাইরে, শর্ট অফ লেন্থ, বল করলেন এবং বল চলে গেল ডিপ ব্যাকওয়ার্ড স্পাইলের উপর দিয়ে সীমানার বাইরে, ছক্কা এবং ইনিংসের প্রথম ছক্কা তানজিদ তামিমের ব্যাট থেকে। একই সাথে বাংলাদেশের রান 50 পূর্ণ হল 51 বল থেকে 43 মিনিট ব্যাটিং করে। হোয়াট এ শট ওখানে তানজিদ তামিমের ব্যাট থেকে। এটি প্রথম ওভার ছিল, প্রথম দুটি বল দেখেছিলেন তানজিদ তামিম, একটি শর্ট অফ লেন্থ ডেলিভারি দিয়ে তানজিদ তামিমকে পরীক্ষা করতে চাইলেন ক্যামেরুন গ্রিন এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন তিনি। এবারে অবশ্য ফুল লেন্থ ডেলিভারি স্টাম্পের মধ্যে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, রান হল না। নটি বাউন্ডারি এসেছে বাংলাদেশের ইনিংসে একটি ছক্কা, 54-1 উইকেট হারিয়ে বাংলাদেশ নবম ওভারের খেলা এগিয়ে। তানজিদ তামিম 22 বল থেকে 30 রানে অপরাজিত রয়েছেন, অসাধারণ ব্যাটিং তানজিদ তামিমের কাছ থেকে। দুজন ব্যাটার এই মুহূর্তে ওয়েল সেট, পার্টনারশিপকে আরো বড় করতে হবে। হোম অফ ক্রিকেটের আকাশে মেঘের ঘন ঘটা, আমরা আশা করব কোন ধরনের বৃষ্টির বাধায় অন্তত বাধাপ্রাপ্ত হবে না বাংলাদেশের এই ম্যাচটা। আরো একটি বল, এবারে অবশ্য বলের লাইন থেকে সরে গেলেন তানজিদ তামিম। এ পর্যন্ত একটি 6-9 বাউন্ডারি এসছে বাংলাদেশের ইনিংসে। অস্ট্রেলিয়ার বোলিং ইতিহাসে যাদের নাম উল্লেখযোগ্য তার মধ্যে পেসার গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, যারা 380 করে উইকেট নিয়ে ওয়ান ডে বোলিং উইকেট টেকারদের তালিকায় শীর্ষে রয়েছেন। এরপর তিন নম্বরে শেন ওয়ার্ন, যার উইকেট সংখ্যা 291টি, মিচেল স্টার্ক, মাইকেল জনসন, ম্যাকডরমট, অ্যাডাম জাম্পা যিনি এই দলটাতে খেলছেন এবং সর্বোচ্চ উইকেট শিকারী এই দলের মধ্যে 197টি, স্টিভ ওয়া, নাথান ব্রাকেন এবং শেন ওয়াটসন। এবার অফ স্টাম্পের উপরে ব্যাকফুটে গিয়ে স্কোয়ার কাট করার চেষ্টা, বলে ব্যাটে টাইমিং ভালো মতো হয়নি, ফিল্ডার ছিলেন স্লিপে দাঁড়িয়ে, ফিল্ডার হলেন মার্নাস লাবুসেন যিনি প্রথম ক্যাচটা দারুণভাবে তালুবন্দী করেছিলেন। সাইফ হাসান ফিরে গেছেন একটি বাউন্ডারির পরই মাত্র 5 রান করে। 54-1 উইকেট হারিয়ে নবম ওভারে খেলা চলছে। কারেন্ট রান রেট ভালো 6.11। মিরপুরের আকাশে এই মুহূর্তে কিন্তু মেঘের ওড়াওড়ি বলব, এবং আমরা আশা করব এর আগের সিরিজটাতে কিন্তু প্রতিটি ম্যাচ প্রায় বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়। আরো একটি বল অফস্টাম্পের উপরে, ব্যাকফুটে গিয়ে হালকাভাবে ড্রাইভ করলেন, ব্যাকফুট পয়েন্টে ফিল্ডিং হল, রান পেলেন না। ফিল্ডার ছিলেন কুপার কোনলি ফিল্ডার। 9 ওভারে খেলা শেষে 54-1 উইকেট হারিয়ে বাংলাদেশ, রান রেট এখনো পর্যন্ত 6। বোলিং বিশ্লেষণ, জেভিয়ার বার্টলেট 4 ওভার মেড নেই, 29 রান উইকেট নেই। নাথান এলিস 3 ওভার মেড নেই, 14 রান 1 উইকেট, একমাত্র উইকেট শিকারী। লিয়াম স্কট 1 ওভার 5 রান উইকেট নেই, এবং ক্যামেরন গ্রিন 1 ওভার মেড নেই, 6 রান দিয়ে উইকেট পাননি। 9 ওভার শেষে 54-1 উইকেট হারিয়ে ইনিংসে অতিরিক্ত রান মাত্র 1টি। 10 ওভারে খেলা শুরু হবে, যে কোনো সময় আমরা অ্যাডাম জাম্পাকে দেখব, দলের অন্যতম সেরা বোলার এবং এই দলের সর্বোচ্চ উইকেট শিকারী। যদিও বোলিং আক্রমণে 25 বছর বয়সী বোলার লিয়াম স্কট, তিনি এসতেন বল করার জন্য, দীর্ঘকায় বোলার, স্ট্রেট রান আপ বল করলেন। এবারে অন ড্রাইভ, চেক ড্রাইভ, এবং লং অফ লাঙ্গানের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, দ্বিতীয় ছক্কা। এবং এই প্রথম ছক্কাটি শান্তর ব্যাট থেকে পার্টনারশিপে 50 রান পূর্ণ হল। চমৎকার একটি শট, আত্মবিশ্বাসী একটি শট, 47 বল থেকে 50 রানের পার্টনারশিপ। 39 মিনিটে নাজমুল হুসাইন শান্ত এবং তানজিদ হাসান তামিমের মাধ্যমে দুর্দান্ত ব্যাটিং ডিসপ্লে এই মুহূর্তে প্রদর্শিত হচ্ছে হোম অফ ক্রিকেট মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। লিয়াম স্কট দৌড় শুরু করলেন, বল করলেন আবার শর্ট অফ ব্ল্যাঙ্ক, ব্যাকফুটে গিয়ে পুল শট, কিন্তু বল চলে গেল সরাসরি ডিপ মিড উইকেট দাঁড়িয়ে থাকা ফিল্ডার, তার কাছে 1টির বেশি রান পেলেন না। 61 উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ। ঠিক কবে বাংলাদেশ এই ধরনের আক্রমণাত্মক ব্যাটিং করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে? 15 বছর ধরে কোন খেলা নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে। এর মধ্যে অবশ্য 3 বার বিশ্বকাপে মোকাবেলা করেছে এবং 1 বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। মোট 10 বছরের বেশি সময়ে মাত্র 4টি ম্যাচ খেলেছে ওয়ান ডে ফর্মেটে, সেটি দ্বিপাক্ষীয় সিরিজে নয়। বল চলে গেছে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে 1টি রান, এবং আইসিসির ইভেন্টে 4 বারের মোকাবেলায় কখনোই বাংলাদেশ জিততে পারেনি অস্ট্রেলিয়ার বিপক্ষে। আমরা আশা করব কার্ডিফের পর দ্বিতীয় জয়টা বাংলাদেশ দল তুলে নেবে। যা হোক, দলীয় রান 62-1 উইকেট হারিয়ে বাংলাদেশ, শান্ত 25, তানজিদ তামিম 31, প্রস্তুত লিয়াম স্কট, তার বিপক্ষে ব্যাট করবেন নাজমুল হুসাইন শান্ত। স্ট্যাম্পের মধ্যে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, রান হল না। এই মুহূর্তে যে কন্ডিশন, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, যদিও আমরা সেটি প্রত্যাশা করি না, এবং এই কন্ডিশন কিন্তু পেস বোলারদের জন্য যথেষ্ট সহায়ক, দেখা যাক। তবে দুজন ব্যাটার এই মুহূর্তে ক্রিকেটের ওই ছোট্ট বলটাকে ফুটবলের মতো দেখতে পাচ্ছেন, এতটা সেটেল ডাউন উইকেটের সাথে। লিয়াম স্কট তার 5ম বলটি করবেন, অভিষেক ম্যাচ। আগে জানিয়েছি মিসেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউডের অনুপস্থিতিতে তিনি সুযোগ পেয়েছেন স্কোয়াডে, বল করলেন। এবারে কিন্তু চমৎকার ডেলিভারি, বল ধরেই বেলস ফেলেছিলেন জস ইংলিশ। স্পিনাররা বল করার সময় যে জায়গাতে কিপিং করে কিপাররা, ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে কিপিং করছেন কিন্তু এই মুহূর্তে জস ইংলিশ। লিয়াম স্কট এবার অবশ্য জস ইংলিশ বেশ পেছনে চলে গেলেন, ফিল্ডারদের অবস্থান একটি স্লিপ, শর্ট থার্ড ম্যান, ব্যাকওয়ার্ড পয়েন্ট, কাভা, মিড অফ, অফ প্যাক ফিল্ড সাজিয়ে ফিল্ডিং করছেন অন সাইডে মাত্র 3 জন ফিল্ডার। যাচ্ছেন, বল করলেন, এবারে নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন বোলার এক্ষেত্রে লিয়াম স্কট। ডট বলে আরেকটি ওভার শেষ হল, অর্থাৎ দশম ওভারের খেলা শেষ। দশ ওভার শেষে 62 উইকেট হারিয়ে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটার তানজিৎ তামিম এবং তার সাথে রয়েছেন নাজমুল হুসাইন শান্ত। 11 ওভারের খেলা শুরু হবে। 11 ওভারের খেলা শুরু থেকেই ধারাভাষ্যে পরিবর্তন। আমন্ত্রণ জানাচ্ছি মোয়াজ্জেম হোসেন পলাশ আপনাকে।
2: অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান চঞ্চল। একটা সাদা বলের ক্রিকেট, একটা রঙিন পোশাকের ক্রিকেট, আর অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশের মধ্যকার খেলা চলছে এই মুহূর্তে, এবং দশম ওভারের খেলাটা শেষ হয়ে গেছে। 62 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া। আর এই মুহূর্তে আমার সাথে আহমেদ বিন পারভেজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
3: অসংখ্য ধন্যবাদ মোয়াজ্জেম হোসেন পলাশ। বাংলাদেশ সময়ে 11:51, তবে এরই মধ্যে আমরা দেখছি হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইট গুলো পুরোপুরি প্রজ্বলিত হয়েছে। কারণ গত 10 মিনিটের ভেতরেই একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থেকে হঠাৎ করে দেখছি যে মেঘ ছেয়ে গেছে একেবারে স্টেডিয়ামের ঠিক উপরের জায়গাটায়। কালো মেঘ জমছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। শ্রোতাদের সেই ইনফরমেশনটা দিয়ে শুরু করতে চাই। নতুন ওভার অবশ্য শুরু হয়ে গেছে, যেখানে বাংলাদেশ আগুয়ান একটা অবস্থায় চলে গেছে। তানজিৎ হাসান তামিম স্টেপ আউট করে লফটের একটা অন ড্রাইভ খেললেন, বল গড়িয়ে গড়িয়ে সীমানার দিকে যাচ্ছিল, তবে চমৎকার ফিল্ডিং এফোর্ট। অস্ট্রেলিয়ানরা যে ধরনের ফিল্ডিংটা করে, বার্টলেট, সেভিয়ার বার্টলেট অনেকটুকু দৌড়ে গেছেন মিরন থেকে, পেছনে গিয়ে বলটা কুড়িয়ে নিলেন, বেশ কিছু রান বাঁচিয়েছেন দলের পক্ষে। ম্যাথিউ শর্ট, তিনি নতুন বোলার, ডানহাতি অফ স্পিনার, রাউন্ড দ্য উইকেটে তানজিদের বিরুদ্ধে এসেছিলেন এবং প্রথম বল থেকেই একাধিক রান বাংলাদেশ পেয়ে গেছে। রান দুটো এসছে তানজিৎ তামিমের ব্যাটে, তিনি 31 পৌঁছে গেছেন, খুবই ভালো একটা সূচনা। কারেন্ট রান রেট 6.3, 64 উইকেটে বাংলাদেশ 10 ওভার 1 বল শেষে।
2: শর্ট পরের বলটা নিয়ে আসবেন, এক্ষেত্রে ব্যাটিং এ রয়েছেন নাজমুল শান্ত। এই পার্টনারশিপটা বেশ ভালোভাবেই আগাচ্ছে। এবারে একটা ফ্লিক শট এবং ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলের দিকে, ইনার সার্কেলের ভেতরেই ফিল্ডিংটা হয়েছে এবং প্রথম পাওয়ার প্লেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং পাওয়ার প্লের পরে প্রথম একটা ওভার। আর এই সময়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ ইনার সার্কেলের ভেতরে, এছাড়া গালি অঞ্চলে ফিল্ডার রয়েছে। একদমই যে 32 সেলসিয়াস তাপমাত্রা, একটু আগেও রোদুজ্জ্বল পরিবেশ ছিল, তবে এই মুহূর্তে দিনের যে লাইটটা থাকার কথা, সূর্যের যে লাইটটা থাকার কথা সেটা কিন্তু পর্যাপ্ত নেই, যে কারণে পারভেজ একটু আগেও বলছিল যে ফ্ল্যাড লাইটগুলো কিন্তু এই সময়েই জ্বলে উঠেছে, অন্তত খেলাটা যাতে ঠিকঠাক চালাতে পারে। পরের বলটা, এই বলটা ডট, রান নেই এবং দলীয় রান সংখ্যা 66 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ।
3: স্ট্রাইকিং এন্ডে তানজিৎ হাসান তামিম প্রস্তুত ম্যাচ শর্ট, রাউন্ড দ্য উইকেটে আসলেন ডানহাতি অফ স্পিনার, স্টাম্পের মধ্যে বলটা করেছেন, ফুলার লেন্থে ছিল, টার্ন খুব একটা নেই, অন ড্রাইভ খেলেছেন ফ্রন্ট ফুটে এসে, একটা রান পেয়ে যাবেন তানজিৎ তামিম। তার ব্যাট থেকে আসলো আরও একটি রান। মিডল ওভারসে খেলার সময়ে ব্যাটিং সাইড যখন ব্যাটিংটা করছে, তারা কিন্তু চাইবে অন্তত ডট বলের সংখ্যা কমিয়ে আনা, এবং এই ওভারটা তার একটা খুব ভালো প্রমাণ। প্রথম 4 বল থেকেই কোনো ডট নেই, প্রথম বলে 2, পরের টানা 3 বল থেকে 3টা সিঙ্গেল বাংলাদেশি ব্যাটাররা বের করতে সক্ষম হয়েছেন। পরে 5ম বলটা রাউন্ড দ্য উইকেটে স্টাম্পের মধ্যেই ছিল, আবারও রক্ষণাত্মক ঢঙ্গে খেললেন শান্ত এবং এ বল থেকে অবশ্য কোনো রান নেই, বোলার নিজেই বল কুড়িয়ে নিয়েছেন। 66 উইকেটে বাংলাদেশ, 10 ওভার 5 বলের খেলা শেষে। শুরুর দিকেই সাইফ হাসানের উইকেট হারানোর পর শান্ত এবং তানজিদের জুটিটা দারুণ জমে গেছে
2: এবং 57 রানের একটা পার্টনারশিপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। অফ ব্রেক বোলার, পরের বলটা এবারে ফ্রন্ট ফুটের উপরে, তারপরে কিন্তু খেললেন কাভারে, শর্ট কাভার অঞ্চলে ফিল্ডিংটা ঠিকঠাক হয়েছে। 11 ওভারের খেলাটা শেষ হয়েছে, দলের রানটা 67 হয়েছে 1 উইকেট হারিয়ে, যেখানে একটা উইকেটই পড়েছে সাইফ, তিনি আউট হয়েছেন এবং নাথান অ্যালিসের বলে তিনি মার্নাস লাবুশানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত গেছেন। ওই একটা উইকেটেরই পতন বা ওই গল্পটাই তৈরি করতে পেরেছে হলুদ জার্সি পরিহিত শিবির। একেবারে সবুজের সবুজ ঘাসের মাঝে এই মুহূর্তে লাল সবুজের ব্যাটারদের খানিকটা হলেও আধিপত্য, অন্তত খানিকটা হলেও এগিয়ে রয়েছে, কারণ টসে জিতে অস্ট্রেলিয়া যেই চিন্তা থেকে বোলিংটা নিয়েছে প্রথম দিকে কিন্তু সেটার বেশ ভালো একটা এক্সিকিউটও করেছিল এবং একটা উইকেট যখন দলের রানটা 10 টোটাল সেই সময় উইকেটের পতনটা ঘটে। তারপরেও আমরা বেশ কিছু বল লাফিয়ে উঠতে দেখেছি, ফনা পেতে উঠতে দেখেছি, তবে ভাগ্য সুপ্রসন্ন স্লিপে একটা ক্যাচও হয়েছিল, সেটা ফেলে দিয়েছে ফিল্ডার। সব মিলেই এই মুহূর্তে বাংলাদেশকে একটু এগিয়েই রাখতে পারি পারভেজ।
3: অবশ্যই, উইকেটের আচরণ কেমন হবে সেটার ব্যাপারে আসলে দুই দলেরই খুব একটা ধারণা ছিল না, এবং সে কারণেই অস্ট্রেলিয়া তারা আসলে ফিল্ডিং এর সিদ্ধান্তটাই নিয়েছে। তবে বাংলাদেশের ব্যাটাররা যে ধরনের একটা আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাট করতে নেমেছে সেটা কিন্তু দেখতে অবশ্যই খুব ভালো লাগছে, এবং সে কারণেই স্টেডিয়াম এর আশপাশের অনেকেই যারা শুরুর দিকে মাঠে ঢুকছিলেন না এখন কিন্তু দলে দলে মাঠে প্রবেশ করছেন। আস্তে আস্তে দর্শক সমাগম বাড়ছে, বৃষ্টিটা না পড়লেই যেন বাংলাদেশের সমর্থকরা খুশি হন। নতুন ওভারের প্রথম বলটা কট, কিপারকে সামনে রেখে বল করছেন ডান হাতে মিডিয়াম পেসার্স। স্টাম্পের উপর থাকা বল ব্যাকফুটে থেকে স্কোয়ার লেগে ঘুরিয়ে দিয়ে একটা রান বের করে নিয়েছেন তানজিদ হাসান তামিম। কারেন্ট রান রেট 6.09, 68 এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ। এবং দুই বাহাতি ব্যাটার যেভাবে আসলে পেস স্পিন সব দিক থেকেই একটা কার্যকরী ভূমিকা রাখছেন সেটা অবশ্যই দেখার মতো, এবং দুজনেরই পায়ের কাজ খুব ভালো হয়েছে, নাজমুল শান্ত এবং তানজিদ তামিমের। নির্ভয়ে, স্বাধীনভাবে, নির্ভীকভাবে তারা কিন্তু ব্যাটিং করে গেছেন। ওপরের দ্বিতীয় বলটা নিয়ে লিয়াম স্কট, আবারও ফুলার লেন্থে অন ড্রাইভ খেলেছেন, লং অনের ফিল্ডার প্রস্তুত, একটার বেশি রান ব্যাটাররা পাবেন না। তবে ওই যে ডট বলগুলোকে না খেলতে দেয়া, প্রত্যেক বল থেকে অন্তত একটা রান বের করে আনা, সেই কাজটাতে বেশ মনোযোগী হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। তানজিদ 36 আছেন, শান্ত পৌঁছে গেলেন 27, বাংলাদেশ 69 এক উইকেট হারিয়ে 11 ওভার 2 বলে।
2: একদমই, এবং এই মুহূর্তে বোলারটার নাম হচ্ছে লিয়াম স্কট, এবং লিয়াম স্কট আজকের একজন ডেবুটেন্ট, অর্থাৎ অভিষেক হয়েছে বাংলাদেশের বিপক্ষে। 10 নম্বর জার্সিটা তিনি নিয়ে খেলছেন, এবং 10 নম্বর জার্সি, 7 নম্বর জার্সি, এগুলো খুব লোভনীয় একটা জার্সি, অনেকেই পছন্দ করে থাকেন বিশেষ করেই। আর কয়টা দিন পরেই ফুটবল বিশ্বকাপ শুরু হবে, এবং সেই ফুটবল বিশ্বকাপে এই 10 নম্বর জার্সিটা খুব বেশি আকর্ষণীয়। যাচ্ছেন লিয়াম শট, পরের বলটা ওভার দ্য উইকেট, গুড লেংথ ডেলিভারি, দারুণ একটা কভার ড্রাইভ, শর্ট কভার অঞ্চলে প্রোটেকশনটা ঠিকঠাক রয়েছে, শর্ট কভার অঞ্চলের প্রোটেকশনটা ঠিকঠাক রয়েছে, যে কারণে ওই কুপার কনোলি তিনি বল ধরে যতক্ষণে ফেরত পাঠালেন ততক্ষণে রান নেবার সুযোগ নেই। মাঠের উপর দিয়েই পাখিরা উড়ে যাচ্ছে, সেটা যেমন একটা প্রাকৃতিক দৃশ্যের অবতারণ বা সৌন্দর্যকে বাড়ায়, তবে এই মুহূর্তে হেলিকপ্টার উড়ে যাচ্ছে, এবং সেনাবাহিনীর হেলিকপ্টার, তার মানে আপনি নিরাপত্তা ব্যবস্থায় কতটুকু সিনসিয়ার রয়েছে এই খেলার জন্য সেটা বুঝতেই পাচ্ছেন। পরের বলটা এবারে দুর্দান্ত ভাবে একটা গ্লান্স করে দিয়েছেন, বলটা একেবারে ফাইন লেগ অঞ্চল দিয়ে গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে, 4টা রান তানজিদের ব্যাট থেকে। তানজিদ তামিম অসাধারণ, গুড লেংথ ডেলিভারি, স্ট্যাম্পের ভেতরে একটা গ্লান্স, বলটা চলে গেল মুহূর্তের মধ্যেই সীমানার বাইরে 4 রানের জন্য, এবং 31 বল থেকে 40 রান তানজিদ তামিমের। অন্যদিকে শান্ত 27 রান করেছেন 34 বল থেকে। লিয়াম স্কট ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের তৃতীয় ওভারে বোলিং করছেন, নিজের 5ম বলটা হবে, আবারও এবারে ফুল লেংথ ডেলিভারি, দুর্দান্ত কভার ড্রাইভ, ফিল্ডার রয়েছেন ডিপ কভারে, এবং শেষ পর্যন্ত বলটা ধরলেন, ফেরত পাঠালেন উইকেট রক্ষকের কাছে। তার আগে ব্যাটাররা 2 বারের জন্য নিজেদের মধ্যে প্রান্তটা পরিবর্তন করে নিয়েছেন, 2টো রান যুক্ত হয়ে গেছে দলীয় রানটা 75-1 উইকেট হারিয়ে।
3: খুবই ভালো একটা শুরু, এবং লিয়াম স্কট আমার মনে হয় তার অভিষেকটা যে হয়েছে সেটাকে রাঙানোর পরিকল্পনা নিয়ে এসে হঠাৎ করে দেখছেন বাংলাদেশি টপ অর্ডার ব্যাটাররা তাকে তোপের মুখে ফেলছেন, কোন ধরনের সুবিধা দিচ্ছেন না। 2 ওভার 5 বলের মধ্যে 21টা রান হজম করেছেন, উইকেট তোলার কোন সুযোগ তৈরি করতে পারেননি, এবং তার বিরুদ্ধে দুজন ব্যাটারি আলাদা আলাদা করে চড়াও হয়েছেন। তানজিদ হাসান তামিম 42 পৌঁছে গেছেন 32 বল থেকে। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট টিমের ক্যাপ্টেন, ওয়ানডে টিমের ভাইস ক্যাপ্টেন্সি করছেন, 34 বল থেকে 27 রানে তিনি অপরাজিত আছেন। পার্টনারশিপটা এগিয়ে যাচ্ছে, খুবই ভালো একটা পার্টনারশিপ, 65 রানের। রাউন্ড দ্য উইকেট এবার লিয়াম স্কট, ফুলার লেন্থের বল করেছিলেন, স্ট্রেট ড্রাইভ খেললেন তানজিদ তামিম, বোলার নিজেই বলটাকে আটকে দিয়েছেন, একটা ডট দিয়ে শেষ হল 12তম ওভারের খেলা। 12 ওভার শেষে 75-1 উইকেট হারিয়ে বাংলাদেশ, টসে হেরে আগে ব্যাট করছে, এবং গত চারটা হোম সিরিজে বাংলাদেশ কিন্তু টানা জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, শ্রীলঙ্কার সঙ্গে তারও আগের, মাঝে পাকিস্তান এবং গত সিরিজটা নিউজিল্যান্ড। চার চারটা সিরিজেই বাংলাদেশ জয়লাভ করেছে এবং শুধুমাত্র জিতেছে ব্যাপারটা এরকমও নয়। এখনকার সময় আমরা যারা বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা রয়েছি, যারা খোঁজ খবর রাখি, আমরা খুব ভালো মতনই জানি যে আগে বাংলাদেশ জেতার চেষ্টা করত বা জেতার জন্য খেলত, জেতার জন্য যা করা লাগে সেটা তারা করত এবং অনেক সময় দেখা যেত উইকেটের ধরনটা এমন তৈরি করা হতো যেটা বাংলাদেশকেই আলাদাভাবে সুবিধা দেবে, প্রতিপক্ষকে আসলে সেভাবে সুবিধা দেবে না, অনেক বেশি টার্নিং উইকেটের দিকে মনোযোগটা ছিল। কিন্তু এখন বাংলাদেশ প্রসেসটাও ঠিক করছে এবং সঠিক প্রসেস মেনটেন করে জেতা শুরু করছে, সেটা কিন্তু বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট আমি বলবো।
2: নিশ্চয়ই এর একটা বড় কারণ হচ্ছে সামনের বছর 2027 সালে ওডিআই বিশ্বকাপ রয়েছে, সেটা সাউথ আফ্রিকাতে হবে, ওটা পেস বান্ধব উইকেট হবে, এটা আপনি ধরেই রাখতে পারেন। সুতরাং সেই প্রস্তুতিটাই আসলে নেওয়া উচিত যেটা অস্ট্রেলিয়ানরাও সেই রকম চিন্তা থেকেই আসলে এই একাদশটা সাজিয়েছে। প্রথম বলটা ক্যামেরন গ্রিন, এবারে ডিফেন্সিভ শট খেলেছেন, রান পাওয়ার সুযোগ নেই। যেটা বলছিলেন বাংলাদেশ সর্বশেষ চারটা সিরিজে দুর্দান্ত প্রমাণ দিয়েছে এবং জয়লাভ করেছে। আপনি যদি অন্যভাবে চিন্তা করেন অস্ট্রেলিয়ার কথা, তারা উপমহাদেশে এসে পাকিস্তানের কাছে একেবারে রিসেন্ট হেরে গেছে, সুতরাং এটাও কিন্তু যেহেতু বাংলাদেশের মাটিতে খেলা, উপমহাদেশেরই একটা কন্ডিশন, সেখানে নিজেদের ঘরের কন্ডিশনে অস্ট্রেলিয়াকে হারানো খুব যে সম্ভব, সেটা পাকিস্তানের ওই সিরিজ থেকেই বাংলাদেশ অনেকটা সাহসী চিন্তা ভাবনা করতেই পারে।
3: অবশ্যই একেবারে সঠিক। রাউন্ড দ্য উইকেটে ওভারের দ্বিতীয় বলটা নিয়ে ক্যামেরন গ্রিন আসলেন, ফুল লেন্থে বল করেছেন, নাজমুল হোসেন শান্ত, কোনো ঝুঁকি নিলেন না, ফ্রন্ট ফুটে এসে রক্ষণাত্মক ঢঙ্গে খেললেন, টানা দুটো ডট আদায় করে নিয়েছেন ক্যামেরন গ্রিন। ভালো একজন অলরাউন্ডার এবং মোটামুটি বিশ্বজুড়ে সমাদৃত তার অলরাউন্ড পারফরমেন্স, সাদা বলের ক্রিকেটে বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে বড় বড় জায়গায় তিনি ডাক পান, সেখানে খুব উচ্চ দামে তাকে কিনে নেওয়া হয়, তিনি একজন প্রিমিয়াম অলরাউন্ডার ক্যাটাগরিতে অস্ট্রেলিয়ার এই দলটাতে রয়েছেন। তবে ওয়ান ডে সেটআপে ক্যামেরন গ্রিন নিজেকে আসলে সেভাবে রাঙাতে পারেননি যতটা না আমরা ওয়াটসনকে কিংবা অন্যান্য যারা বিরাট বড় অলরাউন্ডার ছিলেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার তাদের কাছ থেকে যা দেখি। রাউন্ড দ্য উইকেট ক্যামেরনের পরের বল, এবারে চালিয়েছেন নাজমুল হোসেন শান্ত, গ্যাপটা পাবেন না মনে হচ্ছিল পয়েন্টের ফিল্ডারকে যখন বলটা ফাঁকিয়ে দিয়েছে, মনে হচ্ছিল বাউন্ডারির দিকে যাবে, তবে ডিপ থার্ডের ফিল্ডার অনেক বেশি ওয়াইড দাঁড়িয়ে আছেন, অর্থাৎ প্রায় তিনি ব্যাকওয়ার্ড পয়েন্টের যে ডিপার অঞ্চল সেই জায়গায় দাঁড়িয়েছিলেন, যে কারণে আসলে বাউন্ডারিটা আসেনি। একটা রান নিয়ে শান্তকে সন্তুষ্ট থাকতে হচ্ছে, 76 রানে পৌঁছে গেল বাংলাদেশ, শান্ত 28, তানজিদ তামিম 42, কারেন্ট রান রেট 6.08। ক্যামেরন গ্রিন ডিফেন্সিভ বোলিং করছেন, আমার কাছে মনে হয় যে তিনি আসলে উইকেট নেওয়ার ক্ষেত্রে খুব বেশি মনোযোগী না হয়ে স্টাম্প টু স্টাম্প শুধুমাত্র ব্যাটারদেরকে একটু আটকে দেওয়ার পরিকল্পনাটাই বেশি করছেন।
2: এবারে শর্ট অফ লেন্থের ডেলিভারি, একটা পুল শট, এক পায়ে দাঁড়িয়ে যে শটটা খেললেন, 10 নম্বর জার্সি নিয়ে লিয়াম স্কট রয়েছেন ডিপার পজিশনে ফাইন লেগ অঞ্চলের দিকে, সেখানে ফিল্ডিং হয়েছে, এই বল থেকে এক রান আসলো। এবং এটা হতে পারে যে ক্যামেরন গ্রিন, তিনি যেটা আপনি বলছিলেন যে আটকে দেওয়ার চেষ্টা, এই যে রানগুলো যদি অন্তত কমানো যায়, এই মুহূর্তে বাংলাদেশের যে রান তোলার গড়টা সেটা কিন্তু বেশ ভালো, অন্তত রান তোলার গড়ের উপরে যদি আপনি আঘাত করতে পারেন, টেনে ধরতে পারেন লাগামটা, তাহলে হয়তোবা একটা সময়ে বড় শটস খেলতে গিয়ে উইকেট হারাতে পারে, এরকম সম্ভাবনা তৈরি হতে পারে। আসলে তারা তো অনেক অভিজ্ঞ বোলার। আপনি এবারে দারুণ ভাবে একটা অফ ড্রাইভ বল চলে গেল সীমানার বাইরে 4 রানের জন্য, এবং এই চারটাও আসলো নাজমুল শান্তর কাছ থেকে। নাজমুল শান্ত 32 রানে পৌঁছে গেলেন, অন্যদিকে তানজিদ রয়েছেন 43 রান নিয়ে, একটা ফুল লেন্থ একটা ডেলিভারি, সেটাকেই অফ ড্রাইভ করলেন এবং একটা দারুণ ফলাফল পেয়ে গেলেন। যদিও ইনার সার্কেলের ভেতরে জাম্প করেছিল বলটাকে আটকাবার জন্য, তবে সুযোগ হয়নি ফিল্ডারের,
3: স্লোয়ার ডেলিভারি ছিল, অফ কাটার, ফুলের লেন্থে বল করেছিলেন ক্যামেরন গ্রিন, স্টেপ আউট করে বলের পিচে এসে অফ ড্রাইভটা খেললেন শান্ত, ওই সোজা অঞ্চল থেকে 3-3-4 তার ব্যাট থেকে কিন্তু দেখেছে। ওভারের পরের বল লেন্থ খানিকটা টেনে দিয়েছেন পেছনের দিকে অফ স্টাম্পের বাইরে, পরাস্ত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, নিজের উপর খানিকটা বিরক্তি ঝাড়লেন এবং ক্যামেরন গ্রিনও হয়তো ভাবলেন এই জায়গায় বল করতে থাকতে হবে। 6 রানের একটা ওভার সমাপ্ত হল, 13 ওভারের খেলা শেষ, বাংলাদেশ 81, এক উইকেট হারিয়ে তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত এখনো সুরক্ষিত, এখনো জুটিবদ্ধ, বাংলাদেশকে একটা ভালো প্ল্যাটফর্ম তারা তৈরি করে দিচ্ছেন অন্তত প্রথম পাওয়ার প্লে শেষের পরও। 11-4 দুটো ছক্কা এসছে বাংলাদেশের এই ব্যাটিং ইনিংসে, তানজিদ তামিম 43 পৌঁছে গেছেন মাত্র 34 বল থেকে, খুব ভালো ছন্দে আছেন, খুব ভালো ফর্মে আছেন, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তিনি খুবই দুর্দান্ত ফর্ম দেখিয়ে তারপর কিন্তু ন্যাশনাল টিমে আবার রয়েছেন। এবং গত দুটো সিরিজের কথাও যদি বলি, পাকিস্তান সিরিজ, নিউজিল্যান্ড সিরিজ, সেখানেও তানজিদ তামিমের কাছ থেকে আমরা রান পেয়েছি। অনেক দিনের খরা ছিল, তিনি 30-31টা ইনিংস ওয়ান ডে তে খেলে ফেলেছিলেন, তারপরও কোন সেঞ্চুরি ছিল না, সেই সেঞ্চুরির আক্ষেপটা ঘুচিয়েছেন তিনি পাকিস্তানের এগেনস্টে। সুতরাং বড় অঙ্কের রান করতে এই দুজন ব্যাটারই সিদ্ধহস্ত, আগেও দেখিয়েছেন এবং সেটারই ধারাবাহিকতা বজায় রাখছেন এই মুহূর্তে। নতুন ওভার শুরু হবে, লিয়াম স্কটকেই আবারও নিয়ে আসা হয়েছে, রাউন্ড উইকেটে তিনি আসছেন, কিপারকে সামনে নিয়ে আসা হলো যেন ব্যাটাররা হেঁটে বেরিয়ে না আসতে পারেন পপিং ক্রিজ থেকে। প্রস্তুত তানজিদ হাসান তামিম, সাফল করে এসেছিলেন স্টাম্পের মধ্যে থাকা বলটাকে রক্ষণাত্মক ঢঙ্গে খেললেন, মিড উইকেটে ফিল্ডিং হলো, রানের দেখা নেই। 14তম ওভারটা শুরু হয়েছে, 13 ওভার 1 বলে 81 উইকেটে বাংলাদেশ।
2: এবং তানজিদ তামিম, তিনি পাকিস্তানের বিপক্ষে শতক পেয়েছেন, শুধু তাই নয়, আপনি ডিপিএল এর কথা বলছিলেন, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও কিন্তু তার একটা শতক রয়েছে, ইভেন নাজমুল শান্ত তারও রয়েছে। সুতরাং এই এই দুজনের একটা পার্টনারশিপ বাংলাদেশকে আরো ভালো একটা অবস্থানে নিয়ে যাবে, সেই লক্ষ্য এই মুহূর্তে কিন্তু সকল দর্শকের। এবং দর্শকের সমাগম প্রথম দিকে যতটা না ছিল, এখন কিন্তু ধীরে ধীরে বাড়ছে, বিশেষ করে যখন লাঞ্চ ব্রেকের পর, সেই সময়টায় আরো বেশি হবে। এবারে তুলে মারবার চেষ্টা, ওয়ান ড্রপ টু ড্রপ সীমানার বাইরে, একটা সাহসী শট, যদিও খুব বেশি মারে বেগ পায়নি, তবে ফলাফলটা 4 হিসেবে হলেও সেটা নিরাপদেই এসছে। এবং এটা তানজিদ তামিমের ব্যাট থেকে দেখার মতো একটা 4-এর মার। তানজিদ তামিম 47 রানে পৌঁছে গেলেন 36 বল থেকে, দলের রানটা 85, 1 উইকেট হারিয়ে বাংলাদেশ যখন 13তম ওভারের খেলাটা নয় 14তম ওভারের খেলাটা চলছে।
3: অসাধারণ একটা শট। এবং দ্বিতীয় পাওয়ার প্লে শুরু হতে না হতেই অস্ট্রেলিয়া তারা 4 জন ফিল্ডারকে সীমানা দড়ির কাছে ঠেলে দিয়েছে, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, ডিপ মিড উইকেট, লং অন, 3 জন ফিল্ডার অনসাইডে ছিলেন, তারপরও কাউ কর্নার দিয়ে গ্যাপটা বের করেছেন তানজিদ তামিম। সাহসী শট এবং সেখান থেকে ভালো পুরস্কার পেয়েছেন। ওভারের পরের বল অফস্টাম্পের বাইরে, বাউন্সটা ভালো আদায় করলেন লিয়াম স্কট, ব্যাকফুটে গিয়ে যেই কাট শটটা খেললেন সেটা অবশ্য পয়েন্টেই আটকে গেছে, এ বল থেকে রানের কোন সুযোগ নেই। খুব একটা গতি দিচ্ছেন না, খুব একটা গতি নেইও লিয়াম স্কটের, মাত্র 124 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করছেন। এবং অস্ট্রেলিয়ার এই দলটা আপনি দেখলে বুঝতে পারবেন যে অনেকগুলো পেস বোলিং অলরাউন্ডার এই দলটার মধ্যে আছেন। আমরা দেখতে পাচ্ছি যে বারবার বিভিন্ন প্রান্ত থেকে পেস বোলিং অলরাউন্ডার আসেন, এক প্রান্ত থেকে ক্যামেরন গ্রিন, এ প্রান্ত থেকে লিয়াম স্কট। অতিরিক্ত পেস বা রিয়েল পেস জেনারেশন, সেটা কিন্তু অস্ট্রেলিয়ান এই কোনো বোলারদের কাছ থেকে আমরা সেভাবে দেখিনি, স্পিনারদেরকেও সেভাবে কিন্তু আসতে দেখছি না। দেখা যাক তাদের পরিকল্পনাটা কেমন। ওভারের চতুর্থ বল নিয়ে আসবেন স্কট, এবারে অফ ড্রাইভ খেলেছেন, মিড অফের ফিল্ডার চাপিয়ে পড়ে বলটাকে আটকাতে সক্ষম হলেন, তবে একটা রান ব্যাটাররা পেয়ে যাবেন, একটুর জন্য গ্যাপটা খুঁজে পাননি সেখানে তানজিদ তামিম, তার রানের খাতায় যুক্ত হলো আরো একটি রান, 48-এ পৌঁছে গেলেন তিনি। বাংলাদেশের সংগ্রহ 86, 1 উইকেটে 13 ওভার 4 বলে।
2: একজন সাউথ অস্ট্রেলিয়ান বোলার এই লিয়াম স্কট, যার প্রথমবারের মতো ওডিআই খেলবার অভিজ্ঞতা, বাংলাদেশের মাটিতেই হলো, 10 নম্বর জার্সি নিয়ে খেলছেন, হলুদ জার্সি, পারভেজ কয়েকদিন পরেই ফুটবল বিশ্বকাপ, এই 10 নম্বর জার্সিটা কিন্তু খুব চোখে লেগে থাকবার মতো মানুষের বেশ আকর্ষণীয় একটা জার্সি, সেটা বিভিন্ন দলেরই। ইভেন 7 নম্বর জার্সিও আমাদের সামনে রয়েছেন, সেটাও কিন্তু কম নয়, ম্যাথু র্যানশ তিনি ফিল্ডিং এ রয়েছেন, ইভেন ক্রিস্টিয়ানো রোনালদো তিনি 7 নম্বর জার্সি নিয়ে খেলেন, একেবারে ক্রিকেটের ভেতরে ফুটবল ঢুকে পড়েছে। এখন আসলে দ্য গ্রেটেস্ট শোয়ান আর্ট চলে এসছে, সুতরাং বিভিন্ন প্রসঙ্গে এটা আসতেই পারে, আসাটা স্বাভাবিক। পরের বলটা এবারে দেখে শুনে
4: প্রিয় শ্রোতা শুনছেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা চলতি ধারা বিবরণী, যা বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়। প্রিয় শ্রোতা, এরপর পরই আপনাদের আবারও নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী শোনার জন্য।
5: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সৈয়দ শাহবাজ দুর্লভ। খুলনা মহানগরী এলাকায় ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা গতকাল নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্পৃক্ত করে প্রচার প্রচারণা চালাতে হবে। কেসিসির পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট ছাপানো হয়েছে, তা বিতরণের পাশাপাশি এ বিষয়ে মাইকিংও করা হবে। কেসিসির প্রশাসক বলেন, আগামীতে মিনিবাস, বাস ও ট্রাক মালিক এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে সভা আয়োজন সহ সকলকে সাথে নিয়ে এক এক দিনে এক একটা সড়ক ও ড্রেন পরিষ্কার এবং এ সংক্রান্ত অভিযোগ জানার জন্য অ্যাপ তৈরি ও হটলাইন চালু করা হবে। তিনি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এবং এডিস মশা নির্মূলে সকলের পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় বাজারসমূহের অভ্যন্তরীণ ড্রেনসমূহ ও জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণ করার পাশাপাশি বাজারসমূহে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক পৃথক কমিটি গঠন, ইজিবাইকের ব্যাটারি থেকে দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিচ্ছন্নতার আওতায় আনা সহ কেসিসির সাথে বেসরকারি সংস্থাসমূহের কাজের সমন্বয় করার সিদ্ধান্ত গৃহীত হয়। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা শেখ আবু তুহি শাহিন, মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা মোহাম্মদ আখতারুজ্জামান, জেনারেল হাসপাতালের পরিচালক ডা মোহাম্মদ রফিকুল ইসলাম, নৌবাহিনী হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোসাদ্দেকুল, খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা প্রদীপ দেবনাথ ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা মোস্তফা আল মামুন সহ মহানগরীর বিভিন্ন বাজার, দোকান, রেস্তোরাঁ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল মহানগরীর গল্লামারি নির্মাণাধীন ব্রিজের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া কেসিসি প্রশাসক গল্লামারি ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তানিমুল হক, কেসিসির নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাসুদ করিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় তার সাথে ছিলেন। সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমাতে ও বিকল্প কর্মসংস্থান তৈরিতে কমিউনিটি ভিত্তিক মৌচাষীদের অংশগ্রহণে গতকাল খুলনার কয়রা উপজেলার মহারাজপুর সুতি বাজারে মধুমেলা অনুষ্ঠিত হয়। মেলা বিভিন্ন স্টলে মৌচাষীদের উৎপাদিত মধু, মৌচাষের সরঞ্জাম এবং মধুভিত্তিক বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ মৌচাষীরা এ সময় উপস্থিত ছিলেন। গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে স্থানীয় প্রতিষ্ঠানসমূহের সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা গতকাল যশোরের অভয়নগর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাহউদ্দিন দীপু এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা সহকারী কমিশনার ভূমির সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, গ্রাম আদালতের জেলা সমন্বয়কারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ এ কর্মশালার আয়োজন করে। ভারতে আটককৃত বাংলাদেশি 91 জন জেলেকে গতকাল বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদের কাছে হস্তান্তর করেছেন ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা। মংলা কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন। সমুদ্রে মাছ ধরার সময় আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘন করে ভারতীয় জলসীমা অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে জেলেদের আটক করা হয়। পরে কোস্টগার্ডের সদস্যরা জেলেদের ফিশিং বোট সহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের গতকালের খেলায় যশোর সম্মিলনী ইনস্টিটিউট 61 রানে মেহেরপুর জোরপুকুরিয়া স্কুলকে পরাজিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
2: 15তম ওভারের দ্বিতীয় বল থেকে এবং টোটাল রানটা 91
3: পৌঁছে গেছে বাংলাদেশ। 81 রানের পার্টনারশিপ, 6.35 এই হারে রান তুলছে। এবং সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ান যে থিঙ্ক ট্যাঙ্ক জস ইংলিশ, তার সঙ্গে অন্য যারা রয়েছেন, সবাই মিলে আলোচনা করে ফিল্ডিং এর অবস্থানে খানিকটা পরিবর্তন এনেছেন। রাউন্ড দ্য উইকেটে বল করবেন ক্যামেরন গ্রিন, তবে লেগ সাইডে স্কোয়ার লেগে একজন ফিল্ডার, ডিপ ফাইন লেগে একজন ফিল্ডার রাখা হয়েছে। অফ সাইডে দুজন ফিল্ডার আছেন সীমানা দড়ির ওদিকে, সুতরাং অফের বাইরে হয়তো বল করার চেষ্টা করবেন। স্টাম্পের মধ্যে রাখলেন, হার্ড লেন্থ খানিকটা খাটো, স্পট জাম্প করে নাজমুল হোসেন শান্ত স্কোয়ার লেগে রেখেই একটা রান বের করে নিয়ে আসলেন। খুবই ভালো ব্যাটিং করছে বাংলাদেশ এই মুহূর্তে, 13টা 4, 2টা 6 সব মিলে বাংলাদেশের এই ব্যাটিং ইনিংসে 92-1 হারিয়ে 14 ওভার 3 বলের খেলা শেষে তানজিদ তামিম আরো একটা মাইল ফলকের সামনে দাঁড়িয়ে আছেন। 48 অপরাজিত 38 বল থেকে নাজমুল শান্ত 38 আছেন 44 বল থেকে। এবং ক্যামেরন গ্রিন খুব একটা ফিল্ডিং পজিশনে পরিবর্তন করেননি তানজিদ তামিমের জন্য। ইনার সার্কেলে অফ সাইডে তিনজন রয়েছেন, ব্যাকওয়ার্ড পয়েন্ট, কাভার এবং মিড অফ, অন সাইডে মিড উইকেট এবং মিড অনে দুজন ফিল্ডার আছেন।
2: গ্রিনের পরের বলটা এবারে দেখে শুনে লেট একটা অ্যাডজাস্টমেন্ট এবং সেটা থার্ড ম্যানে চলে গেল। থার্ড ম্যানে লাবুশানে তিনি রয়েছেন, মার্নাস লাবুশানে ফিল্ডিং করছিলেন, তবে তিনি বলটা হাতে জমিয়ে যতক্ষণে ফেরত দিবেন ততক্ষণে ব্যাটাররা একবারের জন্য স্ট্রাইকটা রোটেট করেছে। 49 পৌঁছে গেছেন তানজিদ তামিম। অন্যদিকে শান্ত এই মুহূর্তে স্ট্রাইকে থাকবেন 38 রান নিয়ে, দলের রান 93, 1 উইকেট হারিয়ে বাংলাদেশ রান তোলার গড়টা 6.34 এই ওভার থেকে এখনো পর্যন্ত। প্রথম বল ডট, দ্বিতীয় বল 4, তৃতীয় এবং চতুর্থ বল উপর্যুপরি একটা করে সিঙ্গেল এসটে। আসতেন ক্যামেরন গ্রিন এবং এই বলটা আনইভেন একটা বাউন্স ক্রিয়েট করেছিল, ছোট্ট বাউন্স, এবং সেটা ব্যাটারও যথেষ্ট তৎপর, বলের উপরে তীক্ষ্ণ নজর, যে কারণে শান্ত এটা ওয়েল লেফট করলেন, বলটা উইকেট রক্ষক জস ইংলিশের হাতে চলে গেল। রান নেই, দলের রানটা 93, 1 উইকেট হারিয়ে বাংলাদেশ।
3: ভালো একটা ডেলিভারি ছিল এবং একেবারে সঠিক বলেছেন নাজমুল হোসেন শান্ত, কোন শর্ট খেলার চেষ্টা করেনি অফের বাইরে, যখন দেখলেন এক্সট্রা বাউন্স করছে শেষ মুহূর্তে বলটা ছেড়ে দিলেন, বোলারকে সমীহ করলেন। 135 কিলোমিটার প্রতি ঘন্টার ডেলিভারি ছিল ক্যামেরন গ্রিনের কাছ থেকে, বেশ লম্বা একটা রান আপ, দীর্ঘাকায় একজন বোলার, উইকেট কিপারও বেশ পেছনের দিকে রয়েছেন। এই দলটার মধ্যে অন্তত বেশ ভালো গতিতে তিনি বল করতে পারেন বোঝা যায়। ওভারে পরের বলটা সবার মাথার উপর দিয়ে নাজমুল হোসেন শান্তর মাথার উপর দিয়ে বাউন্স করলো, এরপরে কিপারের মাথার উপর দিয়ে গিয়ে কয়েক বাউন্সে চলে গেল লং স্টপ দিয়ে সীমানার বাইরে। 4টা রান চলে আসবে, 22 সূত্রেই সেই 4টা রান আসলো। বাংলাদেশ 97 পৌঁছে গেছে 1 উইকেট হারিয়ে, 15 ওভারের খেলা শেষে। আপনারা বাংলাদেশ বেতারের সঙ্গে রয়েছেন, 3 ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া। টসে জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশকে আগে ব্যাটিং এ পাঠানোর পর স্বাগতিক বাংলাদেশ তারা খুবই ভালো একটা শুরু পেয়েছে। অন্তত সাধারণত বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার খেলা যেখানেই হোক না কেন, আইসিসির কোন ইভেন্টেও যখন হয় তখনও কিন্তু এক পেশে ইভেন্টগুলো হয়েছিল। তবে এই সিরিজের আগে থেকেই অনেকেই বলছেন যে বাংলাদেশ ওয়ানডে দলটা যেভাবে উন্নতি করেছে, যে ফর্মে তারা রয়েছে, ঘরের মাটিতে যে পারফরমেন্স তারা দিয়েছে, সেই তুলনায় অস্ট্রেলিয়া তাদের জন্য কিন্তু অন্যান্য বারের মতো এত সহজ হয়তো হবে না এই সিরিজটা জিতে নেয়া। স্পিন আক্রমণ, ম্যাচ শর্ট, আবারও এসছেন, এর আগে একটাই ওভার বল করেছিলেন, এই ধারাভাষ্য কক্ষ প্রান্ত থেকেই একটা ওভার করেছিলেন, 5 রান হজম করেছিলেন, আবারও এই ডানহাতি অফ স্পিনার চলে আসলেন। নতুন ওভারের প্রথম বলটা লেগ স্টাম্পের উপরে ছিল, খুব একটা টার্ন নেই, ফ্লিক করার চেষ্টা করেছিলেন সেখানে ব্যাটার তানজিদ তামিম, বলে ব্যাটে হয়নি, প্যাডে লেগেছে, ডট বল দিয়ে শুরু হলো 16তম ওভার। 97-1 উইকেটে বাংলাদেশ, নিজের সপ্তম হাফ সেঞ্চুরি থেকে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে মাত্র এক রান পিছিয়ে রয়েছেন তানজিদ তামিম।
2: এবং এবারে এবারে সেই একটা রান হয়ে গেল ফ্রন্ট ফুটে ভর করে যে অন ড্রাইভটা খেলেছিলেন ইনার সার্কেলের ভেতরে ওই ফিল্ডার হিসাবে ছিলেন বার্টলেট, তিনি মিস করলেন, বলটা চলে গেল ডিপার পজিশনে এবং একটা রান হয়ে গেল তানজিদ তামিমের। অর্ধশত রানটা পূর্ণ হয়েছে 41 বল মোকাবেলা করে এবং এই ইনিংসের 80 মিনিটের খেলা হয়েছে, পুরোটা সময় জুড়েই তিনি ছিলেন দুর্দান্ত। অভিনন্দন নিঃসন্দেহে আমাদের এই প্রান্ত থেকে এবং পৃথিবীর যে প্রান্তেই আপনি রয়েছেন, আমি নিশ্চিত আপনি বাংলাদেশ বেতারই এই মুহূর্তে শুনতে পাচ্ছেন এবং

0: পরের বলটা বলটা এবারে অবশ্য রাউন্ড দা উইকেট থেকে স্ট্যাম্পের উপরের বল ছিল, দেখে শুনে খেলেছেন, রান নেই।
1: তানজিদ হাসান তামিম কোয়ালিটি বোলিং এর বিরুদ্ধেই বড় রান তুলতে পছন্দ করেন। তার প্রথম একদিনের আন্তর্জাতিক 50টা এসেছিল 2023 বিশ্বকাপে, যখন প্রথমবারের মতো দলে সুযোগ পান এবং সেটাই ইন্ডিয়ার বিরুদ্ধে করেছিলেন। 51 রানের একটা ঝড়ো নক খেলেছিলেন সেই ম্যাচটায়। পরবর্তীতে শ্রীলঙ্কার সঙ্গে দুটো 50 আছে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটা 50 আছে, নিউজিল্যান্ডের সঙ্গে একটা 50 আছে, এখন অস্ট্রেলিয়ার সঙ্গে একটা 50 করলেন, সেঞ্চুরি আছে পাকিস্তানের বিরুদ্ধে। অর্থাৎ বড় বড় অপোনেন্ট, ভালো দল, তাদের বিরুদ্ধে যেন জ্বলে ওঠেন বেশি করে এই তানজিদ তামিম। নাজমুল শান্ত অবশ্য প্রস্তুত আছেন রাউন্ড দ্য উইকেটে, অফ স্পিনার শর্টের পরবর্তী বলটা খেললেন, খানিকটা কবজির মোচড় দিয়েছিলেন, মিড উইকেটের ফিল্ডার ছাপিয়ে পড়ে বলটাকে আটকে দিয়েছেন, এই বল থেকে কোনো রান নেই। ভালো একটা ওভার যাচ্ছে, একটুখানি জোরের উপর বল করছেন ম্যাট শর্ট, খুব একটা টার্ন করানোর আশা তার কাছ থেকে আমরা দেখছি না, তবে ব্যাটারদেরকে অন্তত ওই সিঙ্গেলগুলো নিতে দিচ্ছেন না। এই চার বল থেকে মাত্র একটা রানই এসছে, ওভারের পঞ্চম বল নিয়ে রাউন্ড দ্য উইকেটে শর্ট, এবারে সুইপ খেলেছেন, টাইমিং খুব একটা ভালো হয়নি টপে, তবে শর্ট পাইন লেগের ফিল্ডারের উপর দিয়ে গেছে এবং আউটফিল্ডটা এতটাই দ্রুত গতির, বল গড়িয়ে গড়িয়ে চলে গেল সীমানার বাইরে এবং নাজমুল হোসেন শান্ত আরো একটা চার বের করে নিলেন ওভারের শেষ বল থেকে। পাঁচ রানের ওভার, ষোলো ওভার শেষে দলীয় 17 রান পূর্ণ হল বাংলাদেশের 102-1 উইকেট হারিয়ে। নাজমুল হোসেন শান্ত তিনিও 46-এ পৌঁছে গেছেন, অর্থাৎ আরো একটা ওয়ান ডে ইন্টারন্যাশনাল হাফ সেঞ্চুরির দোর গোড়ায় দাঁড়িয়ে আছেন। মাঝে মধ্যে খানিকটা ভাগ্যের প্রয়োজন হয় মোজাম হোসেন পলাশ, সেই ভাগ্যটা বোধহয় শান্তর সঙ্গে ছিল গত ওভারের শেষ বলে।
0: নিশ্চয়ই আপনি ভাগ্যর কথা বলুন আর হচ্ছে আপনার নিজের এফোর্টের কথা বলুন, সাহসের কথা বলুন, সবকিছু মিলেই আপনি যে জায়গায় যেতে চান সেটার পারফেকশনটা আসে এবং আপনি আপনি এই মুহূর্তে সেটাই দেখতে পেয়েছেন, যেটা নাজমুল শান্ত একটা ভালো শট, খুব ভালো শট এমনটি নয়, তবে ওই যে বিপদজনক জোনটাকে পার করতে পেরেছিলেন যে কারণে সেই ফলাফলটা পেয়েছেন। নাথান অ্যালিস তিনি হয়তো আসবেন, তবে আমরা এখনো অ্যাডাম জাম্পাকে দেখতে পারিনি, যিনি আজকে অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসাবে সুযোগ হয়েছে বা তিনি খেলছেন। আসতেন নাথান অ্যালিস, এবারে শর্ট অফ লেন্থের ডেলিভারি, সেটাকে দেখে শুনে খেললেন, দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসছেন এবং একটা উইকেট যেহেতু তিনি পেয়েছেন, সুতরাং দু একটা বল দেখে নেওয়াই ভালো। তানজিদ তামিম 50 করেছেন এবং এই রানটা শুধুমাত্র অর্ধশতক নয় বরং শতক পর্যন্ত যাবে, এটা দর্শকদের প্রত্যাশা, বাংলাদেশের যারা এই মুহূর্তে খেলা উপভোগ করছেন, সাপোর্টার সমর্থকদের প্রত্যাশা,
1: প্রত্যাশা মেটাতে পারবেন কিনা তানজিদ তামিম নাজমুল শান্তরা আজকে দেখার বিষয়। নেথান এলিস প্রতিপক্ষের সবচাইতে ক্রাফটি বোলার, ভ্যারিয়েশন প্রচুর রয়েছে, স্লোয়ার ডেলিভারি অনেক ধরনের আছে তার, লেগ কাটার অফ কাটার থেকে শুরু করে।
0: ওভারের পরের বলটা আউটসাইড এজ হয়েছে, কিপারের পাস দিয়ে বলটা চলে গেল সীমানার বাইরে, আরো একবার ভাগ্যের খানিকটা ছোঁয়া ওই তানজিদ তামিমের জন্য। উইকেট রক্ষক বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে অনেকটা গোলরক্ষকের মতো লাফিয়ে পড়েছিলেন, তারপরও বলটাকে কিন্তু ধরা সম্ভব হলো না, তার নাগালের বাইরে দিয়ে গেছে। নেথান এলিস যখন বল করতে আসেন তিনি কিন্তু গতির সঞ্চার করতে পারেন, 137 কিলোমিটার প্রতি ঘন্টার বলটা করেছিলেন এবং অনেক দেরিতে শটটা খেলেছেন তানজিদ তামিম, জায়গায় দাঁড়িয়ে পায়ের খুব একটা কাজ ছিল না, কিন্তু কপাল ভালো তার, কিপারের নাগালের বাইরে দিয়ে গেছে, একটা বাউন্ডারি পেয়েছেন, 54-তে পৌঁছে গেলেন তানজিদ তামিম, বাংলাদেশেরও রান বাড়ছে 106-1 উইকেট হারিয়ে। এবং দারুণ একটা পার্টনারশিপ, 96-96 রানের একটা পার্টনারশিপ তৈরি হয়ে গেছে। পরের বলটা, এবারে আর 17 রানের পার্টনারশিপটা হল না, তানজিদ তামিমের রানটা আর বড় হল না, দ্বিতীয় উইকেটের পতনটা হল। একটু আগেই পারভেজ আপনি বলছিলেন সবচেয়ে ক্রাফটি বোলার এই নাথান অ্যালিস, তার হাত ধরেই আরো একটা উইকেটের পতন হয়ে গেল।
1: স্লোয়ার ডেলিভারি ছিল, অনুমিত ছিল, এলিস আসবেন ভ্যারিয়েশন দেবেন, এই বলটা তার আঙ্গুল থেকে যখন বেরিয়ে এসছে ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার ডেলিভারি, বুঝতেই পারেননি তানজিদ তামিম, অনেক আগে শটটা খেলেছেন, শুধুমাত্র বলটা হাওয়াতেই ভাসলো, কোন দূরত্ব পেল না, মিরনের ফিল্ডারের জন্য চোখ বন্ধ করে নেওয়ার মতো একটা ক্যাচ, জাভিয়ার বার্টলেট ক্যাচটা নিয়েছেন এবং তানজিদ হাসান তামিমের লড়াকু ইনিংস সেটা সমাপ্তি হল। 44 বল থেকে 54 করেছেন আজকেও, তবে ইনিংসটা হয়তো লম্বা করতে পারলে নিজেও খুশি হতেন। দ্বিতীয় উইকেটের পতন ঘটল বাংলাদেশের 106 রানের মাথায় 17তম ওভারে এসে। নাজমুল শান্ত এবং তানজিদ তামিমের এই পার্টনারশিপটা, এই জুটিটা ভেঙেছে এবং নেথান এলিস তিনি আবারও ভাঙলেন, প্রথম উইকেটটাও তিনিই তুলে নিয়েছিলেন।
0: দ্বিতীয় স্পেলের প্রথম ওভারেই সেই আঘাতটা হানলেন, তা দলের জন্য নিঃসন্দেহে একটা

0: এফেক্টিভ ওভার, এবং এই পরিবর্তনটা সেটা বলতেই হবে। নতুন ব্যাটার হিসেবে লিটন দাস তিনি আসবেন, তবে ফোকাসটা দুজনের দিকে থাকলেও শান্তর দিকে একটু বেশি থাকবে, যেহেতু তিনি সেট ব্যাটসম্যান এবং পরবর্তী সময়টুকু তিনি লিটনকেও খানিকটা গাইডলাইন দেবেন, যেহেতু অস্ট্রেলিয়ান বোলারদের ফেস করবার মতো এই ঘরের মাটিতে প্রথমবার সেই অভিজ্ঞতাটা হচ্ছে। সুতরাং এতক্ষণ কি ঘটেছে মাঠে এই 22 গজে, কি ধরনের বল হয়েছে, সেটার ইনস্ট্রাকশন নিশ্চয়ই নাজবুল শান্ত লিটন দাসকে দেবেন। নাথান অ্যালিস কোটার চতুর্থ ওভারের বোলিং করছেন তিনি, এবং দলের পক্ষে 17তম ওভারের চতুর্থ বল করবেন। তৃতীয় বল থেকেই এই উইকেটটা নিয়েছেন 106 রানের মাথায় দ্বিতীয় উইকেট, এবং প্রথম উইকেট পড়েছিল 10 রানের মাথায়। সাইফ তিনি আউট হয়েছিলেন ব্যক্তিগত 5 রান করে।
1: লিটন দাস এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তার 100তম ব্যাটিং ইনিংসে নেমেছেন ওয়ানডে ক্যারিয়ারে। যদি রানের হিসেবেও ধরি, এই বর্তমান দলের সবচেয়ে বেশি সংখ্যক ওয়ানডে ইন্টারন্যাশনাল রানস এই লিটন দাসের রয়েছে। এলিসের ওভারের পরের বলটা অফ কাটার ধরনের ভেতরের দিকে ঢুকছিল, এবং শেষ মুহূর্তে কবজির মোচড়ে বলটাকে ঘুরিয়েছেন ওই ডিপ স্কোয়ার লেগ অঞ্চলটায়, বলটাকে পাঠিয়ে একটা রান নিয়ে ফেলেছেন লিটন দাস। প্রথম বল থেকেই রানের খাতা খুললেন তিনি। নাজমুল হোসেন শান্তকে স্ট্রাইক দিয়েছেন 50 বল থেকে 46, যিনি অপরাজিত আছেন। 4-4 সেঞ্চুরির পাশাপাশি 11টা অর্ধশতক রয়েছে নাজমুল শান্তর, আরও একটা মাইল ফলকের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। তবে আমার মনে হয় যে আজকের এই ইনিংসটা তিনি লম্বা করতে চাইবেন, এবং সেটাকে 3 অঙ্কের কোটায় নিতে পারলে তো অবশ্যই বাংলাদেশের অনেক লাভ। একটা স্লিপ নেওয়া হয়েছে নাজমুল শান্তর জন্য, নেথান এলিস যেহেতু অফের বাইরে ব্যাটারদের পরাস্ত করছেন, অস্ট্রেলিয়ানরা কিন্তু উইকেট চায় এলিসের কাছ থেকে। আসবেন তিনি 17তম ওভারের পঞ্চম বলটা নিয়ে।
0: তবে এলিসের বলটা আরেকটু সতর্ক হয়ে খেলা উচিত নাজমুল শান্ত। পরের বলটা এবারে আউট সুইঙ্গার, বলটা ঠিক উইকেট রক্ষকের হাতে, রান পাবার সুযোগ নেই যেহেতু ব্যাটে বলে হয়নি। নাথান অ্যালিস যেটা বলছিলাম যে একটু সতর্ক হয়ে খেলা উচিত, যেহেতু উইকেট টেকার বোলার দুটো উইকেট তিনি পেয়েছেন, এবং ভেরিয়েশনটা তার হাত ধরেই বেশি দেখা যাচ্ছে বোলিংয়ে। এবং লিটন দাস তিনি স্ট্রাইকটা রোটেট করে নাজমুল শান্তকে দিয়েছেন বলটা ফেস করবার জন্য। এই ওভারের শেষ বল, 17তম ওভারের শেষ বল করবেন অ্যালিস।
1: 31 বছর বয়স নাথান অ্যালিস। প্যাট কামিন্স, জশ হেজলউড কিংবা মিচেল স্টার্কের পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার এই পেস বোলিংটাকে নেতৃত্ব দিচ্ছেন অন্তত ওয়ানডে সার্কিটে। ওভার দ্য উইকেটে ওভারের পরে বলটা করলেন স্টাম্পের মধ্যে ফুলার লেন্থে, স্টাম্প টু স্টাম্প রক্ষণাত্মক ঢঙে একেবারেই সোজা ব্যাটে ডিফেন্সটা খেললেন নাজমুল হোসেন শান্ত, এবং এরই সাথে ওভারের সমাপ্তি হয়েছে। উইকেট টেকিং ওভার অস্ট্রেলিয়ার জন্য 5 রান এবং 1টা উইকেট এসছে এলিসের এই ওভারে। 17 ওভার শেষ, 107-2 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ। নাথান অ্যালিস তার অভিষেক হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে, তবে সেটা ভিন্ন ফরম্যাটে, টি-20 ফরম্যাট, অগস্টের 6, 2021 বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া। এই মাঠেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাথান অ্যালিসের অভিষেকটা হয়, এবং সেই ম্যাচটাতেও আমরা নাথান অ্যালিসকে দেখেছি, তিনি 2টো ওভার বল করে 14 রান দিয়ে 1টা উইকেট পেয়েছিলেন। যদিও সেই ম্যাচটাই একটা মাত্র ম্যাচ ছিল যেটা অস্ট্রেলিয়া জিতেছিল 9 উইকেটে, বাংলাদেশকে তারা 100, ইনফ্যাক্ট পরবর্তী যে ম্যাচটা ছিল সেখানে বাংলাদেশ ম্যাচ জিতেছিল। বাট নাথান অ্যালিসের কথা যেহেতু বলতে হয়, বাংলাদেশ তার প্রিয় প্রতিপক্ষ হতেই পারে আসলে, যেহেতু অভিষেকও হয়েছে বাংলাদেশের সঙ্গে টি-20 ফরম্যাটে, তিনি হয়তো সেই রোলটাই প্লে করতে চাইবেন এই সিরিজেও। নতুন ওভারের শুরুটা ম্যাচ শর্ট করলেন ফুলার লেন্থে, টার্ন করে ভেতরে ঢুকছিল অফ স্পিনারের এই বলটা, রক্ষণাত্মক ঢঙে খেললেন লিটন, বোলার নিজে ফিল্ডিং করলেন, এই বল থেকে রান নেই। 107-2 উইকেটে বাংলাদেশ, 17 ওভার 1 বলে।
0: শর্ট বোলিং করছেন, এক্ষেত্রে স্ট্রাইকে রয়েছেন লিটন দাস। ডানহাতি বা হাতি ব্যাটারের একটা কম্বিনেশন, তবে অফ স্টাম্পের বাইরের বলটা সামনের পায়ে ভর করে তারপরে অন ড্রাইভ করেছেন, এবং একেবারে ওই লং অন অঞ্চলের দিকে যেখানে কুপার কনোলি তিনি ফিল্ডিং করছেন তার হাতে বলটা, এই বল থেকে 1 রান আসলো। দলের রানটা 108 গিয়ে পৌঁছল 2 উইকেট হারিয়ে, যেখানে 6.23 হচ্ছে রান তোলার গড়টা। শান্ত 46 রান নিয়ে স্ট্রাইক, 52 বল থেকে এই মুহূর্তে মোকাবেলা করবেন পরের বলটা। এবারে অবশ্য আবারও পেছনের পায়ে ভর করেই ওই স্ট্যাম্পের উপরের বলটা অন ড্রাইভ করেছেন, 1 রান আসলো। তিনি 47-এ পৌঁছে গেলেন, দল 109-2 উইকেট হারিয়ে বাংলাদেশ।
1: ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত, আজকের ম্যাচেও 47 পৌঁছে গেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের যে ওডিআই সিরিজ হয়েছিল সেখানে প্রথম ম্যাচে 0 রানে আউট হয়ে গেছিলেন, তখন তাকে নিয়ে আবারও ক্রিটিসিজম হচ্ছিল, তার ফর্ম নিয়ে অনেক কথা হচ্ছিল। আসবো সেই প্রসঙ্গে। ওভারের চতুর্থ বলটা করলেন ম্যাট শর্ট ফুলার লেন্থে, লিটন দাস টার্নের সঙ্গে অন ড্রাইভটা খেললেন, লং অন থেকে ফিল্ডিং হবে, 1 রান লিটনের ব্যাটে পৌঁছে গেলেন তিনি 3 রানে 4 বল থেকে। এই ওভারে 4 বল থেকে এসেছে 3টা সিঙ্গল, 110 2 উইকেটে বাংলাদেশ শান্ত স্ট্রাইকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী যে দুটো ম্যাচ, দ্বিতীয় ম্যাচে করেছিলেন 50, থার্ড ম্যাচে করলেন সেঞ্চুরি, প্লেয়ার অফ দ্য সিরিজও হয়ে গেলেন, এবং সেই সাথে আজকেও যদি একটা 50 পেয়ে যান টানা 3টা ইনিংসেই 50 বা তারও উপরে রান কিন্তু করে ফেলবেন তিনি। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা ভালো ছন্দে এই মুহূর্তে আছেন বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ওভারের পঞ্চম বলটা অফের বাইরে, জায়গা ছিল, কাট করতে চাইলেন, পয়েন্টে ফিল্ডিং হয়েছে, রানের দেখা নেই, এ বলটাও ডট শর্ট, অন্তত ইকোনমিক্যাল বল করার চেষ্টা করছেন। 2 ওভার 5 বল করেছেন, 13 রান দিয়ে কোন উইকেট পাননি।
0: শর্টের পরের বলটা হবে, এক্ষেত্রে ব্যাটিং এ থাকবেন শান্ত, একটু দেখে শুনে নিচ্ছেন, চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছেন, আর যেহেতু এই সময়টায় ফিল্ডিং এর খানিকটা রদ বদল হয়েছে এবং একাদশের বাইরে থেকে একজন ফিল্ডার মাঠের মধ্যে এসছেন পরিবর্তিত ফিল্ডার হিসাবে, এবারে আন্ডার এজ হয়েছে, ভাগ্য সুপ্রসন্নই খানিকটা বলতে হবে, বলটা ফাইন লেগ দিয়ে বেরিয়ে গেল এবং ডিফার পজিশনের যে ফিল্ডার তার হাতে, এর ফাঁকে আরো একটা রান, আরো একটা ওভারের সমাপ্তি, 18 ওভারের খেলা শেষ, 18 ওভারের খেলা শেষে দলীয় রান সংখ্যা ট্রিপল অন 111, 2 উইকেট হারিয়ে বাংলাদেশ মাত্র 1টা রানই এসছে এক্সট্রা। কতটা নিয়ন্ত্রিত বোলিং করছেন অন্তত এই অতিরিক্ত রান ওয়াইড নো এই জায়গাগুলো থেকে, সেখানে এখনো পর্যন্ত বোলিং বোলার ব্যবহার করা হয়েছে 5 জন, জেভিয়ার বার্টলেট 4 ওভার করেছেন, নাথান অ্যালিস 4 ওভার করে 2টো উইকেট তারি, লিয়াম স্কট 4 ওভার করেছেন, ক্যামেরুন গ্রিন করেছেন 3 ওভার এবং ম্যাথু শর্ট তিনি করলেন 3টা ওভার। ভেন্ডার সুইস তিনি ওই দ্বাদশ প্লেয়ার হিসেবে মাঠে প্রবেশ করেছেন।
1: মজার বিষয় হচ্ছে বাংলাদেশের এই যে একাদশটা খেলছে সেখানে লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এই 3 জন ছাড়া এবং নাজমুল হোসেন শান্ত ছাড়া খুব বেশি খেলোয়াড়, ইনফ্যাক্ট এই 3 জন বাদে আর কেউ কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে 1টার বেশি ম্যাচ খেলেননি। 2023-এই যে বিশ্বকাপের ম্যাচ ছিল সেখানেই শান্তরা বা অনেকেই ম্যাচ খেলেছেন, তানজিদ তামিমরা খেলেছেন, তবে তারও আগে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ যেটা খেলেছিল সেটা ওই 2019 বিশ্বকাপ। সুতরাং বোঝাই যাচ্ছে যে কতদিন পর পর আসলে বাংলাদেশকে খেলতে হয় এই ধরনের বড় টিমের সাথে, এবং সেই অপরচুনিটিটা নেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের ব্যাটাররা এই মুহূর্তে। নতুন ওভার শুরু হয়ে গেছে আরো একবার, 19তম ওভারের প্রথম বলটার রক্ষণাত্মক ঢঙে খেললেন নাজমুল হোসেন শান্ত, মাত্র 1টা ওভারেই এলিস 1টা উইকেট তুললেন, তারপর কিন্তু তাকে আবারও ক্যাপ্টেন সরিয়ে নিলেন, অর্থাৎ তার যে 10টা ওভার সেটাকে খুব বেছে বেছে ব্যবহার করার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া, কারণ জানে যে তারা এলিস তাদের সবচেয়ে ভালো বোলার যিনি আসলে বিপদের মুখে উইকেটটা তুলে নিতে পারবেন। বার্টলেট ফিরেছেন, যিনি এর আগে 4 ওভার বল করে 29 রান দিয়েছিলেন, কোন উইকেট পাননি, পাওয়ার প্লের ভেতরে শান্ত স্ট্রাইকে আছেন ওভারের পরবর্তী বলটা খেলতে। ওভারের দ্বিতীয় বল লেগ স্টাম্পের উপরে ছিল, ফুলার লেন্থে ফ্লিক করেছেন, বল যাচ্ছে স্কোয়ার লেগের দিকে, ডিপ ফাইন লেগ থেকে ফিল্ডার ছুটে আসলেন, থ্রো করলেন, 2টো রান পেয়ে যাবেন ব্যাটাররা অনায়াসে, এই 2টো রান শান্তর ব্যাটে, এবং এই 2টো রানের সাহায্যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের 12তম হাফ সেঞ্চুরিটা তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত, এবং 2023-এ যে 1টা মাত্র ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছিলেন বিশ্বকাপে সেখানে 45 করেছিলেন, সুতরাং তার প্রথম 50টাও আসলো অস্ট্রেলিয়ার এগেনস্টে তার দ্বিতীয় ইনিংসে।
0: নিশ্চয়ই নিজের ক্যারিয়ারটাকে আর একটু সমৃদ্ধ করলেন নাজমুল শান্ত এই অর্ধশতকের মাধ্যমে। আর আপনি প্লেয়ারদের খেলার কথা বলছিলেন, অস্ট্রেলিয়ার মতো দলের সাথে খেলেই তো আমরা কালে ভদ্রে, সেখানে আবার একাদশটা ঠিকঠাক থাকতে হয়, একাদশে কোন প্লেয়াররা খেলেছিল, এখন কারা রয়েছে, সুতরাং খুব বেশি অভিজ্ঞতা অভিজ্ঞ একটা দল অস্ট্রেলিয়ার সাথে খেলেছে বাংলাদেশের, এমন দল এটি নয়। তবে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তেও যে অবস্থানটায় রয়েছে, আমার মনে হয় যে অস্ট্রেলিয়া এসে অন্তত মাঠের খেলায় বুঝতে পারছে যে এক নতুন বাংলাদেশ, নতুনভাবে যারা ব্যাটিং করছে তাদের অবস্থানটাও দেখছে, ইভেন বোলিং এ এসে হয়তো সেই বিষয়টা আরো খুব ভালোভাবেই তারা বুঝতে পারবে,
1: আমারও তাই মনে হয়। এবং ওই ব্যাপারটা এখনো তোলা রইল অস্ট্রেলিয়ান ব্যাটারদের জন্য যে তারা আসলে কোন বাংলাদেশকে মোকাবেলা করবে, যে বাংলাদেশ যখন বল করতে আসবে সেই দলটায় 150 কিলোমিটার গতিতে বল করতে পারা একজন বোলার রয়েছেন যাকে নিয়ে আলোচনা চলছে, কাটাছেড়া চলছে, সেই নাহিদ রানা আজকে 11-এ আছেন, এবং বাংলাদেশ যাই পুঁজি দাঁড় করাক তিনি নিশ্চয়ই বাংলাদেশের মূল বোলারদের একজন হবেন। অস্ট্রেলিয়ান ব্যাটারদের আক্রমণ করার জন্য। পরবর্তী বলটা করলেন বার্টলেট, অনেকটাই খাটো ছিল, একটু অবাক হলাম ব্যাটারের মাথারও উপর দিয়ে গেছে, এটা ওয়াইড দেয়া হয়নি অবশ্য, একটা ডট বলে দেওয়া হয়েছে, ওয়ান বাউন্সার কল করেছেন আম্পায়ার, 31 রান খরচ করেছেন বার্টলেট, কোন উইকেট পাননি। নাজমুল হোসেন শান্তই স্ট্রাইকে থাকবেন। 18 ওভার 4 বলের খেলা শেষে বাংলাদেশ 113 2 উইকেট হারিয়ে রান রেটটা 6 এর উপরে প্রথম থেকেই বাংলাদেশ রাখতে সক্ষম হয়েছে, এবং সেটাই খুব পজিটিভ একটা দিক। যদিও দুটো উইকেট পড়েছে, আউট হয়ে গেছেন সাইফ হাসান এবং তানজিদ তামিম দুই ওপেনার, কিন্তু এখন দুই অভিজ্ঞ ব্যাটার জুটিবদ্ধ আছেন, নাজমুল শান্ত এবং লিটন কুমার দাস। ওভারের পঞ্চম বলটা করার জন্য প্রস্তুত বার্টলেট, রাউন্ড দ্য উইকেটে আসছেন, কিপার অনেকটা পেছনে স্টেপ আউট করে এসছেন, কাভার এবং মিড অফের মাঝখান দিয়ে বলটা পাঠিয়ে দিলেন, অনেক দূর দৌড়ে ডাইভ দিয়েছিলেন ফিল্ডার শেষ মুহূর্তে, বল তার নাগালে পাননি, গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে, আরো একটা চার নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে 117 2 উইকেট হারিয়ে।
0: দুর্দান্ত একটা অফ স্টাম্পের বাইরের বল, সুইং করে ভেতরে ঢুকছিল, দারুণ একটা কন্ট্রোল রেখে তারপরে একটা কভার ড্রাইভ, এবং ওখানে হলুদ জার্সি পরিহিত শিবিরের অন্যতম সদস্য ফিল্ডার এলিস তিনি ছিলেন, ঝাপালেন তবে বলের নাগালটা সঠিক পাননি, এ যাত্রায় গ্লান্স করে দিয়েছেন এবং একটা রান আসলো। ফিল্ডার ছিলেন ক্যামেরুন গ্রিন, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলের দিকে, আর এই এক রানের সাথে সাথে দলের রানটা 118 2 উইকেটে যখন 19তম ওভারের খেলাটা শেষ হয়ে গেল, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওডিআই ম্যাচ, 3 ম্যাচের ওডিআই সিরিজ, এরপরেই টি টোয়েন্টি রয়েছে, তবে টি টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চিটাগাংয়ে। বাংলাদেশের জন্য একটা পঞ্চম সুযোগ এসছে, পঞ্চমবারের মতো টানা সুযোগ এসছে সিরিজ জয় লাভের নিজেদের ঘরের মাটিতে, তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশ সর্বশেষ যে 2023 সালের পরেই এখনো পর্যন্ত 300+ রানের ইনিংস খেলতে পারেনি, সেই সুযোগটা কি আজকে হবে? যেহেতু রান রেটটা শুরু থেকেই 6 উপরে, যদি কন্টিনিউ করে যেতে পারে ওই জায়গাটাই কিন্তু একটু হলেও আত্মবিশ্বাস পাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
1: এটা ভালো বলেছেন যে আসলে একটা ব্যাটিং বান্ধব উইকেটে আগে ব্যাট করতে নেমে এখনকার সময় অন্তত 50 ওভার খেললে আপনার 300 উপর রান সেটা করাই উচিত, এবং সেই উচিত কাজটাই করতেই বাংলাদেশের ব্যাটাররা সেই মানসিকতা নিয়ে ব্যাটিংটা করছেন। রেনশ নতুন বোলার, আরো একজন ডানহাতি অফ স্পিনার, অনেকটা ঝুলিয়ে বল করেন, মোটামুটি পার্ট টাইমার ক্যাটাগরিতেই তাকে ফেলে দেওয়া যায়, পুরো 10 ওভারের কোটা তিনি পূরণ করবেন ব্যাপারটা এরকম নয়। রেনশ প্রথম বলটা করলেন রাউন্ড দ্য উইকেটে, নাজমুল হোসেন শান্ত রক্ষণাত্মক ঢঙে খেললেন স্টাম্পে থাকা বলটা, 118 2 উইকেটে বাংলাদেশ 19 ওভার 1 বল শেষে। অস্ট্রেলিয়ানদের চিন্তাভাবনা বোঝাটা অনেক সময় কঠিন হয়ে যায়। ওভারের দ্বিতীয় বল ফুলার লেন্থের বল স্টাম্পের মধ্যে, ফ্লিক খেলেছেন শান্ত, স্কোয়ার লেগ থেকে ফিল্ডিং হবে, একটি রান তিনি পাবেন, যে কারণে বলছি যে অস্ট্রেলিয়ানরা কি চিন্তা করেন সেটা বোঝাটা অনেক কঠিন। দুজন স্পিনার তারা ইতিমধ্যে বল করিয়েছে, একজন শর্ট একজন রেনশ, এখনো পর্যন্ত তাদের মূল স্পিনারকেই তারা আনেননি, অ্যাডাম জাম্পার। এই কারণে আমি মানে অনেক সময় আপনি যা ধারণা করবেন যা পরিকল্পনা করবেন অস্ট্রেলিয়ানরা তার বাইরের কাজই কিন্তু সাধারণত করেন, এবং এইভাবে করেই তারা মানসিকভাবে আপনার উপর একটা চাপ প্রয়োগ করার চেষ্টা করবে। ও লিটন দাস ভুল শট কি খেলে বসলেন কিনা, ডাইভিং এফোর্ট ছিল, একটুর জন্য ক্যাচটা ধরতে পারলেন না, পুরোপুরি মিস টাইম একটা শট, অন সাইডে খেলতে গিয়েছিলেন লিটন দাস এই বলটাকে, বলে কোনো টার্ন নেই, লিডিং এজ থেকে বল হাওয়ায় ভাসছিল ওই পয়েন্ট অঞ্চলে, এবং ফিল্ডার দৌড়ে গিয়েছিলেন বলে নাগালটা শেষ মুহূর্তে পাননি, কপালটা খুবই ভালো, স্টেপ আউট করে বড় শটে যেতে চেয়েছিলেন লিটন দাস, এবং কপাল ভালো, সেখান থেকে ক্যাচে ধরা পড়েননি। নাজমুল হোসেন শান্ত এখন স্ট্রাইক আছে, নতুন ওভারের প্রথম, ইনফ্যাক্ট ওভারের পরবর্তী বলটা খেললেন, বড় একটা আবেদন হয়েছে এলবিডব্লিউর, রক্ষণাত্মক ঢঙে খেলেছিলেন শান্ত, বোধহয় ব্যাটের ভেতরে কানা ছুঁয়েছিল বলটা, যে কারণে আম্পায়ার সেই আবেদন নাকচ করে দিয়েছেন। 120 2 উইকেটে বাংলাদেশ, 56তে আছেন শান্ত, 4-এ আছেন লিটন দাস। এই ওভারটা বেশ ভালো পরীক্ষা নিচ্ছেন রেনশ এসেই দুই ব্যাটারের। আরো একটা বল হলো স্টাম্পের মধ্যে থাকা বল, রক্ষণাত্মক ঢঙে খেললেন
0: অফ ব্রেক বোলার, প্রথমবারের মতো এসছেন এবং একটু আগেই আপনি এটাও বলছিলেন পারভেজ, যে নাথান অ্যালিস তাকে একটা ওভারের জন্যই আনা হয়েছে। এটা আমরা রিকি পন্টিং এর কাছেও দেখতাম, যে যখন বড় কোনো পার্টনারশিপ হতো একটা অপরিচিত বোলার সেই ধরনের বোলারকে এনে ফেস করাতো এবং উইকেট নেওয়ার পর তাকে সরিয়ে দিত, যদি অ্যালিসের ক্ষেত্রে পরিচিত বোলার এবং রেগুলার বোলার। এই মুহূর্তে আরো একটা বল, রেনশো অফ ব্রেক বোলার একটা ওভার করলেন, বিশতম ওভারের খেলা শেষ হল, 120 দুই উইকেটে রানটা বাংলাদেশের, এবং এই মুহূর্তে 21তম ওভারের খেলা শুরু হবে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ওডিআই ম্যাচ, যেখানে ম্যাচ অফিসিয়াল হিসেবে রয়েছেন আম্পায়ার অ্যালেক্স অর্ফ এবং গাজী সোহেল, অন্যদিকে টিভি আম্পায়ার হিসাবে আহসান রাজা, রিজার্ভ আম্পায়ার হিসাবে মোর্শেদ আলী খান এবং ম্যাচ রেফারি প্রকাশ ভাট। 20তম ওভারের খেলা শুরু হবে, আর এই মুহূর্তে ধারাভাষ্যের পরিবর্তন, আসছেন শ্রদ্ধেয় রেজওয়ান ফেরদৌস জিকো এবং মিজানুর রহমান চঞ্চল।
2: অনেক অনেক ধন্যবাদ মজ্জুম হোসেন পলাশ এবং আহমেদ বিন পারভেজ। নতুন ওভারের প্রথম বলটা করলেন, চমৎকার ডেলিভারি, এই বলে ব্যাটে হয়নি, বল চলে গেছে উইকেট কিপারের গ্লাভসে। রেজওয়ান ফেরদৌস জিকো, আপনাকে স্বাগত জানাচ্ছি।
3: ধন্যবাদ চঞ্চল। এবং ওয়েদার কন্ডিশন কিন্তু এই মুহূর্তে অনেক চমৎকার, আকাশে রোদ রয়েছে এবং বাংলাদেশ ভালো ব্যাটিং করার চেষ্টা করছে। ইতিমধ্যেই শান্ত তিনি 56 রান করে অপরাজিত, পাশাপাশি লিটন কুমার 10, তার সংগ্রহ 4। রেন শো তিনি ভালো বোলিং করেছিলেন আপনারা জানেন, এবং অ্যালিস তিনি এক্ষেত্রে বোলিং করছেন এবং আরো একটি রান এসছে, আরো একটি রান বাড়ল লিটনের ব্যাট থেকে। লিটন 7 বল থেকে তার সংগ্রহ 5, কারেন্ট রান রেট 5.95 ওভার প্রতি, এবং পার্টনারশিপ কিন্তু 15 রানের হয়ে গেছে। 21তম ওভারের খেলা এগিয়ে, 121 দু উইকেটে স্বাগতিক বাংলাদেশ।
2: পরবর্তী বলটি করার জন্য প্রস্তুত, দলীয় রান 121 দুই উইকেট হারিয়ে শান্ত ইতিমধ্যেই 56 রানে অপরাজিত। ফিল্ডারদের সামান্য ফাইন টিউনিং করতে হচ্ছে, কারণ এই মুহূর্তে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন, যে কারণে বারবার ফিল্ডারদের ফাইন টিউনিং করতে হচ্ছে। নাথান অ্যালিস তৃতীয় বলটি করার জন্য প্রস্তুত, তার বিপক্ষে এখন ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত। কারেন্ট রান রেটটা এখনো পর্যন্ত ভালো, 5.95। বল করলেন স্টাম্পের মধ্যে, বলের লাইনে এসে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন ব্যাটার শান্ত, রান অবশ্য হল না, 121 দুই উইকেট হারিয়ে বাংলাদেশ।
3: ধারাভাষ্য শুনছেন আপনারা বাংলাদেশ বেতার থেকে। অনেক দর্শক কিন্তু ইতিমধ্যে এসে ঢাকার এই বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আপনারা জানেন ওয়ার্কিং ডে, যার ফলে অনেকেই আসবেন, তার অফিস শেষ করেই আসবেন ঢাকার এই বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। গ্লাভস পরিবর্তন করবেন এবং সঙ্গে সঙ্গে পানীয় পান করবেন বাংলাদেশের ব্যাটার লিটন কুমার দাস। একই সাথে এই সুযোগে বোলারদের উদ্দেশ্যে পানি চলে এসছে, তারাও পানি পান করে নিচ্ছেন। আপনারা জানেন প্রচন্ড গরমের মধ্যে কিন্তু খেলা অনুষ্ঠিত হচ্ছে ঢাকার এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শান্ত 56, 67 বল থেকে, এবং পাশাপাশি লিটন কুমার দাস 7 বল থেকে, তার সংগ্রহ 5, 121 দু উইকেটে স্বাগতিক বাংলাদেশ। এইমাত্র যারা বাংলাদেশ বেতারের সঙ্গে যুক্ত হলেন, তাদের উদ্দেশ্যে আরো একবার জানিয়ে দিচ্ছি যে অস্ট্রেলিয়া দলের দলীয় অধিনায়ক জস ইংলিশ তিনি টসে জিতে সরাসরি বোলিং এর সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং এই স্টেডিয়ামেই আপনারা জানেন যে 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে, অর্থাৎ 3টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সিরিজ, এবং তারপরেই রয়েছে টি-20 সিরিজ, যার ফলে লম্বা সময় নিয়ে এসছে অস্ট্রেলিয়া, এবং তারা কিন্তু বাংলাদেশের সাথে বাংলাদেশের মাটিতে অনেকদিন পর তারা পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। এবং এটি যখন আইসিসি তারা শিডিউল করেছিল, সেটি বাংলাদেশিদের জন্য ছিল অনেক গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি বাংলাদেশও কিন্তু অস্ট্রেলিয়াতে গিয়ে তারাও সিরিজ খেলবে। আসছেন বোলার বোলিং করার জন্য, বল করলেন, এবারে পেডেল স্টাম্পের উপরে দেখলেন, বুঝলেন, সময় নিলেন, ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন, এটি অবশ্য ডট বল।
2: কারেন্ট রান রেট 5.85, বোলিং এ নাথান এলিস এবং তার বিপক্ষে ব্যাট করবেন শান্ত, ইতিমধ্যে 56 রানে নট আউট হয়েছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তার যে দুর্দান্ত পারফরমেন্স, তার ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। দারুণ একজন ক্রিকেটার, বাংলাদেশ দলের টেস্ট ক্যাপ্টেন, চেষ্টা করছেন নিজেকে সব ফরম্যাটে দারুণভাবে মানানসই করার জন্য। দর্শক সমর্থক কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। দৌড় শুরু করলেন নাথান এলিস পঞ্চম বলটি করার জন্য, বল করলেন, এবারে গুড লেন্থ ডেলিভারি, একটু লাফিয়ে উঠেছিল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে বাধ্য করলেন ব্যাটার শান্তকে। আরো একটি ডট বল, দলীয় রান 121 দুই উইকেটে। হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া দলের মধ্যকার 3 ম্যাচ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের ধারাভাষ্য আপনারা শুনছেন বাংলাদেশ বেতারের মাধ্যমে।
3: সব মিলিয়ে বাংলাদেশের এই দু ব্যাটারের কাছ থেকে বাংলাদেশিদের প্রত্যাশা অনেক, কারণ তারা যদি ভালো ব্যাটিং করতে পারেন, স্কোর বোর্ডে 300 রান উপস্থাপন করতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আরো একটি বল, একটি রানে সে আউটসাইড অফ লেগ এবং লেগ সাইডের বলকে আস্তে করে গ্লান্স করলেন, কিপারে চলে গেছে, ফিল্ডার ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রানে সে। ফিল্ডার ছিলেন ক্যামেরুন গ্রিন, যার ফলে 21তম ওভারের খেলায় মাত্র শেষ হল 122 উইকেটে স্বাগতিক বাংলাদেশ। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া দলের দলীয় অধিনায়ক 1, 2, 3, 4, 5, 6 জন বোলারকে তিনি ব্যবহার করতে সমর্থ হয়েছেন চঞ্চল। তারপর যে খুব একটা যে উইকেটের পতন ঘটিয়ে ফেলেছে সেটি কিন্তু নয়, বাংলাদেশের ব্যাটাররা ভালো ব্যাটিং করছেন
2: অবশ্যই জিকো, এবং এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং। এবারে কিন্তু আবেদন সুইপ করার চেষ্টা বোলার ম্যাট প্রেনশ, তিনি বল করেছিলেন, ব্যাটার সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছিলেন শান্ত। প্রথম বলটা দারুণ একটি ডেলিভারি রাউন্ড দ্য উইকেট ম্যাট প্রেনশ, তিনি কিন্তু পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ান ডে সিরিজেও রেগুলার বল করেছেন জিকো।
3: আরো একটি বল, এবারে সুইপ করলেন ডিপারে ফিল্ডার, ডাইভিং অ্যাকশনে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রানে এসে। আসলে অস্ট্রেলিয়ান তারা সবসময় ভালো ফিল্ডিং করে থাকে এবং বাউন্ডারি লাইনের নিকটে তো অনেক অস্ট্রেলিয়ানদের আমরা দেখেছি, আমরা জানি তাদের ফিল্ডিং কিন্তু সত্যি চমৎকার ছিল।
2: অবশ্যই যাচ্ছেন ম্যাট প্রেনশ, এবার অবশ্য অবাধ উইকেট, বল করলেন, এবারে লেট কাট করে দিয়েছেন চমৎকার ভাবে, বল যাচ্ছে সীমানার দিকে, একটি দুটি এবং শেষ পর্যন্ত দুটি রান নিয়েই সন্তুষ্ট থাকলেন লিটন দাস। অসাধারণ একজন ক্রিকেটার এবং বাংলাদেশ দলের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী যে ব্যাটারদের তালিকা, সেখানে কিন্তু সপ্তম অবস্থানে রয়েছেন লিটন দাস, দারুণ একজন ক্রিকেটার। দলীয় রান 125 দুই উইকেট হারিয়ে বাংলাদেশ।
3: চঞ্চল, আপনার গ্লেন ম্যাক্সওয়েলের কথা মনে থাকার কথা, তিনি অস্ট্রেলিয়া দলের হয়ে চমৎকার ব্যাটিং করতেন এবং এখনো তিনি কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়া হয়ে ভালো ব্যাটিং করে থাকেন। বলতে না বলতেই তুলে মারার চেষ্টা, কিন্তু ঠিক বদক টাইমিং হয়নি, যার ফলে বোলারের হাতে সরাসরি বল এবং তিনি কিন্তু তালুবন্দী করলেন বাংলাদেশের লিটন কুমার দাস ডবল থেকে 7 রান করে, 23 মিনিট উইকেট অবস্থান করে এখন তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন। কট অ্যান্ড বোল ম্যাট রেনশ, তিনি তার যোগ্যতা প্রমাণ করলেন। আসলে এ ধরনের একটা চমৎকার স্টার্টের পর মিডল অর্ডার ব্যাটারদের দায়িত্ব পালন করা বাঞ্ছনীয়, কারণ তাদের যদি একটা বড় পার্টনারশিপ তারা উপস্থাপন করতে পারেন, সেই পার্টনারশিপটাকে দেখে পরবর্তী ব্যাটাররা যারা টেইল এন্ডাররা আসবেন তারা কিন্তু ইনিংসটাকে ক্যারি করার চেষ্টা করবেন এবং কম বলে বেশি রান করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু 300 রান করা সম্ভব। কিন্তু প্রতিনিয়ত যদি উইকেটের পতন ঘটে যায় তখন কিন্তু রান রেটটাও কমে যাবে এবং স্কোর বোর্ডে টোটাল সেটিও কিন্তু কমতে থাকবে বা উপস্থাপন সেটি কম হবে, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটারদের অবশ্যই নজর দেওয়ার প্রয়োজন রয়েছে চঞ্চল।
2: অবশ্যই তাই, এবং আরো একটি পার্টনারশিপ দরকার, ঠিক যেমনটি পার্টনারশিপ গড়ে উঠেছিল নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ তামিমের মাধ্যমে, তেমন একটা পার্টনারশিপ গড়া দরকার এবং সেটি লক্ষ্য নিয়েই কিন্তু তাওহিদ হৃদয় মাঠে এসেছেন। তিনিও ইনফর্ম ব্যাটার তাওহিদ হৃদয়, তাকে এই মুহূর্তে যেটি করতে হবে সাপোর্টিং রোল প্লে করতে হবে শান্তর সাথে। শান্ত একেবারে ওয়েল সেট, একটি রান নিয়ে বারবার স্ট্রাইকে দিতে হবে শান্তকে এবং এর মাধ্যমে একটি চমৎকার পার্টনারশিপ গড়ে তুলতে হবে বাংলাদেশ দলের খেলোয়াড়দের। বড় সংগ্রহের জন্য পার্টনারশিপের বিকল্প কিছু নেই। ম্যাট রেনশো তিনি কিন্তু উইকেট পেলেন এবং লিটন দাস তিনি ফিরে গেছেন সাজঘরে, দুর্দান্ত একটি কটেন বোল্ড করেছেন। ম্যাট রেনশো ভালো ফর্মে রয়েছেন, তিনি ব্যাটিংয়েও পাকিস্তানের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন লাস্ট সিরিজে। প্রস্তুত রেনশো এবং তার বিপক্ষে প্রস্তুত ব্যাটার এই মুহূর্তে তাওহিদ হৃদয়। ফ্লাইটের ডেলিভারি আনড্রাইভ করলেন, লং আর্মে ফিল্ডার রয়েছেন, ফিল্ডার ছিলেন এক্ষেত্রে কুপার কনোলি, তিনি ফিল্ডিং করলেন, অফ দ্য মার্কে গেলেন তাওহিদ হৃদয়। দলীয় রান বাড়লো 126, তিন উইকেট হারিয়ে বাংলাদেশ।
3: বাংলাদেশ তারা চেষ্টা করছে ভালো ব্যাটিং করার এবং যতটা সম্ভব বাংলাদেশ দলের ভালো ব্যাটিং করতেই হবে, কারণ প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বা যদি জয়লাভের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া যায় তাহলে বাকি দুটি ব্যাচের মধ্যে যে কোনো একটিতে জয়লাভ করে সিরিজটা কিন্তু জয়লাভ করা খুবই সহজ ব্যাপার হয়ে যায়। আরো একটি বল, একটি রান এসে আরো একটি রান বাড়ল শান্তর বার থেকে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত তিনি ভালো ব্যাটিং করতে জানেন, তাকে উইকেটে অবস্থান করে নিজে খেলতে হবে এবং দলকে খেলাতে হবে। ইতিমধ্যেই 22তম ওভারের খেলা শেষ, 100% তিন উইকেটে স্বাগতিক বাংলাদেশ, অতিরিক্ত রান এসছে একটি এবং অস্ট্রেলিয়ান বোলাররা তারা চেষ্টা করছে ভালো বোলিং করার। ম্যাথু হগ এবং আপনারা জানেন যে ব্রাড হগ তারাও কিন্তু একসময় অস্ট্রেলিয়া দলের হয়ে খেলতেন। ব্রাড হজের কথাও আপনাদের মনে থাকার কথা। সব মিলিয়ে কিন্তু অস্ট্রেলিয়া তারা কিন্তু সবসময় শক্তিশালী দল, তারা যে কোনো টুর্নামেন্টের যে কোনো ফরম্যাটে কিন্তু সবসময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো ব্যাটিং বোলিং ফিল্ডিং করে থাকে।
2: অবশ্যই জিকো, আমরা সে নামগুলো বলছিলাম যে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে অনেক নামি দামি ব্যাটার এসছেন, যার মধ্যে সবার উপরে রিকি পন্টিং এর নাম আসে, কারণ ওয়ানডে তে একমাত্র অস্ট্রেলিয়ান হিসেবে 10,000 উপর অর্থাৎ 13,000 রান করেছেন তিনি। এছাড়াও স্টিভ ওয়া, মার্ক ওয়া, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেডেনের কথা তো অবশ্যই বলবো। আর একটি বল, এবারে ব্যাকফুটে গিয়ে পুল শট করলেন, বল চলে গেল ডিপ ব্যাকওয়ার্ড স্পার্লেগ অঞ্চলে, ফিল্ডার ছিলেন সেখানে, তৎপরতার সাথে ফিল্ডিং করলেন, তার আগে অবশ্য একটি সহজ রান, সহজ রান।
3: চঞ্চল আপনার বড় থাকার কথা, মাইক হাসি তিনি ডোমেস্টিকে 10,000 রান করে তারপর কিন্তু তিনি অনেক লেটে সুযোগ পান এবং যেটি সুযোগ পেয়েছিলেন পাকিস্তানের মিসবাহুল হক, তো সেই জায়গা থেকে অবশ্যই করে অস্ট্রেলিয়ানদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয় বা অনেকগুলো ম্যাচ খেলে রান করে দলে জায়গা পেতে হলো অনেকদিন অপেক্ষা করতে হয়। আরো একটি বল নতুন ওভারের এবং আরো একটি রান এসছে, ব্যাকফুট কাভার ড্রাইভ, ডিপারে ফিল্ডার হয়েছেন, ফিল্ডিং করে যতক্ষণে বল ফেরত পাঠালেন ততক্ষণে রান এসছে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে, তার সংগ্রহ 2 বল থেকে 2, 129 উইকেটে বাংলাদেশ।
2: অ্যাডাম জাম্পা বল করছেন এবং বর্তমান স্কোয়াডে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার কিন্তু অ্যাডাম জাম্পা, ওয়ানডে তে 197 উইকেট রয়েছে তার।
4: প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা, যা বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। আল্লাহ তাআলা খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হবে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া। প্রিয় শ্রোতা, এরপর পরই আপনাদেরকে আবারও আমরা ফিরিয়ে নিয়ে যাব খেলার চলতি ধারার বিবরণী শোনার জন্য।

0: المدن الوسيلة والفضيلة وضعته مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সে তাওহীদ হৃদয়ের বাট থেকে এবং দলের সংগ্রহ বাড়ল 136-3 উইকেটে। বাংলাদেশ 24তম ওভারের খেলা এই মাত্র শেষ হল। আসলে বারবার স্পিন বলে সুইফট শট খেলতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। একটা সময় আমরা জানতাম প্রশিক্ষক শিখিয়ে দিতেন যে স্পিন বোলারদের বল যদি না বোঝা যায় তাহলে সুইফট খেলতে, কিন্তু সেই দিন কিন্তু এখন নেই। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবকিছু পাল্টে গেছে, বোলাররা ভালো করে জানেন ব্যাটারদের উইক পয়েন্ট কোথায়। তবে ব্যাটারদের সুইফট খেলতে হলে অবশ্যই করে তাকে বলের উপর নিয়ন্ত্রণ রেখেই কিন্তু সুইফট শট খেলার প্রয়োজন রয়েছে।
3: অবশ্যই বলের মেরিট যাচাই করে ব্যাটিং করতে হবে এবং সেই সামর্থ্য এ দুজন ব্যাটারের অবশ্যই রয়েছে। আমরা আশা করি বল করবেন অ্যাডাম জাম্পা, দলের অন্যতম সেরা একজন বোলার, ডানহাতি লেগ ব্রেক বোলার, বল করলেন। এবার লেগ স্টাম্পের বাইরে সঙ্গে সঙ্গে কবজির মোচড়ে ঘুরিয়ে দিয়েছেন চমৎকার ভাবে, বল যাচ্ছে সীমানার দিকে, ডিপারে ফিল্ডার রয়েছেন। যতক্ষণে ফিল্ডিং করলেন তার আগেই একটি সহজ রান তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে, তিনি পৌঁছে গেলেন 5 রানে 7 বল থেকে। দলীয় রান 137-3 উইকেট হারিয়ে বাংলাদেশ। এখন ব্যাট করবেন নাজমুল শান্ত।
2: আসলে অস্ট্রেলিয়ানরা তারা ভালো করেই জানে যে বাংলাদেশের কন্ডিশন কেমন, এবং আপনি ভালো করেই জানেন চঞ্চল যে অস্ট্রেলিয়াতেও কিন্তু এর থেকেও বেশি গরম পড়ে থাকে। কখনো 41-42, কখনো 45 ডিগ্রি সেলসিয়াস অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট গুলোতে হয়ে থাকে। সো তারা ভালো করেই জানে গরমের কন্ডিশনে বা এ ধরনের কন্ডিশনে কিভাবে খেলতে হয়। অস্ট্রেলিয়ান বোলার বোলিং করার জন্য অ্যাডাম জাম্পা বল করলেন, এবারে অন ড্রাইভ করলেন, শর্ট মিড উইকেটে ফিল্ডার ওয়াটসন ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এটি অবশ্য ডট বল।
3: অ্যাডাম জাম্পা তার ওভারে তৃতীয় বলটি করবেন, তার বোলিং এর বিরুদ্ধে ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত, যার আপাতত সংগ্রহ হল 65 রান। বল করলেন, এবারে অফ স্টাম্পের উপরে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, কিন্তু ফিল্ডার রয়েছেন লাগানে, বাদিকে কিছুটা সরে গিয়ে ফিল্ডিং করলেন, 1 রান সহজেই পেলেন নাজমুল হোসেন শান্ত। পৌঁছে গেলেন তিনি 66 রানে 82 বল থেকে। 138-3 উইকেট হারিয়ে বাংলাদেশ। চলছে 25তম ওভারের খেলা, আপনারা আমাদেরকে শুনছেন বাংলাদেশ বেতারের মাধ্যমে।
2: আসছেন বোলার বোলিং করার জন্য, ওভারের চতুর্থ বলটি তিনি করবেন। বল করলেন, এবারে ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন, এবং এটিও কিন্তু ডট বল। আসলে ডট বলের পর ডট বল ওডিআই ক্রিকেটে দেয়াটাও কিন্তু অনেক ভালো দিক একজন বোলারের ক্ষেত্রে চঞ্চল।
3: অবশ্যই তাই, এবং সেটি চেষ্টা অবশ্যই করে যান বোলাররা। আরো একটি বল, এবারে ফ্লাইটে ডেলিভারি, অফ স্টাম্পের উপরে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, বল চলে গেল ওয়াইডিশ লং অফ অঞ্চলে, যতক্ষণে ফিল্ডিং করলেন, 1 রান তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। এটিই বলছিলাম, তাওহীদ হৃদয়কে যেটি করতে হবে সেটি হল সিট্যাঙ্কা রোল প্লে করতে হবে, বেশি বেশি স্ট্রাইক দিতে হবে নাজমুল শান্তকে। দারুণভাবে সেটি করতে সক্ষম হয়েছেন তিনি।
2: ওভারের শেষ বল করার জন্য অ্যাডাম জাম্পা থানা প্রান্ত থেকে আসছেন তিনি বোলিং করার জন্য। বল করলেন, এবারে অন ড্রাইভ, 1 রান এসছে, লঙ্গনে চলে গেছে শান্তর বাট থেকে, আরো 1 রান, এবং 25তম ওভারের খেলা শেষ। 140-3 উইকেটে স্বাগতিক বাংলাদেশ। এই সিরিজে আপনারা জানেন 3টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। আজকে 9 তারিখ অনুষ্ঠিত হচ্ছে, পরবর্তীতে 11 জুন, এবং সবশেষ 14 জুন, সবগুলো ঢাকায়, এবং পরবর্তীতে টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে 17 জুন চট্টগ্রামে, 19 জুন চট্টগ্রামে, এবং 21 জুন চট্টগ্রামে। এই সিরিজের সবগুলো ম্যাচের ধারা বিবরণী বাংলাদেশ বেতার আপনাদের জন্য ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম থেকে সরাসরি সম্প্রচার করবে।
3: মোস্ট উইকেটস বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্র্যাড হগ, যিনি ন ম্যাচে 18 উইকেট পেয়েছেন এবং এই সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন তিনি। যা হোক, আরো একটি বল বেলস ফেলে দিয়েছিলেন উইকেট কিপার, কিন্তু নাজমুল শান্ত তার জায়গাতে ছিলেন এবং দ্বিতীয় উইকেট শিকারী বাংলাদেশের বিপক্ষে মিচেল জনসন।
2: জনসন বোলিং করতে রেনশো, চমৎকার একজন বোলারের নাম, লম্বা বোলার অস্ট্রেলিয়া দলের। এবারে টার্ন অ্যান্ড বাউন্স অন ড্রাইভ, তবে বোলার একটু সরে গিয়ে ফিল্ডিং করলেন। আসলে লম্বা স্পিনার তারা কিন্তু ভালো অ্যাডভান্টেজ পেয়ে থাকেন, যেটি পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা ভারতের ক্রিকেটার।
3: আর একটি বল, এবারে সহজ একটি ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেলেন নাজমুল হুসাইন শান্ত, নিজের উপর হতাশ। দ্বিতীয় উইকেট কিন্তু পেলেন ম্যাট পেনশো, অসাধারণ একজন বোলার। এবং এই মুহূর্তে বাংলাদেশ দল কিন্তু আবারও তার সেই পথ হারালো বলবো, 140 রানে আরো একটি উইকেটের পতন ঘটল নাজমুল হুসাইন শান্ত। কট কুপার কনলি বোল্ড প্রিন্ট শো, তিনি 67 রান করে আউট হয়ে ফিরে যাচ্ছেন। 140 রানে চতুর্থ উইকেট হারালো বাংলাদেশ দল।
2: চঞ্চল, একটু আগেই বলছিলাম যে একজন হাইট ভালো স্পিন বোলারের ক্ষেত্রে টার্ন অ্যান্ড বাউন্স কিন্তু ভালো হয়। দেখুন, শান্তর বিরুদ্ধে তিনি সেই কুইকার দিয়ে দিলেন রেনশো, এবং শান্ত করলেন কি, তিনি পুশ করবেন নাকি তিনি শর্টস খেলবেন, সেটি করতে করতে বল কিন্তু আকাশে উঠে গিয়েছিল, যার ফলে তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। একজন ব্যাটারকে অবশ্যই করে তিনি যদি শর্টস খেলতে চান, মনস্তাত্ত্বিক দিক থেকে তাকে শর্টসে খেলতে হবে, আর তিনি যদি ডিফেন্স করতে চান আগে থেকে তাকে ডিফেন্সের দায়িত্ব পালন করতে হবে, তাহলে তিনি অ্যাকুরেটলি বলের লাইনে গিয়ে বলটাকে ঠিক মতো খেলতে পারবেন। নতুন ব্যাটার হিসেবে এসছেন মোসাদ্দেক হোসেন, অনেকদিন পর বাংলাদেশের ক্রিকেটে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরলেন, আমরা তাকে স্বাগত জানাই।
3: অবশ্যই, এবং দারুণ ফর্মে রয়েছেন তিনি, একটি 100, 3টি 50 করেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে, স্ট্রাইক রেট 129 উপরে, ব্যাটিং অ্যাভারেজটাও ভালো, সব মিলিয়ে তাকে দলভুক্ত করেছেন নির্বাচক প্যানেল। বাট দেখা যাক তিনি আন্তর্জাতিক ক্রিকেটে কি করতে পারেন। 35টি ম্যাচ খেলে 634 উইকেট, এ পর্যন্ত ন্যাশনাল টিমের হয়ে খুব বেশি ভালো পারফরমেন্স দেখাতে পারেননি, যে কারণে 4 বছর পরে তাকে জাতীয় দলে ফিরতে হয়েছে। স্পিনের এগেনস্টে ভালো ব্যাটিং করে থাকেন, যাচ্ছেন ম্যাট রেনশো বল করলেন, এবারে কিন্তু আউটসাইড এবং বল চলে গেল লং স্টাম্প অঞ্চল দিয়ে। শেষ পর্যন্ত দারুণ ফিল্ডিং, তবে 1টি, 2টি, 3টি রান অবশ্য পেয়ে গেলেন, বাউন্ডারি অবশ্যই চেক করবেন। তবে আমরা আশা করব এই ম্যাচে মোসাদ্দেক সৈকত নামের প্রতি সুবিচার করবেন দলের এই প্রয়োজনের মুহূর্তে। আম্পায়ার তিনি দেখছেন বাউন্ডারি চেক, শেষ মুহূর্তে এসে একেবারে তিনি বলটা থামিয়ে দিয়েছিলেন, তবে তার আগে তার শরীরের কোন অংশ বা বলের কোন অংশ স্পর্শ করেছে কিনা বাউন্ডারি লাইন, সেটি চেক করছেন আম্পাত। মোসাদ্দেক সৈকত, মোসাদ্দেক হোসেন সৈকত দারুণ একজন অলরাউন্ডার, স্পিনিং অলরাউন্ডার, যাচ্ছেন পরবর্তী বলটি করার জন্য।
2: এবারে বলতে না বলতে ব্যাক ফুটে গিয়ে কাট করলেন 1টি রানের জন্য, এবং রান এসে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। চমৎকার নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু খেলা অনুষ্ঠিত হচ্ছে, নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ, তাদের চমৎকার নিরাপত্তা ব্যবস্থার কারণে চমৎকারভাবে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করা সম্ভবপর হচ্ছে।
3: 144 4 উইকেট হারিয়ে বাংলাদেশ দলের আপাতত সংগ্রহ ম্যাট পেনশো, তিনি দারুণ বোলিং করেছেন আজকে। আরো একটি বল অফ স্টাম্পের উপরে টার্ন করে ভেতরে ঢুকছিল, বলে লাইনে এসে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, ডট বলে ওভার শেষ হল, 26 ওভারে খেলা শেষ। 144 4 উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ। দুই অপরাজিত ব্যাটার রয়েছেন এই মুহূর্তে, তাওহিদ হৃদয় 10 বল থেকে 7, মোসাদ্দেক সৈকত 2 বল থেকে 3। এরপরে যারা ব্যাট করতে আসবেন এর মধ্যে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ রয়েছেন, তানভীর ইসলাম, তারাও মোটামুটি ব্যাটিং করতে পারেন, তবে এটি শেষ স্বীকৃত ব্যাটিং জুটি। আমরা আশা করব ভালো একটি পার্টনারশিপ অবশ্যই করতে হবে, কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি 250-এর মধ্যে রান করে সেই ম্যাচ জেতা কিন্তু অনেক কঠিন কাজ। দেখা যাক, নতুন ওভারে খেলা শুরু হতে যাচ্ছে, বোলিং এর যথারীতি অ্যাডাম চাম্পা।
2: আসছেন তিনি থানা প্রান্ত থেকে চমৎকার রান আপ নিয়ে বোলিং করার জন্য। নতুন ওভারের প্রথম বল কুইকার ডেলিভারি লেগ স্টাম্পের উপরে, এবারে মারার চেষ্টা এবং তাই করলেন, তবে ঠিক মতো প্লেসমেন্ট হয়নি বলবো। একটি রানে সে, আরো একটি রান বাড়ল তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। পরবর্তীতে যারা আসবেন বাংলাদেশ ক্যাপ্টেন মেহেদী আসাদ বিরাট, তারপর বোলাররা আসবেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তানভীর ইসলাম। আসছেন জাম্পা, ইতিমধ্যেই 10 রান দিয়ে এখনো পর্যন্ত 2.1 ওভার বোলিং করে উইকেট পাননি। কুইকার ডেলিভারি মিডল স্টাম্পের উপরে ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন মোসাদ্দেক হোসেন সৈকত। ভালো মানের ব্যাটার, তবে তাকে দলের জায়গায় করতে হলে বা অনেকদিন টিকে থাকতে হলে ভালো ব্যাটিং করেই টিকে থাকতে হবে। ভালো মানের একজন অলরাউন্ডার, তবে টিম কম্বিনেশনের কারণে অনেকদিন দলের বাইরে তিনি ছিলেন। আরো একটি বল, এবারে চেন্টাল পুশ করলেন নিজের বলে, নিজেই ফিল্ডিং করলেন, বোলার হলেন অ্যাডাম চাম্পা। 27তম ওভারের খেলায় গিয়ে 145/4 উইকেটে বাংলাদেশ। ধারাভাষ্য শুনছেন আপনারা বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার সবসময় ক্রীড়াঙ্গনের সাথে, ক্রীড়াঙ্গনের পাশে, খেলার মাঠ থেকে আপনাদের জন্য ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করে থাকে। বলতে না বলতেই তুলে মারলেন, বল চলে গেল সরাসরি সাইড স্ক্রিনের উপর দিয়ে সীমানার বাইরে, ম্যাক্সিমাম ছড়ান, দুর্দান্ত 100 রান পূর্ণ হল বাংলাদেশের 160 বল থেকে 129 মিনিট উইকেট অবস্থান করে।
3: মোসাদ্দেক সৈকত তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশনে এতটাই ভালো পারফরমেন্স করেছেন, তাকে দলে নিতে হয়েছে নির্বাচক প্যানেলকে এবং প্রমাণ দিচ্ছেন অন্তত শুরুতে। আরো একটি বল অফ স্টাম্পে পড়ে টার্ন করে ভেতরে ঢুকছিল, বলে লাইনে গিয়ে স্পিন চাপলেন, যেভাবে ছক্কাটা তিনি হাঁকালেন অ্যাডাম জাম্পার বলে, সত্যি দৃষ্টিনন্দন ছিল, অসাধারণ অসাধারণ। দেখা যাক, দলে সুযোগ পেলে সেই প্রাপ্ত সুযোগটাকে পারফেক্টলি কাজে লাগাতে হয় একজন ভালো ক্রিকেটারের। প্রস্তুত অ্যাডাম জাম্পা, তার বোলিং এ শেষ বলটা, এই ওভারের শেষ বলটা মোকাবেলা করবেন মোসাদ্দেক সৈকত। এবারে অন ড্রাইভ পড়েছেন আস্থার সাথে, বল চলে গেছে লঙ্গান অঞ্চলে, ফিল্ডার যতক্ষণে ফিল্ডিং করলেন একটি রান। মোসাদ্দেক সৈকত 9 রানে অপরাজিত, তাওহিদ হৃদয় 8 রানে অপরাজিত, মোসাদ্দেক সৈকত অবশ্য 10 রানে অপরাজিত। 27তম ওভারে খেলা শেষ হল, 27 ওভারে খেলা শেষে 152/4 উইকেট হারিয়ে বাংলাদেশ। দুজন ব্যাটার মিড উইকেট কনফারেন্স করছেন, অনেকদিন একসাথে জাতীয় দলে ব্যাটিং করা হয় না, যে কারণে একটু হয়তো আলোচনা করলেন, সেটি রানিং বিটুইন দ্য উইকেটের বিষয়ে হতে পারে, বা দুজন বাকি বোলার যারা রয়েছেন অস্ট্রেলিয়া, কার বল কেমন সে বিষয়েও কথা হতে পারে। সব মিলিয়ে নতুন ওভারে খেলা শুরু হবে এবং বোলিং এর যথারীতি ম্যাট ট্রেন্ড শুরু হয়েছেন। সবচেয়ে সফল বোলার 4 ওভার বল করে 15 রান দিয়ে পেয়েছেন 2টি উইকেট।
2: তিনি বোলিং এসছেন আমাদের ধারাভাষ্য কক্ষে ঠিক বরাবর পিডিয়া প্রান্ত থেকে, বল করলেন এবারে কুইকার ডেলিভারি মিডল স্টাম্পের উপরে, ঠিক মতো খেলতে পারেননি উইকেট কিপার, বল ধরে পরবর্তীতে উইকেটের বেসগুলো ফেলে দিলেন। তো মোসাদ্দেক জায়গা মতোই ছিলেন, 10 রান নিয়ে তিনি অপরাজিত রয়েছেন। ভালো ব্যাটিং করছেন বাংলাদেশে এই ক্রিকেটার, তবে লম্বা ইনিংস তাকে খেলতে হবে দলের জন্য, দেশের জন্য। আরো একটি বল, এটি অবশ্য ডট বল, আসলে স্পিনাররা তারা ডট দিয়ে চাপে ফেলায় ব্যস্ত করে থাকেন ব্যাটারদেরকে, এবং পরবর্তীতে ব্যাটার যদি শর্টস খেলতে ভুল করে তখনই তারা উইকেট পেয়ে যান। আরো একটি বল ফ্লাইটেড ডেলিভারি, এবার অন ড্রাইভ করলেন, এটি অবশ্য ডট বল। রেনশো ওভারের পরবর্তী বলটি তিনি করলেন, সেম বল সেম শট সেম রেজাল্ট, এটিও ডট বল। আসলে এ ধরনের ব্যাটিং করলে নিঃসন্দেহে দল চাপের মধ্যে পড়ে যায়, তবে একটি দুটি ওভার এরকম যেতেই পারে। ভালো বলকে সময়ও করতে হবে এবং বাজে বলকে বাউন্ডারির বাইরে পাঠাতে হবে। আরো একটি বল থেকে একটি রান এসে, আরো একটি রান বাড়ল বাংলাদেশের, 153/4 উইকেটে বাংলাদেশ 28তম ওভারের খেলায় গিয়ে।
3: শেষ বলটা করার জন্য ম্যাট রেনশো ওভারে মাত্র 1টি রান তিনি দিয়েছেন, শেষ বলটা করার জন্য প্রস্তুত, বল করলেন এবারে ফ্লাইটের ডেলিভারি অফ স্ট্যাম্পের উপরে ড্রাইভ করলেন, মিড অফ অঞ্চলে ফিল্ডার প্রস্তুত ছিলেন, ওখানে জেভিয়ার বার্টলেট তিনি ফিল্ডিং করলেন, রান হল না। ভালো একটি ওভার শেষ করলেন ম্যাট রেনশো, পাঁচ ওভার ষোলো রান দিয়ে দুটি উইকেট তিনি দখল করেছেন। বাংলাদেশ দলের সংগ্রহ 153 চার উইকেটে। এই জায়গা থেকেও বাকি 22 ওভারে আমার মনে হয় যে বাংলাদেশ দল 300 পৌঁছাতে পারে যদি সে ধরনের একটি পার্টনারশিপ করা সম্ভবপর হয়, যদি টিকে যান মুসাদ্দেক হোসেন সৈকত এবং তাওহিদ হৃদয়ের মতো ক্রিকেটার। এরপরে মেহেদী হাসান মিরাজ রয়েছেন, মিরাজও ভালো ব্যাটিং করে থাকেন। আমরা আশা করব অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি যদি জিততে চান তাহলে অবশ্যই 250 প্লাস রান করতে হবে, এবং সেই সোফিয়া গার্ডেন কার্ডিফে একটি মাত্র জয়, সেই একটি থেকে এক যোগ করে দুটি জয়ে জয়ে অন্তত বাংলাদেশ দল পৌঁছাক এটি আমরা প্রত্যাশা করি। নতুন ওভারে বোলিং এ পরিবর্তন, ক্যামেরন গ্রিন ব্যাক ইন টু দ্য অ্যাটাক, এবং তার বোলিং এর বিরুদ্ধে ব্যাট করবেন মুসাদ্দেক সৈকত।
2: অনেক দর্শক এসছেন ঢাকার এই বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যারা এসছেন তারা খেলা দেখতে পাচ্ছেন, যারা আসতে পারেননি তাদের জন্য বাংলাদেশ বেতার্থ রয়েছে। আরো একটি বল নতুন ওভারের অন রাইজ করলেন, এটি অবশ্য ডট বল। আমাদের প্রকৌশলী বৃন্দ আসিফ মোহাম্মদ, মোহাম্মদ রুহুল আমিন এবং বেহের আফরোজ কবিতা এবং পাশাপাশি শামীম আহমেদ, তারাও কিন্তু নিরলস প্রচেষ্টার মাধ্যমে সর্বাত্মক দায়িত্ব পালন করছেন। সবার আগে সেই তারা স্টেডিয়ামের কমেন্ট্রি বক্স থেকে বাংলাদেশ বেতার ঢাকার সঙ্গে সংযোগ স্থাপন করেন এবং তারপর কিন্তু সেটি অন এয়ার হয়। আরো একটি বল, এটি অবশ্য ওয়াইড আউটসাইড লেগ এবং লেগ সাইডে বল দিলেই এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট। তবে আইসিসি এখন কিন্তু আবার সেই ওয়াইডটাকেও নতুন ফরম্যাটে নতুন ভাবে নতুন আইনের মধ্যে নিয়ে এসছে, যাতে করে সেটি আরো নিখুঁত এবং স্বচ্ছভাবে সিদ্ধান্ত দেওয়া যায়। একটি রান বাড়ল বাংলাদেশ দলে, 154 চার উইকেটে বাংলাদেশ।
3: ক্যামেরন গ্রিন দৌড় শুরু করলেন ডানহাতি ফার্স্ট বোলে, বল করলেন এবার অফ স্ট্যাম্পের উপরে, ড্রাইভ করেছেন মিড অফে, ফিল্ডার ছিলেন, তৎপরতার সাথে অবশ্য জায়গা পরিবর্তন করেছেন। দারুণ রানিং বিটুইন দ্য উইকেটস বাংলাদেশ দলের দুই ব্যাটারের মধ্যে। মুসাদ্দেক সৈকত 14 বল থেকে কিন্তু পৌঁছে গেছেন 12 রানে, তাওহিদ হৃদয় 12 বল থেকে 8 রানে, দলীয় রান 155 চার উইকেট হারিয়ে। আপনারা শুনছেন আমাদেরকে বাংলাদেশ বেতারের মাধ্যমে, বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া দলের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিপাক্ষিক সিরিজে 15 বছর পর মুখোমুখি হয়েছে বাংলাদেশ, এর মধ্যে চারবার আইসিসি ইভেন্টে দেখা করেছে দুদল, এর মধ্যে তিনটি বিশ্বকাপ এবং একটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
2: অস্ট্রেলিয়ান বোলার বোলিং করতে বল করলেন, অন ড্রাইভ করলেন ডিপারে ফিল্ডার, একটি রান এসছে, চঞ্চল আপনি মনে করিয়ে দিলেন এই কমেন্ট্রি বক্স থেকে। ওই অত বছর আগে বাংলাদেশ বেতারে ধারাভাষ্য দিয়েছি ওই অস্ট্রেলিয়া সিরিজে, তারপর অস্ট্রেলিয়া তারা টেস্ট খেলার জন্য এসেছিল এবং সেই টেস্টে কিন্তু বাংলাদেশের দয়ীয় আর বিরাজ দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে জানান দিয়েছিলেন যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে জয়লাভ করতে পারে। অনেক স্মৃতি আমাদের বাংলাদেশ বেতারের, শ্রোতাদেরও কিন্তু অনেক স্মৃতি বাংলাদেশ বেতারের সঙ্গে রয়েছে। আসছেন বোলার বোলিং করার জন্য, বল করলেন এবারে রাইজিং ডেলিভারি, ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন ডট বল, এটিও ডট বল। 156 চার উইকেটে বাংলাদেশ 29 ওভারের খেলায় এগিয়ে, পার্টনারশিপ 16 রানের, এবং অস্ট্রেলিয়ান বোলাররা কিন্তু নিয়ন্ত্রিত বোলিং করছে, মাত্র দুটি অতিরিক্ত রান দিয়েছে তারা বাংলাদেশের ইনিংসে। তাওহিদ হৃদয় 9 এবং মোসাদ্দেক তার সংগ্রহ 12। লোকাল টাইম স্টেডিয়ামের ঘড়িতে 1টা বেজে 17 মিনিট। অস্ট্রেলিয়ান বোলিং করতে বোলার এক্ষেত্রে গ্রিন, চমৎকার একজন বোলারের নাম, পুরো নাম হল ক্যামেরুন গ্রিন। বল করলেন, তুলে মারলেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে, অন বাউন্স, পরবর্তীতে ডাইভিং অ্যাকশনে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, দুটি রান এসে আরো দুটি রান বাড়ল। এক্ষেত্রে মোসাদ্দেকের ব্যাট থেকে, মোসাদ্দেক ভালো মানের একজন ক্রিকেটার, তার চমৎকার শর্ট খেলার অ্যাবিলিটি রয়েছে এবং তিনি যদি উইকেটে দাঁড়িয়ে যান তাহলে কিন্তু বাংলাদেশের রানটাও কিন্তু দ্রুত বাড়তে থাকবে। অনেকদিন পরে তিনি দলে কাম ব্যাক করলেন। নিঃসন্দেহে দর্শকরা তার কাছ থেকে অর্ধশত কিংবা শত রান দেখতেই চাইবে। আসছেন বোলার বোলিং করার জন্য ওভারের শেষ বল। বল করলেন, এবারে পুল করে দিলেন, বল চলে যাচ্ছে শিবানার দিকে, শিবানার বারে, হোয়াট এ ক্র্যাকিং টাইমিং ইট ওয়াজ, ম্যাগনিফিসেন্ট শট। মোসাদ্দেকের ব্যাট থেকে আরো চারটি রান বাড়ল। এরই সাথে 29তম ওভারের খেলা শেষ, 162 চার উইকেটে বাংলাদেশ। দর্শকরা এনজয় করতে এসছেন, তারা খেলা দেখতে এসছেন, তারা জানেন বাংলাদেশ ভালো করলে তারাও সমর্থন জানাবেন। আরো যারা আসতে পারেননি এখনো, আসার অপেক্ষায় রয়েছেন, অনেকে বাংলাদেশ বেতারের ধারাভাষ্য শুনতে শুনতে তারা স্টেডিয়ামের পথেই চলে এসছেন এবং অনেকেই প্রবেশের অপেক্ষায়। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট
3: প্রস্তুত, বোলার ম্যাট রেনশো এবং তার বোলিং এর বিরুদ্ধে প্রস্তুত তাওহিদ হৃদয়। মোসাদ্দেক সৈকত 18, তাওহিদ হৃদয় এখন ব্যাট করবেন 9 রানে। অফ স্টাম্পের উপরে ব্যাট ফুটে গিয়ে চমৎকার ভাবে কভার ড্রাইভ করেছেন, কিন্তু ডিপারে প্রোটেকশন রয়েছে। একটি সহজ রান পেয়ে ডাবল ফিগারে পৌঁছে গেলেন ওখানে তাওহিদ হৃদয়। আর একটি পার্টনারশিপের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, 23 রানের পার্টনারশিপ হয়েছে। আমি বলছিলাম জিকো যে ঠিক তানজিদ তামিম এবং নাজবুল শান্তর মতো একটি পার্টনারশিপ বাংলাদেশের দরকার। দেখা যাক, এই 23কে আমরা 123 দেখতে চাই। যাচ্ছেন ম্যাট রেনশো, এবারে লেগ স্টাম্পে বাইরে চমৎকার ভাবে বাইরের অঞ্চলে খেলেছেন, কিন্তু সেখানেও ফিল্ডার রয়েছে, একটির বেশি রান পাবেন না। দলীয় টোটাল 163, 4 উইকেট হারিয়ে বাংলাদেশ দলের আপাতত সংগ্রহ। স্ট্রাইক এন্ডে এখন থাকবেন তাওহিদ হৃদয় 10 রানে, মোসাদ্দেক সৈকত 9 আউট 19 এবং কারেন্ট প্লান্টেড এই মুহূর্তে 5.59।
2: মেহেদি হাসান মিরাজ প্যাড আপ করে তিনিও রেডি, তবে আশা করব এই দু ব্যাটার তারা কিন্তু দায়িত্বশীল ব্যাটিং করে বাংলাদেশকে অনেকটা পথ এগিয়ে নিয়ে যাবেন। আবেদন, আউটের আবেদন যে ব্যাটে লেগে তার জুতাতে লেগে পরবর্তী তিনি ক্যাচটি লুফে নিলেন কিনা চেক করবেন। টিভি আম্পায়ার আহসান রাজা তিনি রয়েছেন এবং অ্যালেক্স ওফ এবং গাজী সোল দু আম্পায়ার তারা কথা বলছেন এবং কথা বলেই তারা কিন্তু টিভি আম্পায়ার উদ্দেশ্যে যাবেন। নিঃসন্দেহে সন্দেহ হলে কিন্তু টিভি আম্পায়ার রয়েছেন এবং শেষ পর্যন্ত গেলেন টিভি আম্পায়ারের দিকে। আহসান রাজা তিনি এখন তদন্ত করবেন, তদন্ত করে তিনি জার্ন্ড স্ক্রিনে তদন্ত রিপোর্ট উপস্থাপন করবেন স্টেডিয়ামের। দেখা মাত্রই বাংলাদেশ বেতারের মাধ্যমে আমরা আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে জানিয়ে দেব। দেখা হচ্ছে, ডিসিশন পেন্ডিং, দেখার বিষয় বলটি মাটিতে পড়েছে নাকি জুতার মধ্যে পড়ে পরবর্তীতে সরাসরি বোলারের হাতে গিয়ে জমা হয়েছে, আগে দেখার বিষয়। ক্রিকেটের রুলস অ্যান্ড রেগুলেশনে যেটি বলে যে ব্যাটে লেগে থাই প্যাড বা প্যাডে বা হেলমেটে বা ক্রেসে লেগে যদি ওই বোলার বা ফিল্ডারের কাছে যায়, সেটি কিন্তু পরবর্তীতে নট আউটের সিদ্ধান্ত প্রদান করলেন টিভি আম্পায়ার। খেলা শুরু হল, একটি রান এসে আরো একটি রান বাড়ল বাংলাদেশ দলের।
3: দলীয় রান 165, 4 উইকেট হারিয়ে বাংলাদেশ। 30তম ওভারের পঞ্চম বলটি করার জন্য ম্যাট রেনশো প্রস্তুত, এটি তার ব্যক্তিগত 6ষ্ঠ ওভার। বল করলেন, ফ্লাইটের ডেলিভারি, অফ স্ট্যাম্পের উপরে ড্রাইভ করলেন, স্ট্রেট ড্রাইভ,

0: এবং দলীয় টোটাল 166 চার উইকেট হারিয়ে বাংলাদেশ।
1: ম্যাট রেনশো ওভারের শেষ বল তিনি করলেন ব্যাক ফুটে গিয়ে কাট করলেন স্কোয়ার কার্ড, ডিপারে ফিল্ডার ওয়ালসন ফিল্ডিং করে যতক্ষণে বল ফেরত পাঠালেন একটি রানে এসে। 30তম ওভারের খেলা শেষ হল, 167 চার উইকেটে স্বাগতিক বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটার রয়েছেন তাওহিদ হৃদয় এবং অপরদিকে মোসাদ্দেক হোসেন সৈকত, তাদের কাছ থেকে অনেক প্রত্যাশা এবং তারা সে অনুযায়ী ব্যাটিং করবেন নিঃসন্দেহে। খেলার অবস্থায় ধারাভাষ্যে পরিবর্তন হচ্ছে, এখন বলবেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন পলাশ এবং একই সাথে আবেদ বিন পারভেজ।
2: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় রেজওয়ান ফেরদৌস জিকো, আপনাকে সেই সাথে ছিলেন মিজানুর রহমান চঞ্চল। আপনাদেরকে 167 চার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহটা যারা টসে হেরে ব্যাটিং এ রয়েছে। 30 ওভারের খেলা শেষ এবং লক্ষণীয় বিষয় 30 ওভারের মধ্যে মাত্র 2 রান এসেছে অতিরিক্ত থেকে। কতটা নিয়ন্ত্রিত বোলিং করছেন এই অস্ট্রেলিয়ান বোলাররা, অন্তত নো কিংবা ওয়াইড থেকে তারা নিজেদেরকে বেশ ভালোভাবেই সেভ করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে একটু গলা ভেজানোর সুযোগ হয়েছে দু দলের প্লেয়ারদের, আর সেই সাথে উইকেটটারও একটা ছোট্ট পরিচর্যা করা হচ্ছে। সাতজন বোলার এ পর্যন্ত ব্যবহার করা হয়েছে অস্ট্রেলিয়ার বোলিং ইনিংসে, আর সাতজন বোলারের প্রচেষ্টায় 4 উইকেটের পতন এবং শুরুতেই সাইফকে দিয়ে একটা ধাক্কা বাংলাদেশের, যখন দলের রানটা 10, সাইফ 5 রান করে নাথান এলিসের বলে আউট হয়ে যান। পরবর্তীতে একটা বড় পার্টনারশিপ 96 রানের এবং সেখানেও ভালো একটা স্লোয়ার ডেলিভারি দিয়েছিলেন, আউট হয়ে যান তানজিব তামিম, অর্ধশত রান করেছিলেন। রেনশো নিজের বোলিং শোটা ভালোই করেছেন এবং 2 উইকেট পেয়েছেন, নাথান এলিস 2 উইকেট এবং রেনশো তিনি পেয়েছেন 2 উইকেট। এই 4 উইকেটের পতনের গল্প। তবে বাংলাদেশ দলের ব্যাটাররা একেবারে কম যাননি, যদিও লিটন দাস আজকে খুব একটা ফলপ্রসূ কিছু করতে পারেননি, তবে তানজিব তামিম এবং নাজমুল শান্ত তারা অর্ধশত রান করেছেন। লক্ষণীয় বিষয় এটা হতে পারে যে দুজন ব্যাটার প্রথম দিকে নেমে অর্ধশত রান করল, কিন্তু সেই ইনিংসটা আরেকটু সামনে বাড়ানো যেত, একটু বড় করা যেত, সেই পর্যন্ত ধৈর্য ধারণ করার সুযোগ আর তাদের হয়নি। অন্তত দুজন ব্যাটারের একজনও যদি 3 অঙ্কের কোটায় গিয়ে পৌঁছত ব্যক্তিগত ইনিংসটা, সেটাই সৌন্দর্য যেমন বৃদ্ধি করত বাংলাদেশের জন্য, একই সাথে ইনিংসটা আরো বড় হতে পারত। এই মুহূর্তে ঠিক ধারাভাষ্য কক্ষে আমন্ত্রণ জানাচ্ছি আহমেদ বিন পারভেজ আপনাকেও।
3: ধন্যবাদ মোয়াজ্জেম হোসেন পলাশ। আরো 20 ওভারের খেলা, 120 বলের খেলা বাকি রয়েছে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে। 4-4 উইকেট পড়ে গেছে মিডল অর্ডারে, এখন কিন্তু একটা পার্টনারশিপ তৈরি করার সময় এবং সুযোগ দুটোই রয়েছে। মোসাদ্দেক হোসেন সৈকত, তাওহিদ হৃদয়, তারা দুজনই উইকেটে রয়েছেন। ক্যামেরন গ্রিন রিংস বিরতির পর 31তম ওভারের প্রথম বলটা করলেন দূরের প্রান্ত থেকে, ফুলার লেন্থের বল ছিল, অন ড্রাইভ করেছেন তাওহিদ হৃদয়, এ বল থেকে রানের কোন সুযোগ নেই। হৃদয়ের সংগ্রহ 12-18 বল থেকে। মোসাদ্দেক হোসেন সৈকত অন্য প্রান্তে, প্রায় 4 বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করছেন, 20 রানে তিনি পৌঁছে গেছেন ইতিমধ্যেই। ভালো কিছু শট তার ব্যাট থেকে আমরা দেখেছি, বিশেষ করে অ্যাডাম জ্যাম্পার বিরুদ্ধে একটা দুর্দান্ত ছক্কা হাঁকিয়েছিলেন আসার সঙ্গে সঙ্গেই, ইঙ্গিত দিচ্ছেন যে খুব ভালো ছন্দে আছেন, ফর্মে আছেন। 167 চার উইকেটে বাংলাদেশের সংগ্রহ। 31তম ওভারের দ্বিতীয় বল লেন্থ খানিকটা পেছনের দিকে টেনেছেন ক্যামেরন গ্রিন, তাওহিদ হৃদয় তিনিও ঝুঁকি নেননি, ফ্রন্ট ফুটে এসে রক্ষণাত্মক ঢঙে খেললেন, এ বল থেকেও রান নেই। হৃদয় ব্যাট থেকে এখনো কোন 4-6 মার আমরা দেখিনি, এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ যেটা

0: যুদ্ধ হচ্ছে, এই মুহূর্তে একটা মাত্র রাউন্ড বাকি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাওহিদ হৃদয়ে স্বনামধন্য ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন, অন্যদিকে মোসাদ্দেক হোসেন সৈকত তিনি আবাহনী লিমিটেডের ক্যাপ্টেন। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব দলের দুই ক্যাপ্টেন এই মুহূর্তে জুটিবদ্ধ বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একসঙ্গে তারা লড়াই করছেন, একটা জুটি বাঁধার পরিকল্পনা করছেন। ওভারের তৃতীয় বল ক্যামেরন গ্রিনের অফ স্টাম্পের ওপরে ছিল, ড্রাইভ করেছেন সফট হ্যান্ডে, শর্ট কাভারে ফিল্ডার আছেন, রানের দেখা এই বল থেকেও পাবেন না। 167 চার উইকেটে বাংলাদেশ 30 ওভার 3 বলে।
1: এবং দুজন ব্যাটারি বেশ ভালো ফর্মেও ছিলেন বা রয়েছেন এই ঢাকা প্রিমিয়ার লিগে, যেখানে মোসাদ্দেক 49 বলে একটা শতক হাঁকানোর রেকর্ড রয়েছে, দ্রুততম শতক, এবং সেটা তিনি এই আসরে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য বা স্কোয়াডে যুক্ত হওয়ার জন্য একটা বাড়তি নজর কেড়েছেন সেই বিষয়টা দিয়ে। দীর্ঘ 4 বছর পর তার ওডিআই সিরিজে এবার প্রথমবারের মতো যুক্ত হওয়া এবং সেখানে একাদশের সুযোগ পেয়েছেন, এই মুহূর্তে ব্যাটিং করছেন, দারুণ একটা সময় তিনি হয়তো অতিবাহিত করবেন সেই প্রত্যাশাতেই ব্যাটিং এ রয়েছেন নিশ্চয়ই। এই যাত্রায় একটা কাট শট, ওয়েল নেগোসিয়েট নিঃসন্দেহে, এবং সেখানে তাওহিদ হৃদয়ের ব্যাট হয়ে আসলো এই রানটা। তাওহিদ হৃদয় যিনি 13 রানে পৌঁছেছেন 21 বল মোকাবেলা করে, অন্যদিকে মোসাদ্দেক 19 বল থেকে 20 রান করেছেন, পার্টনারশিপটা 23 রানের একটা পার্টনারশিপ। সর্বশেষ উইকেটের পতনটা 140 রানে 28 রানের পার্টনারশিপ। এবারে সোজা ব্যাটে দারুণভাবে, কোন ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। ক্যামেরন গ্রিন তিনি যদিও আজকে সবচেয়ে খরুচে বোলার, সেটা খুব যে বেশি খরুচে এমন নয়, তবে 7-এর উপরে তিনি বল। জেভিয়ার বার্টলেট, হ্যাঁ একদমই আমি সেটাই বলছিলাম যে ক্যামেরন গ্রিন তিনি 7-এর উপরে রান দিয়েছেন, সবচেয়ে বেশি হারে রান দিয়েছেন, তারপরেই আসলে রয়েছেন জেভিয়ার বার্টলেট, তার রান দেওয়ার গড়টা 6.34। সুতরাং এই বোলারগুলোকে একটু লক্ষ্য করে খেললেই হয়তো রান খানিকটা বাড়ানোর সুযোগ রয়েছে।
0: রান বাড়াতে চাইবেন ওই মুহূর্তে মোসাদ্দেক হোসেন সৈকত, অস্টাম্পের বাইরের বলটায় ড্রাইভ করেছেন কাভারের দিকে, ফ্রন্ট ফুট ড্রাইভ, সেখান থেকে একটা রান পেয়ে যাবেন, এবং এর সাথে আরো একটা ওভার শেষ হল। বাংলাদেশ 169 চার উইকেট হারিয়ে 31 ওভারের খেলা শেষে। আপনারা রয়েছেন বাংলাদেশ বেতারের সঙ্গেই, 3 ম্যাচ ওডিআই সিরিজ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি ধারাভাষ্য। আরো 19টা ওভার বাংলাদেশ ব্যাট করার সুযোগ পাবে, হাতে 6টা উইকেট রয়েছে। এবং এই দুজনের পর মেহেদী হাসান মিরাজ রয়েছেন বাংলাদেশ ওডিআই টিমের ক্যাপ্টেন, 7 নম্বরে ব্যাট করতে নামবেন, এবং তারপর কিন্তু বোলাররা। সুতরাং বাংলাদেশের ব্যাটিং অর্ডারের যে টপ 4, তারা ইতিমধ্যেই ফিরে গেছেন প্যাভিলিয়নে। সাইফ হাসান 5 রান করেছেন 5 বল থেকে, লিটন দাস আজকে 9 বল থেকে 7 রান করে আউট হয়ে গেছেন, দুজন হাফ সেঞ্চুরিয়ান ছিলেন 96 রানের পার্টনারশিপ করার পথে। তানজিদ হাসান তামিম 54 রান করেছেন 44 বল থেকে, নাজবুল শান্ত 67 করে আউট হয়েছেন 86 বল মোকাবেলা করে, এবং এই মুহূর্তে একটা জুটি গড়ার প্রয়াস চালাচ্ছেন তাওহিদ হৃদয় এবং মোসাদ্দেক হোসেন সৈকত। সৈকত রয়েছেন 21 রানে অপরাজিত, তাওহিদ হৃদয় রয়েছেন 13 রানে অপরাজিত। যেহেতু এখনো 100-এর উপর বল বাকি রয়েছে, আমরা অন্তত এটা ধরে নিতেই পারি বাংলাদেশ সর্বনিম্ন 270-80-300 কাছাকাছি যাওয়ার একটা চেষ্টা তো করতেই পারে, তবে সেটাও করতে হলে অন্তত এই জুটিটাকে অনেক লম্বা সময় থাকতে হবে, অন্তত 40-42 ওভার পর্যন্ত ব্যাট করার একটা পরিকল্পনা থাকতে হবে। কারণ এরপর যারা আসবেন তারা হয়তো লং হ্যান্ডেলটাই ব্যবহার করতে পারবেন, তবে তাদের উপর খুব বেশি আপনি নির্ভর করতে পারবেন না কুইক রান তোলার জন্য। সুতরাং এই দুজনের কাছ থেকে এক্সপেকটেশন অনেক বেশি, তাওহিদ হৃদয় এবং মোসাদ্দেক। মোসাদ্দেক স্ট্রাইকে থাকবেন কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে, নতুন ওভারের প্রথম বলটা খেলবেন। আসছেন রেনশ, 2টো উইকেট পেয়েছেন, তার 7th ওভারে রয়েছেন ডানহাতি অফ স্পিনার, প্রথম বল অফের বাইরে, জায়গা দেননি খুব একটা, লেট কাট করতে চাইলেন মোসাদ্দেক, তবে শর্ট থার্ডের ফিল্ডারের কাছে বলটা গেল, এ বল থেকে কোন রান নেই, 169 চার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ।
1: আবারও একটু ক্লাউডি পরিবেশ এবং লাইটের খানিকটা অপর্যাপ্ততা রয়েছে, যে কারণে ফ্লাড লাইট খানিকটা সময়ের জন্য বন্ধ থাকলেও আবারও কিন্তু ধীরে ধীরে জ্বলে উঠছে সবগুলোই। এবং এবারে লফটেড শট, কিন্তু দূরত্ব পায়নি, বরং ধরা পড়বে, না না না, মিস হয়ে গেল, ক্যাচ মিস। 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার কনলি, কুপার কনলি, এটা কি করলেন তিনি! তবে ভাগ্য সুপ্রসন্ন বাংলাদেশের জন্য, ব্যাটার তাওহিদ হৃদয় স্টেপ আউট করেছিলেন, এরপরে তুলে মারবার প্রচেষ্টা পুরো মোসাদ্দেক, দুঃখিত মোসাদ্দেক, তুলে মারবার প্রচেষ্টা পুরো এফোর্টটা দিতে পারেননি, পাওয়ারটা অ্যাপ্লাই করতে পারেননি, একটা উইকেটের পতন থেকে বেঁচে গেল বাংলাদেশ, সেই সাথে একটা রানও হয়েছে। এবারে দেখে শুনে তারপরে একটা কাট শট হৃদয়ের ব্যাট থেকে এবং সেটা ডিপার পজিশন থেকে থার্ড ম্যান অঞ্চল থেকে একটা রান আসলো, দলের একটা দুটো রান নিতেও সক্ষম হয়েছে শেষ পর্যন্ত 172 চার উইকেট হারিয়ে বাংলাদেশ।
0: দুটো রান, লেট কাট, শর্ট থার্ডের ফিল্ডারকে একটু পরিশ্রম করতে হয়েছে, পেছন দিকে দৌড়ে যেতে হয়েছে, তবে এর আগের বলটায় রীতিমতো জীবন পেয়ে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। লং অনে কুপার কনলি ঠিক মতো ক্যাচটা ধরতে পারেননি, ড্রপ করেছেন, অফের বাইরে জোরের উপর বল করেছিলেন, সেখানে রেনশ কিছুটা ভ্যারিয়েশন দেখাচ্ছেন, তিনি স্কিড করে গিয়েছিল, এক্সট্রা বাউন্স ছিল, লেট কাট করতে চেয়েছিলেন আবারও তাওহিদ হৃদয়, তবে এবার বলে ব্যাটে করতে পারেননি। উইকেটের পেছন থেকে ক্যাপ্টেন জশ ইংলিশ স্টাম্প ভেঙেছিলেন, স্টাম্পিং এর আশায় তবে হৃদয় পপিং ক্রিজের ভেতরে ছিলেন। ওভার দ্য উইকেটে আসছেন রেনশ, ওভারের পরে বলটা নিয়ে আবারও ভালো ডেলিভারি, স্টাম্প টু স্টাম্প ব্যাক ফুটে দাঁড়িয়ে কোনো মতে বলে ব্যাটে ছোঁয়াতে সমর্থ হলেন সেখানে তাওহিদ হৃদয়। চাপের মুখে খানিকটা এই পার্টনারশিপটা 32 রানের 31 ওভার 5 বল শেষে 172 4 উইকেটে,
1: একদমই খানিকটা চাপের মুখে রেনশ যে চাপটা সৃষ্টি করেছেন দুটো উইকেট নিয়ে, সেই চাপ থেকে বা প্রেশারটা রিলিজ করবার জন্য এই মুহূর্তে তাওহিদ হৃদয় স্ট্রাইকে রয়েছেন, অফ ব্রেক বোলার, ওভার দ্য উইকেট, স্ট্যাম্পের ভেতরের বলটা এই যাত্রায় শর্ট কাভারের শর্ট মিড উইকেট অঞ্চলের দিকে ফিল্ডিং হয়েছে, আরো একটা ডট বল, আরো একটা ওভারের সমাপ্তি, 32তম ওভারের খেলা শেষ, 172 4 উইকেট হারিয়ে টিম বাংলাদেশের সংগ্রহ, যারা টসে হেরে ব্যাট করছে। এবং ওডিআই র্যাঙ্কিং এর নাম্বার 3 অস্ট্রেলিয়া, বাংলাদেশ নাম্বার 9 অর্থাৎ 9 এবং 3 নম্বর দল পরস্পর মোকাবেলা করছে।
0: বাংলাদেশের জন্য একটা ভালো সুযোগ, উপরের দিকে র্যাঙ্কে থাকা দলগুলোকে হারাতে পারলে এই র্যাঙ্কিং এ উন্নতির সুযোগ থাকবে, 2027 বিশ্বকাপ সরাসরি খেলার জন্য যে র্যাঙ্কিং পজিশনে থাকতে হবে বাংলাদেশ কিন্তু সেই জায়গাটা পাওয়ার জন্য লড়াইটা করছে। এবং হোম গ্রাউন্ডে এখনো পর্যন্ত মেহেদী হাসান মিরাজের অধীনে এই বাংলাদেশ দলটা বেশ সফল, ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর পাকিস্তানকেও বাংলাদেশ সিরিজ হারিয়েছে, নিউজিল্যান্ডকেও হারিয়েছে, এবারে অস্ট্রেলিয়া, প্রবল প্রতিপক্ষদের বিরুদ্ধে বাংলাদেশকে একের পর এক সিরিজ খেলতে হচ্ছে। এবছরে আরো বেশি আর অনেকগুলো বিগ প্রোফাইল সিরিজ রয়েছে, আসবো সেই প্রসঙ্গে। নতুন ওভারটা শুরু হয়েছে, মোসাদ্দেক স্টেপ আউট করলেন, লো ফুল টস বানিয়ে কভার দিয়ে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে, 4 রান মোসাদ্দেকের ব্যাট থেকে, কি দারুণ ফর্মে রয়েছেন, কি দারুণ ছন্দে আছেন সেটার আরো একটা প্রমাণ রাখলেন তিনি। নতুন বোলারের প্রথম ওভারটাই বার্টলেট যখন আসলেন পাত্তাই দিলেন না তাকে, ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার ডেলিভারি ছিল, তবে ফুল টস বানিয়ে কভার দিয়ে চালিয়ে দিলেন মোসাদ্দেক, আরো 4টা রান যুক্ত হলো তার জন্য, পৌঁছে গেলেন 26 রানে 24 বল থেকে বাংলাদেশ 176 4 উইকেটে।
1: ডেফিনেটলি একটা আই প্লেজিং শট, যেটা মাটি কামড়ানো শট ছিল এবং সেখান থেকে এই 4টা পেয়ে গেল। এই যাত্রায় গুড লেংথ ডেলিভারি, স্ট্রেইট হিট করেছেন, সবচেয়ে বড় কথা তিনি ব্যাটে বলে খুব কনফিডেন্টলি করতে পারছেন, এটাই একটা আস্থা বা স্বস্তির জায়গা। এবং 1টা রান আসলো মোসাদ্দেকের ব্যাট থেকে, 27 রানে পৌঁছে গেছেন তিনি, হৃদয় রয়েছেন 15 রানে, স্ট্রাইকে থাকবেন এখন তিনি এবং বার্টলেট, জাভিয়ার বার্টলেট, তিনি বোলিং করছেন, কোটার 7ম ওভারের বোলিং তার এবং দলীয় 33তম ওভারের তৃতীয় বলটা করবেন যেখানে স্ট্রাইকে থাকবেন হৃদয়। অনেকেই তো খেলা দেখতে এসছেন একেবারে ছোট থেকে শুরু করে, মানে শিশু, কিশোর, যুবক, তরুণ, বৃদ্ধ, এবং এই সমাগমটা আরো বাড়বে আফটার লাঞ্চ, ইভেন দ্বিতীয় ইনিংসের পরে পরে অনেকেই অফিস থেকে আসবেন, অফিসের অর্ধেক অফিস করে তারপরে খেলায় জয়েন করবেন। আরো একটা বল, 1টা রান হয়েছে এবং সেটা হৃদয়ের ব্যাট থেকে এসতে, 16 রানে পৌঁছে গেছেন তিনি মোসাদ্দেক, 27 রান নিয়ে স্ট্রাইকে থাকবেন, দলের রান 178 4 উইকেটে যখন 33তম ওভারের খেলা চলছে।
0: জেভিয়ার বার্টলেট তিনি বোলিং করছেন, ডানহাতি পেস বোলার, 6 ওভার 3 বল, 44 রান, কোন উইকেট নেই, বেশ খরুচে মোসাদ্দেক হোসেন সৈকত স্ট্রাইকে আছেন, তার জন্য ফিল্ড সেট আপ, মিড অফ মিড অন উপরেই আছে, কাভার এবং মিড উইকেট তারাও সার্কেলের ভেতরে এবং ব্যাকওয়ার্ড পয়েন্টে একজন ফিল্ডার, এই 5 জন আছেন সার্কেলে। ওভার দ্য উইকেট ওভারের পরে বলটা করলেন, অফ কাটার ধরনের ডেলিভারি ছিল, লেগ স্টাম্পের উপর পিচ করে বেরিয়ে যাচ্ছিল, মোসাদ্দেক বলে ব্যাটে ছোঁয়াতে ব্যর্থ হলেন, তবে আম্পায়ারও কিন্তু ওয়াইডের সিগন্যাল দেননি, অর্থাৎ লেগ স্টাম্পের খুব কাছ দিয়ে বলটা গিয়েছে, যে কারণে আম্পায়ার সেটাকে ওয়াইড ধরলেন না, আরো একটা ডট আদায় করলেন সেখানে বার্টলেট। মুসাদ্দেক আছেন স্ট্রাইকে, 27 রানে অপরাজিত। মেঘ আনাগোনা করছে, খানিকটা অন্ধকার হয়ে গেছে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ঠিক উপরের জায়গাটা। তবে দর্শক সমাগম শুরুতেও যা ছিল তার থেকে অনেক অনেক বেশি, এবং দর্শকরা আসলে এনজয় করছেন বাংলাদেশের এই পারফরমেন্সটা। এখনো পর্যন্ত মুসাদ্দেক এবং তাওহিদ হৃদয় একটা জুটি গড়েছেন 38 রানের। ওভারের পঞ্চম বলটা নিয়ে আসবেন বার্টলেট ওভার দ্য উইকেটেই, এবারে সফট হ্যান্ডে ডিপ থার্ডে ঠেলে দিয়ে একটা রান বের করে নিলেন মুসাদ্দেক হোসেন সৈকত। আত্মবিশ্বাসের ছোঁয়া রয়েছে তার ব্যাটিং এ। 179 চার উইকেটে বাংলাদেশ, 33তম ওভারের একটা মাত্র বল বাকি,
1: একটা বলই বাকি জেভিয়ার বার্টলেট তিনি করবেন, এবং হৃদয় তিনি স্ট্রাইকে রয়েছেন। 179 চার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ টসে হেরে ব্যাটিং এ নেমেছে, এবং শুরুতে একটা একেবারে আর্লি স্টেজেই সাইফের উইকেটটা হারিয়ে একটা ধাক্কা খেয়েছিল, যেখান থেকে ওই তানজিব তামিম তিনি এবং নাজমুল শান্ত বেশ ভালোভাবে উতরে গিয়েছিল। এবারে একটা ফ্লিক শট ডিপ স্কোয়ার লেগ অঞ্চলের দিকে, ওখানে ফিল্ডিং হল, একটা রান হয়েছে, এরই সাথে ওভারের সমাপ্তি হয়েছে। 33তম ওভারের খেলা শেষ, 180 চার উইকেট হারিয়ে টিম বাংলাদেশের সংগ্রহ।
0: একটা পর্যায়ে বাংলাদেশ 6 কিংবা তার ওপরে প্রতি ওভারে এভাবে করে রান তুলছিল, তবে মাঝখানের ওভারগুলোতে অস্ট্রেলিয়ার স্পিনাররা বিশেষ করে রেন শ খুব ভালো বল করেছেন। 7 ওভার বল করে 24 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। মিডল অর্ডারের খুবই গুরুত্বপূর্ণ দুজন ব্যাটারের উইকেট তিনি তুলেছেন। নাজমুল শান্ত এত ভালো দেখাচ্ছিল তার ব্যাটিংটা, মনে হচ্ছিল যে কোনোভাবেই তিনি হয়তো আটকে যাবেন না আজকে। তবে 67 রান করার পর একটা লফটেড অফ ড্রাইভ খেলতে গিয়ে লং অফে ক্যাচ দিয়ে নাজমুল হোসেন শান্ত ফিরে যান। লিটন দাস আজকে চিপলি আউট হয়েছেন 7 রান করে রেনশর বলে, কটন বোল্ড হয়েছেন। তবে তারপর জুটিবদ্ধ আছেন এই মুহূর্তে তাওহিদ হৃদয় এবং মোসাদ্দেক হোসেন সৈকত, জুটিটা 40 রানের এই মুহূর্তে। 140 রানে পড়েছিল চতুর্থ উইকেট, তারপর এই দুজন মিলে আরো 40 রান যোগ করেছেন, অর্থাৎ 180 চার উইকেটে বাংলাদেশ। 34তম ওভারের খেলা শুরু হয়েছে, খাটো লেন্থের বল, কাট শট খেলেছেন, একটা রান পাবেন, শর্ট থার্ডের ফিল্ডারের কাছেই বলটা রাখলেন, তবে টার্ন আছে রেনশোর বলে আমরা দেখতে পাচ্ছি বলটা একটু শর্ট হলেও টার্ন করে বেশ ভালো ভিতরে ঢুকছিল। খানিকটা ঝুঁকি নিয়েই কাট শটটা খেলতে হলো তাওহিদ হৃদয়কে, তিনি পৌঁছে গেলেন 18তে। মোসাদ্দেক 28 রানে অপরাজিত, পরবর্তী বল খেলার জন্য প্রস্তুত,
1: এবং 40 রানের একটা পার্টনারশিপের মধ্যে তৈরি হয়েছে। এবারে রক্ষণাত্মক খেলেছেন, রান পাবার সুযোগ নেই, রেনশো একদমই টার্ন পাচ্ছেন তিনি, এবং সেই টার্নের সুবিধাটা নিয়েছেন, দুটো উইকেট পেয়েছেন, ইকোনমি রেটটা ঠিকঠাক বেশ ভালো মেইনটেন করছেন। এবারে লেগ স্ট্যাম্পের বলটা, সেই বলটাকে ফাইন লেগ অঞ্চল ডিপার পজিশনে পাঠিয়েছেন রোল অব দ্য রিস্ট করে, এবং এই এক রানের সাথে সাথে দুই রান, ইয়াস দুটো রান সম্পন্ন করেছেন মুসাদ্দেক। তার ব্যাট থেকে আসলো এই দুটি রান, 30 রানে পৌঁছে গেছেন তিনি। তাওহিদ হৃদয় তিনি 18 রান নিয়ে রয়েছেন, এবারে তুলে মেরেছেন, দূরত্ব পাবেন কিনা, দূরত্ব পেয়েছেন, একটা হাই হ্যান্ডসাম সয়ের মার, যেটা আমরা মুসাদ্দেকের ব্যাট থেকে দেখতে পেলাম। কতটা আত্মবিশ্বাসী শট, কতটা সাহসী শট, এর আগেও আমরা দেখেছি তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন একেবারে শুরু থেকেই। প্রথম বলটা যখন তিনি ফেস করেছিলেন, চার হওয়ার কথা ছিল, আমার মনে হয় যে ক্যামেরার অ্যাঙ্গেলটা যদি ঘোরানো যেত সেটা অন্যরকম সিদ্ধান্ত আসতে পারত, যেটা আসেনি, তবে সেটাও 3 রান এসেছিল। ওই যে শুরুটা হয়েছে, এরপরে খুব চোখ জুড়ানো কিছু শট তিনি খেলেছেন, আরো একটা রান, এবং সেটা 34তম ওভারের এই বল থেকে এক রানের সুবাদে দলীয় রান সংখ্যাটা, সেটা আমি পরে বলছি। তবে পার্টনারশিপটা পঞ্চাশ হয়েছে মুসাদ্দেক সৈকত এবং হৃদয়ের মধ্যে, দারুণ বোঝাপড়া। আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব দুই দলের দুজন অধিনায়ক, চিরপ্রতিদ্বন্দ্বী, শুধু তাই নয় ডিপিএলএ এবারের আসরেও কে আসলে সর্বশেষ মানে চ্যাম্পিয়ন হবে সেখানেও কিন্তু একটা ভালো লড়াই এই দুই দলের মধ্যে হয়েছে। 34তম ওভারের শেষ বলটা, এবং শেষ বল শেষে দলীয় রান সংখ্যা 191 চার উইকেট হারিয়ে টিম বাংলাদেশের সংগ্রহ।
0: ভালো একটা ওভার গিয়েছে বাংলাদেশের জন্য, 11 রান এই ওভার থেকে, যার মধ্যে একটা বিশাল বড় ছক্কা হাঁকিয়েছেন মুসাদ্দেক হোসেন সৈকত। আপনি এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের কথা বলছিলেন, মুসাদ্দেক হোসেন সৈকত সেই লীগটাতেও বারোটা উইকেট বল হাতে নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও 300 উপর রান করেছেন। স্ট্রাইক রেট 130 এর কাছাকাছি, 49 বল থেকে সেঞ্চুরির রেকর্ডও আছে এবং সবচেয়ে বেশি সংখ্যক ছক্কা হাঁকানোর যে রেকর্ড সেখানেও তিনি অনেক সামনেই আছেন। 31টা ছক্কা তিনি এবারে ডিপিএল এই হাঁকিয়েছেন, অর্থাৎ তার সিক্স হিটিং অ্যাবিলিটিটা অনেক ইম্প্রুভ করেছে আগের থেকে, সেটা কিন্তু বলতে বাকি নেই এবং সেটার প্রমাণ আজকের ম্যাচেও দেখলাম। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে তিনি যেভাবে আসলে আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে এসে ছয়গুলো হাঁকাচ্ছেন সেটা দেখে আসলেই ভালো লাগছে। তবে পরিস্থিতি, আবহাওয়ার পরিস্থিতি খুব একটা ভালো সংবাদ কিন্তু দিচ্ছে না। যারা বেতারে যুক্ত রয়েছেন সকল শ্রোতাদের জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে যেই ধরনের মেঘ করেছে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। যারা ওপেন গ্যালারিতে অবস্থান করছেন, পশ্চিম গ্যালারিতে, পূর্ব গ্যালারিতে, তারা কিন্তু ছায়া খোঁজার চেষ্টা কিংবা আশ্রয় খোঁজার চেষ্টা ইতিমধ্যেই শুরু করেছেন, কারণ মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। নতুন ওভারের প্রথম বলটা হল, প্রথম বলটা নিয়ে নেথান এলিস আসলেন, স্লোয়ার ডেলিভারি দিয়ে শুরু করলেন অফ স্টাম্পের বাইরে, কাটশট খেললেন তাওহিদ হৃদয়, তবে পয়েন্টের ফিল্ডারকে পরাস্ত করতে পারলেন না। ডট বল দিয়ে শুরু হল 35তম ওভার, 191 চার উইকেটে বাংলাদেশের রান রেটের খানিকটা উন্নতি হয়েছে 5.59, অর্থাৎ ছয়ের কাছাকাছি যাওয়ার আরো একটা অভিপ্রায়, একটা প্রয়াস এই দুই ব্যাটার করে যাচ্ছেন। 51 রানের একটা পার্টনারশিপ এই মুহূর্তে। তাওহিদ হৃদয় তিনি প্রস্তুত ওভারের দ্বিতীয় বলটি খেলার জন্য।
1: এবং আহমেদ্দিন পারভেজ, আমরা ছোটবেলায় যখন ফোরিং উঠতে দেখতাম তখন ভেবেই নিতাম যে বৃষ্টিটা হবে, এবং এখানে মাঠেও কিন্তু তেমনটাই দেখতে পাচ্ছি, ফোরিং এর ওরাউরি। এই মুহূর্তে আরো একটা বল, ডট বল, 35তম ওভারের দ্বিতীয় বল, নাথান অ্যালিস তিনি বোলিং করছেন, দুটো উইকেট নিয়েছেন, 21টা রান, 32 বল থেকে 21 রান খরচ করেছেন তিনি, পার্টনারশিপটা 51 রানের এবং এই মুহূর্তে 6-এর নিচেই রান রেটটা, তবে সেটা একেবারেই খারাপ নয়, 5-এর উপরেই রয়েছে। ইনফ্যাক্ট এইটাও যদি আপনি 40 ওভার পর্যন্ত নিয়ে যেতে পারেন, তারপরে উইকেট থাকলে বড় বড় শর্টস খেলে নিজেদের রানটা 300-এর ঊর্ধ্বে নিয়ে যাওয়ার সম্ভব সুযোগ রয়েছে, খুব সুযোগ রয়েছে। পরের বলটা এবারে স্ট্যাম্পের ভেতরে, দেখে শুনে খেলবেন এটা স্বাভাবিক, কারণ প্রথম থেকেই একটা আগ্রাসী বোলিং করছেন নাথান এলিস, যেহেতু তিনিই প্রথম দুটা উইকেট তুলে নিয়েছেন, সুতরাং তাকে একটু দেখে শুনে খেলবার চেষ্টাটাই থাকবে এবং সেটাই যদি হয় পরবর্তী বোলারদের উপরে একটা প্রভাব বিস্তার করতে পারবে ব্যাটাররা।
0: খুবই ভালো একজন বোলার এবং অন্তত সাদা বলের ক্রিকেটে তার যেই ভ্যারিয়েশন রয়েছে সেটা খুব ভালোভাবে কাজে লাগান। প্রথম যে 3টা বল করেছেন তাওহিদ হৃদয়কে, 3টা বলই স্লোয়ার, 3 ধরনের স্লোয়ার, এবং সে কারণে তাওহিদ হৃদয় খুব সাবধানতার সঙ্গে এলিসকে খেলছেন। 5 ওভার 3 বল করেছেন এলিস, ডানহাতি মিডিয়াম পেসার্স, 21 রান খরচ করে 2টো উইকেট পেয়েছেন, 2 ওপেনারকে তিনি ফিরিয়েছেন। এলিস আসছেন থানা প্রান্ত থেকে ওভার দ্য উইকেটে, পরের বলটা নিয়ে, লেন্থ বল ছিল, গতি ছিল বলটায়, তবে কাটশটটা ভালো খেলেছিলেন তাওহিদ হৃদয়, শুধুমাত্র গ্যাপটা খুঁজে পেলেন না, পয়েন্টের ফিল্ডার আটকে দিয়েছেন বলটা, টানা 4টা ডট, একটুখানি চাপে হৃদয় এই মুহূর্তে 16 রান করতে 33টা বল খেলেছেন, অর্থাৎ তার স্ট্রাইক রেট কিন্তু 50-এর নিচে নেমে এসেছে, যেটা সাধারণত আমরা তাওহিদ হৃদয়কে যখন দেখি তিনি কিন্তু খুব ভালো স্ট্রাইক রেট মেনটেন করতে চান, সেই জায়গা থেকে বেশ কয়েকটা ডট খেলে একটুখানি চাপের মধ্যেই পড়েছেন।
1: একদমই স্বাগতিক বাংলাদেশ ভার্সেস ওই মাইটি অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওডিআই ম্যাচ, এবং ম্যাচের ধারাভাষ্য আপনারা শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে লেগ সাইডে ফ্লিক শট, 1টা রান আসবে ইনার সার্কেলের ভেতর থেকে এবং সেই রানটা হৃদয়ের ব্যাট থেকে আসলো, 20 রানে পৌঁছে গেছেন হৃদয় এবং মোসাদ্দিকের রানটা 37 রান নিয়ে তিনি এই মুহূর্তে স্ট্রাইকে থাকবেন। নাথান অ্যালিস রয়েছেন বোলিং প্রান্তে, 192 চার উইকেটে টোটাল রানটা চলছে 35তম ওভারের খেলা এবং শেষ বলটা করবেন নাথান অ্যালিস। অন্যদিকে রেনশো তিনিও 2টো উইকেট লাভ করেছেন, এই হচ্ছে 4 উইকেট তোলার গল্পটা অস্ট্রেলিয়ানদের জন্য। আসতেন নাথান অ্যালিস, খুব বড় রান আপ নেন বিষয়টা এমন নয়, তবে একেবারে কম রান আপও নয়, সেখান থেকে যে বলটা করলেন ওয়েস্ট সাইডের বল অনেকটাই, সেই বলটাকে আবারও স্কোয়ার লেগ অঞ্চলের দিকে 1টা রান, এই রানের সাথে সাথে ওভারের সমাপ্তিটা হয়ে গেল। 35তম ওভারের খেলা শেষ, 193 চার উইকেট হারিয়ে টিম বাংলাদেশের সংগ্রহ।
0: গত ওভার থেকে মাত্র 2টো রান এসছে, 2টো সিঙ্গল, একটা মোসাদ্দেকের ব্যাটে, একটা তাওহিদ হৃদয়ের ব্যাটে, এবং আমার মনে হয় যে দুজন মিলে যখন আলোচনাটাও করছেন 2 ওভারের মাঝখানে, তখনও নিশ্চয়ই বিষয়টা নিয়ে তারা কথা বলছেন যে কোন কোন বোলারদেরকে আক্রমণ করা দরকার, করা উচিত, এবং এই যখন কথা বলছি এরই মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি যারা মাঠকর্মীরা রয়েছেন গ্রাউন্ডম্যান রীতিমতো যে কাভারগুলো রয়েছে কাভারগুলো নিয়ে প্রস্তুত হওয়া শুরু করেছেন, তাদের এই আনাগোনাটাই কিন্তু একটা ইঙ্গিত। তারা বুঝতে পারেন, বাতাসের গন্ধেই বুঝতে পারেন বৃষ্টি আসবে। এর আগেও কয়েকবার মেঘ করেছিল, তবে তখন কিন্তু তাদের মুভমেন্টটা দেখা যায়নি, অর্থাৎ বুঝতে পেরেছিলেন পাসিং একটা সিচুয়েশন হতে পারে, মেঘ সরে যাবে। তবে এবার যেভাবে মেঘের আস্তরণটা দেখতে পাচ্ছি মাথার উপরে, দেখে মনে হচ্ছে বৃষ্টি যে কোনো সময় নামবে, এবং বাংলাদেশ খুব ভালো একটা মোমেন্টামে এগিয়ে যাচ্ছিল। এই বৃষ্টিটা পড়লে সেই মোমেন্টামে কোনো বাধা আসে কিনা সেটাও দেখার বিষয়। কাভার্সগুলো প্রস্তুত রাখা আছে, তবে খেলা চালিয়ে যাওয়া হচ্ছে কারণ বৃষ্টি এখনো কিন্তু পড়েনি। অ্যাডাম জাম্পা ডানহাতি লেগ স্পিনার, তার চতুর্থ ওভারটা নিয়ে এসেছেন, আগে তিন ওভার থেকে 17 রান হজম করেছেন। প্রথম বলটা করলেন মোসাদ্দেকের জন্য অফ স্টাম্পের বাইরে, লেট কাট করেছেন, ডিপ থার্ডে শর্ট থার্ডে ফিল্ডিং হয়েছে, এ বল থেকে কোনো রান নেই। গত 7 বল থেকে মাত্র 2 রান বাংলাদেশ তুলতে পেরেছে, অর্থাৎ অস্ট্রেলিয়ানরা রান তোলার গতি কমানোর চেষ্টা করছেন এই মুহূর্তে। 193/4 উইকেটে বাংলাদেশ।
1: এবং প্রথম অবস্থায় যেভাবে রানটা তুলছিল, একটা সময়ে কথা হচ্ছিল যে আপনি যদি যদি রানের গতিটা নিয়ন্ত্রণ করতে পারেন, এরপরেই কিন্তু আসলে ওই বলের চাপে বা নিজেই বিব্রত বোধ করে একটা শট খেলতে যাবে এবং সেই সময়ে উইকেটের পতন হওয়ার সুযোগটা থাকে, এবং সেটাই করতে চাইছে অন্তত অ্যাডাম জাম্পা এই মুহূর্তে লেগ ব্রেক বোলার। এবং এবং স্পেশালিস্ট এবং তুলে মারবার প্রচেষ্টা, খুব একটা হাইট পায়নি, ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিল আপিস একটা বল, সেই বলটা নাগালে নিতে পারলে আরো একটা উইকেটের পতন হতে পারত। কনলি তিনি হয়তো ওই জায়গাটায় ফিল্ডিং করছিলেন কিনা আমরা স্পষ্ট হব, তবে তবে মোসাদ্দেক সৈকত এবং তাওহিদ হৃদয়ের এই পার্টনারশিপটা হয়তো ভেঙে যেতে পারত সেখান থেকে বা বিপদ থেকে এই মুহূর্তে মুক্ত হয়েছেন। এবারে গ্রাউন্ডেড শট গালি অঞ্চলে, ইনার সার্কেলের ভেতরে রান পাবার সুযোগ নেই।
0: তাওহিদ হৃদয় ব্যাট করছেন, আরো একটা কাট শটে গেলেন তবে ক্যাপটা খুঁজে পাননি। অ্যাডাম জাম্পা তিনিও খুব চতুর একজন বোলার এবং তাকে ফেস করা, তার এগেনস্টে রান করা খুব একটা সহজ কাজ না। ওভারের পঞ্চম বলটা নিয়ে আসবেন অ্যাডাম জাম্পা, ওভার দ্য উইকেটে প্রস্তুত তাওহিদ হৃদয়, ব্যাকফুটে গিয়ে কাভারে ড্রাইভ করেছেন, ডিপারে ফিল্ডার আছেন, সুইপারে বল কুড়িয়ে দিয়েছেন, তার আগে একটি রান। তাওহিদ হৃদয় ব্যাটেই 21 রানে পৌঁছে গেলেন তিনি। মোসাদ্দেক হোসেন সৈকত 39 আছেন, 195/4 উইকেটে বাংলাদেশ। আরো একটা হাফ চান্স, সাধারণত অস্ট্রেলিয়াকে আমরা ক্যাচ ড্রপ করতে দেখি না খুব একটা, রান আউটের সুযোগ মিস করতেও দেখি না, এবং সেই জায়গায় অলিভার পিক তিনি বদলি ফিল্ডার হিসেবে এসেছিলেন এবং সেখান থেকে শর্ট মিড উইকেটে একটা ক্যাচ তিনি কিন্তু ড্রপ করেছেন। তার আগেও আমরা আরো একটা ক্যাচ ড্রপ হতে দেখেছিলাম, কনলি ছিলেন সেখানে ফিল্ডার, দুটো ক্যাচ অস্ট্রেলিয়া ড্রপ করেছে, স্লিপেও একটা ক্যাচ, সব মিলে 3-3 ক্যাচ অস্ট্রেলিয়া আজকে ড্রপ করেছে, সেটাই বাংলাদেশকে খানিকটা সুবিধা দিয়েছে। 36 ওভারের খেলা শেষে 195/4 উইকেটে বাংলাদেশের সংগ্রহটা, তাওহিদ হৃদয় এবং সেই সাথে মোসাদ্দেক হোসেন সৈকত তারা জুটিবদ্ধ আছেন। 7-7 জন বোলার বল করেছেন, যেটা আগেও আমরা আলোচনা করেছি, অস্ট্রেলিয়ার এই দলটায় প্রচুর সংখ্যক অলরাউন্ডার্স আছেন, সবাই একটু একটু করে কন্ট্রিবিউট করেন। ক্যামেরন গ্রিন 3 ওভারে 31 রান দিয়েছেন, স্কট 4 ওভারে 27 রান দিয়েছেন, শর্ট 3 ওভারে 14 রান দিয়েছেন, রেনশ তিনি 7 ওভার বল করে ফেলেছেন, অ্যাডাম জাম্পা করলেন 4 ওভার, এলিস করছেন তার সপ্তম ওভারটা, থানা প্রান্ত থেকে তিনি আসবেন, 23 রান খরচ করে 2 উইকেট পেয়েছেন 6 ওভার থেকে এখনো পর্যন্ত। ব্যাটিং এন্ডে তাওহিদ হৃদয় 21 রান করতে 38 বল খেলেছেন, আসছেন নেথান এলিস, ফুলার লেন্থের বল ফ্লিক করার চেষ্টা, শর্ট মিড উইকেটে ফিল্ডিং হয়েছে, বল থেকেও কোনো রান নেই, গত 3 ওভার ধরে কোনো বাউন্ডারি আসছে না, সেটা কি খানিকটা চিন্তার কারণ কিনা বাংলাদেশের জন্য?
1: নিশ্চয়ই নিশ্চয়ই চিন্তার কারণ, তবে 40 ওভার পর্যন্ত যদি এভাবেও গিয়ে রানটা যেহেতু 200 ক্রস করবে, তারপরে 10 ওভার বাকি থাকবে, সেখানে পাওয়ার এক্সিকিউট করে খেলতে পারলে তাহলে একটা ভালো ফলাফল আসতে পারে বাংলাদেশের জন্য, অন্তত আমরা একটা ফাইটিং করবার মতো স্কোর উপহার দিতে পারব দলকে নিঃসন্দেহে। আসতেন এলিস বল করতে, এসেও খানিকটা ফিরে গেলেন তিনি, আবারও কিন্তু মেঘ খানিকটা কেটে যাচ্ছে, এখান থেকে সরে যাচ্ছে, এই যে মেঘের আনাগোনা আবারও সেটা সরে যাওয়া, সবকিছুই একটা আপনি যদি উপভোগ করতে চান সেটা কিন্তু উপভোগ করবার মতো, কারণ এখন যদি তপ্ত প্রখর রোদ থাকত প্লেয়ারদের জন্য কিন্তু খানিকটা সমস্যা হয়, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে মেঘের আনাগোনা, কখনো আসা কখনো চলে যাওয়া, সেটা তাদের জন্য বা তাদের ফিজিক্যাল ফিটনেস এর জন্য খানিকটা হলেও উপকারী। ইনফ্যাক্ট শেষ পর্যন্ত বৃষ্টিটা না আসলেই হয় অন্তত।
0: আমরা আশা তাই করব যে সকল ক্রিকেট সমর্থকরা রয়েছেন বাংলাদেশ বেতারে, যারা টিউন করে খেলার ধারাভাষ্য উপভোগ করছেন, অবশ্যই কেউই চাইবেন না এই মুহূর্তে বৃষ্টি এসে ব্যাঘাত ঘটাক এই খেলায়। নেথান এলিস ওভার দ্য উইকেটে, পরের বলটা আবারও স্লোয়ার ধরনের ডেলিভারি, এতটাই ধীর গতিতে, বলে কোনো গতিই দিচ্ছেন না। তাওহিদ হৃদয় থার্ড ম্যানের দিকে গাইড করতে চাইলেন বলটাকে, ব্যাটে ছোঁয়াতেও পেরেছেন, তবে গতি নেই বলেই বলটা কিন্তু পয়েন্টের দিকে গেল। নেথান এলিসের এই বলগুলো আসলে খেলা খুবই কঠিন।
1: পারভেজ, আপনার কি মনে আছে শহীদ আফ্রিদি তিনি যে বলগুলো করতেন সাধারণত কত গতি হতো? দেখেন, নেথান এলিস 110 কিলোমিটার/আওয়ার বেগের সর্বশেষ বলটা করেছেন, তিনি একজন ফাস্ট মিডিয়াম বোলার।
0: হ্যাঁ, এবং আফ্রিদি তার থেকেও আরো 10 কিলোমিটার জোরে দুই স্টেপ নিয়ে এসে বল করতে পারতেন। সুতরাং একজন স্পিনারের থেকেও ধীর গতিতে অনেক সময় এলিস কিন্তু তার স্লোয়ার গুলো দেন, এবং এখানেই আসলে ব্যাটারদের একটা বিরাট সমস্যা হচ্ছে এই জায়গায়। তার মোটামুটি পেসি ডেলিভারি গুলো 130-এর উপরে, আবার স্লোয়ারটা 110, সুতরাং 20 কিলোমিটারের একটা ফারাক থাকে, যে কারণে সমস্যায় পড়ছেন ব্যাটার। ওভারের পরের বলটা শর্ট অফ লেন্থ বল ছিল, পুল করতে চাইলেন তাওহিদ হৃদয়, বল খুব একটা হাইট পায়নি। নেথান এলিস আবেদন করছিলেন LBW জন্য, আম্পায়ার যদিও সে আবেদনে সাড়া দেননি, উচ্চতার একটা ব্যাপার নিশ্চয়ই থাকতো। ডিআরএস টাইমার অন, তবে দেখে মনে হচ্ছে অস্ট্রেলিয়া রিভিউ নেবে। হৃদয় 21 রানে আছেন, অন্যদিকে মোসাদ্দেক হোসেন সৈকত 39-এ আছেন, বাংলাদেশ 195/4 উইকেটে 36 ওভার 4 বলে।
1: এবং সর্বশেষ বলটা দেখুন, 140 মিটার/আওয়ারের বেশি বেগে, এবং বলটা অফ স্টাম্পের ঠিক একটু বাইরে পড়ল, একটা ইনসুইং বল, এবং সেটা ওয়েস্ট হাইট। যখন পুল শটটা খেলতে চাইলেন ওয়েল নেগোসিয়েট হয়নি, যার কারণে বলটা ব্যাটে বলে করে যে রান নিতে পারবে সেটা কিন্তু করতে পারেনি। ডিফারেন্সটা হচ্ছে আগের বল 10, পরের বল 40, 30 কিলোমিটার/আওয়ার বেগের একটা পার্থক্য রয়েছে। পরের বলটা দেখুন, পরপর 4টা বল ডট, আবারও 110-এ এসে পৌঁছেছে। এই যে ভেরিয়েশনটা একটা বড় পার্থক্য। এখন হয় কি, আপনি একজন ফাস্ট মিডিয়াম বোলারকে সাধারণত যখন ড্রেসিং রুমে বা তাকে নিয়ে কাটা ছেঁড়া করবেন, স্বভাবতই আপনি যদি কঠিন কোন রচনা পড়ে আসেন, গরুর রচনা লিখতে, তখন আপনার খানিকটা হলেও ভাবতে হবে। তো আপনি যখন নাথান এলিসকে খুব পেস নিয়ে লেখাপড়া করেছেন, এই যে স্লোয়ার বলগুলো, এগুলো খেলতে খানিকটা সময় আপনার অপ্রস্তুত থাকতে হচ্ছে
0: অবশ্যই, এবং এই কারণেই নেথান এলিস এই মুহূর্তে অস্ট্রেলিয়ান দলটার সেরা বোলার, তাকে বলাই হচ্ছে সেরা। পাকিস্তান সিরিজেও খুব ভালো বোলিং করেছিলেন, যেখানে বাদ বাকিরা ভালো করতে পারেননি। ওভারের আরো একটা বল হলো, ফ্লিক করেছিলেন তাওহিদ হৃদয়, মিড উইকেটে ফিল্ডিং হলো, মেডেন ওভার তুলে নিলেন নেথান এলিস। খেলার এই পর্যায়ে একটা মেডেন নেয়া বিরাট কৃতিত্বের ব্যাপার। 37 ওভার শেষ, 195/4 উইকেটে বাংলাদেশের সংগ্রহ,
1: এবং যেখানে 39 রান মোসাদ্দেকের, অন্যদিকে হৃদয় 42 বল থেকে 21 রান করেছেন। নাথান এলিস 7 ওভার বল করেছেন এবং দুর্দান্ত বোলিং করেছেন তিনি, এখনো 3টা ওভার বাকি তার। রানের যদি খুব বেশির কথা বলি, তাহলে অন্তত এই যে 37টা ওভার হয়েছে, তার মধ্যে 35তম ওভারই সর্বোচ্চ রানটা এসেছিল। আমরা দেখেছি সেখানে একটা 6-এর মার ছিল মুসাদ্দিকের, দারুণ স্টেপ আউট করে একটা সাহসী শট তিনি খেলেছিলেন এই যাত্রায়। বোলিং এ আবারও অ্যাডাম চাম্পা, তিনি এসছেন লেগ ব্রেক গুগলি বোলার, যদিও বাংলাদেশের লেগ ব্রেক গুগলি বোলার ঋষভ আজকে একাদশে সুযোগ পায়নি। এবারে আবারও গ্রাউন্ডেড শট, লং অফের দিকে ফিল্ডিং হয়েছে, 1টা রান আসলো মোসাদ্দেকের ব্যাট থেকে, রানটা এসছে 40-এ পৌঁছে গেছেন মোসাদ্দেক। একটা ভালো সূচনা, অন্তত 4 বছর পরে ওডিআই করলেন তিনি প্রথম ম্যাচটাতেই, একটা ভালো জবাব, একটা ভালো মেসেজ অন্তত ক্রিকেট বোর্ডকে দিতে পারছেন তিনি।
0: 37 বল থেকে 40 রান মোসাদ্দেক সৈকতের। অ্যাডাম চাম্পা পরের বলটা নিয়ে আসলেন, তাওহিদ হৃদয় প্রস্তুত, রান আউটের সুযোগ আছে, স্ট্রাইকিং এন্ডে থ্রো এসেছিল, সরাসরি থ্রো করতে পারলে আমার মনে হয় মোসাদ্দেক আরো বড় বিপদে পড়তেন। যতক্ষণে ফিল্ডার থ্রো করেছেন পয়েন্ট অঞ্চল থেকে, মোসাদ্দেক পৌঁছে গিয়েছিলেন, যে কারণে উইকেট কিপার স্টাম্প ভাঙার পরও আবেদনটা তেমন জোরালো করেননি। একটা ইয়েস নো সিচুয়েশন তৈরি হয়েছিল, তাওহিদ হৃদয় প্রথমে নিশ্চিত ছিলেন না রানটা নেবেন কিনা, তবে নন স্ট্রাইকিং এন্ড থেকে মোসাদ্দেক সঙ্গে সঙ্গে বললেন, আমি দৌড় শুরু করেছি, ডেঞ্জার এন্ডে আমি যাচ্ছি, তুমি দৌড়াও। কাজের কাজটা কিন্তু হয়ে গেছে, যদিও তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা রয়েছি, যে কোনো ক্লোজ রান আউট কল সেটা কিন্তু থার্ড আম্পায়ারের কাছে যায়, তবে দেখেই মনে হচ্ছে যে মোসাদ্দেক তিনি পৌঁছে গিয়েছিলেন নিরাপদে, যে কারণে খুব বেশি উত্তেজনা দেখা যাচ্ছে না অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের কাছ থেকে। নট আউটের সিদ্ধান্ত এসেছে, টিভি আম্পায়ার পাকিস্তানের আসান রাজা তিনি ফাইনাল ডিসিশনটা জায়ান্ট স্ক্রিনের জন্য রেখে দিয়েছেন এবং সেই সিদ্ধান্তটা হল নট আউট। অ্যাডাম জাম্পা তিনি কন্টিনিউ করবেন, মোসাদ্দেক সৈকত স্ট্রাইকে আছেন। 40 রানে অপরাজিত বাংলাদেশ 197 চার উইকেটে। 38তম ওভারের তৃতীয় বলটা ইনসাইড আউট করে চালিয়ে দিয়েছেন কাভারের ওপর দিয়ে, বল যাচ্ছে হাওয়ায় ভেসে, ফিল্ডার ছুটেও বলের নাগাল পাননি, তার হাত ছুঁয়ে বল গড়িয়ে তারপর সীমানা দড়িও ছুঁয়ে ফেলল। অর্থাৎ 4টা রান মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে। সুইপার কাভার থেকে অনেকটুকু ডান দিকে দৌড়ে গিয়েছিলেন ফিল্ডার, তবে মোসাদ্দেক যেই ধরনের ফর্মে আছেন তিনি তো গ্যাপেই মারবেন। আরো একটা চার মোসাদ্দেকের ব্যাটে এবং বাংলাদেশের দলীয় 200 রান পূর্ণ হয়ে গেল। দুর্দান্ত ব্যাটিং, সাহসী ব্যাটিং মোসাদ্দেক সৈকতের কাছ থেকে।
1: নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবার মতো, প্রশংসা পাওয়ার মতো শট খেলেছেন অন্তত এই মোসাদ্দেক সৈকত। পরের বলটা এবং বাম্প ক্যাচ, ঠিক ব্যাটের ওই জায়গাটাই একটা ড্রপ করে তারপরে সরাসরি শর্ট কাভারে দাঁড়িয়ে রয়েছেন যে ফিল্ডারটা ইনার সার্কেলের ভেতরে, তার হাতে গিয়েছিল। প্রথম দেখায় মনে হতেই পারে আপনার যে বলটা ক্যাচ হয়েছে, আউট হয়েছে মোসাদ্দেক সৈকত, কিন্তু একদমই নয়। অ্যাডাম জাম্পা ব্যাটিং এ, ঠিক এই মুহূর্তে মোসাদ্দেক ব্যাটিং এ রয়েছে, তার বিপরীতে বোলিংটা করছেন তিনি। ওভার দ্য উইকেট, এবারে এবারে হাটু গেড়ে একটা সুইপ শট, তবে বলটা খুব বেশি গতি পায়নি, গ্যাপ খুঁজে পায়নি। ওদিকে ফিল্ডার যেহেতু ডিপ মিড উইকেট অঞ্চলের দিকে রয়েছেন, সুতরাং ইয়েস ম্যাথিউ রেনশো তিনি ফিল্ডিং করলেন 1টা রান এসে, দলীয় রানটা 202।
0: পরে শেষ বল অ্যাডাম জাম্পার, তাওহিদুল্লাহ সুইপ করেছেন, গ্যাপে মেরেছেন, দুর্দান্ত একটা চার্জ, শর্ট ফাইন লেগের ফিল্ডারের পাশ দিয়ে বলটাকে পাঠিয়েছেন, চমৎকার প্লেসমেন্ট তাওহিদ হৃদয়ের কাছ থেকে, তিনিও একটা বাউন্ডারি তুললেন বাংলাদেশের জন্য। খুবই ভালো একটা ওভার, 38 ওভারের খেলা শেষ হল, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে 206 চার উইকেট হারিয়ে। অ্যাডাম জাম্পা পঞ্চম ওভারে খরুচে হয়ে গেলেন, মোসাদ্দেক একটা, তাওহিদ হৃদয় একটা, দুজনে একটা করে চার হাঁকিয়েছেন এই ওভারটাতেই। অসাধারণ পারফরমেন্স এবং 50+ আরো একটা পার্টনারশিপ, এর আগে 96 রানের সর্বোচ্চ রানের পার্টনারশিপ ছিল এই ইনিংসে। 200 করতে বাংলাদেশ প্রথম 50 করতে নিয়েছিল 51 বল, দ্বিতীয় 50 করেছে 45 বলে, তৃতীয় 50 64, চতুর্থ 50টা করতে 65 বল বাংলাদেশ খেলেছে। অর্থাৎ সবচেয়ে দ্রুত গতির 2টো 50 এসেছিল প্রথম দুটো জায়গায়, অর্থাৎ 50 এবং 100 খুব কম সময়ে বাংলাদেশ কিন্তু করতে সক্ষম হয়েছে। 206 চার উইকেটে এই দুজন যেভাবে জুটিটা বেঁধেছেন, একটা মাস্টার স্ট্রোক আমি বলবো মোসাদ্দেক হোসেনকে দলে অন্তর্ভুক্ত করা, স্কোয়াডে রাখা, কারণ ফর্মের বিচারে যিনি ভালো ছন্দে আছেন তাকে আপনি আসলে সুযোগ যদি দেন তিনি কিন্তু সেখানে সাহসের সঙ্গে খেলবেন। অন্যান্য যে কোনো খেলোয়াড় হলে আমার মনে হয় যে এত বছর পর যখন প্রথমবার সুযোগ পান একটু নার্ভাসনেস থাকে, মোসাদ্দেক কিন্তু উল্টো অতিরিক্ত সাহস দেখাচ্ছেন, জাম্পাকেও অ্যাটাক করছেন, এই ব্যাপারটা দেখে খুবই ভালো লাগছে এবং পজিটিভ মাইন্ডসেটের একটা বহিঃপ্রকাশ দেখছে। এলিস তিনি চালিয়ে যাবেন থানা প্রান্ত থেকে, পরের বলটা নিয়ে আসলে নতুন ওভারে প্রথম বল, আবেদন হচ্ছে, কট বিহাইন্ড এর আবেদন। মোসাদ্দেক সৈকত স্কোয়ার্ড আপ হয়ে গিয়েছিলেন পুরোপুরি, বলটা ঠিকঠাক খেলতেই পারেননি, আম্পায়ার যদি আবেদনে সাড়া দেননি, ডিআরএস টাইমারটাও চলছে, তবে অস্ট্রেলিয়া রিভিউ নেবে না, হয়তো প্যাডে লেগেছিল, সেখান থেকে কোনো রিফ্লেকশন আসতে পারে, ব্যাটের কোনো সংযোগ নেই। 206 চার উইকেটেই থাকলো বাংলাদেশ, মোসাদ্দেক 45 করেছেন 42 বল থেকে।
1: দলের দুই অভিজ্ঞ প্লেয়ার নেই, মিচেল মার্শ এবং ট্রাভিস হেড, এবং ক্যাপ্টেন্সিটা জশ ইংলিশের কাছে, নিজেকে প্রমাণ করবার জায়গা, নিজের যে অধিনায়কত্ব সেখানে নিজেকে তুলে ধরবার এবং আকর্ষিত করবার একটা সুযোগ এসছে। এবারে একেবারে রক্ষণাত্মক খেলেছেন, খেলেই আবার রান নেওয়ার জন্য একটু তৎপরতা দেখাচ্ছিলেন বটে, তবে ওই ক্লোজিং পজিশনে শর্ট কাভারে যে ফিল্ডারটা রয়েছে তাকে আসলে চোখ রাঙিয়ে লাভ নেই, ওখান থেকে রান নেবার সুযোগ পাবেন না। মোসাদ্দেক সৈকত স্ট্রাইকে, অর্ধশতক হাঁকাতে আরো 5 রান বাকি, অন্যদিকে হৃদয় রয়েছেন 26 রান নিয়ে। 206 চার উইকেটে টিম বাংলাদেশের সংগ্রহ চলছে, 39তম ওভারের খেলা, আসবেন নাথান এলিস, এর আগের ওভারে 11 রান নিতে পেরেছিল অ্যাডাম জাম্পার বলে। পরের বলটা শর্ট অফ লেংথের ডেলিভারি, অফ স্টাম্পে ফলো থ্রুতে পড়ে গেলেন, নাথান অ্যালিস, তবে একটা রান বাংলাদেশ নিয়ে নিয়েছেন ওই ওয়ান ড্রাইভ থেকে।
0: রানটি এসছে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে, চেয়েছিলেন মিড উইকেটে খেলতে, হয়তো বলটা ওয়াইডিস্ট লঙ্গনে চলে যায়, নিজেই বলছিলেন আসলে দৌড়াতে দৌড়াতে ভাবছিলেন যে শর্ট টার্মে আসলে মিড উইকেটে খেলতে চেয়েছিলাম, শর্ট এনাফ ডেলিভারি ছিল, তবে একটা স্ট্রেট পুল সেই ধরনের একটা শট খেলেছেন মোসাদ্দেক। আরো একটা রান পেয়েছেন, বাংলাদেশের রান বাড়লো 207 চার উইকেটে, এই ওভারে তিন বল থেকে একটাই রান এসছে। নেথান অ্যালিস আবারও কার্যকারিতার প্রমাণটা রাখছেন, তিনি নিজের অষ্টম ওভারে আছেন, মাত্র 24টা রান দিয়েছেন ডানহাতি এই পেস বোলার। আসছেন অ্যালিস ওভার দ্য উইকেটে প্রস্তুত, তাওহিদ হৃদয় স্টাম্পে থাকা বল ডিপ থার্ডে গাইড করেছেন, তাওহিদ একটা রান পেয়ে যাবেন, স্ট্রাইক রোটেশনটা হচ্ছে, অন্তত পার্টনারশিপটাও এগিয়ে যাচ্ছে, 68 রানের পার্টনারশিপ। তাওহিদ হৃদয় 27 পৌঁছে গেলেন, মোসাদ্দেক সৈকত তিনি রয়েছেন 45 রানে। এর আগে ওয়ান ডে ক্রিকেটে তিনটা 50 আছে, যার মধ্যে 2019 মেলাহাইডে আয়ারল্যান্ড ট্যুরে গিয়েছিল বাংলাদেশ, 2019 বিশ্বকাপের ঠিক আগে একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট, যেটা একটা মাত্র টুর্নামেন্ট যেখানে একটা ত্রিদেশীয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পেরেছিল বাংলাদেশ, সেই ম্যাচটায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ফাইনালে 27 বল থেকে একটা অপরাজিত 50 করে মোসাদ্দেক সৈকতই কিন্তু ট্রফিটা দিয়েছিলেন বাংলাদেশকে। সুতরাং ওয়ান ডে ক্রিকেটের সঙ্গে মোসাদ্দেকের ভালো একটা সম্পর্ক আছে, অতীতে ছিল, সে ব্যাপারটা আজকেও প্রমাণ করার চেষ্টায় সচেষ্ট তিনি। স্টাম্পের মধ্যে থাকা বল, এবারে স্লোয়ার বলটা বুঝতে পেরেছেন, আলতো হাতে ঘুরিয়ে দিয়েছেন স্কোয়ার লেগের দিকে এবং একটি রান বের করে নিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, বাংলাদেশ 209 চার উইকেট হারিয়ে।
1: দেখুন একটা সমীকরণ রয়েছে, এমনিতেই মেহেদি মিরাজ খেলছে, মেহেদি মিরাজ যেহেতু অফ ব্রেক বোলার, তিনি হাত ঘোরাতে পারেন এবং বোলিং করেন, সেখানে মোসাদ্দেক সৈকত তিনিও বোলিং করেন, অফ ব্রেক বোলিং করেন, এই যে দুজনকে একই সাথে একাদশে রাখা নিয়ে অনেকের অনেক সময় কথা হয়েছে, কিন্তু আসলেও যে প্রয়োজন রয়েছে এবং মোসাদ্দেক সেই প্রয়োজনটা তিনি অনুভব করিয়েই দলে এসছেন এবং তার একটা যথার্থ প্রমাণ এই মুহূর্তে দিচ্ছেন। আসছেন নাথান অ্যালিস, স্ট্রাইকে থাকবেন হৃদয় 27 রান নিয়ে, ডান হাতি এই ব্যাটার, স্ট্যাম্পের ভেতরের বলটা এই যাত্রায় মিড উইকেট অঞ্চল, শর্ট মিড উইকেট অঞ্চলে পাঠিয়েছেন এবং সেখান থেকে একটা রান আসলো। এই রানের সাথে সাথেই 39তম ওভারের খেলা শেষ, 210 চার উইকেট হারিয়ে টিম বাংলাদেশের সংগ্রহ দুটো রানে পর্যন্ত এক্সট্রা খাতা থেকে এসছে এবং 47 রান মোসাদ্দেকের, হৃদয়ের রানটা 28, এছাড়া সাইফ তিনি আউট হয়েছিলেন 5 রান করে, তানজিদ তামিম 54 করে আউট হয়েছেন, শান্ত 67 রান করে আউট হয়েছেন এবং লিটন দাস আউট হয়েছেন 7 রান করে। 210 চার উইকেট হারিয়ে টিম বাংলাদেশের সংগ্রহ। এবং প্রিয় শ্রোতা, আপনারা পৃথিবীর যে প্রান্তেই রয়েছেন, আপনি বাংলাদেশ বেতার শুনছেন, আপনি অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের মধ্যকার প্রথম ওডিআই ম্যাচের চলতি ধারা বিবরণী উপভোগ করছেন।
0: নতুন ওভারটা নিয়ে আসবেন স্কট, আজকে যার অভিষেক হয়েছে, 4 ওভার বল করে 27 রান দিয়ে কোন উইকেট পাননি লিয়াম স্কট, ডানহাতি মিডিয়াম পেসার, যাচ্ছেন কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে, প্রস্তুত তাওহিদ হৃদয়, নতুন ওভারের প্রথম বলটা খেললেন, লেন্থ ডেলিভারি ছিল, অফ ড্রাইভ করতে চাইলেন, বলে ব্যাটের সংযোগ খুব একটা ভালো হয়নি, বোলার নিজেই বল কুড়িয়ে নিয়েছেন, এই বল থেকে কোন রান নেই, 70 রানের পার্টনারশিপ এই দুজনের মধ্যে, বাংলাদেশ 210 রানে পৌঁছেছে, কারেন্ট রান রেট 5.36, রান রেটে উন্নতি করতে হবে, 300 পৌঁছতে হলে শেষ 10 ওভারে 9 করে রান নিতে হবে, যেটা সম্ভব, তবে উইকেট 6টা হাতেও রয়েছে, সেটা নিয়েও চিন্তা করতে হবে বাংলাদেশকে। মোসাদ্দেক এবং তাওহিদ হৃদয় পার্টনারশিপটা যত লম্বা করবেন ততই বাংলাদেশের সুবিধা। লিয়াম স্কট পরের বলটা করলেন, এবারে স্লোয়ার ধরনের বল ছিল, বাট পুল শটটা খেললেন তাওহিদ হৃদয়, ক্যাপে ফেলতে পারেননি, ডিপারে একজন ফিল্ডার আছেন, ওই স্কোয়ার লেগ অঞ্চলটায় পাহারা দিচ্ছেন তিনি, বল তার কাছেই গেল, একটির বেশি রান হৃদয় পাচ্ছেন না, একটু স্ট্রাগলই করেছেন তাওহিদ হৃদয় তুলনামূলকভাবে, একদিকে মোসাদ্দেক যেমন বেটার দেন রান বল খেলছেন, 44 বল থেকে 47 করেছেন, তাওহিদ হৃদয় সেখানে 42টা বল খেলে মাত্র 29টা রানই করতে সক্ষম হয়েছেন, তবে টিকে থাকুক এই পার্টনারশিপটা, সেটাই অন্তত বাংলাদেশের সমর্থকদের আশা।
1: এবং এই মুহূর্তে কিন্তু আবারও রোদুজ্জ্বল একটা পরিবেশ তৈরি হয়েছে, লিয়াম স্কট অভিষিক্ত এই ক্রিকেটার আরো একটা বল মোকাবেলা করলেন এই জায়গায় মোসাদ্দেক, দেখে শুনে খেললেন, যেহেতু একটা সময় এসছে আর তিনটা রান করতে হবে, একটু যদি দেখে শুনে সেই তিনটা রান করা যায় তাহলে তার কামব্যাকটা তার নিজের জন্য একটা স্মরণীয় হয়ে থাকবে, সেই সাথে সিলেকশন বোর্ডের কাছেও একটা ভালো মেসেজ যাবে নিঃসন্দেহে। লিয়াম স্কট 40তম ওভারের চতুর্থ বলটা করবার জন্য দৌড় শুরু করেছেন। মিড অন, লং অন, লং অফ দুজন ফিল্ডার রাখা হয়েছে এই জায়গাতে, এবং ডিপ কাভার একজন ফিল্ডার রাখা হয়েছে ডিপ মিড উইকেট অঞ্চলে, অর্থাৎ ডিপার পজিশনের যে চারজন ফিল্ডার সেটা ডিপে, ডিপ কাভার, লং অন, লং অফ এবং ডিপ মিড উইকেট অঞ্চল এই জোনটাতে রেখে বল করছেন লিয়াম স্কট। চতুর্থ বল থেকে রান হয়নি, 211 চার উইকেট হারিয়ে বাংলাদেশের রানটা, মোসাদ্দেক 47 রান নিয়ে স্ট্রাইকে রয়েছেন।
0: নিজের ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরিটা তুলতে পারবেন কিনা দেখা যাক। ভালো ডেলিভারি ছিল, সফট হ্যান্ডে খেলেছিলেন, এক পর্যায়ে ভাবছিলেন রান নেবেন না, ইনফ্যাক্ট ব্যাটেই লাগেনি, বলটা গ্লাভসে লেগেছে এক্সট্রা বাউন্স করে, যে কারণে ডান হাফটা ঝাঁকাচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত, খানিকটা ব্যথাও পেয়েছেন বোঝা যায়, হয়তো ম্যাজিক স্প্রে প্রয়োজন হবে। তবে আরো একটা রান বেড়েছে, তাওহিদুল্লাহ স্ট্রাইকে এসেছেন, একটা ওভারে জাম্পাকে বেশ ভালো মেরেছিলেন এই দুজন ব্যাটার, তারপর আবার কিন্তু পেসারে এসে একটু চুপ করিয়ে দিয়েছেন ব্যাটারদেরকে। আগের ওভারে নেথান এলিস খুব কৃপণ একটা ওভার করলেন, এই ওভারটা লিয়াম স্কট দেখুন এখনো পর্যন্ত মাত্র দুটো রান দিয়েছেন পাঁচটা বল করে, ভালো একটা ওভার। এবং অস্ট্রেলিয়ানরা আমার মনে কমফোর্টেবল হবে, বাংলাদেশ যদি 270 করে আমার মনে হয় অস্ট্রেলিয়া ভাববে যে এই ম্যাচটা তাদের জেতার সামর্থ্যের ভিতরে থাকবে, কিংবা খুব বেশি সমস্যা হয়তো হবে না যদি ব্যাটাররা ভালো ব্যাটিংটা করতে পারেন। বাংলাদেশ যে স্টার্টটা পেয়েছিল তারপর আস্তে আস্তে করে অস্ট্রেলিয়ান বোলাররা তারা রানটাকে আটকে দেওয়ার কাজটা খুব ভালো মতন করতে পেরেছেন অন্তত, এবং তাদের ডিসিপ্লিনটা দেখেন, মাত্র দুইটা এক্সট্রা, প্রায় 40 ওভারের খেলা হয়ে যাচ্ছে, এখান থেকে বোঝা যায় টিমটা অস্ট্রেলিয়া, তাদের আর যাই থাকুক নাই থাকুক ডিসিপ্লিন সেটা অবশ্যই থাকবে। সাময়িক একটা বিরতি চলছে খেলায়, কারণ যেটা ভাবছিলাম তাই হচ্ছে, মোসাদ্দেকের ডান হাতের আঙুলে ম্যাজিক স্প্রে দেয়া হচ্ছে, ফিজিও চলে এসেছেন মাঠে, আজকে যারা একাদশে নেই সৌম্য সরকার, ঋষাদ হোসেন তাদেরকে দেখছি, তারাও এসেছেন, এবং বাংলাদেশের স্কোয়াডটা বেশ শক্তিশালী বলতে হবে, 15 সদস্যের স্কোয়াড, সেখানে যে চারজন খেলছেন না তারাও আসলে ইলেভেনে থাকার যোগ্য দাবিদার। সৌম্য সরকার একজন ওপেনিং স্লটে খেলার জন্য তিনি প্রস্তুত আছেন, সুযোগ পেলে তিনি নামবেন। ঋষাদ হোসেন রয়েছেন যিনি আজকে ইলেভেনে নেই, তিনি হয়তো মনে মনে ভাবছেন যে আমি কেন নেই, অস্ট্রেলিয়াতে তো গিয়ে আমি ডমিনেট করে এসেছি বিগ ব্যাশ লিগে, সেখান থেকে আমাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ওডিআই সিরিজের প্রথম ম্যাচে রাখা হলো না। আর মনে হয় তাকে টি টোয়েন্টি সিরিজে আমরা দেখব নিশ্চিত, ওয়ান ডে সিরিজে হয়তো তানভীরকেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে এই জায়গাটায়। মোসাদ্দেক প্রস্তুত, ব্যথা সারিয়ে নিয়েছেন, তবে নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে ওভারের শেষ বলটা খেললেন তাওহিদুল্লাহ, ফুলার লেন্থে অফ স্টাম্পের উপর ছিল, অনেকটা দূর থেকেই অফের বাইরের বলটাই টেনে অন সাইডে খেললেন, কবজির মোচড়টা দিলেন, স্কোয়ার লেগে বল যেতে যেতে দুটো রান পেয়ে যাবেন তাওহিদুল্লাহ। গুড রানিং দুই ব্যাটারের মধ্যে, 40 ওভারের খেলাও শেষ হয়ে গেছে ইতিমধ্যে, 214 চার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ। বাংলাদেশ বেতারে শুনছেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচের সরাসরি ধারাভাষ্য, হোম অফ ক্রিকেট মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ টসে হেরে আগে ব্যাট করছে এবং 40 ওভারে 214 করেছে চার উইকেট হারিয়ে। দুই অপরাজিত ব্যাটার উপস্থিত রয়েছেন তাওহিদ হৃদয় এবং মোসাদ্দেক হোসেন সৈকত, তাদের মধ্যেও 74 রানের একটা পার্টনারশিপ, এবং খেলার এই অবস্থায় ধারাভাষ্যে পরিবর্তন হবে, যুক্ত হচ্ছেন মোহাম্মদ রেজওয়ান ফেরদৌস দিকো।
2: ধন্যবাদ আহমেদ বিন পারভেজ, এবং একই সাথে মোয়াজ্জেম হোসেন পলাশ। ফ্লাড লাইট জ্বলছে, এদিকে আলো রয়েছে, আকাশে বেগ রয়েছে, সব ঠিকঠাক, খেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ঢাকার এই বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেটের স্টেডিয়ামে। নতুন ওভারের প্রথম বল একটি রানে, সে আরো একটি রান বাড়ল মোসাদ্দেকের ব্যাট থেকে, 49 রানে পৌঁছে গেলেন 48 বল থেকে, পাশাপাশি তাওহিদ হৃদয় তার সংগ্রহ 41 ওভারের খেলায় গিয়ে 215 চার উইকেটে স্বাগতিক বাংলাদেশ। অনেক দর্শক এসছেন, দর্শকদের কোন কমতি নেই ঢাকার এই মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চঞ্চল, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
1: অসংখ্য ধন্যবাদ জিকো, দুই ব্যাটার চমৎকার একটি পার্টনারশিপের মাধ্যমে আবারও স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে 300 দিকে নিয়ে যাওয়ার। দৌড় শুরু করলেন জাফিয়ার বার্টলেট, শেষ পর্যন্ত অবশ্য
3: রানআপ মেলাতে পারেননি। 49 মুসাদ্দিক তার খেলাটা অনেকটা স্বপ্নের মতো করার একটা সুযোগ এসছে এবং স্মরণীয় বরণীয় করার সুযোগ এসছে। 49 রানে অপরাজিত সর্বোচ্চ রান ওয়ানডে ক্রিকেটে তার 52 এবং সেটিকেও ছাড়িয়ে যাওয়ার একটা সুযোগ কিন্তু মুসাদ্দিকের সামনে। অপরদিকে তাওহিদ হৃদয় 31 রান নিয়ে সাপোর্টিং রোল প্লে করছেন তিনি। বার্ড প্লেট দ্বিতীয় বলটি করার জন্য শুরু করলেন, বল করলেন, এবারে চমৎকার ডেলিভারি, আস্থার সাথে খেলতে পারেননি, শর্ট কভারে ফিল্ডিং হল, এই বল থেকে অবশ্য রানের সুযোগ নেই। দলীয় রান 215/4 হারিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ।
2: চঞ্চল পার্টনারশিপ কিন্তু 75 রানের, এবং এই দুই জুটি যদি আরো ভালো ব্যাটিং করতে পারে, একটু এগ্রেসিভ বোর্ডে ব্যাটিং করতে পারে, এখন কিন্তু মারার সুযোগ এসছে, সময় এসছে, কারণ 41তম ওভারের খেলায় এগিয়ে বাংলাদেশকে অবশ্যই একটা বড় টোটাল উপস্থাপন করতে হবে স্কোর বোর্ডে। আসছেন বোলার বোলিং করার জন্য, স্লোয়ার ডেলিভারি, আউটের সম্ভাবনা, কিন্তু শেষ পর্যন্ত গন, আউট হয়ে গেলেন। স্লোয়ার ডেলিভারি বুঝতেই পারেননি তাওহিদ হৃদয়, যার ফলে 31 রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন এবং বাংলাদেশ দলের আরো একটি উইকেটের পতন ঘটল। জাভিয়ার বার্টলেট এক্ষেত্রে বোলার, তিনি তার কাজের কাজটি করে দিলেন এবং ফিল্ডার ছিলেন নাথান এলিস, তিনি ক্যাচটি লুফে নিলেন এবং 31 রান করে 51 বল থেকে তাওহিদ হৃদয় প্যাভিলিয়নের পথ ধরলেন, যার ফলে বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন ঘটল 215 রানে। নতুন ব্যাটার হিসেবে এই মাত্র মাঠে প্রবেশ করলেন বাংলাদেশ দলের অধিনায়ক বেদি হাসান বিরাজ। অনেক ম্যাচে তিনি তার যোগ্যতা প্রমাণ করেছেন, তবে সবসময় সব যোগ্যতা কাজে লাগে সেটিও কিন্তু নয়। খেলার পরিস্থিতি অনুযায়ী যদি ব্যাটিং করতে পারে তাহলে বাংলাদেশ অন্ততপক্ষে 285-90 এর কাছাকাছি যদি যায় সেটি হবে ফাইটিং টোটাল, আর যদি 300 রান করতে পারে সেটি তো খুবই ভালো কথা। তবে 300 রান করলেও যে অস্ট্রেলিয়ার সাথে একটা সেফ জোনে থাকা যাবে সেটিও কিন্তু নয়। অস্ট্রেলিয়ানরা ভালো ব্যাটিং করতে পারে সেটি আমরা সকলেই জানি। চঞ্চল
3: অবশ্য জিকো, হাইলি প্রফেশনাল একটি দল হল অস্ট্রেলিয়া। খেলার মাঠে সব সময় তারা কিন্তু জয়ের জন্য মরিয়া হয়ে চেষ্টা করেন। বোলিংয়ে জেভিয়ার বার্টলেট, স্ট্রাইক এন্ডে মেহেদি হাসান মিরাজ দলীয় অধিনায়ক। দৌড় শুরু করলেন বার্টলেট, স্ট্রেট রান আপ, লেগ স্টাম্পের বাইরে কবজির মোচড়ে ঘোরানোর একটা প্রচেষ্টা ঠিক মতো করতে পারেননি মিরাজ, তবে রান হয়নি। হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া দলের মধ্যকার 3-ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের ধারাভাষ্য আপনারা শুনছেন। মিরপুর রোড বা থানা প্রান্ত থেকে জেভিয়ার বার্টলেট প্রস্তুত পরবর্তী বলটি করার জন্য।
2: আসছেন তিনি চমৎকার রান আপ নিয়ে, ভালো একজন বোলারের নাম, এবং এ ধরনের চমৎকার রান আপ নিয়ে বোলিং করতেন গ্লেন ম্যাগরা। আরো একটি বল, এবারে ফরওয়ার্ড ডিফেন্সের বোর্ডে খেললেন, এটি ডট বল। সেই অ্যান্ডি ভিকেল, তার চুলের যে স্টাইল দুর্দান্ত, এবং পাশাপাশি বলবো ব্রেট লি, তাদের যে বোলিং রান আপ, দেখতেই অনেক দর্শকরা স্টেডিয়ামে আসতেন, সেটি কিন্তু সত্যি দেখার মতো ছিল অস্ট্রেলিয়া দলের। এবং মাইক হাসি অনেক রান করার পর তিনি জাতীয় দলে সুযোগ পান, খুব একটা বেশি খেলেছেন তিনি সেটি নয়, তবে যতদিন খেলেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটকে অনেকটা ভালো সার্ভিস তিনি দিয়ে গেছেন।
3: জেভিয়ার বার্টলেট প্রস্তুত, লেগ স্টাম্পের বাইরে কবজির মোচড়ে চমৎকারভাবে ঘুরিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে, লং লেগ অঞ্চল থেকে ছুটে এসে যতক্ষণে ফিল্ডিং করলেন তার আগেই একটি রান নিয়ে অফ দ্য মার্কে গেলেন ব্যাটার মিরাজ। 41 ওভারে খেলা শেষ হল 216/5, আরো রেগুলেশ, আরো 54 ডেলিভারি ব্যাটিং করার সুযোগ পাবে বাংলাদেশ 9টি ওভার। অর্থাৎ এই জায়গা থেকে আমার মনে হয় যদি 54 বল থেকে 84 রান করতে পারে তাহলে 300 রান, এবং সেদিকে টার্গেট করা উচিত বাংলাদেশ দলের। মেহেদি হাসান মিরাজ এবং ইনফর্ম ব্যাটার, 4 বছর পর দলে ঢোকা মোসাদ্দেক সৈকত রয়েছেনই, সৈকত 49 রানে নট আউট, অ্যাডাম জাম্পা তিনি বল করবেন, পাঁচ ওভার মেড নেই, ত্রিশ রান দিয়ে উইকেট পাননি। অর্থাৎ অ্যাডাম জাম্পাকে ভালোভাবেই রিড করেছে বাংলাদেশ দলের ব্যাটাররা। অ্যাডাম জাম্পার জন্য ফিল্ডিং এর অবস্থান এই মুহূর্তে শর্ট থার্ড ম্যান পয়েন্ট, ডিপ কাভা, মিড অফ, লং অফ, হল অফ সাইডে, অন সাইডে, ডিপ ব্যাকওয়ার্ড, স্কোয়ার লেগ, মিড উইকেট, ডিপ মিড উইকেট এবং লং অন যাচ্ছেন অ্যাডাম জাম্পা বল করলেন। এবারে লেগ স্টাম্পের অফ স্টাম্পের বাইরে লেগের দিকে সরে গিয়ে খেলেছিলেন, কিন্তু শর্ট থার্ড ম্যান ফিল্ডারকে বিট করা সম্ভবপর হল না, যে কারণে রান পেলেন না।
2: অ্যাডাম জাম্পা তিনি বোলিং করছেন, তবে স্লিপে কোন ফিল্ডার নেই, এটি কিন্তু খুব একটা ভালো দিক নয়, কারণ মেহেদী হাসান মিরাজের ব্যাটে কিন্তু সবসময় ওই এজ হয়ে থাকে, যার ফলে ওখানে যদি একটি ফিল্ডার নিয়ে আসতে পারেন তার জন্য হবে সেটি মঙ্গলজনক। তবে বাংলাদেশের এই দু ব্যাটারকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে একটা পর্যায় পর্যন্ত বাংলাদেশ ইনিংসটাকে নিয়ে যেতে হবে। আরো একটি বল, এটি ডট বল,
3: অ্যাডাম জাম্পা বল করলেন, এবারে কিন্তু অস্টাবের বাইরে লেগের দিকে সরে গিয়ে খেলেছিলেন, ভাগ্য ভালো বল চলে গেল শর্ট থার্ড ম্যানে, এই বল থেকেও রানের সুযোগ ছিল না। অ্যাডাম জাম্পা কিন্তু এই ওভারে ভালো বল করছেন, অর্থাৎ ব্যাটার মিরাজকে বেঁধে রাখতে সক্ষম হয়েছেন তিনি।
2: বাংলাদেশ ক্যাপ্টেন তিনি ব্যাটিং করছেন, যাচ্ছেন অ্যাডাম জাম্পা ওভার দ্য উইকেট, বল করলেন এবারে টপ স্পিন ডেলিভারি, একদম উইকেটে পড়ে টার্ন করে মেহেদী আর বিরাজের ব্যাটের সামান্য পাস দিয়ে একদম উইকেট কিপারের গ্লাভসে। দর্শকদের গর্জন আপনারা শুনতে পেলেন,
3: দর্শক করলেন অ্যাডাম জাম্পা, এবারেও কিন্তু একই ধরনের শট, ফিল্ডার কিন্তু রয়েছেন শর্ট থার্ড ম্যানে, এই শট করে রান কিন্তু পাওয়া যাবে না, টানা পাঁচটি বল কিন্তু ডট বল, মেরাজের দুর্বলতা কিন্তু রিড করে ফেলেছেন বোলার অ্যাডাম জাম্পা। একজন ফিল্ডারকে মিড উইকেট অঞ্চল থেকে স্কোয়ার লেগে নিয়ে যাওয়া হলো, কারণ এই জায়গাটা অনেক গ্যাপ ছিল শর্ট ফাইন লেগে, আমরা লক্ষ্য করছি শর্ট ফাইন লেগ বা শর্ট ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ যেটাই বলি না কেন। যা হোক, অ্যাডাম জাম্পা তার শেষ বলটি করবেন, এই বলে রান না হলে কিন্তু মেড নো হয়।
2: যাচ্ছেন অ্যাডাম জাম্পা বোলিং করার জন্য বেরিয়া প্রান্ত থেকে, বল করলেন এবারে অন ড্রাইভ, একটি রান এসছে, মেডেন হল না অ্যাডাম জাম্পার দুঃখ আর কে দেখে, কিন্তু শেষ পর্যন্ত মেনে নিতেই হবে, এর অন্যতম কারণ হল রান হয়েছে। ৪২তম ওভারের খেলা শেষ, ২১৭.৫ উইকেটে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে আজকে যারা খেলছেন, পরবর্তীতে যারা আসবেন তাদের মধ্যে অন্যতম হল তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তানভীর ইসলাম। ধারাভাষ্য শুনছেন আপনারা বাংলাদেশ বেতার থেকে। ২১৭.৫ উইকেটে বাংলাদেশ, ৪২তম ওভারের খেলা ইতিমধ্যে হয়ে গেছে। এই ছুটির পার্টনারশিপ হল দু রানের, মোসাদ্দেক হোসেন তার সংগ্রহ ৪৯, মেহেদী হাসান মিরাজ তার সংগ্রহ ২। লোকাল টাইম ২:২০ স্টেডিয়ামের খড়িতে আসছেন বোলিং করার জন্য, বল করলেন এক্ষেত্রে স্কট, এটি অবশ্য ডট বল। দর্শকরা তারা চাইছেন বাংলাদেশের ব্যাটাররা যেন রান করে, যখনই মিরাজ তিনি ডট খেলছেন তখনই দর্শকরা গ্যালারি থেকে জানান দিচ্ছেন তারা স্টেডিয়ামে উপস্থিত।
3: এবং আমরা আশা করব মেহেদী হাসান মিরাজ এই মুহূর্তে যেটি করবেন সেটি হল সাপোর্টিং রোল প্লে করবেন, একটি রান নিয়ে তিনি মুসাদ্দেককে দেবেন, এবং সেটি দিতে পারলে তাহলে মুসাদ্দেক কিন্তু রান করতে পারবে, কারণ একেবারে ওয়েল সেট। যাচ্ছেন লিয়াম স্কট, বল করলেন স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে কবজির মুছে ঘুরিয়েছেন, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল থেকে যতক্ষণে ফিল্ডিং করলেন তার আগেই একটি রান, এবং যেটি বলছিলাম এখন কিন্তু মুসাদ্দেক সৈকত তিনি ব্যাটিং করবেন। মুসাদ্দেক ৪৯ রানে নট আউট করেছেন, চার বছর পর জাতীয় দলে তার ফিরে আসা, এই ফিরে আসাটাকে তিনি দারুণভাবে স্মরণীয় রাখবেন, বরণীয় করবেন, সেটি আমরা প্রত্যাশা করছি। ৪৯ রানে নট আউট মোকাবেলা করবেন তিনি, এবং তার বিরুদ্ধে বল করবেন বোলার লিয়াম স্কট।
2: আসছেন বোলিং করার জন্য, চমৎকার রান আপ নিয়ে বোলিং করে থাকেন, ডিপ থার্ড ম্যানকে তিনি শর্ট থার্ড ম্যানে পরিণত করলেন, সংকেত প্রদান করলেন এবং ফিল্ডার কিন্তু ছুটে গেলেন। আসছেন বোলিং করার জন্য। 49 রানে অপরাজিত মোসাদ্দেক বলতে না বলতেই জেন্টাল পুশ করলেন এবং একটি রানের মধ্য দিয়ে 4 বৎসরের অপেক্ষা মোসাদ্দেকের আজ পরিপূর্ণতা লাভ করল। 50 রান করলেন তিনি 49 বল থেকে 76 মিনিট উইকেটে অবস্থান করে। বাংলাদেশ বেতারের কমেন্ট্রি টিমের পক্ষ থেকে তাকেও জানাই আন্তরিক অভিনন্দন। এটি আমরা অর্ধশততে শেষ হয়ে যাবে সেটি দেখতে চাই না, 100 রানের দিকে তিনি এগিয়ে যাবেন সেটি আমরা আশা করতেই পারি।
3: অবশ্যই মোসাদ্দেক সৈকতের ওয়ান ডে ক্রিকেটে হাইয়েস্ট রান হল 52, সেটিকে অবশ্যই তিনি ছাড়িয়ে যাবেন আজ। এবারে এবং আউট, আউট, স্টাম্পের বাইরে তুলে মারার চেষ্টা করেছিলেন, ব্যাটে লাগেনি, প্যাডে লেগে।

0: রিভিউ তো অবশ্যই নেবেন আশা করি, এবং রিভিউ নিলেন মেহেদী হাসান মিরাজ। দলীয় অধিনায়ক খুব বেশি আস্থার সাথে খেলছিলেন না তিনি, 10টি বল থেকে মাত্র 3 রান করেছিলেন, চমৎকার একটি ডেলিভারি ছিল, লেগ স্টাম্পের বাইরে তুলে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাট বল কোনোটাই সাড়া দেয়নি, সরাসরি প্যাডে গিয়ে আঘাত করেছিল, এবং সঙ্গে সঙ্গে আম্পায়ার অবশ্য আঙ্গুল তুলে জানিয়ে দিয়েছেন যে মিরাজ আপনি আউট, মিরাজ আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, তবে এই উইকেটের পতন ঘটলে কিন্তু টেলটা বের হয়ে আসবে বাংলাদেশ দলের। এবং লেগ মিডলে পড়েছিল কিনা আপনাদেরকে জানাবো, তুলে মারার চেষ্টা করেছিলেন মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে, কিন্তু ব্যাটে বলে টাইমিংটা করতে পারেনি, এবং আমার মনে হয় যেহেতু আম্পায়ার কল হতে পারে, এবং সেক্ষেত্রে হয়তোবা মেহেদী হাসান মিরাজ আউট হয়ে যেতে পারে।
1: চঞ্চল দুটি স্টাম্প, লেগ স্টাম্প এবং মিডল স্টাম্প কিন্তু ওপেন করে দিয়ে তিনি খেলেছিলেন, ক্রস লাইনে গিয়ে ব্যাটিং করা, এবং আপনি দেখেছেন বলের সুইং রয়েছে কিন্তু বলটা লেগেছিল একদম মিডল স্টাম্প বরাবর, যার ফলে সুইং করল এবং লেগ স্টাম্প উইকেট হিটিং করল, যার ফলে আম্পায়ার সঠিক সিদ্ধান্ত তিনি দিয়েছেন।
0: এবং এরই সাথেই বাংলাদেশ দলের আরো একটি উইকেটের পতন ঘটল, এবং মেহেদী হাসান মিরাজ তিনি 11 বল খেলে মাত্র 3 রান করে মাথা নিচু করে সাজঘরে ফিরে যাচ্ছেন। মোসাদ্দেক সৈকতকে সাপোর্ট দেওয়া দরকার ছিল, সেটি করতে পারেননি। এলবিডব্লিউ বোল্ড লিয়াম স্কট, এবং লিয়াম স্কটের এটি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট, আজকে তার এই ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হচ্ছে, এবং প্রতিপক্ষের ক্যাপ্টেনকে তিনি আউট করলেন, নিশ্চয়ই কারো স্মরণ থাকবে। এবং লিস্ট এ ক্রিকেটে ভালো পারফরমেন্স করেছেন, বোলিং ইকোনমি রেট 4.5-এর মধ্যে ছিল, যে কারণে প্যাট কামিন্স, জস হ্যাজেলট, মিচেল স্টার্কের অনুপস্থিতিতে তাকে সুযোগ দিয়েছিল অস্ট্রেলিয়ান নির্বাচক প্যানেল, এবং তাদের আস্থার প্রতিদান দিয়ে তিনি একটি উইকেট কিন্তু পেলেন। যাই হোক, বাংলাদেশের ষষ্ঠ উইকেটের পতন, 219 6 উইকেট হারিয়ে নতুন ব্যাটসম্যান তানভীর এসেছেন। তানভীরকে ওই এক কাজই করতে হবে, সেটি হল 1টি রান নিয়ে কোন রকম মোসাদ্দেককে স্ট্রাইকটা দিতে হবে,
1: এবং স্ট্রাইক রোটেট যতক্ষণ তিনি করতে পারবেন ততক্ষণই ভালো। তবে আবার অন্য দিক থেকে যদি অস্ট্রেলিয়ান বোলাররা এখন এই অবস্থায় যদি মোসাদ্দেককে আউট করতে পারেন, তাহলে কিন্তু তারা কাম ব্যাক করবে খেলায়। আমরা আশা করব যাতে করে তানভীর তিনি যোগ্য সাপোর্ট দিয়ে যাবেন, আসছেন বোলিং করার জন্য লিয়াম স্কট বল করলেন, এবারে ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন, এটি অবশ্য টন বল। লিয়াম স্কট 5.5 ওভার বেডেন নেই 33 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। ভালো অস্ট্রেলিয়ান বোলাররা তারা চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশের উইকেটের পতন ঘটাতে, তবে বাংলাদেশের ব্যাটারদেরও দায়িত্ব রয়েছে ওয়াল সেট হয়ে আউট না হওয়ার। যারা আউট হয়ে গেছেন ওয়াল সেট ব্যাটার ছিলেন একমাত্র মিরাজ, তিনি খুব দ্রুতই আউট হয়ে গেছেন।
0: জিকো সত্যি তাই, এবং সেট হয়ে যাওয়ার পর যখন আমরা বেশি প্রত্যাশা করি তখনই বাংলাদেশের খেলোয়াড়েরা মাঝে মধ্যে হতাশ করে। আরো একটি বল চমৎকার ডেলিভারি ছিল লিয়াম স্কটের, এবং আরো একটি ডট বল প্রথম ওভারে খেলা তিনি, প্রথম ওভারের লিয়াম স্কট আরো একটি ওভার তিনি শেষ করলেন। লিয়াম স্কটের বোলিং বিশ্লেষণ, 6 ওভার 33 রান 1টি উইকেট তিনি দখল করেছেন, এবং সেই উইকেটটি হল মেহেদী হাসান মিরাজের। ইনিংসে অতিরিক্ত রান মাত্র 2টি, এটি আসলে অস্ট্রেলিয়া 43টি ওভার বোলিং করেছে, অতিরিক্ত রান মাত্র 2টি, কতটা নিয়ন্ত্রিত বোলিং সত্যি। বাংলাদেশের ইনিংসে মাঝে মধ্যে দারুণ ব্যাটিং করেছে, মাঝে মধ্যে আবার ছন্দ পতন হয়েছে। এখন এই জায়গা থেকে বাকি আরো 7টি ওভার 42টা বল কিন্তু এখনো রয়েছে, লিগাল ডেলিভারি 42টি, এই 42 বলে 70-80 রান করা কিন্তু খুবই সম্ভব, যখন মডার্ন টি-20 বা ওয়ানডের যুগে রানটা করা এতটা কঠিন নয়, এবং এই উইকেট বিশেষ করে আমার মনে হয় স্পোর্টিং উইকেট। অ্যাডাম জাম্পা প্রস্তুত হচ্ছেন তার ব্যক্তিগত সপ্তম ওভারের বোলিং শুরু করার জন্য স্ট্রাইক এন্ডে মোসাদ্দেক, যিনি আসার প্রদীপটি জ্বালিয়ে রেখেছেন এখনো। এবারে একটি বলের জন্য বাম হাতি হয়ে গেলেন তিনি, একেবারে ডিপ পয়েন্টের ওপর দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে।

রান, চারটি রান। মোসাদ্দেক সৈকত কতটা আত্মবিশ্বাসী হলে এই ধরনের শটগুলো খেলা সম্ভব, এবং মোসাদ্দেক এটিও জানেন যে নন স্ট্রাইক

0: তবে স্পষ্ট করার করার মতো, যার ফলে আম্পায়ার সিদ্ধান্ত নেবেন কিছুক্ষণের মধ্যেই, এবং শেষ পর্যন্ত ছয়ের মারে সে ম্যাক্সিমাম আরো ছটি রান বাড়ল মোসাদ্দেকের ব্যাট থেকে। বলবো মোসাদ্দেককে চালিয়ে খেলতে, কারণ বাকি যারা সবাই টেলেন্ডার।
1: অবশ্যই জিক, এবং ম্যাট ফ্রেঞ্চও যেভাবে ধরেছিলেন সত্যি প্রশংসার দাবি, যার তিনি ব্যালেন্স রাখতে পারেননি। যাচ্ছেন অ্যাডাম জাম্পা, এবার আবারও চমৎকার শট, বল চলে গেল ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। চার ছয় এবং চার, তিনটি বলে চোদ্দ রান কিন্তু করলেন মোসাদ্দেক সৈকত, বান্ন বলে চৌষট্টি রানে অপরাজিত, দলীয় রান দুশো ৩৩, ছয় উইকেটে। কার বলে এই শটগুলো খেলছেন? অ্যাডাম জাম্পা, যিনি অস্ট্রেলিয়ার এই দলটির সর্বোচ্চ উইকেট শিকারী, যার উইকেট সংখ্যা হল ১৯৭টি। অসাধারণ ব্যাটিং মোসাদ্দেক সৈকতে,
0: চঞ্চল বাংলাদেশি সমর্থকদের কাঁপানো চারের বার। বাংলাদেশ বাংলাদেশ সমর্থন করছে গ্যালারিতে, আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকার জন্য। বলতে না বলতেই তুলে মারলেন ভাগ্য সুপ্রসন্ন, নোম্যান্স ল্যান্ডে গিয়ে পড়ল অন বাউন্স টু দ্য ফিল্ডার। অনেকে মনে করলেন যে আউট হওয়ার মতো অবস্থা, ঠিক সে মুহূর্তে দর্শকরা আবার করতালি দিলেন যে না আউট হয়নি। মোসাদ্দেক একটি রান নিয়ে সন্তুষ্ট, অফ দ্য মার্কে এখন পর্যন্ত তানভীর কিন্তু যেতে পারেননি। ২৩৪ ছ উইকেটে বাংলাদেশ,
1: ৬৫ রানে অপরাজিত, ৫৩ বল থেকে মোসাদ্দেক সৈকত, এটি হায়েস্ট রান তার ওয়ান ডে ক্রিকেটে। এবং তানভীর দুই বল থেকে শূন্য, বাকি দুটি বল তাকে দেখে শুনে খেলা দরকার, কারণ এই ওভারে কিন্তু অনেকগুলো রান চলে এসছে। তানভীর প্রস্তুত, যাচ্ছেন অ্যাডাম জাম্পা, এবারে কিন্তু ড্রাইভ করার চেষ্টা, বলে ব্যাটে হয়নি, বল চলে গেল উইকেট কিপার জস ইংলিশ, তিনি কিন্তু বল ধরে বেলস ফেলে দিলেন। বেলস ফেলায় তিনি যথেষ্ট পারদর্শী, আজকে বেশ কয়েকবার এটি আমরা লক্ষ্য করলাম। অ্যাডাম জাম্পা শেষ বলটি করার জন্য প্রস্তুত,
0: যাচ্ছেন বোলিং করার জন্য। দর্শকদের করতালি চলছে ঢাকার এই বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বল করলেন, এবারে ব্যাক ফুটে গিয়ে পাঞ্চ করলেন একটি রানের জন্য, এবং রান হল একটি রান তানভীরের ব্যাট থেকে। তানভীর অফ দ্য বালকে তিনি গেলেন, এবং এরই সাথে ৪৪তম ওভারের খেলা শেষ। ২৩৫ ছ উইকেটে স্বাগতিক বাংলাদেশ। আপনি রয়েছেন বাংলাদেশ বেতারের সাথে, আমরা রয়েছি ঢাকার বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। স্বাগতিক বাংলাদেশ এবং সফরকারী অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশ তারা টসে পরাজিত হয়ে ব্যাটিং এসছে, এবং ইতিমধ্যেই ৪৪তম ওভারের খেলা হয়ে গেছে। ২৩৫ ছ উইকেটে বাংলাদেশ। এখান থেকে বাকি ছ ওভারে যা করতে পারে সেটি হবে বাংলাদেশের অন্যতম লক্ষ্যমাত্রা, এবং সেই লক্ষ্যমাত্রা বা টার্গেট উপস্থাপন করেই কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা বোলিং এ আসবে। নতুন ওভারের প্রথম বল লেগ স্টাম্পের ওপরে ফ্লিক করলেন, তবে ফিল্ডার বলে লাইনে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এটি অবশ্য ডট বল। ব্যাটার হলেন তানভীর মোসাদ্দেক, তিনি নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা, এবং তিনি সংকেত প্রদান করলেন হেলমেটের গ্রিলের ভেতর দিয়ে যে দরকার নেই রান নেয়ার, যার ফলে রান নেয়া থেকে তারা বিরত থাকলেন।
1: নাথান এলিস তিনি বল করবেন, ৮.১ ওভার একটি মেডিন, ২৭ রান দিয়ে দুটি উইকেট তিনি দখল করেছেন। নাথান ব্র্যাকেনের কথা মনে পড়ে, সাবেক অস্ট্রেলিয়ান বাহাতি পেসার, যিনি ওয়ান ডে ক্রিকেটে ১৭৪টি উইকেট দখল করেছেন অস্ট্রেলিয়ার পক্ষে। দর্শক করলেন নাথান এলিস, অদ্ভুত এক একসাথে বল করে থাকেন, চমৎকার ভাবে কবজির মশলে ঘুরিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে, এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে ৪টি রান। চমৎকার ভাবে একটি বাউন্ডারি হাঁকালেন, ৪টি রান পেলেন তানভীর, তিনি পৌঁছে গেলেন ৫ রানে। দলীয় রান ২৩৯ ৬ উইকেটে, ২৩৯ ৬ উইকেটে।
0: চঞ্চল একদিক থেকে বোসাদ্দেক ৪-৬ মারছেন, তানভীর সেগুলো দেখে শিখে নিলেন, এখন তিনি নিজেও অ্যাপ্লাই করলেন, যার ফলে তিনি চারটি রান পেয়ে গেছেন। তানভীরকে তার যোগ্য সমর্থন দিয়ে যেতে হবে মোসাদ্দেকের সাথে। আসছেন বোলার এলিস, বল করলেন, এবারে তুলে মারলেন, আউটের সম্ভাবনা, শেষ পর্যন্ত আউট হয়ে গেলেন। গন, তানভীর ইজ গন, প্যাভিলিয়নের পথ ধরলেন। আসলে ওই যে চেঞ্জ অফ পেসে এসে বলবো যে বাংলাদেশের ব্যাটাররা বুঝতেই পারছেন না, কারণ কখনো 135-140 আবার হঠাৎ করে হয়ে যায় 120-112, যার ফলে ওই যে বলের গতি, বলের ভেরিয়েশন, সেই জায়গায় বাংলাদেশের ব্যাটাররা বুঝতে পারছে না। তানভীর তিনি 5 রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন স্কট, এবং বোলার হলেন এক্ষেত্রে এলিস। 239-7 উইকেটে বাংলাদেশ সপ্তম উইকেটের পতন ঘটল। ব্যাটিং এ এসছেন নতুন ব্যাটার হিসেবে ঢাকা এক্সপ্রেস, তাসকিন আহমেদ। কতটা কি করতে পারেন সেটা দেখার বিষয়।
1: জিকো তাসকিন ব্যাটিং কিন্তু করতে পারেন, এবং যেহেতু সব ফরম্যাটে তিনি দলের সাথে থাকেন, সব সময় শেষের দিকে ব্যাটিং করার সুযোগ থাকে, আর ডানহাতি বল করেন, তবে ব্যাটিংটা করেন বাহাতি, এমন অনেক ক্রিকেটার রয়েছে ইতিহাসে। সৌরভ গাঙ্গুলির কথা বলতে পারি, ভারতীয় সাবেক নন্দিত উদ্বোধনী ব্যাটার, ব্যাট করতেন বাহাতে, বল করতেন ডান হাতে। আবার রবীন সিং, তিনি বাহাতে ব্যাট করতেন, বল করতেন ডান হাতে। তাসকিন আহমেদ তেমনই একজন ক্রিকেটার, ডান হাতে ব্যাট করলেও বল করেন বাহাতে, তিনি ব্যাট করেন ডান হাতে, বল করেন, বল করলেন। এবারে কিন্তু রাইজিং ডেলিভারি, অনেকখানি উপরে উঠেছিল বলটা, খেলার কোন চেষ্টাই করেননি তাসকিন, বল চলে গেল উইকেট কিপারের গ্লাভসে। 239-7 উইকেটে প্রথম টার্গেট 250, এরপরে যতটুকু এগিয়ে নিয়ে যাওয়া যায়। তবে যদি মোসাদ্দেককে একটু সুযোগ দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু রানটা 275-80 খুবই সম্ভব। নাথান এলিস তার ব্যক্তিগত 9ম ওভারের 5ম বলটি করার জন্য মিরপুর রোড বা থানা প্রান্ত থেকে প্রস্তুত, তার বিপক্ষে ব্যাট করবেন তাসকিন। আপনারা আমাদেরকে শুনছেন বাংলাদেশ বেতারের মাধ্যমে।
0: অস্ট্রেলিয়ান এলিস চমৎকার রান আপ দিয়ে তিনি বোলিং করে থাকেন, বল করলেন লেগ স্টাম্পের উপরে, অন রাইজ করলেন তাসকিন, ফিল্ডার বলের লাইনে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন ক্যামেরুন গ্রিন, এটি অবশ্য ডট বল। আসলে আর 5.1 ওভারের খেলা বাকি, যার ফলে যা করতে হবে বাংলাদেশের ব্যাটারদের তাদের যোগ্যতা প্রমাণের যে কাজটা সেটি ভালোভাবেই করতে হবে, কারণ মাত্র 3টি উইকেট হাতে এবং নির্ধারিত 50 ওভার খেলতে হবে, এবং ভালো একটা রানও করতে হবে, কারণ নিয়মিত বিরতির কারণে উইকেটের পতন ঘটে গেছে। আপনারা দেখেছেন ড্রিঙ্কস ব্রেকের পর খেলা শুরু হয়েছে, তারপর উইকেটের পতন ঘটে গেছে, তারপর শর্ট সিলেকশনের ক্ষেত্রে সেখানে সমস্যা ছিল, উইকেটের পতন ঘটে গেছে। এই জায়গাগুলোতে বাংলাদেশের ব্যাটারদের অবশ্যই ভালো ব্যাটিং করার প্রয়োজনীয়তা রয়েছে। আরো একটি বল, ডট বলের মধ্য দিয়ে ওভার শেষ, 45ম ওভারের খেলা শেষ, 239-7 উইকেটে বাংলাদেশ।
1: 239-7 উইকেটে 45 ওভার শেষে অতিরিক্ত রান মাত্র 2টি। যা হোক, ম্যাট প্রেনশো তিনি বল করবেন নাকি বোলিং এর পরিবর্তন আপনাদেরকে আমরা জানাব। বোলিং ডেস্টিনেশন জেভিয়ার বাটলেট 8 ওভার 48-1 উইকেট, এলিস 9 ওভার 31 রান 3 উইকেট, স্কট লিয়াম স্কট তিনি বল করেছেন এ পর্যন্ত 6 ওভার 33 রান 1 উইকেট, গ্রিন 4 ওভার 31 রান 1 উইকেট নেই, ম্যাথিউ শর্ট 3 ওভার 14 রান 1 উইকেট নেই, ম্যাট ট্রেনশো 8 ওভার 35 রান 2 উইকেট। ছেচল্লিশতম ওভারে খেলা শুরু হবে, বল করলেন, এবার স্ট্রেট ব্যাটে খেলেছেন, বল চলে গেল, প্রথমে বোলার আংশিক গতিরোধ করলেন, পরবর্তীতে ফিল্ডিং হল, তার আগেই 1টি রান মোসাদ্দেক সৈকতের ব্যাট থেকে, তিনি পৌঁছে গেলেন 66-67। এখন অবশ্য তাসকিন ব্যাট করবেন, দলীয় রান 240-7 উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ।
0: বোলিং এ এসছেন লিয়াম স্কট, তিনি বোলিং করছেন আমাদের ধারাভাষ্য কক্ষের ঠিক বরাবর, মিডিয়া প্রান্ত থেকে যাচ্ছেন তিনি বোলিং করার জন্য। তার বলের বিরুদ্ধে ব্যাটিং করবেন তাসকিন আহমেদ, যাচ্ছেন বোলিং করার জন্য স্কট, চমৎকার একজন বোলারের নাম, বল করলেন বলতে না বলতে টপ এজ অন বাউন্স টু দ্য ফিল্ডার। আসলে তাসকিন টেইল এন্ডার ব্যাটার, তিনি যা করবেন সেটাই বোনাস, বাকিটি বা বাকি বিষয়গুলো মোসাদ্দেক হোসেনকে অবশ্যই করে তার মতো করে খেলতে হবে, কারণ মোসাদ্দেক যতক্ষণ উইকেটে থাকবেন ততক্ষণ বাংলাদেশের যে রান সেটি অবশ্যই বাড়বে, এবং সেই জায়গায় অবশ্যই করে মোসাদ্দেককে ভালো ব্যাটিং করে যেতে হবে, শেষ পর্যন্ত খেলে যেতে হবে। বলতে না বলতেই আউটের সম্ভাবনা, কিন্তু না, শেষ পর্যন্ত ওয়ান বাউন্স টু দ্য ফিল্ডার, ক্যারি করেনি, ভাগ্য সুপ্রসন্ন মোসাদ্দেকের, একটি রানে সে আরো একটি রান বাড়ল, 242 সাত উইকেটে বাংলাদেশ আরো একটি রান। এবং তাসকিন মোসাদ্দেকের কাছ থেকে একটু পরামর্শ নিলেন যে তিনি কোন দিকে শর্ট খেলবেন, মোসাদ্দেক তাকে বললেন যে ইনভাইটিং জোনে পেলেই তিনি যেন ব্যাট চালিয়ে দেন। যাচ্ছেন বোলিং করতে লিয়াম স্কট, চমৎকার রান আপ, তার বল করলেন, এবারে তুলে মারলেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে, শেষ পর্যন্ত ডিপিড উইকেটের উপর দিয়ে সীমানার বারে, ম্যাক্সিমাম চরান, হোয়াট এ ক্রকিং শট ইট ওয়াজ, ম্যাগনিফিসেন্ট ফ্রম তাসকিন অফ ব্যাট, দুর্দান্ত।
1: আমি বলছিলাম জি যে তাসকিন ব্যাটিং করতে পারেন, এবং সেটি প্রমাণ দিলেন তিনি, শর্ট অফ লেংথ, ব্যাক ফুটে গিয়ে দুর্দান্ত টাইমিং, এবং বল চলে যায় একেবারে হাওয়ায় ভেসে সীমানার ওপারে ছক্কার জন্য, টু শট অফ 250, এটি ফার্স্ট টার্গেট বাংলাদেশের। দেখা যাক এরপর যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। বোলিং এ লিয়াম স্কট, এই ম্যাচের মধ্য দিয়ে যার অভিষেক হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে, দৌড় শুরু করলেন ডানাতি ফার্স্ট বোলার, বল করলেন আবারও, কিন্তু ভাগ্য ভালো, হাওয়াই ভেসেছিল, নোম্যান্সল্যান্ডে পড়ল, একটি রান অবশ্য পেলেন, লাকিলি একটি রান পেলেন তাসকিন, পৌঁছে গেলেন তিনি 8 রানে, দলীয় রান বাড়ল 249, 7 উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ।
0: অন্তত বাংলাদেশ দলের 285 রানের একটা টার্গেট সেট করা দরকার, যে কোনো মূল্যে যেন 285 রান বাংলাদেশ করতে পারে, তাহলে এই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একটা ফাইটিং টোটাল উপস্থাপিত হবে। সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশের এই দুবাটারকে ব্যাটিং করে যেতে হবে। 249, 7 উইকেটে বাংলাদেশ। যাচ্ছেন লিয়াম স্কট ওভারের শেষ বল করার জন্য, বল করলেন অন ড্রাইভ, সেন্সিবল ব্যাটিং ফ্রম মোসাদ্দেক, একটি রানে চেয়ে স্ট্রাইকটা নিজের কাছেই রাখলেন, 250 রান বাংলাদেশের পূর্ণ হল 276 বল থেকে, 3 উইকেটে অবস্থান করে। আমাদের কমেন্ট্রি টিমের পক্ষ থেকেও বাংলাদেশ দলের ব্যাটারদের জানাই আন্তরিক অভিনন্দন, তারা বাকি 4টি ওভার থেকে অন্তত পক্ষে বাকি রানগুলো করবেন এবং মারার বল পেলেই মারবেন, সেটি আমরা আশা করতেই পারি।
1: এবং আমাদের যে টার্গেট সেটি হল প্রথম 4টি, বাকি 4টি ওভারে বাংলাদেশ 50 রান করুক, এবং এটি মডার্ন এই শর্টার ফ্যাশন অফ ক্রিকেটে খুবই সম্ভব একটি কাজ। 250 রান ইতিমধ্যে হয়ে গেছে 7 উইকেট হারিয়ে, এবং যারা উইকেটে রয়েছে দুজনই ব্যাটিং করতে পারেন, তবে কতটা নিয়ন্ত্রিত বোলিং অস্ট্রেলিয়ানদের অতিরিক্ত রান দেওয়ার ক্ষেত্রে, মাত্র 2টি রান, 46টি ওভার বোলিং করেছে, মাত্র 2টি অতিরিক্ত রান, 47তম ওভারে বোলিং এ আবারও জাভিয়ার বার্টলেট, তার বোলিং এর বিপক্ষে ব্যাট করবেন এখন মোসাদ্দেক হোসেন সৈকত, তার 17 রানও কিন্তু এই জায়গা থেকে সম্ভব, 68 মানে 32 রান করতে হবে, এককভাবে তাকে ব্যাটিং করে যেতে হবে। যা হোক জাভিয়ার বার্টলেট প্রস্তুত, তার জন্য ফিল্ডিং এর অবস্থান একটু পরিবর্তন করলেন ক্যাপ্টেন জস ইংলিশ, গালিতে একজন, ব্যাকওয়ার্ড পয়েন্টে একজন, পয়েন্টে একজন, কাভারে একজন, এবারে অফস্ট্যাম্পের উপরে, অফস্ট্যাম্পের অনেকখানি বাইরে অবশ্য, আম্পায়ার দুহাত প্রসারিত করে ওয়াইডের সংকেত দিলেন, অতিরিক্ত আকারে একটি রান বাড়ল বাংলাদেশ দলের 251, 7 উইকেট হারিয়ে, বোলিং এ যথারীতি জাভিয়ার বার্টলেট।
0: দর্শকদের করতালি চলছে ঢাকার এই বীরপুর শেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আপনারা আছেন বাংলাদেশ বেতারের সাথে, আসছেন বোলার বোলিং করতে জাভিয়ার বার্টলেট, থানা প্রান্ত থেকে চমৎকার রান আপ দিয়ে, এ বোর্ডে যদি একটি চার হয় সেটি কিন্তু মঙ্গলজনক হবে, তবে বলতে না বলতে বোলার খাপে গেলেন ওয়াইডের সংকেত আম্পায়ারের, কারণ ব্যাক টু ব্যাক ওয়াইড, আরেকটি ওয়াইড দিলে হ্যাট্রিক ওয়াইড হবে, তবে সেটি দেখার বিষয়। অস্ট্রেলিয়ানরা তো ভালো বোলিং করে থাকেন আমরা সকলেই জানি।
1: 46 ওভারে জিকো 2টি অতিরিক্ত রান, আর এই পরপর 2টি বলে 2টি অতিরিক্ত রান, মোট 4টি অতিরিক্ত রান জাভিয়ার বার্টলেট।
0: আপনি দেখুন ব্যাক অফ দ্য হ্যান্ড ডেলিভারি, যার ফলে কিন্তু এই ওয়াইড হয়ে গেছে।
1: জাভিয়ার বার্টলেট প্রস্তুত, তার বিপক্ষে প্রস্তুত ব্যাটার মোসাদ্দেক সৈকত, বল করলেন এবার লেগ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে ডিপ মিডিকে রান চলে। যতক্ষণে ফিল্ডিং করলেন তার আগেই হেঁটে হেঁটে সহজেই 1টি রানের জন্য প্রান্ত পরিবর্তন করলেন। দলীয় রান 253 উইকেট হারিয়ে বাংলাদেশ। এখন ব্যাট করবেন তাসকিন, 6 বল থেকে 8 রানে অপরাজিত, 69 রানে নট আউট করেছেন মোসাদ্দেক সৈকত।
0: জাভিয়ার তিনি ফিল্ডিং এর পরিবর্তন করলেন আসছেন বোলার বোলিং করার জন্য। 8.1 ওভার বেডেন নেই, 51 রানে 1টি উইকেট। তাসকিন স্ট্রাইক এন্ডে, 2-4টি যদি তিনি মেরে দিতে পারেন তাসকিন, 4 অথবা 6, সেটি হবে তার জন্য এবং দলের জন্য মঙ্গলজনক। আসছেন বোলার জাভিয়ার, টানা প্রান্ত থেকে বল করলেন এবারে অন ড্রাইভ, কিন্তু মারে তেমন জোর নেই, নিজের বলে নিজেই ফিল্ডিং করে বল নিয়ে আবারও যাচ্ছেন বোলিং মার্কের শেষ প্রান্তে জাভিয়ার। সেই দুর্দান্ত বোলিং করার চেষ্টা তার, 1টি উইকেট তিনি পেয়েছেন। তাসকিন যদি 1টি 6 মেরে দিতে পারেন এই ওভারে, সেটি বা এই বলে, সেটি হবে তার জন্য মঙ্গলজনক, দলের জন্য তো বটেই। আসছেন বোলিং করার জন্য জাভিয়ার, দেখার বিষয় স্লোয়ার ডেলিভারি দেন কিনা। বলতে না বলতেই বাউন্সার হুক করলেন, মারে তেমন জোর নেই, 42 নম্বর জার্সি তিনি ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন ক্যামেরন গ্রিন এর ক্ষেত্রে, 1টি রান এসছে তাসকিনের ব্যাট থেকে।
1: 254, 7 উইকেট হারিয়ে বাংলাদেশ। এখন মোকাবেলা করবেন তাসকিন, মোকাবেলা করবেন মোসাদ্দেক সৈকত এবং বল করবেন জাভিয়ার বার্টলেট। 8.3 ওভার মেডেন পান্নি 52 রান দিয়ে পেয়েছেন 1টি উইকেট। মিরপুর রোড বা থানা প্রান্ত থেকে তিনি বল করবেন, আর মিডিয়া সেন্টার প্রান্তে মোকাবেলা করবেন মোসাদ্দেক সৈকত। বল করলেন এবার কিন্তু ইয়র্কার লেগ ডেলিভারি, বলের লাইনে গিয়ে ব্যাট পাতলেন, ফিল্ডার ছিলেন গালিতে একজন, তিনি ফিল্ডিং করলেন, রান হল না। টট বল 254, 7 উইকেট হারিয়ে বাংলাদেশ। চলছে 47তম ওভারের খেলা,
0: দর্শক সংখ্যা অনেক এবং অনেকে আশা অপেক্ষায় রয়েছেন তারা, পরন্তু বিকেলে নিঃসন্দেহে তারা মাঠে প্রবেশ করবেন। 2:46 এই মুহূর্তে স্টেডিয়ামের ঘড়িতে সময়। আসছেন বোলিং করার জন্য জাভিয়ার, চমৎকার রান আপ তার, বল করলেন এবারে তুলে মারার চেষ্টা, চেঞ্জ অফ পেস, স্লোয়ার ডেলিভারি, ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি। এই ওভারটি খুব ভালো ওভার হলো বলব যে অস্ট্রেলিয়ান বোলারদের কাছ থেকে, এবং বোলার হিসেবে যিনি এসছেন বোলিং করার জন্য তিনি হলেন জাভিয়ার, ভালো বোলিং করছেন, এই ওভারে সেন্সিবল বোলিং তিনি করেছেন।
1: প্রস্তুত বার্টলেট ওভারের শেষ বলটি করার জন্য, তার বোলিং এর বিপক্ষে ব্যাট করবেন মোসাদ্দেক সৈকত। বল করলেন এবারে আবারও ইয়র্কার লেগ ডেলিভারি, সঙ্গে সঙ্গে অন ড্রাইভ করলেন লাগানে ফিল্ডার রয়েছেন, যতক্ষণে ফিল্ডিং করলেন 1টি রান নিয়ে তিনি কিন্তু স্ট্রাইকটা নিজের কাছে রাখলেন, 70 পৌঁছে গেলেন মোসাদ্দেক সৈকত। 47 ওভার শেষে 255, 7 উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ। মুদ্রা নিক্ষেপণে জয়লাভ করে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন জস ইংলিশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন, আর বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্যাট করবার জন্য। শুরুতেই সাইফের উইকেট হারালেও পরবর্তীতে নাজমুল হুসাইন শান্ত, তানজিদ হাসান তামিমের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশ বড় সংগ্রহের পথেই ছিল, মাঝখানে ছন্দপতন। তবে এখন যে জায়গায় রয়েছেন, বাকি 3টি ওভারে 30 রান নিতে পারলে 285 এবং সেটি অবশ্যই ডিফেন্ডিং টোটাল হবে, এবং আমার মনে হয় সেটি যথেষ্ট সম্মানজনক টোটাল হবে।
0: নতুন বোলার হিসেবে এসছেন নাথান এলিস, চমৎকার রান আপ তার, দেখে ভালোই লাগে। ওভার 2 উইকেট, বল করলেন ড্রাইভ করলেন স্ট্রেট ড্রাইভ, 2 রানের জন্য ছুটলেন, বলব শেষ পর্যন্ত সিদ্ধান্তহীনতা, একজন আরেকজনের দিকে তাকালেন, আসলে
2: টাস্কিন অনেকটা স্লো স্টার্ট করলেন তিনি দৌড় শুরু করার সময়, এবং শেষ পর্যন্ত তিনি ভয়ে ভয়ে দৌড়লেন এবং শেষ পর্যন্ত তিনি সংকেত প্রদান করলেন মোসাদ্দেককে, দরকার নেই, এক রান নিয়েই তিনি সন্তুষ্ট। তবে হতেই পারে, খেলার একটি অংশ হতেই পারে, তবে এখন বাকির তাস্কিনকে এই যে একটি রান তিনি কম নিলেন সেই জায়গায় চার কিংবা ছয় মেরে তাকে কভার আপ করে দিতে হবে। যাচ্ছেন বোলিং করার জন্য বোলার, চমৎকার রান আপ, বল করলেন তুলে মারার চেষ্টা, স্লোয়ার ডেলিভারি, ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি। এই যে জেগে থাকা মিরপুর যেন ঘুমিয়ে গেছে, দর্শকরা নিশ্চুপ।
1: নাথান এলিস তিনি বল করবেন, আর মাত্র লিগাল ডেলিভারি বাকি ১৬টি। ব্যাটিং এ তাসকিন আহমেদ বিগ শট খেলতে পারেন, তবে টাইমিং হতে হবে, এটা হলো মূল কথা। বার্টলেট তরুণ উদীয়মান এবং সম্ভাবনাময় বোলার, অস্ট্রেলিয়ান দলের অত্যন্ত প্রতিভাবান বোলারদের একজন। নাথান এলিস বল করলেন, এবারে আস্টাম্পের উপরে চমৎকার ড্রাইভ আউটসাইডে, সিদ্ধান্তাঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, চারটি রান। যেটি বলছিলাম যে তাকে পুষিয়ে দিতে হবে সেটি কিন্তু করলেন, দলীয় রান বেড়েছে ২৬০, ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ, আরো ১৫টি বলের খেলা বাকি।
2: চঞ্চল, এই জায়গাগুলোতে এক সময় বাংলাদেশের হয়ে ভালো ব্যাটিং করতেন মোহাম্মদ রফিক, এবং পরবর্তীতে এসেছিলেন বাদশাহ বিন মর্তুজা, সেই জায়গায় তাসকিন ভালো ব্যাটিং করতে জানেন, আরো ২-৪টি চার কিংবা ছয় দরকার, কারণ বাংলাদেশের এখন রান দরকার, সেটি যেভাবেই হোক না কেন, থাইপ্যাডে, হেলমেটে, গ্লাভসে, যেখানে লাগুক না কেন, বাংলাদেশের দরকার রান। আরো একটি বল, তবে টপ ক্লাস বোলারদের বিরুদ্ধে চার ছয় মারাও কিন্তু কঠিন ব্যাপার চঞ্চল।
1: অবশ্যই জিকো, এবং চেষ্টা করছেন তাসকিন, এবং তাকে ঠকিয়ে দিলেন আগের বলটাতে বার্টলে, টপ স্টাম্পের বেশ খানিকটা বাইরে করেছিলেন, যেখানে বলে ব্যাটে এক করতে পারেননি তাসকিন আহমেদ। একটি স্লিপ রাখা হয়েছে এই ওভারের পর, মাত্র দুটি ওভার, দলীয় রান ২৬০, ৭ উইকেট হারিয়ে নিজের কোটার শেষ ওভারের বোলিং করছেন নাথান এলিস। ৯.৪ ওভার, একটি ম্যাডেন, ৩৬ রান দিয়ে ৩টি উইকেট। জেভিয়ার বার্টলেট, নাথান এলিস দৌড় শুরু করলেন, বল করলেন, এবারে কিন্তু বোলার সেক ড্রাইভ, কিন্তু ফিল্ডার আছেন সেখানে, দারুণ শট ছিল কিন্তু প্লেসমেন্ট ভালো হয়নি, কুপার কনলি ফিল্ডিং করলেন একটি রান তাসকিনের ব্যাট থেকে। আরো একটি বল বাকি রয়েছে, এই বলে হয় চার, না হলে ছক্কা, না হলে একটি সিঙ্গেল নিতে হবে মোসাদ্দেক সৈকতকে,
2: এবং বাকি এখনো দুটি ওভার এবং একটি বল, অর্থাৎ আরো দুটি ওভার একটি বল বাকি, অর্থাৎ ১৩ বলের খেলা বাকি, যার ফলে এই ১৩ বল থেকে বলবো অন্তত পক্ষে বাংলাদেশের এখন ২৬১, ২৮৫ পর্যন্ত বাংলাদেশকে নিয়ে যেতেই হবে। যাচ্ছেন বোলিং করার জন্য বোলার এলিস, বল করলেন স্লোয়ার ডেলিভারি, সেন্সেবল ব্যাটিং, বিচক্ষণতার সাথে ব্যাটিং করলেন, মোসাদ্দেক একটি রানের জন্য সিঙ্গেল নিয়ে নিলেন তিনি, এবং একটি রান হয়ে গেছে। আরো একটি রানের মধ্য দিয়ে ৪৮তম ওভারের খেলা শেষ, ২৬২, ৭ উইকেটে স্বাগতিক বাংলাদেশ। বাকি দু ওভার যা করার করতে হবে, এদিকে কিন্তু প্রচন্ড বাতাস উঠে গেছে ঢাকার এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, অর্থাৎ দুটি ওভারের খেলা বাকি, এই দুটি ওভারের আগে যেন কোনোভাবেই বৃষ্টি না হয় সেটিও কিন্তু একটা বিষয়, তবে প্রকৃতির উপর তো কারো হাত নেই, যদি বৃষ্টি চলেই আসে সেটি অন্য বিষয়, তবে বাকি দুটি ওভারে বাংলাদেশকে তাদের যোগ্যতা প্রমাণ করতেই হবে। মোসাদ্দেক তিনি কিন্তু স্ট্রাইক এন্ডে, নন স্ট্রাইক এন্ডে তাসকিন আহমেদ আসছেন বোলার বোলিং করার জন্য, বোলার হলেন জাভিয়ার, পুরো নাম জাভিয়ার বাটলেট, থানা প্রান্ত থেকে বল করলেন লো ফুল টস, অন ড্রাইভ একটি রানে, সেটি সীমানার বাইরে পাঠানো উচিত ছিল, তবে এটির নামই ক্রিকেট খেলা, সবসময় যেটি করতে চান সেটি কিন্তু হয় না, যার ফলে একটি রান এসছে, আরো একটি রান বাড়ল। ধারাভাষ্য শুনছেন আপনারা বাংলাদেশ বেতার থেকে, বাংলাদেশ বেতারের চমৎকার কাভারেজ শুধুমাত্র আপনাদের জন্য। আসছেন বোলার বোলিং করার জন্য, এদিকে ফিল্ডিং এর পরিবর্তন হল, ব্যাকওয়ার্ড পয়েন্টে একজনকে নিয়ে আসা হল।
1: নাথান এলিস তার কোটা শেষ করেছেন ১০ ওভার, একটি ম্যাডেন, ৩৮ রান, ৩ উইকেট, সবচেয়ে সফল বোলার। জেভিয়ার বার্টলেট তার কোটার শেষ ওভারে রয়েছেন, দৌড় শুরু করলেন জেভিয়ার বার্টলেট। এবারে ঠিক মতো বলে ব্যাট হয়নি, তবে একটি রান কিন্তু হয়ে গেল, একটি রান নিতে সক্ষম হলেন তাসকিন, 14 রানে অপরাজিত। ভালো ব্যাটিং বলবো তার জন্য। এখন ব্যাট করবেন মোসাদ্দেক সৈকত। এই ওভারে বাকি 4টি বল, এই 4টি বলে তাকে অনেক কিছুই করতে হবে। 73 রানে নট আউট পেয়েছেন তিনি। দলীয় রান বাংলাদেশের 264, 7 উইকেট হারিয়ে। আর আপনারা শুনছেন আমাদেরকে বাংলাদেশ বেতারে।
2: চঞ্চল অস্ট্রেলিয়ান ফিল্ডাররা তারা আবেদন করলেন আউটের, কারণ এর আগে আন্ডারআর্ম থ্রো হয়েছিল, সেটি কিন্তু বাংলাদেশের ব্যাটারের গায়ে লেগেছে। দু আম্পায়ার এখন কথা বলছেন, নিঃসন্দেহে এটি চেক করবেন তারা, কারণ আমরা জানি যদি ইন্টেনশনালি করে থাকেন তাহলে কিন্তু আইসিসির রুলস অ্যান্ড রেগুলেশনে এটি আউট, এবং যদি ইন্টেনশনালি না করে থাকেন তাহলে কিন্তু ব্যাটার নট আউট হয়ে যাবেন। সেটি চেক করা হলো এবং দু আম্পায়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন না, তিনি এ ধরনের ঘটনা ঘটাননি, যার ফলে রান কিন্তু হয়ে গেছে। আসছেন বোলিং করার জন্য জাভিয়ার, বল করলেন স্লোয়ার, ডেলিভারি একটু উঠে গেছে, আম্পায়ার ওয়ার্ডের সংকেত প্রদান করলেন, বাংলাদেশের রান বাড়ল অতিরিক্ত, যার ফলে 265, 7 উইকেটে বাংলাদেশ। এই যে শেষের দিকে এসে অস্ট্রেলিয়ান বোলাররা তারা কিন্তু রিদমটাকে হারিয়ে ফেলেছে, তাদের লাইন এবং লেন্থ কিন্তু ঠিক নেই, এবং তারা চেষ্টা করছে ভালো লাইন লেন্থ মেনটেন করতে, তবে অনেক সময় এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে, তখনই কিন্তু এই ওয়াইড ডেলিভারি গুলো হয়ে যাচ্ছে। আসছেন বোলিং করার জন্য, চমৎকার রান আপ এক্ষেত্রে জাভিয়ার, বল করলেন এবারে মোহাম্মদ আশরাফুলের সেই বিখ্যাত চিকি শট, সিঁড়ি খেলার চেষ্টা করলেন তবে সফল নন মোসাদ্দেক, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি, এমনি সরে গেল ওয়াইড হতো, তবে সেই জায়গায় না, স্টাম্পের একদম উপর দিয়ে, অর্থাৎ লেগ স্টাম্পের উপর দিয়ে চলে গিয়েছিল। ভাগ্য সুপ্রসন্ন মোসাদ্দেকের যে বেলসে গিয়ে লাগেনি। আসছেন বোলার বোলিং করার জন্য জাভিয়ার, ওভারের 4 নম্বর বলটি তিনি করবেন থানা প্রান্ত থেকে, বল করলেন এবারে ড্রাইভ করলেন, রান হবে না এটি অবশ্য, ডট বল। শেষের দিকে এসে স্লো ওভারে কিন্তু আরো ভালো ব্যাটিং করার প্রয়োজন, তবে স্লো ওভারগুলোতে সেই বাংলাদেশের উইকেট যায় এবং বাংলাদেশ কিন্তু খুব একটা রান করতে পারে না। এই জায়গায় কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে অনেকটা গুরুত্ব সহকারে কাজ করতে হবে।
1: অবশ্যই জিকো, এবং এই ওভারে এসে যথেষ্ট নিয়ন্ত্রিত বোলিং আমরা লক্ষ্য করলাম জাভিয়ার বার্টলেটের কাছ থেকে। 5ম বলটি করার জন্য প্রস্তুত জাভিয়ার বার্টলেট, বল করে লেগের দিকে সরে গিয়ে খেলার চেষ্টা এবং মিস, একটি 2টি রান তো খুব সহজেই হওয়ার কথা এবং 2টি রান কিন্তু নীলের মোসাদ্দেক সৈকত, ওখানে সহজ একটি ক্যাচ ফেলে দিয়েছেন, ফিল্ডার ছিলেন একজন, তিনি ক্যাচটা ফেলে দিলেন, সৌভাগ্যপ্রসূত 2টি রান কিন্তু পেল বাংলাদেশ দল। এই 2টি রানের মাধ্যমে বাংলাদেশ পৌঁছে গেল 267 রানে, 7 উইকেট হারিয়ে। নিজেকে বিশ্বাস করতে পারছেন না যে কিভাবে ক্যাচটা তিনি ফেলে দিলেন। অ্যাডাম জাম্পা প্রস্তুত শেষ বলটি, কোটার শেষ বলটি করবেন জাভিয়ার বার্টলেট, প্রস্তুত তার বিপক্ষে মোসাদ্দেক সৈকত। এবারে কিন্তু দারুণ একটি শট, বোলার ব্যাক ড্রাইভ, বল চলে গেল বিদ্যুৎ বেগে সীমানার বাইরে, 4টি রান মোসাদ্দেকের ব্যাট থেকে, তিনি পৌঁছে গেলেন 79 রানে, 271, 7 উইকেট হারিয়ে বাংলাদেশ 49 ওভার শেষে।
2: চঞ্চল শেষ 6 বল থেকে যদি বাংলাদেশ ভালো কিছু রান করতে পারে তাহলে অন্তত বক্ষে 285 পর্যন্ত যাওয়া সম্ভব, তবে এই ওভারে কিন্তু যা করার সেটি করতে হবে। যদি 280 রানও হয় সেটিও কিন্তু একটা ফাইটিং টোটাল হবে বাংলাদেশ দলের জন্য, তবে বাকিটা কিন্তু বোলারদের কাজ করে নিতে হবে, এবং বোলাররা যদি ভালো বোলিং করতে পারেন, অস্ট্রেলিয়ার ব্যাটারদের আর্লি ফেরত পাঠাতে পারেন, তখন কিন্তু হয়তো বা বাংলাদেশ জয়ের মোমেন্টাম ক্রিয়েট করতে সমর্থ হবে। শেষ ওভার ইনিংসের 49 ওভারের খেলা ইতিমধ্যে হয়ে গেছে, 271, 7 উইকেটে বাংলাদেশ। ব্যাটার হিসেবে রয়েছেন তাসকিন, 15 রান নিয়ে খেলছেন, নন স্ট্রাইক এন্ডে রয়েছেন মোসাদ্দেক হোসেন, তার সংগ্রহ 79, লোকাল টাইম 2:58 স্টেডিয়ামের ঘড়িতে। ফ্লাড লাইট জ্বলছে, আকাশে মেঘ, কালো মেঘ রয়েছে, সব মিলিয়ে নান্দনিক পরিবেশ ঢাকার এই বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। লিয়াম স্কট এসছেন বোলিং করার জন্য, মিডিয়া প্রান্ত থেকে যাচ্ছেন তিনি বোলিং করতে, বল করলেন তুলে মারার চেষ্টা, আউটসাইডে যে চলে যাচ্ছে, ওয়ান বাউন্স, টু বাউন্স, ওভার তরফ সীমানার পারে, আরো 4টি রান বাড়ল বাংলাদেশের তাসকিনের ব্যাট থেকে। যেভাবেই হোক রান দরকার, রান দরকার যেভাবেই হোক না কেন চঞ্চল।
1: 275, আমরা কেউ বলছিলাম 280, কেউ বলছিলাম 285, কেউ 290, আমি অবশ্য আশা করেছিলাম 300, সেটি হয়তো বা হবে না, তবে 280-85-90 এর ঘরে যারা ছিলেন তাদের টার্গেট কিন্তু ফ্লাফ হতে যাচ্ছে। লিয়াম স্কট তিনি বল করবেন, এখনো 5টি বল বাকি রয়েছে, 275 7 উইকেট হারিয়ে বাংলাদেশ। ডিফেন্ডিং টোটাল অবশ্যই হবে, রেসপেক্টেবল টোটাল অবশ্যই হয়ে গেছে, এবং আমরা আশা করব বাংলাদেশ দল এই ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করার মধ্য দিয়ে ওয়ান ডে ক্রিকেটে তাদের বিপক্ষে দ্বিতীয় জয় তুলে নেবে, সেই সফিয়া গার্ডেন কার্ডিফের জয়ের পর। দর্শক করলেন লিয়াম স্কট, জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ, বল করলেন আবার কিন্তু ফুল টস জেনিফারি, বাট একটি রান কিন্তু কমপ্লিট করলেন। উইকেট কিপার জশ ইংলিশের হাতে বল রেখেই তিনি কিন্তু রানটা নিলেন, এবং আরো 4টি বল বাকি স্ট্রাইক এন্ডে মোসাদ্দেক 79 রানে। মোসাদ্দেককে করতে হবে সেঞ্চুরি করতে হলে 21 রান, এটিও কিন্তু হওয়া সম্ভব।
2: চঞ্চল, আমি প্রথম থেকে বললাম 285 পর্যন্ত গেলে একটা ফাইটিং টোটাল বাংলাদেশ উপস্থাপন করতে পারবে, আর 4টি বলে যদি 9 রান নেয় তাহলে সেটি সম্ভব, আর যদি আরো বেশি হয় সেটি তো আমাদের জন্যই ভালো। যাচ্ছেন বোলিং করতে, এদিকে 12 নম্বর জার্সি এসে পরামর্শ দিচ্ছেন নাথান এলিস, তিনি পরামর্শ দিচ্ছেন যে কোন দিকে বল করলে কি হতে পারে, কারণ অনেক বোলারদের অনেক অভিজ্ঞতা থাকে আপনারা জানেন, এবং সে অনুযায়ী কিন্তু জাভিয়ার তিনি সংকেত প্রদান করলেন জাভিয়ারকে, এবং জাভিয়ার সরে গেলেন। লিয়াম স্কট এক্ষেত্রে বোলার, তিনি টিপ এক্সট্রা কভারে একজনকে রাখলেন, যাচ্ছেন বোলিং করার জন্য বোসান্তেকের বিরুদ্ধে, বল করলেন এবারে অন ড্রাইভ করলেন, তবে দুটি রানের জন্য ছুটলেন, চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, দুর্দান্ত মোসাদ্দেক, এক্সেলেন্ট, দর্শকরা খুশি হয়ে গেলেন, এটির নামই তো বাংলাদেশ ক্রিকেট, তাদের কারণে বাংলাদেশের ক্রিকেট এ পর্যায়ে। দর্শকরা এসছেন কানায় কানায় পরিপূর্ণ গ্যালারি ঢাকার এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওভারের চতুর্থ বলটি করবেন এক্ষেত্রে লিয়াম স্কট,
1: এবং তার বিপক্ষে ব্যাট করবেন 4 বছর পর দলে ফেরা মোসাদ্দেক সৈকত, 81 রানে অপরাজিত 68 বল থেকে। দলের ব্যাটিং যখন প্রত্যাশা করছিল তার কাছ থেকে, দল যখন প্রত্যাশা করছিল ভালো ব্যাটিং, সেটি কিন্তু করে দেখাতে সক্ষম হয়েছেন, প্রয়োজনীয় মুহূর্তে জ্বলে উঠেছেন তিনি, এবং তার দলভুক্তির যৌক্তিকতা প্রমাণ করলেন মোসাদ্দেক সৈকত। ইনফর্ম ব্যাটার, 1টি সেঞ্চুরি, 3টি 50 ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে তিনি করেছিলেন, এবারে চমৎকার শট, 1টি 2টি এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে 4টি রান মোসাদ্দেক সৈকতের ব্যাট থেকে। সৈকত পৌঁছে গেলেন 85 রানে, 282 7 উইকেট হারিয়ে বাংলাদেশ দলের আপাতত সংগ্রহ।
2: বাংলাদেশ বেতারের মাধ্যমে পুরো বীরপুরের স্টেডিয়ামের গর্জন শুনতে পাচ্ছে আমাদের শ্রোতারা, তাদের কারণে বাংলাদেশের ক্রিকেট আজ এ পর্যায়ে। বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের কষ্টের ফল কিন্তু বাংলাদেশ ক্রিকেট এ পর্যায়ে, তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। 282 7 উইকেটে বাংলাদেশ বল করলেন, এবারে টপে ছুঁয়ে গেছে, 1টি রান এসছে, 283, আর এক বল থেকে 285 হতে 2 রান দরকার চঞ্চল, আর যদি 4-6 হয় সেটি তো মঙ্গলজনক হবে বাংলাদেশ দলের জন্য।
1: যা হোক, ইনিংস এর শেষ বলটা করবেন লিয়াম স্কট, 7.5 ওভার, 56 রান, 1 উইকেট, মোসাদ্দেক 86-70 বল থেকে নন স্ট্রাইক এন্ডে শেষ বলটা মোকাবেলা করবেন তাসকিন আহমেদ। দৌড় শুরু করলেন লিয়াম স্কট, রান দ্য উইকেট, ফুল টস ডেলিভারি এবং ওয়াইড ওয়াইড অফ স্টাম্পের অনেক বাইরে আম্পায়ার দুহাত প্রসারিত করে ওয়াইডের সংকেত দিলেন। অতিরিক্ত আকারে একটি রান, 284-7 উইকেট হারিয়ে
0: বাংলাদেশিদের সমর্থন যেন পুরো বাংলাদেশের রয়েছে, পুরো বিশ্ব থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে বাংলাদেশিরা সমর্থন জানিয়ে থাকেন। ওভারে শেষ বল করবেন লিয়াম স্কট, আর 285 হতে এক রান মাত্র বাকি। শেষ বলে ছয় হলে কিন্তু মন্দ নয়, যাচ্ছেন বোলার বোলিং করতে, তুলে মারলেন, আউটের সম্ভাবনা, শেষ পর্যন্ত আউট হয়ে গেলেন। টার্গেট কিন্তু 285, এটা বুঝতে হবে চঞ্চল। তবে আম্পায়ার চেক করছেন কিনা সেটা দেখার বিষয়, আম্পায়ার চেক করবেন নো বল হয়েছে কিনা, নো বল হয়েছে কিনা চেক করবেন আম্পায়ার, দেখার বিষয়, দেখার বিষয়। টিভি আম্পায়ার কোথায়? তিনি রয়েছেন আহসান রাজা, দেখার বিষয়, চেক করবেন, চেক করে জানানো হবে যে নো বল হবে কিনা। তবে যে বাচন ভঙ্গি দেখে বড় হচ্ছে, ফিল্ডাররাও বাইরে, ব্যাটাররাও বাইরের দিকে যাচ্ছেন, ডিসিশন পেন্ডিং, ডিসিশন পেন্ডিং এর আছে। 284 তুলে মারার চেষ্টা, না টেনে মারলেন একদম নিচে, এটি তো নো বল হওয়ার কথা নয়। তারপর আম্পায়াররা একটু ইন্টারন্যাশনাল ক্রিকেট যেহেতু প্রযুক্তি রয়েছে, সেই প্রযুক্তির সুবাদে তারা দেখে নিলেন, যার ফলে বলবো যে উইকেটের পতন ঘটে গেছে এবং তাসকিন তিনি আউট হয়ে গেলেন, যার ফলে বাংলাদেশ 284-7 উইকেট হারিয়ে নির্ধারিত 50 ওভার থেকে। তাদের সংগ্রহ মোসাদ্দেক, তিনি ভালো ব্যাটিং করলেন এবং 86 রান করে অপরাজিত রয়ে গেলেন এই মোসাদ্দেক হোসেন, যার ফলে 285 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নামবে টিম অস্ট্রেলিয়া। আপনাদের একটু জানিয়ে দেই স্কোর কার্ড, সেটি হল যে বাংলাদেশ তারা টসে পরাজিত হয়ে প্রথমে ব্যাটিং এসেছিল এবং তাদের ব্যাটিং এর যে শুরুটা সেটি কিন্তু ভালোভাবেই তারা শুরু করতে চেয়েছিল, কিন্তু সেই জায়গায় সাইফ খুব একটা ভালো করতে পারেননি, 5 রান করে আউট হয়ে গেছেন। তানজিদ 54, শান্ত 67, লিটন 7, তাওহিদ হৃদয় 31, মোসাদ্দেক 86 নট আউট, বেদিয়াসাদ বিরাজ 3, তানভীর 5, তাসকিন 20 রান করে আউট হয়ে গেছেন, যার ফলে বাংলাদেশ নির্ধারিত 50 ওভার থেকে 284-8 উইকেট হারিয়ে বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে 10 রানে, দ্বিতীয় উইকেট 106 রানে, তিন নম্বর 125, চার নম্বর 140, পঞ্চম উইকেটের পতন ঘটে 215 রানে, ছ নম্বর উইকেটের পতন ঘটে 219 রানে, সপ্তম উইকেটের পতন ঘটে 239 এবং অষ্টম উইকেটের পতন ঘটে 284 রানে। 285 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে টিম অস্ট্রেলিয়া তারা ব্যাটিং করবে এখন খেলার মধ্যবিরতি, যার ফলে যখন অস্ট্রেলিয়ার ব্যাটিং শুরু হবে তখন আপনাদের আবারও আমরা ফিরে নিয়ে আসব ঢাকার এই বীরপুর শেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আপাতত চলুন আপনাদেরকে নিয়ে যাই সুরের ভুবনে।

বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে উড়ে মধুপান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয়, একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের

হুঁশিয়ার, মনের দুয়ারে নজর রাখো খুব, চোখের ফাঁকিতে ঠোঁটের হাসিতে হয়ও না উৎসুক বালিকা, উড়ে যাবে সব সুখ।

প্রেমের হিসেবে কষবে নির্ভুল তোমার জন্য ক্লাস ফাঁকি দিয়েছে রা ছাত্রটাও যত্ন করে মালা গেছে বলবে চাল নাও তোমাকে খাওয়াতে সন্ধ্যা রাতে চাইনিজ চাউমিন বাবার পকেট মারবে লক্ষ্মী।

হুঁশিয়ার, মনের দুয়ারে নজর রাখো খুব, চোখের ফাঁকিতে ঠোঁটের হাসিতে হইও না উৎসুক বালিকা, উড়ে যাবে সব সুখ।

0: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতারের সরাসরি ধারাভাষ্য অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার 3 ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ 285 রান করেছিল এবং তাসকিন প্রথম বলে উইকেট তুলে নিয়েছেন, শর্ট আউট হয়ে গেলেন তাসকিন আহমেদ, ওভার টু উইকেটে আসছিলেন থানা প্রান্ত থেকে, ইনিংসের প্রথম বলেই উইকেট অফ স্টাম্পটাকে নাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ, প্রথম ধাক্কা অস্ট্রেলিয়াকে দিতে সক্ষম হল। ওভার দ্য উইকেটে এসেছিলেন তাসকিন আহমেদ, স্টাম্পের মধ্যে থাকা বল পুরোপুরি ব্যাটারের ডিফেন্স ভেদ করে চলে গেছে গোল্ডেন ডাকে, শর্ট আউট হয়ে চলে যাচ্ছেন ম্যাথিউ শর্ট, শূন্য করেছেন প্রথম বলেই বোল্ড অস্ট্রেলিয়া, শূন্য রানেই তাদের প্রথম উইকেট হারালো। এরকম ভালো একটা মুহূর্তের খোঁজ করছিল বাংলাদেশ, শুরুটা এতটা স্বপ্নের মতো হবে সেটা হয়তো কেউ ভাবতে পারেননি। বাংলাদেশ বেতারে আপনারা রয়েছেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার প্রথম ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচের সরাসরি ধারাভাষ্যে। আমার পাশে পেয়েছি মোয়াজ্জেম হোসেন পলাশ, আপনাকেও। আমরা কিন্তু অপেক্ষায় ছিলাম খেলাটা শুরু হবে, বাংলাদেশ ভালো একটা শুরু পাবে, তবে এরকম একটা স্বপ্নের শুরু, এর চেয়ে ভালো তো কিছু হতে পারতো না।
1: এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা ভালোভাবে স্টার্ট করতে চাচ্ছিলাম বোলিংটা, কিন্তু এতটা ভালো সেটাও হয়তো আমরা চিন্তা করতে পারিনি যে একেবারে ইনিংস এর প্রথম বলটাই একটা উইকেটের পতন ঘটবে। ওয়েল ডান তাসকিন, অসাধারণ, ইউ বিউটি, বোলিংটাই শুরু হলো একটা উইকেটের পতনের মধ্য দিয়ে। মার্নাস লাবুশান এ তিনি আসবেন নতুন ব্যাটার, একেবারে ব্যাট এবং ব্যাটের দেখুন সামান্য বাইরে দিয়ে, এবং কি অসাধারণ দেখবার মতো, আই প্লেজিং, নয়ন জুড়ানো, মন জুড়ানো একটা বলি হয়েছে লিগ্যাল ডেলিভারিতে, এবং সেখান থেকে ওই একটা উইকেটের পতন। হ্যাঁ, নতুন ব্যাটার এসছেন লাবুশানে, এবং তার স্ট্যাটসটাও কিন্তু খুব একটা ভালো না সাম্প্রতিক সময়গুলোতে, যদিও ওই যে ট্রাভিস হেড কিংবা মিচেল মার্শ তারা না থাকার কারণে একটা ভালো সুযোগ তার কাছে এসছে। এবারে বলটা যেতে দিলেন উইকেট রক্ষক লিটন দাসের কাছে, রান তো পাওয়ার সুযোগ নেই, রানের খাতাটা খোলাই হয়নি, তবে উইকেটের খাতাটায় একটা যুক্ত হয়ে গেছে। লাস্ট 13টি ওডিআই এ 12.46 এভারেজ এই মার্নাস লাবুশানের, সুতরাং এই জায়গাটা থেকেও বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনার জায়গা আছে তাকে আরো চাপ সৃষ্টি করা
0: অবশ্যই। এবং অস্ট্রেলিয়ার এই দলটা যখন পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশে আসার আগে, সেখানে 3 ম্যাচের যে ওডিআই সিরিজ ছিল সেখানে মার্নাস লাবুশানে সব মিলিয়ে মাত্র 35 রান করেছিলেন 3 ম্যাচ মিলিয়ে। তাসকিন ওভারে তৃতীয় বল নিয়ে অফ স্টাম্পের বাইরে ফুলার লেন্থে ফ্রন্ট ফুটে এসে রক্ষণাত্মক ঢঙে খেললেন লাবুশানে, কোন ধরনের ঝুঁকিতে গেলেন না, রানের খাতা এখনো অস্ট্রেলিয়া খুলতে পারেনি। টার্গেট 285 রানের, বাংলাদেশ টসে হেরে আগে ব্যাট করেছিল, 284 রান করতে সক্ষম হয় পুরো 50 ওভার ব্যাট করে, হাইয়েস্ট রান স্কোরার ছিলেন 86 রান করে অপরাজিত মোসাদ্দেক হোসেন সৈকত। 4 বছর পর বাংলাদেশ জাতীয় দলে ফিরে এসেই প্রথম দফায় ব্যাট করতে নেমে তাক লাগানো ব্যাটিংটা করেছেন নাজমুল হোসেন শান্ত, তার কাছ থেকে একটা হাফ সেঞ্চুরি এসেছে, 50 পেয়েছেন তানজিদ তামিমও, এই 350 জোরেই বাংলাদেশ 284 রান করতে সক্ষম হয়। তাসকিন ওভারে চতুর্থ বল নিয়ে আসছেন থানা প্রান্ত থেকে অফ স্টাম্পের বাইরে, আউট সুইং করে বেরিয়ে যাচ্ছিল, ভালো মুভমেন্ট দেখে শুনে অবশ্য লাবুশান তিনি ছেড়ে দিয়েছেন, কারণ সাধারণত টেস্ট ক্রিকেটেই আমরা তাকে অস্ট্রেলিয়ার পক্ষে বেশি খেলতে দেখি, ওয়ান ডে ক্রিকেটে খুব একটা বেশি সুযোগ তিনি পান না, তবে অভিজ্ঞতা যেহেতু রয়েছে আর তুলনামূলকভাবে অস্ট্রেলিয়ার এই পুরো দলটার অন্তত ব্যাটিং লাইন আপটায় তেমন একটা অভিজ্ঞ ক্রিকেটার নেই, যে কারণে ব্যালেন্স করার জন্যই তাকে রাখা হয়েছে। চাপের মুখে তিনি বেশ ভালো খেলেন এবং আমরা জানি অস্ট্রেলিয়ানদের মেন্টালিটি কেমন, তারা কিন্তু ওই বিপদের মুখ থেকেই কেউ না কেউ বেরিয়ে আসার চেষ্টাটা করেনি, তাদের নিবেদন এবং চেষ্টাটা থাকেই, দেখা যাক কতটুকু টিকতে পারেন। তাসকিন দুর্দান্ত বোলিং করছেন,
1: একদমই দুর্দান্ত বোলিং করছেন, শুধুমাত্র সুইং নয়, একেবারে সাপের ফনা তুলে বলগুলো বেরিয়ে যাচ্ছে উইকেট কিপারের কাছে, তবে এ যাত্রা একটা ওয়াইড, অতিরিক্ত একটা রান যোগ হয়ে গেল এবং সেখানে রানের খাতাটাই আসলে খুলল এই রান দিয়ে, 1-1 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া। তাসকিন বোলিং করছেন এবং অলরেডি শর্ট তিনি আউট হয়েছেন, একটা উইকেটের পতন লাবুশানে। একটু আগেও বলছিলাম যে তার মূলত এখানে থাকার কথা ছিল না, দুজন অভিজ্ঞ ব্যাটার যেহেতু নেই যে কারণে তিনি সুযোগটা পেয়েছেন, সুতরাং এই সুযোগটা বাংলাদেশকেও কাজে লাগাতে হবে। তার উপরে একটা চাপ সৃষ্টি করে পরের বলটা কাভারে খেলেছেন আলতো ব্যাটে, একটা রান ইনার সার্কেলের ভেতরে, সেটাও ঝুঁকিপূর্ণ, তবে শেষ পর্যন্ত নিতে পেরেছেন। পঞ্চম বলটাও হয়ে গেছে এবং 2-1 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান সংখ্যাটা। পারভেজ, লাবুশানের কথা বলছিলাম, তার দুর্বলতাগুলোর কথা বলছিলাম, আপনি ওই কনলির কথাও যদি বলেন তাহলে তার ব্যাপারেও বলতে হবে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি যেটি ছিল সেখানকার সেমিফাইনালে একবার ওপেনিং করতে পেরেছিল, এরপরে তার আর ওপেনিং এ কখনো নামা হয়নি, ইভেন লিস্ট এর ক্রিকেটেও সে কখনো ওপেনিং করেনি।
0: এবং সেরকম একটা পরিস্থিতিতে কনলিকে আজকে ওপেন করতে নামতে হয়েছে। বাহাতি ব্যাটার, প্রথমবারের মতো স্ট্রাইক পাবেন। লাবুশানের রানের খাতা খুলেছেন 1 রান 4 বল থেকে, অস্ট্রেলিয়া অনেকটাই চাপে, 285 টার্গেট। প্রথম ওভারের খেলা চলছে, 5 বলের মধ্যেই তাদের একটা উইকেট নেই, 2-1 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া। কনলি তিনি প্রস্তুত, ওভার দ্য উইকেটে তাসকিন আহমেদ ওভারের শেষ বলটা করলেন, একটুখানি খাটো লেন্থেই ছিল, ব্যাকফুটে দাঁড়িয়ে রক্ষণাত্মক ঢঙ্গে খেললেন। প্রথম ওভারটা কি দারুণ গেছে তাসকিন এবং বাংলাদেশের জন্য, প্রথম বলে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। 1 ওভার শেষে অস্ট্রেলিয়া 2-1 উইকেট হারিয়ে, টার্গেট 285 রান। এবং বাংলাদেশ আজকে 6 জন প্রতিষ্ঠিত বোলার নিয়ে নেমেছে, আমার শেষ মনে পড়ছে না কবে বাংলাদেশ এরকম একটা শক্তিশালী বোলিং লাইন আপ নিয়ে নেমেছিল যেখানে 6 জন বোলার রয়েছেন যাদেরকে দিয়ে আপনি 10 করে ওভার করানোর সামর্থ্য রাখেন, এবং 3 জন পেসার 3 জন স্পিনার, ভাগাভাগি করে এই দায়িত্বটা সবারই নিতে হবে। এক প্রান্তে তাসকিন বল করেছেন, নতুন বলটায় তার ভাগিদার হবেন বাংলাদেশের কাটার মাস্টার বিশ্বখ্যাত দ্য ফিজ মুস্তাফিজুর রহমান, বাহাতি পেস বোলার। এবং নেথান এলিস, তিনি অস্ট্রেলিয়ান পেসার, আজকে যেভাবে 3টা উইকেট পেয়েছেন, স্লোয়ার বলগুলো যেভাবে উইকেটে গ্রিপ করেছে, আমার কাছে মনে হয় এই কন্ডিশনে মুস্তাফিজুর রহমানও কিন্তু দারুণ সমস্যা তৈরি করতে পারেন অস্ট্রেলিয়ার এই ব্যাটারদের জন্য তার ওই ভ্যারিয়েশনগুলো দিয়ে। মুস্তাফিজ প্রস্তুত, রওনা দেবেন কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে বা মিডিয়া প্রান্ত থেকে। অফসাইডে প্যাক ফিল্ড সেট আপ, একটা স্লিপে ফিল্ডার আছে, ব্যাকওয়ার্ড পয়েন্ট, পয়েন্ট কাভার এবং মিড অফ, অন সাইডে মিড অন এবং মিড উইকেট, ইনার সার্কেলের মধ্যেই। ওভার দ্য উইকেটে যাচ্ছেন মুস্তাফিজ, প্রস্তুত লাবুশানে, প্রথম বলটা অফ ড্রাইভ করলেন, বল চলে গেছে মিড অফের দিকে, ফিল্ডিং হয়েছে, রানের দেখা নেই। ভালো একটা চ্যানেল মেনটেন করা শুরু করেছেন মুস্তাফিজুর রহমান,
1: এবং পাওয়ার প্লেতে যে একজন ফিল্ডার বাউন্ডারি রোপের কাছে রয়েছেন তার অবস্থানটা হল ডিফাইন লেগ অঞ্চলে, দুজন দুঃখিত দুজন এবং একজন ওই থার্ড ম্যান অঞ্চলের দিকে ডিপার পজিশনে রয়েছেন, দুজন দুপাশে। এই দুজন ফিল্ডার রেখে মুস্তাফিজ বল করছেন এবং স্লোয়ার বেশ কাজে দিয়েছে আজকে, যেটা পারভেজও বলছিলেন, এবং সমস্বরে আবেদন, দর্শক সহ আবেদন, তবে কর্ণপাত করেননি আম্পায়ার, ডিআরএস টাইমারটা ওপেন হয়ে গেছে, তবে সেখানে সিদ্ধান্তটা আসলে কি নেবেন মিস্টার ক্যাপ্টেন অবশেষে নিয়েই নিলেন, একটা প্রাথমিক চাপ সৃষ্টি করবার জন্য অন্তত, একটা মেন্টালি যাতে একটা প্রেশার তৈরি করা যায়, সেই জায়গা থেকে মেহেদী মিরাজ তৃতীয় আম্পায়ারের কাছে যাওয়ার জন্য ওই অনফিল্ড আম্পায়ারকে বললেন, যেখানে আহসান রাজা তিনি রয়েছেন টিভি আম্পায়ার হিসাবে এবং মাঠের আম্পায়ার অ্যালেক্স অর্প এবং গাজী সোহেল।
0: রিভিউ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, 2টা করে রিভিউ থাকে দু দলেরই, এবং দ্বিতীয় ওভারে এসেই বাংলাদেশ একটা রিভিউ নিয়েছে। মুস্তাফিজুর রহমান ডানহাতি ব্যাটারের জন্য বলটা ঢোকানোর মতো প্ল্যান করেছিলেন, দেখে কিন্তু মনে হচ্ছে ভেরি ক্লোজ আউট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, ব্যাটে লেগেছে কিনা, আলট্রা এজ কি বলছে, আলট্রা এজে কোনো বিট থাকার কথা নয়, বল ব্যাটের মধ্যে বিরাট একটা গ্যাপ রয়েছে, বল সরাসরি ফ্রন্ট প্যাডের নিচে আঘাত করেছে, এখন দেখতে হবে পিচিং এরিয়াটা কি, লেগ স্টাম্পের বাইরে যদি পিচ করে বলটা সেই ক্ষেত্রে কিন্তু নট আউট থেকে যাবেন ব্যাটার এবং বাংলাদেশ একটা রিভিউ হারাবে। তবে খালি চোখে দেখে মনে হচ্ছে খুবই খুবই ক্লোজ, মুস্তাফিজুর রহমান পিচিংটা কোথায়, পিচিং ইন লাইন, ইম্প্যাক্ট ইন লাইন, উইকেট সেটিং, অল থ্রি রেড, মুস্তাফিজুর রহমান তিনিও আঘাত হানলেন এবং মার্নাস লাবুশানে অল্প কিছুক্ষণ ক্রিজে থাকলেন, আম্পায়ার নট আউট দিয়েছেন, তাতেও তিনি বাঁচতে পারলেন না, আউট হয়ে ফিরে যেতে হচ্ছে তাকে, 2 রান, 2টো উইকেট নেই অস্ট্রেলিয়ার।
1: সত্যি অসাধারণ, দুই পাশ থেকে দুই পেসারের আক্রমণ, এবং আক্রমণটা এতটাই ধারালো যে দুই সাইড থেকেই দুটো উইকেটের পতন ঘটালো হলো। এবং লাবুশানের কথা যেটা বলছিলাম, তার দুর্বলতা রয়েছে এবং সেই দুর্বলতার প্রমাণ আরো একবার সে প্রকাশ করলো, এবং তাতে বাংলাদেশের বোলাররা পুরো ফায়দাটা তুলে নিল। সুতরাং নতুন ব্যাটার হিসাবে আসবেন, নিশ্চয়ই ব্যাকফুটে, প্রাথমিকভাবে ব্যাকফুটে রয়েছে ওই হলুদ জার্সি পরিহিত অস্ট্রেলিয়া।
0: লাবুশানে আউট হয়ে ফিরে গেছেন, দুই রানে দুই উইকেট নেই। এবং মুস্তাফিজুর রহমান সাধারণত যেই ধরনের বলে উইকেট পান, এ বলটা কিন্তু সেরকম ছিল না। ডানহাতি ব্যাটারের জন্য বলটা ভিতরের দিকে সুইং করিয়েছেন এবং সুইং এর খোঁজেই বলটা ফুল লেন্থে করেছিলেন একেবারে স্টাম্পের মধ্যে, যে বলটা রিড করতে পারলেন না লাবুশানে, ব্যাটের ফেসটাও ঘুরে গিয়েছিল, ফুল ফেসে বলটা মিট করতে পারেনি, বলে ব্যাটেই হয়নি, ফ্রন্ট প্যাডে গিয়ে আঘাত করে। এবং মুস্তাফিজ এলবিডব্লিউর মাধ্যমে লাবুশানেকে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে। দুই রানে দুই উইকেট অস্ট্রেলিয়ার সংগ্রহটা এই মুহূর্তে, মাত্র দ্বিতীয় ওভারের খেলা চলছে। দুর্দান্ত একটা শুরু বাংলাদেশ পেয়েছে, ঠিক যা চেয়েছিল তারা তার চেয়েও বোধ হয় বেশি। মুস্তাফিজুর রহমান ছুটে যাবেন নতুন ব্যাটারের জন্য, ক্যাপ্টেন জস ইংলিশ নেমেছেন ওভার দ্য উইকেটে, বাঁহাতি পেসার মুস্তাফিজ আবারও স্টাম্পের মধ্যে ফুল লেন্থে, কোন মতে সোজাসুজি ব্যাটটা নামিয়ে এনেছিলেন, মিড অনে ফিল্ডিং হয়েছে, নাহিদ রানা আছেন সেই জায়গাটায়, নাহিদ রানার ভয়ও নিশ্চয়ই থাকবে অস্ট্রেলিয়ার জন্য। আমরা একেবারেই বাংলাদেশের বোলিং ইনিংসের শুরুতেই বলছিলাম যে এতটা ব্যালেন্সড বোলিং অ্যাটাক বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটে অন্তত শেষ কবে দেখেছি, সাকিব যাওয়ার পর সেটা কিন্তু আসলে মনে পড়ছে না।
1: নিশ্চয়ই আমরা সেই বিষয় নিয়ে আলাপ করছিলাম যে বাংলাদেশের পেস অ্যাটাকটা, বোলিং অ্যাটাকটা এতটা পাইপলাইন সমৃদ্ধ হয়েছে যে সত্যিই প্রশংসনীয়, এবং তার একটা যথা উপযুক্ত প্রমাণ অলরেডি আমরা পাচ্ছি এই দুটো ওভারের মধ্যেই। যাচ্ছেন মুস্তাফিজ ওভারের পরের বলটা, ইনফ্যাক্ট দ্বিতীয় ওভারের চতুর্থ বল হয়ে গেল, যেখান থেকে রান নেবার সুযোগ পাননি জস ইংলিশ। মিস্টার ক্যাপ্টেন এসছেন এবং দুটো ব্যাটারের কেউই রানের খাতাটা খুলতে পারেনি এখনো পর্যন্ত, পার্টনারশিপটা শূন্য। কি সুন্দর যে দুজন ব্যাটার আউট হয়েছেন, এর মধ্যে একজন শূন্যতে আউট হয়েছেন, শুধুমাত্র মার্নাস লাবুশানে এক রান করেছিলেন ছয় বল করে, ব্যাস হিসাব কিতাব সব শেষ।
0: দুই রানে দুই উইকেট, বিপর্যয়, চরম বিপর্যয় অস্ট্রেলিয়ার। মুস্তাফিজুর রহমান ওভারের পরবর্তী বল নিয়ে আসলেন, আবারও বলটা ভেতরের দিকে সুইং করিয়েছেন ডানহাতি ব্যাটারের জন্য, তবে জস ইংলিশ ব্যাকফুটে থেকে শেষ মুহূর্তে বলটা গাইড করে দিয়েছেন, ফ্যাক্ট ব্যাটার ফেসটা ক্লোজ করে ডিপ ফাইন লেগে বলটা পাঠিয়ে একটা রান বের করে নিলেন। রানের খাতা খুললেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন জস ইংলিশ, এক রানে পৌঁছে গেছেন, কনলিকে স্ট্রাইকে পাঠালেন অস্ট্রেলিয়া তিন দুই উইকেট হারিয়ে ডাগ আউট থেকে। না, দর্শক সারিতেই বেশ কিছু অস্ট্রেলিয়ান সমর্থকরা রয়েছেন, তারা সেখান থেকে হাত নাড়াচ্ছেন, সমর্থকদের জায়গা থেকে তারা অস্ট্রেলিয়াকে সমর্থন দেওয়ার চেষ্টা করছেন, তবে যে বিপদে পড়েছে অস্ট্রেলিয়া এই মুহূর্তে, এই বিপদ থেকে বের হতে অনেক সময় লাগবে, অনেক সংগ্রাম করতে হবে। মুস্তাফিজ ওভারের শেষ বল নিয়ে যাচ্ছেন, কনলি প্রস্তুত, অফের বাইরের বল দেখে শুনে ছেড়েই দিলেন, খেলারই চেষ্টা করলেন না, অনেকটা টেস্ট ধরনের বোলিং করছে বাংলাদেশ এই মুহূর্তে, এবং একের পর এক বল ছেড়ে ছেড়ে হাত ছেড়ে বাঁচছেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। দুই ওভারের খেলা শেষ, তিন দুই উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ, একটা করে উইকেট পেয়েছেন তাসকিন এবং মুস্তাফিজ।
1: এরপর যে ব্যাটাররা রয়েছেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, ম্যাট রেনশো, লিয়াম স্কট, মূলত তারপরে বোলাররাই রয়েছেন, দেখা যাক। আমাদের নাহিদ রানা এখনো পর্যন্ত আসেনি, মাত্র দুটো ওভার, সবচেয়ে গতিময় বোলার যিনি এখন, সেই বোলারকে কিন্তু এখনো আনা হয়নি। ইনফ্যাক্ট এই মুহূর্তে তাসকিন আবার শুরু করবেন তৃতীয় ওভারের বলটা, এবং তাকে মোকাবেলা করবে জস ইংলিশ। দুজন স্লিপে রাখা হয়েছে এবং ওই ডিপার পজিশনের ঠিক ফাইন লেগ এবং ডিপ থার্ড ম্যান, এই দুটো ফিল্ডার রয়েছে, এছাড়া ইনার সার্কেলের ভেতরে বাকি সব ফিল্ডার রয়েছে। ওভার দ্য উইকেট, অফ স্টাম্পের সামান্য বাইরে, আবারও কিন্তু সুইং করে বেরিয়ে গেল ব্যাটার, শুধুমাত্র লেফট করছেন, ছেড়ে দিচ্ছেন বলগুলো, এবং ব্যাপারটা এমন যে শুধুমাত্র উইকেট সরাসরি বল যদি আসে সেগুলো তিনি ফেস করবেন, এর বাইরে তার যাওয়ার মতো কোনো সুযোগ নাই, এরকম একটা ইনস্ট্রাকশন নিয়ে তিনি এসেছেন মাঠে।
0: এবং আকাশের অবস্থা দেখে আবারও মনে হচ্ছে যে বৃষ্টি নামতেই পারে, পরিস্থিতিটা সেরকমই লাগছে দেখে। তবে এই কন্ডিশনটা কিন্তু পেস বোলারদের জন্য অবশ্যই ভালো এবং উইকেটে একটা ময়েশ্চার যদি থাকে সেটাই কিন্তু নতুন বলে ব্যবহার করার চেষ্টা করবেন তাসকিন এবং মুস্তাফিজ। ওভারের পরের বলটা করলেন তাসকিন আহমেদ, ওহ ডাউন দ্য লেগ, লিটন কুমার দাস পাঁচ পাখির মতো বাদিকে ঝাঁপিয়ে পড়ে তার বা হাতে বলটা জমিয়ে ফেললেন, নিশ্চিত চারটা অতিরিক্ত রান বাঁচিয়েছেন বলা যায়, আম্পায়ার যদিও ওয়াইড দিয়েছেন, ডাউন দ্য লেগ বল যাচ্ছিল, লিটন দাস নিশ্চিত চারটা বাঁচিয়েছেন, দুর্দান্ত উইকেট কিপিং,
1: একদম বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে কোন মতে নাগালের মধ্যে পেয়েছিল বলটা এবং নিশ্চিত একটা চার সেটা থেকে রক্ষা করেছে দলকে। একটা টাইগার এবং একটা ক্যাঙ্গারুর মধ্যকার খেলা চলছে এবং সেই লড়াইটা স্বভাবতই বাঘ এগিয়ে থাকবে, এটা স্বাভাবিক, এখনো পর্যন্ত সেটাই আছে। তবে বৃষ্টি বাগড়া দিতে পারে যে কোনো সময়, দিনে এর আগেও একাধিকবার এরকম সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে সেই কালো মেঘটা কেটে গিয়েছিল, আমরাও চাই যে কালো মেঘটা কেটে যাক এবং খেলাটা চলমান থাকুক, মাঠের লড়াইয়ে সত্যিকারের লড়াইয়ে যারা শেষ পর্যন্ত এগিয়ে থাকবে তারাই ফলাফলটা পাক। আর এই মুহূর্তে সেই ফলাফল বের করবার জন্য বোলিং এ রয়েছেন তাসকিন, ব্যাটিং এ রয়েছেন জস ইংলিশ, স্ট্রাইকে ডান হাতি এই ব্যাটার মোকাবেলা করবেন ওভার দ্য উইকেট। এবারেও স্ট্যাম্পের ওয়েস্ট হাইটের বলটা একটা অ্যাঙ্গুলার ব্যাটে খেলেছেন, গালি অঞ্চল থেকে ফিল্ডিং করা হল সেই বলটা, যে থ্রোটা করা হয়েছিল একটা ওভার থ্রো থেকে রান হল এবং এই রানের সাথে সাথে দলের রানটা পাঁচ, যার মধ্যে অতিরিক্তই দুই, পাঁচ দুই উইকেটে টিম অস্ট্রেলিয়া। তৃতীয় ওভারের খেলা চলছে,
0: সাইফ হাসান ছিলেন কাভার অঞ্চলটায়, বলটা কুড়িয়ে নন স্ট্রাইকিং এন্ডে ডিরেক্ট হিট করেছেন, মাঝে মধ্যে ডিরেক্ট হিটটা আপনার বিপরীতেও যেতে পারে বা বিপক্ষেও যেতে পারে, সেই ব্যাপারটাই হল ডিরেক্ট হিট হয়ে বলটা ডিফ্লেক্টেড হয়ে একটা ফাঁকা অঞ্চলে গিয়েছে, যে কারণে ওভার থ্রো থেকে ব্যাটাররা রান পেয়েছেন, কিছুটা আনলাকি ফিল্ডার বলা যায়। তাসকিন আহমেদ বাহাতি কনলির জন্য কি করেন সেটা এখন দেখার বিষয়, আম্পায়াররা কিন্তু লক্ষ্য রাখছেন আলোর স্বল্পতা আছে কি নেই সেটা নিয়ে নিশ্চয়ই চিন্তা ভাবনা হবে, তবে ফ্লাড লাইট সবগুলোই জ্বলে উঠেছে এবং এই যে মুহূর্তটা, এই যে সময়টা, এখানে আসলে ফ্লাড লাইট না জ্বালিয়ে উপায়ও নেই। তাসকিন আহমেদ যে ধরনের বোলিংটা করছেন, নাভিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা অস্ট্রেলিয়ার ব্যাটারদের এই মুহূর্তে, ইনিংসের প্রথম বল থেকে উইকেট, কোনো ওয়ার্ম আপ ডেলিভারি কিচ্ছু নেই, প্রথম বলেই অন টার্গেট বলটাকে রেখেছিলেন এবং সেখানেই ব্যাটার ম্যাথিউ স্কটকে ভরকে দিতে সক্ষম হয়েছিলেন, ইনফ্যাক্ট ম্যাথিউ শর্টকে তিনি আউট করতে সক্ষম হয়েছিলেন গোল্ডেন ডাকে। তারপর মার্নাস লাবুশানে আসলেন, এসে মুস্তাফিজের বলে প্লাম ইন ফ্রন্ট এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন, এই দুটোই উইকেট পড়েছে অস্ট্রেলিয়ার, পাঁচ দুই উইকেট হারিয়ে দুই ওভার তিন বলার খেলা হয়েছে। আম্পায়াররা বেলসটা নিয়ে পর্যবেক্ষণ করছেন, বেলসটার সমস্যা আছে কি না সেটা একটু দেখে নিলেন না, তবে শেষ পর্যন্ত সব ঠিকঠাক, খেলা আবারও শুরু হবে। তৃতীয় ওভারের চতুর্থ বলটা নিয়ে রওনা দেবেন ওই থানা প্রান্ত থেকে তাসকিন আহমেদ, ওভার দ্য উইকেটে ব্যাটার কনলি প্রস্তুত, দুটো স্লিপ রাখা আছে তাসকিনের জন্য, ওভার দ্য উইকেটে তাসকিন বল করেছেন, থ্রি কোয়ার্টার লেন্থের ডেলিভারি, ব্যাকফুটে দাঁড়িয়ে পয়েন্টের দিকে ঠেলেছিলেন সেখানে কনলি, তবে ফিল্ডার আছেন, এ বল থেকে রানের কোন সুযোগ নেই, পাঁচ দুই উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া।
1: দারুণ সূচনা, যেটা দর্শক যারা মাঠে বসে খেলা দেখছেন তাদের মধ্যে ব্যাপক সারা জাগিয়েছে, উৎসাহ জাগিয়েছে, চারপাশে একটা রবরব পরিবেশ তৈরি করে ফেলেছে বাংলাদেশের বোলিং ইনিংসে। প্রথমেই বোলাররা বিশেষ করে এই তাসকিন এবং মুস্তাফিজ তারা বল করছেন, তৃতীয় ওভারের বল তাসকিন, পঞ্চম বলটা করবেন তিনি, এবারেও শর্ট অফ লেংথের ডেলিভারিটা লং অফে মিড অফে পাঠিয়েই একটা রানের জন্য দৌড় এবং সেটা সফল হয়েছে, রানটা এসছে কনলির ব্যাট থেকে, তিনি রানের খাতাটা খুললেন, অফ দ্য মার্কে গেলেন এবং জস ইংলিশ এই মুহূর্তে স্ট্রাইকে থাকবেন এবং যাওয়া আসার মিছিলে এই প্রাথমিক দিকেই অলরেডি ম্যাথিউ শর্ট তিনি আউট হয়েছেন এবং মার্নাস লাবুশানে আউট হয়ে গেছেন।
0: শেষ বলটা তৃতীয় ওভারের তাসকিন আসবেন প্রস্তুত, জস ইংলিশ দুটো স্লিপ আছে এখনো, ওভার দ্য উইকেটে তাসকিন, শেষ বলটা করলেন ওভারের ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলেছেন, ইংলিশ রান পাবেন না, ভালো একটা ওভার 137 কিলোমিটার প্রতি ঘন্টায় শেষ বলটা করেছেন তাসকিন আহমেদ। তিন ওভার শেষে অস্ট্রেলিয়া 6 দুই উইকেট হারিয়ে টার্গেট 285 রান।
1: এবং প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচের চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতারের সৌজন্যে। ধারাভাষ্য কেন্দ্রে আজকে রয়েছেন আহমেদ বিন পারভেজ, জনাব মিজানুর রহমান চঞ্চল এবং রেজওয়ান ফেরদৌস জিকো, সাথে আমি মোয়াজ্জেম হোসাইন পলাশ। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন জনাব আসিফ মোহাম্মদ, শব্দ নিয়ন্ত্রণে জনাব শামীম আহমেদ এবং জনাব মেহেরা ফরোজ কবিতা, তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দ এবং প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। চতুর্থ ওভারের খেলাটা শুরু হবে, মাত্র 6টা রান, দুটো উইকেট হারাতে হয়েছে, তাতেও আবারও কিন্তু একটা আবেদন, ছোট্ট আবেদন, তবে সেটার জটলাটা এখনো পর্যন্ত, কনফিউশনটা এখনো পর্যন্ত কাটেনি। ডিআরএসে কি আবারও যাওয়া হবে, এরকম একটা জটলা কিন্তু আবারও তৈরি হয়েছে, এবং না, শেষ পর্যন্ত সেই তৃতীয় আম্পায়ারের কাছে বা টিভি আম্পায়ারের কাছে যেতে হবে এমন সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসছেন। টপ স্টাম্পের বাইরে, স্টাম্পের বাইরের বলটা পিচ করে এরপরে আউটগোয়িং একটা ডেলিভারি, তাতে ব্যাট এবং বলের একটা ছোট্ট ব্রাশ হওয়ার জন্য যে সম্ভাবনার কথা চিন্তা করা হয়েছিল সেটা আসলে হয়নি, অর্থাৎ ব্যাটার নিরাপদেই ছিল, কোন রান হয়নি। পরের বলটা আবার এবারে স্ট্যাম্পের ভেতরের বল, ফুল লেন্থ ডেলিভারি, একটা অফ ড্রাইভ, মিড অফের প্রোটেকশনটা ঠিকঠাক রয়েছে, এই বল থেকেও রান পাবার সুযোগ নেই। 6-2 উইকেট হারিয়ে যখন চতুর্থ ওভারের খেলা চলছে টিম অস্ট্রেলিয়ার, মেহেদি মিরাজের কাছে এই বলটা ছিল এবং তিনি বলটা কুড়িয়ে আবার ওই বোলারের কাছে দেবেন।
0: বোলার মুস্তাফিজুর রহমান প্রথম বলে অফের বাইরে ব্যাটারকে পরাস্ত করেছেন। কুপার কনলি বাহাতি ব্যাটার, ফিল্ডিং এখানে একটা পরিবর্তন এসছে, ফার্স্ট স্লিপ এবং গালিতে ফিল্ডার রাখা হয়েছে মুস্তাফিজের জন্য। পরে বল স্টাম্পের বাইরে, জায়গায় দাঁড়িয়ে দূরের একটা শট খেলতে চাইলেন, বলটাকে ধাওয়া করলেন সেখানে কনলি, বলে ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি, সুইংয়ে গতিতে কিলের কাছে পরাস্ত হচ্ছেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা এই মুহূর্তে। বাংলাদেশের পেস বোলাররা তাক লাগানো বোলিং করছেন, দুর্দান্ত একটা শুরু বাংলাদেশ পেয়েছে, যে রানটা বাংলাদেশের ব্যাটাররা তুলে দিয়েছেন সেটাই যথেষ্ট হতে পারে যদি বোলাররা এইভাবে বল করে যেতে পারেন। টার্গেট অস্ট্রেলিয়ার জন্য এখনো অনেক দূরের পথ, 285 রানের, অস্ট্রেলিয়া মাত্র 6 রান করেছে, দুটো উইকেট হারিয়েছে, 3 ওভার 3 বলের খেলা শেষ। চতুর্থ বলটা মুস্তাফিজ স্লোয়ার ধরনের ডেলিভারি, 2 বাউন্সে গেল লিটনের কাছে, একটা ভেলকি দেখালেন, দেখালেন আমারও কিন্তু স্লোয়ার আছে, সুতরাং শুধুমাত্র সুইং বলের জন্য খোঁজ করতে থাকলে হবে না, এই বলগুলো নিয়েও মাথা ঘামাতে হবে। এই হচ্ছে আমাদের মুস্তাফিজুর রহমান, দুর্দান্ত বোলিং করলেন, 4টা বল হয়েছে, কোনো রান হয়নি, এবং এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ব্যাটারদের দেখে আসলে মনে হচ্ছে তারা খালি সার্ভাইভ করতে চাইছে, এই সময়টা কোনো মতে টিকে থাকতে চাইছে, রান নিয়েও খুব একটা চিন্তা করছেন না।
1: মানে বাঘের সামনে ক্যাঙ্গারু মূলত একেবারে নাজেহাল অবস্থায় রয়েছে, 285 লক্ষ্যমাত্রা নিয়ে খেলছে এই মুহূর্তে অস্ট্রেলিয়া। যাচ্ছেন না মুস্তাফিজ ওভার দ্য উইকেট, এবারে শর্ট অফ লেন্থ ডেলিভারি, দুর্ভাগ্য বলতে হবে স্লিপ অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, খুব সম্ভবত ওই জায়গাটায় তানজিদ তামিম থাকতে পারেন, কিন্তু তিনি ক্যাচটা মিস করলেন, আরো একটা উইকেটের পতন হতে পারত, ব্যাটে লেগে একেবারে হাতে গিয়ে পড়েছিল সেই বলটা, তালুতে জমাতে পারলেন না শেষ পর্যন্ত, এটা দুঃখজনক বাংলাদেশের জন্য, নিশ্চয়ই একটা হতাশার সময়, তৃতীয় উইকেটের পতনটা হতে পারত।
0: উল্টো 4 হয়ে গেছে, তানজিদ তামিম ফার্স্ট স্লিপে দাঁড়িয়েছিলেন, সহজতর ক্যাচ, ঠিক অস্ট্রেলিয়া যেভাবে নাজমুল শান্তকে একেবারে ইনিংসের শুরুতে ড্রপ করেছিল, বাংলাদেশও কিন্তু মনে হয় ফিরিয়ে দিল উপকারটা, তবে ফিল্ডারদেরকে আরো সচেতন থাকতে হবে, ডেফিনেটলি থাকতে হবে। মুস্তাফিজ যে বোলিংটা করছেন তিনি ডিজার্ভ করেন উইকেট, ওভারের শেষ বলটাও করলেন, এ বলটা ছেড়ে দিয়েছেন কনলি, কোনো রান নেই, 4টা রান এসছে, তাও পুরোপুরি সৌভাগ্যপ্রসূত অস্ট্রেলিয়ার জন্য। 4 ওভার শেষ, 10-2 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ, তাসকিন 2 ওভার বল করেছেন, 5 রান দিয়ে 1টা উইকেট, মুস্তাফিজুর রহমান 2 ওভারে 5 রান দিয়ে 1টা উইকেট, হতে পারত 5 রানে 2 উইকেট যদি গত ওভারের ওই পঞ্চম বলে প্রথম স্লিপে আসা ক্যাচটা ধরতে পারতেন তানজিদ হাসান তামিম,
1: সেটা দুর্ভাগ্য যে ধরতে পারেনি। তবে পারভেজ, এটা আপনি স্পষ্ট হতে পারবেন যে নিশ্চয়ই অস্ট্রেলিয়ান ব্যাটাররা খুব সহজে বাংলাদেশের বোলারদেরকে এখনো ফেস করতে পারছে না। সুতরাং এটাও একটা বড় প্রভাব আপনি বলতে পারেন, কারণ নাহিদ রানার স্পিডটা যখন শুরু হবে তখন নিশ্চয়ই নতুন কোন সিনারিও যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে তাসকিন আবারও খানা প্রান্ত থেকে আসবেন পঞ্চম ওভারের প্রথম বল নিয়ে। এবারে গুড লেন্থ থেকে স্ট্যাম্পের ভেতরের বলটা ওই ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে পাঠিয়ে একবার দুইবার দুইবারের জন্য নিরাপদে প্রান্ত পরিবর্তন করতে সক্ষম হয়েছে জস ইংলিশ। সের ব্যাট থেকে আসলো এই দুটো রান, তিনি চার রানে পৌঁছে গেলেন। কনলি পাঁচ রান নিয়ে রয়েছেন নন স্ট্রাইক প্রান্তে। পঞ্চম ওভারের খেলা চলছে, 12-2 হারিয়ে টিম অস্ট্রেলিয়ার সংগ্রহ। বোলিং করছেন তাসকিন,
0: বোলিং এ তাসকিন, এবং তার জন্য দুটো স্লিপ। প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্ত এসেছেন, দ্বিতীয় স্লিপে তানজিদ তামিম এখনো দাঁড়িয়ে আছেন। মাথার মধ্যে থেকে ব্যাপারটা ঝেড়ে ফেলতে হবে যে তিনি ক্যাচ ড্রপ করেছেন, কারণ আরো একটা ক্যাচ আসতেও পারে তাসকিন যে ধরনের বোলিংটা করছেন। ওভারে দ্বিতীয় বলটা করলেন, এবারে ফুলার লেন্থের বল, ড্রাইভ করেছেন মিড অফের দিকে, ফিল্ডিং হয়ে গেছে, রানের কোনো সুযোগ নেই। ভালো গতি সঞ্চার করছেন তাসকিন আহমেদ, 136 কিলোমিটার প্রতি ঘন্টা গত বলটায় তিনি গতি জেনারেট করেছেন। চার ওভার দুই বলের খেলা হয়েছে অস্ট্রেলিয়া 12-2। জস ইংলিশ ক্যাপ্টেন, চার রানে অপরাজিত, কনলি পাঁচ রানে অপরাজিত, এক রানে লাবুশানি আউট হয়ে গেছেন, শূন্য রান করে শর্ট আউট হয়ে গেছেন। প্রথম দুই ওভারে দুটো উইকেট, চতুর্থ ওভারে একটা উইকেট পড়তে পারত বাংলাদেশ তাদের ক্যাচিংটা যদি ঠিকঠাক করতে পারে। তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমার মনে হয় বাংলাদেশের বোলাররা আরো বেশ কিছু সুযোগ তৈরি করতে পারবেন এই সময়ের মধ্যেই। আসছেন তাসকিন আহমেদ দূরের প্রান্ত থেকে, খানিকটা খাটো লেন্থের বল, দেখে শুনে অবশ্য বলটাকে রক্ষণাত্মক ভাবে নামিয়ে পয়েন্টের দিকেই রাখলেন জস ইংলিশ, সেখানে ফিল্ডিং হয়েছে, সাইফ হাসান ফিল্ডিং করছেন, রানের কোন সুযোগ এ বল থেকেও নেই।
1: হেড টু হেড বাংলাদেশ অস্ট্রেলিয়া, এ পর্যন্ত 22 ম্যাচ, পরিসংখ্যানটা বাংলাদেশের পক্ষে একদমই নয়। 20টাতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া, একটাতে বাংলাদেশ, আর একটাতে কোনো রেজাল্ট আসেনি। তবে সেই সমীকরণটা পরিবর্তনের সময় এসছে, সুযোগ এসছে এখন নিজেদের ঘরের মাঠে এই অস্ট্রেলিয়াকে হারিয়ে ওই পরিসংখ্যানটা চেঞ্জ করা খুবই খুবই সম্ভব। তাসকিন বোলিং এ চতুর্থ বলটা করবেন তিনি, এবারে শর্ট অফ লেন্থের ডেলিভারি অফ স্টাম্পের বাইরে, সেই বলটাকেই কাভারের দিকে খেলেছেন শর্ট কাভার অঞ্চলে বল, এই বল থেকে রান নেবার সুযোগ নেই।
0: যাত্রায় আরো একটা ডট আদায় করে তাসকিন চাপটা ধরে রাখছেন। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন বেশ প্রোঅ্যাক্টিভ, ব্যাট হাতে সময়টা তার একেবারেই ভালো যায়নি আজকে, 13 বল থেকে মাত্র 2 রান করে তিনি আউট হয়ে গেছেন। তিনিও যদি আজকে ফর্মে থাকতেন আমার মনে হয় বাংলাদেশের রানটা অন্তত 300 হয়ে যেতে পারত। অন্যদিকে মোসাদ্দেক যেভাবে ব্যাট করেছেন, তিনজন ব্যাটার হাফ সেঞ্চুরি করেছেন বাংলাদেশের পক্ষে, এবং সে কারণেই বাংলাদেশ 284 রান করতে সক্ষম হয়, বেশ ভালো একটা টার্গেট অস্ট্রেলিয়াকে তুলে দিতে সক্ষম হয়েছে। ওভার দ্য উইকেটে তাসকিন আসছেন থানা প্রান্ত থেকে, আম্পায়ারকে অতিক্রম করেছেন, অফের বাইরে আবারও লেন্থ বল, লেন্থটাকে বুঝেই কাভারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, ব্যাকফুট ড্রাইভ জস ইংলিশের কাছ থেকে, এ যাত্রায় অবশ্য রান পাবেন না। রিকোয়ার্ড রান রেটটা মোহাম্মদ হোসেন পলাশ 6 এর উপর কিন্তু উঠে গেছে,
1: সেটাই রিকোয়ার্ড রান রেটটা 6 এর উপরে উঠে গেছে, সেই সাথে আপনি কারেন্ট রান রেটটাও বলুন 2.57। ক্যান ইউ ইমাজিন যে পঞ্চম ওভারের খেলা চলছে, মাইটি অস্ট্রেলিয়া 285 রানের টার্গেটে খেলছে, পাওয়ার প্লেতে মাত্র 1টা 4 এসছে এ পর্যন্ত, কি অসাধারণ বোলিং করছে এই টাইগার বোলাররা। আসছেন তাসকিন, আবারও শর্ট অফ লেন্থের ডেলিভারি, যখনই চারের কথা বলছিলাম ঠিক ওই সময়টাই একটা অ্যাঙ্গুলার ব্যাটে খেললেন, গাইড করলেন, বলটা ওই ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে চলে গেল 4 রানের জন্য, এবং পঞ্চম ওভারের খেলাটা শেষ হয়ে গেল। 5 ওভারের খেলা শেষ, টিম অস্ট্রেলিয়ার সংগ্রহ 16-2 হারিয়ে যাদের লক্ষ্যমাত্রাটা 285। তাসকিন 3 ওভার শেষ করলেন 11 রান 1টা উইকেট, আর মুস্তাফিজ 2 ওভার শেষ করেছেন 5 রান দিয়ে 1টা উইকেট, আসবেন 6ষ্ঠ ওভারের বোলিং করবার জন্য।
0: প্রথম 5 ওভারে বাংলাদেশকে এগিয়ে রাখতে হবে, 16টা রান করতেই অস্ট্রেলিয়া তাদের টপ টু অর্থাৎ 2 জনকে হারিয়ে ফেলেছে। শ্রোতাদেরকে নিশ্চয়ই বিষয়টা একটু মনে করিয়ে দেওয়া যেতেই পারে, একটা ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ সেটা কমপ্লিট করতে হলে অন্তত 20 ওভার দ্বিতীয় ইনিংসে সম্পন্ন হতে হয়। এবং সেই ব্যাপারটা কেন বলছি, কারণ বৃষ্টির প্রভাব আছে, বৃষ্টি পড়তেও পারে যে কোনো সময়, ওভার কার্টেল হওয়ার একটা সম্ভাবনা থাকে, তখন ডিএলএস মেথড আসবে, সেখানে রিভার্স টার্গেট আসবে, অনেক ঘটনাই ঘটতে পারে। তবে যে কারণে বলছি 20টা ওভার অন্তত অস্ট্রেলিয়া ইনিংসের ব্যাটিংটা হয়ে যাওয়া প্রয়োজন, কারণ তাতে করেও কিন্তু বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা অনেক বেশি বাড়বে। কারণ ডিএলএস এর মেথডটাই এমন, আপনি যদি উইকেট হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার জন্য টার্গেটটা আরো বেশি কঠিন হতে থাকে, এবং সেই জায়গা থেকেও বাংলাদেশ অনেকটা এগিয়ে রয়েছে প্রতিপক্ষের দুটো উইকেট খুব জলদি তুলে নিয়ে। একে তো রানের চাপে আটকে আছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা, তার মধ্যে আবার দুটো উইকেটও পড়েছে, সুতরাং সব দিক থেকেই বাংলাদেশ এই মুহূর্তে এগিয়ে রয়েছে। মুস্তাফিজুর রহমান যাচ্ছেন কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে ওভারের পরের বলটা নিয়ে, দারুণ একটা স্কোয়ার ড্রাইভ কনলির ব্যাট থেকে, চার রান পেয়ে যাবেন। প্রথম বলটা ডট দিলেও দ্বিতীয় বলেই কিন্তু চড়াও হলেন মুস্তাফিজের উপর, ভালো টাইমিং, ভালো প্লেসমেন্ট, পয়েন্টের ফিল্ডার সাইফ হাসান কিছুই করার ছিল না, তার এবং কাভার ফিল্ডারের মাঝখান দিয়ে বলটাকে সীমানা দড়ি পার করাতে সক্ষম হলেন ব্যাটার কনলি। তার প্রথম বাউন্ডারি নয়, দ্বিতীয় বাউন্ডারি ছিল সেটি, এবং সেই সাথে একটা জীবনও তিনি যে পেয়েছেন, তানজিদ তামিম প্রথম স্লিপে তার একটা ক্যাচ ড্রপ করেছেন, সেটা নিয়ে হয়তো আফসোসও করবেন মুস্তাফিজ, তার বলেই এই ঘটনাটা ঘটেছিল। 22 উইকেট অস্ট্রেলিয়া, 5 ওভার 2 বলে
1: যাচ্ছেন মুস্তাফিজ। আবার ওভার দা উইকেট, অফ স্টাম্পের বাইরের বল, একটা বাউন্স করেছিল, এক্সট্রা একটা বাউন্স পেয়েছিল বলটাতে, সেই সাথে সুইং ছিল এবং বলটা ব্যাটে বলে করবার খুব বেশি চেষ্টা করেননি ব্যাটার, নিজেকে সেভ করেই খেলবার চেষ্টা করছেন, একেবারে নিরাপদ শট ছাড়া তারা ব্যাটে বলে করতেই চাইছেন না, এবং এভাবেই সামনের দিকে পথ চলার যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় আরো একটা বাধা, পারবে কিনা মুস্তাফিজ এই ওভারে। গত ওভারটায় তানজিদ তামিম স্লিপ অঞ্চল থেকে ওই ক্যাচটা মিস না করলে হয়তো পরের ওভারটায়, তাসকিনের পরের ওভারটায় যেমন দুটো চার আসতো না, ঠিক এই বলটায়ও কাভারের দিকে খেলেছেন ডিপ কাভারে এবং সীমানার বাইরে, চার রান কনলির ব্যাট থেকে আসলো। কনলি খানিকটা হাত খুলে খেলবার চেষ্টা করছেন, এ পর্যন্ত তিনটা চার তার ব্যাট থেকেই আসলো,
0: এটা খুবই ভালো শট ছিল। মুস্তাফিজ বলটাকে আউটসুইং করাচ্ছেন বাহাতি ব্যাটারের জন্য, তবে সুইংটাকেই মেপে তারপর কিন্তু তিনি কাভার দিয়ে ড্রাইভটা খেললেন, এবং যেহেতু পাওয়ার প্লের খেলা চলছে, শুধুমাত্র দুজন ফিল্ডার বাউন্ডারি সীমানায় থাকতে পারেন। মুস্তাফিজের জন্য একজন ফিল্ডারকে রাখা হয়েছে ডিপ ফাইন লেগে, একজন ডিপ থার্ডে, অনেক ওয়াইডিস ডিপ থার্ডে বলা যেতে পারে, বাকি সব ফিল্ডারের ইনার সার্কেলের মধ্যে আছেন, কোনোভাবে ইনার সার্কেল বিট করতে পারলেই কিন্তু বাউন্ডারি। কুপার কনলি তিনটা বাউন্ডারির সাহায্যে 14 বল থেকে 13 পৌঁছে গেছেন, প্রথমটা আনকনভিন্সিং ছিল, পরের দুটো বেশ ভালো খেলেছেন মুস্তাফিজ। পরের বলটা করবেন, স্লোয়ার ডেলিভারি ছিল, অফ কাটার গ্রিপ করেছিল উইকেটে, থেমে থেমে এসেছিল ব্যাটারের কাছে, তবে কনলি বুঝতে পেরে শটটা চেক করলেন শেষ মুহূর্তে, কাভারের দিকে ঠেলেছেন, তবে নিরাপদেই রাখলেন নিজেকে। 24-2 উইকেটে অস্ট্রেলিয়া, ষষ্ঠ ওভারে খেলা চলছে, এবং আরো একটা বিষয় কিন্তু আমরা আজকে প্রমাণ পেলাম, অন্তত এই ওভারেই প্রমাণ পেলাম যে আউটফিল্ড কতটা সুন্দর, উইকেটটা আসলেই কতটা ব্যাটিং এর জন্য ভালো, আপনি ঠিকঠাক আপনার শট খেললে আপনি রান পেয়ে যাবেন এখানে
1: নিশ্চয়ই। এবং আমার খুব মনে হচ্ছে যে যখন নাথান এলিস বল করছিল ঠিক ওই সময় মুস্তাফিজের ভাবনায় কি ছিল, এবং আরো একটা এক্সট্রা বাউন্স, এবং আনইভেন একটা বাউন্স, যেই হাইটে আসলে বলটা অ্যান্টিসিপেট করেছিল ব্যাটার সেই হাইটে পায়নি, ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে এক্ষেত্রে। মুস্তাফিজের শেষ ডেলিভারিটা নিঃসন্দেহে অসাধারণ ছিল, এবং ষষ্ঠ ওভারের খেলাটা ডট বল দিয়েই শেষ হল। 24-2 উইকেটে টোটাল রানটা টিম অস্ট্রেলিয়ার, যারা ওই 285 রানের লক্ষ্যে ব্যাট করছে। ষষ্ঠ ওভারের খেলা শেষ, তিনটা করে ওভার বল করেছেন মুস্তাফিজ, এবং মুস্তাফিজ এবং তাসকিন, যেহেতু তাসকিন গত ওভারে

0: দেখা যাক এবার স্পিড স্টার তিনি তার বোলিং এসে কতটা এই যে প্রত্যাশার চাহিদা পূরণ করে দিতে পারেন। আসবেন নাহিদ রানা প্রথমবারের মতো বোলিং এর পরিবর্তন মিরপুর থানা প্রান্ত থেকে, তার জন্য দুটো স্লিপ রাখা হয়েছে এবং সেই সাথে মিড অফ মিড অন শর্ট কাভার গালি অফ স্টাম্পের বেশ বাইরে প্রথম বলটা আম্পায়ার অ্যালেক্স অর্ফ তিনি ওয়াইডের সংকেত দিলেন, অতিরিক্ত আরো একটা রান অর্থাৎ এক্সট্রা তিনটা রান এখন পর্যন্ত যুক্ত হয়েছে ছয় ওভার সপ্তম ওভারের খেলা যেখানে শুরু হয়েছে এবং টোটাল রানটা 25-2 উইকেট হারিয়ে জস ইংলিশ 8 রান নিয়ে স্ট্রাইকে থাকবেন।
1: খুব একটা গতি জেনারেট করতে পারেননি, সেই সাথে অফের এতটা বাইরে বল করেছেন। ওয়াইড দিয়ে শুরু হলো নাহিদ রানার বোলিংটা, দ্বিতীয় বলটা করার জন্য ছুটছেন, ইনফ্যাক্ট এই ওভারের প্রথম লিগাল বল হবে। আবারও শর্ট আউটসাইড অফ পয়েন্টকে ফাঁকি দিয়ে যে কাট শটটা খেললেন জস ইংলিস, খানিকক্ষণ হাওয়ায় ভাসছিল ঠিকই, তবে পয়েন্টে সাইফ হাসানের নাগালের বাইরে দিয়ে শেষ পর্যন্ত বাউন্ডারির সীমানাও পেরিয়ে গেছে। আরো একটা চার অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনের কাছ থেকে, যতটা গতিতে বল আসছিল তার চেয়েও বেশি গতিতে বলটাকে কিন্তু বাউন্ডারির সীমানার বাইরে পাঠাতে সক্ষম হয়েছেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন। এবং এই বলটা অস্টাম্পের অনেক বাইরে ছিল, এই বলটা ছেড়ে দিলেও কিন্তু আরো একটা ওয়াইড হয়তো হতো। নাহিদ রানা শুরুর দিক থেকে তার লাইন লেন্থের নিয়ন্ত্রণটা ঠিক রাখতে পারছেন না, সেটা কিন্তু বলাই যায়। একটাই লিগাল বল করেছেন, সেখান থেকে চার হজম করতে হয়েছে। এই ওভার থেকে ইতিমধ্যে 5 রান এসে পড়েছে মাত্র একটা লিগাল বল থেকে। 29-2 উইকেট অস্ট্রেলিয়া, সপ্তম ওভারের খেলা চলছে, ওভারের পরে বলটা করলেন বাউন্সার ছিল, আপার কাটের মতো খেলার চেষ্টা করেছেন সেখানে জস ইংলিস, বলে ব্যাটে হয়নি এবং নাকি হয়েছে সেটাই আমরা বুঝতে চাইছি। 22 সূত্রে রান এসছে, ইয়েস বলে ব্যাটে হয়নি এবং উইকেট রক্ষক লিটন দাস পট জাম্প করে অন্তত হাত দিয়ে বলটা ঠেকাতে সক্ষম হয়েছেন, না হলে সেটাও পেছন দিয়ে চার হয়ে যেতে পারত। লুক অ্যাট দ্যাট বাউন্স, অসাধারণ বাউন্স। নাহিদ রানা তার উচ্চতার পুরোটাই ব্যবহার করার চেষ্টা করছেন, তবে 22 সূত্রে আরো একটা রান, এক্সট্রা রান বেশ কিছু চলে এসেছে, সব মিলে 4টা এক্সট্রাস এই ইনিংসে। অস্ট্রেলিয়া তাদের সংগ্রহ 32 উইকেটে, সপ্তম ওভারের তৃতীয় বল নিয়ে আসবেন নাহিদ রানা।
0: নিজেদের মাটিতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ, তারা প্রমাণ গত 4টা সিরিজ আর এই সিরিজটাও নিজেদের করে নিতে চাইবে। তবে এবারে লেগ স্ট্যাম্পের দিকের বলটা সেটা ঘুরিয়েছিলেন অলরেডি ওই ফাইন লেগের দিকে, উইকেট রক্ষক লিটন দাস তিনি দৌড়ে গিয়ে, যেহেতু বলের গতি ছিল না, ভাগ্যটা এই জায়গাটাই ভালো যে কারণে লিটন দাস বলটাকে খুব অনায়াসেই নিজের আয়ত্তে নিলেন, এই বল থেকে রান নেবার সুযোগ পাবেন না। কনলি তিনি ব্যাটিং এ রয়েছেন এই মুহূর্তে, বাঁহাতি ব্যাটার, বাঁহাতি ডানহাতির একটা কম্বিনেশন চলছে এই মুহূর্তে এবং এটা হলেই ওই ফিল্ডিং এর একটু রদ বদল করতে হয় সিঙ্গেল রান হলে। নাহিদ রানার পরের বলটা, এই বল থেকে রান নেবার সুযোগ পাবেন না, কাভারে শর্ট কাভারে ফিল্ডারটা ঠিকঠাক ভাবেই প্রোটেকশনে রয়েছেন। সপ্তম ওভারের খেলা চলছে, 32 উইকেটে অজিদের সংগ্রহ।
1: তো নাহিদ রানা এই ওভারেই 145 কিলোমিটার প্রতি ঘন্টায় টানা বল করছেন, গত দুটো বলই এই গতিতে করেছেন। এক্সপ্রেস পেস বলতে যা বোঝায় সেই পেসটাই খেলতে হচ্ছে অস্ট্রেলিয়ান ব্যাটারদের। দুটো স্লিপ, ব্যাকওয়ার্ড পয়েন্ট, ডিপ থার্ড কাভার এবং মিড অফ, এই হচ্ছে অফ সাইডে নাহিদ রানার জন্য ফিল্ড সেট আপ। আসছেন থানা প্রান্ত থেকে, ওভার দ্য উইকেটে নাহিদ রানা, কনলি প্রস্তুত, আবারও বডি চেক, বডি লাইন ডেলিভারি, ব্যাটে খেলতে পারেননি, থাই গার্ডে বলটা লেগেছে নাহিদ রানা, তিনি কিন্তু ব্যাটারদের আঘাত করতে জানেন, উইকেট না পেলেও ব্যাটাররা ছটফট করতে থাকেন নাহিদ রানা যখন বল করেন, তার গতির কাছে পেরে ওঠেন না অনেক সময়, সেটারই আরো একটা প্রমাণ আমরা দেখলাম। 6 ওভার 5 বলের খেলা হয়েছে, 32 উইকেট হারিয়ে শুরুর 2 ওভারেই 2টো উইকেট বাংলাদেশ তুলে নিতে সক্ষম হয়েছিল, একটা ভালো সুযোগও তারা তৈরি করেছিল কনলিকে আউট করার, তবে প্রথম স্লিপে তানজিদ তামিম মুস্তাফিজের ওই বলে যে খোঁচাটা মেরেছিলেন কনলি, সেই ক্যাচটা গ্র্যাব করতে পারেননি। ওভারের শেষ বলটা নিয়ে আসছেন নাহিদ রানা ওভার দ্য উইকেটে, এবারে আবারও বডি বরাবর ডেলিভারি ছিল বলে ব্যাটে, আবারও করতে পারেনি কনলি, 144.8 কিলোমিটার প্রতি ঘন্টায় সেভাবেই শেষ বলটা হল। 7 ওভার শেষ, ডমিনেট করছে বাংলাদেশ এই মুহূর্তে অস্ট্রেলিয়া 32 উইকেট হারিয়ে।

0: এবং বৃষ্টি যদি আসেও অন্তত 20 ওভার পরে বৃষ্টি আসবে এরকম প্রত্যাশাটা আমরা করি, কারণ 20 ওভার পরে আসলে ডিএলএস মেথডটা একটা রেজাল্ট দেবে, আর সেই রেজাল্ট যদি আসেই বর্তমানের যে অবস্থা সেই অবস্থা থেকে বাংলাদেশ একটা ভালো সুযোগ থাকবে। তবে এখনো আরো 13 ওভার বাকি রয়েছে, সেই গল্পটা আসলে সেই পথটা আসলে আরো নিজেদের করে নিতে হবে বাংলাদেশের। একাধিকবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, মেঘ কেটে গেছে, আবারও আকাশটা খানিকটা পরিষ্কার হয়েছে, এবং এই সময়েও আমরা তাই দেখতে পাচ্ছি যে একটু আগেও যতটা কালো হয়ে এসেছিল, ভারী হয়ে আসছিল মেঘটা, মেঘটা কিন্তু এখন আর ওই রকম ভারী নেই, খানিকটা পরিষ্কার হতে যাচ্ছে। আর এই মুহূর্তে মুস্তাফিজ মিডিয়া প্রান্ত থেকে প্রথম বলটা করলেন এবং ব্যাটে বলে হয়েছে, রান হবে না, শর্ট লেগ অঞ্চলে ফিল্ডার রয়েছে জশ ইংলিশ এই মুহূর্তে স্ট্রাইকে, এবং তাওহিদ হৃদয় ওই শর্ট লেগ অঞ্চলের দিকে ফিল্ডিংটা করছেন। দলীয় রান 32 উইকেট হারিয়ে টিম অস্ট্রেলিয়ার সংগ্রহ। অষ্টম ওভারের খেলা চলছে, যেখানে 285 রানের লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়ানরা। জশ ইংলিশ স্ট্রাইকে 12 রান নিয়ে খেলবেন মুস্তাফিজের ওভারের দ্বিতীয় বলটা। এবারে অবশ্য একজন স্লিপ রাখা হয়েছে এবং তাতে অফ স্টাম্পের উপরের বলটা ডিফেন্সিভ মুডেই খেলেছেন, এবং যেখানে পয়েন্টের দিকে ফিল্ডার রয়েছেন এবং সেখান থেকে রান নেবার সুযোগ নেই
1: মুস্তাফিজুর রহমান, যেহেতু বলটা এখনো নতুন, সুইং আদায় করার যে চেষ্টা, সিমটাকে যেভাবে ধরে বলটাকে যেভাবে রিলিজ করতে হয় বাতাসে বলটাকে সুইং করানোর জন্য, সেই ধরনের গ্রিপ নিয়েই বোলিংটা করছেন ডানহাতি জশ ইংলিশ, তিনি প্রস্তুত আছেন। মুস্তাফিজ কিন্তু এর আগে লাবুশানেকে একটা ফুলার লেন্থের ইনসুইঙ্গার দিয়ে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন। দেখা যাক, যাচ্ছেন ওভার দ্য উইকেটে পরের বল নিয়ে মুস্তাফিজুর রহমান। ওভার পিচ ডেলিভারি ছিল, আবারও সুইং এর খোঁজ, তবে সফট হ্যান্ডে ঠেলে দিয়েছেন ড্রাইভ করে বলটা জশ ইংলিশ ওই মিড অফ অঞ্চলটায়। এ বল থেকেও রানের কোন সুযোগ নেই, টানা 3টা ডট মুস্তাফিজের বোলিং এ 133, 130, 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। তৃতীয় বলটা ছিল একটা কাটার ডেলিভারি, একটা স্লোয়ার ডেলিভারি, 32 উইকেটে কারেন্ট রান রেট সেখানে খানিকটা উন্নতি হয়েছে, 4-এ আছে এই মুহূর্তে, তবে রিকোয়ার্ড রান রেটটা কিন্তু 6।
0: শেষ 5 ওভার বা শেষ 4 ওভারে নিজেদের ড্যামেজটা খানিকটা রিপেয়ার করবার চেষ্টা করছেন এই দুই ব্যাটার। এবারে ব্যাকফুটে একটু জায়গা তৈরি করে তারপরে একটা কাভারে খেলতে চাইলেন, শর্ট কাভারের অঞ্চলে ওই ফিল্ডারের কাছেই বলটা, এবং ওখানে রেখেই আবার একটা রানও নিয়ে নিলেন দ্রুততার সাথে। 31 রানে গিয়ে দাঁড়ালো অস্ট্রেলিয়ানদের টোটাল রানটা 2 উইকেট হারিয়ে, এবং রান রেটটা এই মুহূর্তে রান তোলার যে গড় 4 করে, এবং রিকোয়ার্ড রান রেটটা একটু আগেই পারভেজ বলছিল যে 6-এর উপরে। সুতরাং এই যে সমীকরণটা, মাঝের যে গ্যাপটা, এই গ্যাপটা আপনাকে আরো যতটা বাড়ানো যাবে ততটাই বাংলাদেশের জন্য নিঃসন্দেহে যে কোনো সময়ে, সেটা বৃষ্টি আসুক আর বৃষ্টি নাই আসুক, আপনার জন্য ফেভার করবে। মুস্তাফিজের পরের বলটা, এই বলটা ব্যাটে বলে একদম মি করবার চেষ্টা করেননি, যে কারণে আরো একটা ডট বল। অষ্টম ওভারের শেষ বলটা হবে 31-2 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ানদের সংগ্রহ।
1: দুই ব্যাটারই 13 করে রান করেছেন, কুপার কনলি 13, তিনি আছেন স্ট্রাইকে, জশ ইংলিশ 13, তিনি নন স্ট্রাইকিং এন্ডে। 29 রানের একটা পার্টনারশিপ দুজনের মধ্যে, 31-2 উইকেটে অস্ট্রেলিয়া, 285 টার্গেট, রিকোয়ার্ড রান রেট 6.02। মুস্তাফিজুর রহমান যাচ্ছেন অষ্টম ওভারের শেষ বলটা নিয়ে মিডিয়া প্রান্ত থেকে, শর্ট বল, লিটন এবার ধরতে পারবেন না, অতিরিক্ত বাউন্স করেছিল বলটা, আবারও ব্যাটেও লাগেনি, কিপারের গ্লাভস কেউ ফাঁকি দিয়ে বল লং স্টপ দিয়ে সীমানার বাইরে চলে গেছে, 22 উত্তরে আরো একটা 4, সেভাবেই ওভারটা শেষ হলো। অতিরিক্ত রান এসছে 8টি, অস্ট্রেলিয়ার রান 35, এই 35 রানের মধ্যে 8টা রান এসছে এই এক্সট্রাস থেকে। লিটন কুমার দাসের আসলে তেমন কিছু করারও ছিল না, তার নাগালের বাইরে দিয়েই আসলে বলটা বাউন্স করে চলে গেছে। আপনারা বাংলাদেশ বেতারের সঙ্গে যুক্ত রয়েছেন, অষ্টম ওভারের খেলাটা শেষ হয়েছে অস্ট্রেলিয়ার রান চেজে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। সরাসরি ধারাবিবরণীতে আমরা রয়েছি চারজন আপনাদের সঙ্গে, মিজানুর রহমান চঞ্চল, রেজওয়ান ফেরদৌস জিকো, মোয়াজ্জেম হোসেন পলাশ এবং আমি আহমেদ বিন পারভেজ, এবং প্রকৌশল তত্ত্বাবধানে আসিফ মোহাম্মদ। শব্দ নিয়ন্ত্রণে শামীম আহমেদ এবং খালেদা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকউদ্দিন আকন, প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। আমাদের সকলের পক্ষ থেকেই বাংলাদেশ বেতারের সকল শ্রোতাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং আশা করব আমরা যেভাবে একটা উৎসব মুখর অবস্থানে থেকে এই ম্যাচটা দেখছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কি হচ্ছে ঘটনা এই ম্যাচে, আপনারাও নিশ্চয়ই উপভোগ করছেন আমাদের সঙ্গে। এবং সময়ের পরিক্রমায় ম্যাচটা শেষ হলে হয়তো সবাই একসঙ্গে আমরা বিজয়ের হাসিটা হাসতে পারব। নতুন ওভার নাইদ রানা, তিনি রওনা দিচ্ছেন থানা প্রান্ত থেকে। ওভার দ্য উইকেটেই ব্যাটার জস ইংলিশ প্রস্তুত নাহিদ রানার জন্য একটা স্লিপ। এবারে ও কাট শটটা খেলেছেন, ব্যাকওয়ার্ড পয়েন্টকে ফাঁকি দিয়েছেন জস ইংলিশ, একটা চার পেয়ে যাবেন। খাটো লেন্থের বল ছিল অফ স্টাম্পের বাইরে, এবং জস ইংলিশ তিনি যে ওই পয়েন্ট অঞ্চলটায় বেশ শক্তিশালী সেটা কিন্তু দেখানো শুরু করেছেন। ইতিমধ্যে একাধিক বাউন্ডারি এই একই অঞ্চল দিয়ে বের করতে সক্ষম হয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। বিগত পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়া যখন গিয়েছিল তাদের মাটিতে, সেখানেও কিন্তু জস ইংলিশ খুবই ভালো খেলেছেন, দুটো ইনিংস খুব ভালো ছিল তার, 50+ নক ছিল। সুতরাং ইনফর্ম একজন ব্যাটার, তার উইকেটটা পাওয়া বাংলাদেশের জন্য অবশ্যই জরুরি হবে। এবং চোখের পলকে কিন্তু পার্টনারশিপটা 37 রানের হয়ে গেছে।
0: এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাচ্ছিলাম, 37 রানের একটা পার্টনারশিপ কিন্তু হয়েই গেছে। এবং সেখানে একটু পস্তাবেন তানজিদ তামিম, একটু বেশি পস্তাবেন তিনি যখন তার হাত ফসকে একটা ক্যাচ মিস হয়েছে। এবারেও অ্যাঙ্গুলার ব্যাটে খেলেছেন ওই থার্ড ম্যান অঞ্চলের দিকে, ডিপ থার্ড ম্যান অঞ্চলে মুস্তাফিজ বলটা হাতে জমালেন, উইকেট রক্ষকের কাছে পাঠালেন, তার মাঝে একটা রান, এবং সেটা ইংলিশের ব্যাট থেকে আসলো। 18 রানে পৌঁছে গেছেন জস ইংলিশ। অন্যদিকে কনলি 13 রান নিয়ে স্ট্রাইকে থাকবেন, তিনি মোকাবেলা করবেন নাহিদ রানার বল। এবং নাহিদ রানা জস ইংলিশের নয় বরং কনলির জন্য দুটা স্লিপ রেখেছেন, স্লিপ রেখে বল করছেন। একজন গালি অঞ্চলে রয়েছে, একজন রয়েছে শর্ট কাভারে, একজন মিড অফে, মিড অনে, এবং ওই শর্ট লেগ অঞ্চল, এই হচ্ছে ইনার সার্কেলের ভেতরের ফিল্ডিং পজিশনটা। এবারে কাভারে খেলেছেন, শর্ট কাভারের ফিল্ডারের কাছে বলটা, কোন রান পাওয়ার সুযোগ নেই এই বল থেকে। নবম ওভারের খেলা চলছে, 42 উইকেটে টোটাল রানটা অস্ট্রেলিয়ার, এবং সেখানে 38 রানের পার্টনারশিপ, 4.71 এই হচ্ছে রান তোলার গড়, আর রিকোয়ার্ড রান রেটটা 5.90, অলরেডি 6-এর নিচে চলে এসছে। পার্টনারশিপ বিল্ড আপ হলেই রান বের হবে, এবং ব্যাটাররা ধীরে ধীরে সেট হয়ে যাবে, সাহসী হবে এবং শর্টস খেলতে চাইবে। আর শর্টস খেলা মানেই অবশ্যই আপনার চারপাশ থেকে রান আসবে এবং ওই গড়টা কমে যাবে।
1: সেই বিষয়টা কিন্তু ঘটছে, এবং অস্ট্রেলিয়া আমরা এর আগেও দেখেছি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চগুলোতেও তারা বিপর্যয় থেকে কিন্তু বেরিয়ে এসেছে, বহুবার প্রতিপক্ষকে ফ্রাস্ট্রেট করেছে। নাহিদ রানা পরের বলটা করলেন, স্টাম্পের মধ্যে রাখলেন, ড্রাইভ খেলেছেন কনলি বোলার বরাবর, বলটা ধরেই নাহিদ রানা থ্রো করার একটা ভঙ্গিমা দেখালেন কনলিকে একটু ভরকে দেওয়ার চেষ্টা, এবং সেই জায়গা থেকে অবশ্য কোন রানের দেখা আসেনি। একটু এলোমেলো বোলিং করেছেন নাহিদ রানা, তার প্রথম 10টা বল যদি আমরা খেয়াল করে দেখি, ওয়াইড দিয়েছেন, অফের বাইরে বেশ জায়গা দিয়েছেন, শর্ট অফ লেন্থ বল করেছেন, এবং সে কারণেই তার ইকোনমিটাও খুব একটা ভালো নয়, 10টা রান খরচ করে ফেলেছেন ইতিমধ্যেই। তবে যেহেতু দুটো স্লিপ রেখেছেন অস্টাম্পের বাইরে, একটা চ্যানেল মেনটেন করে শুরু থেকে বল করতে থাকলে হয়তো একটা দুটো সুযোগ ইতিমধ্যে চলেও আসত। আসছেন নাহিদ রানা ওভারের পঞ্চম বলটা নিয়ে, নবম ওভারের পঞ্চম বল, রাউন্ড দ্য উইকেটে প্রস্তুত কনলি, ব্যাকফুটে গিয়ে বলের লাইনে আসলেন, তারপর একটা অন ড্রাইভ খেলার চেষ্টা করলেন, তবে শর্ট মিড উইকেটে ফিল্ডিং হয়েছে, বল থেকেও কোন রানের সুযোগ নেই। গুড কাম ব্যাক, প্রথম বলে 4, তারপর 1, তারপর টানা 3টা ডট অন্তত আদায় করতে সক্ষম হয়েছেন নাহিদ রানা।
0: একদমই গুড কাম ব্যাক, তবে সেই কাম ব্যাকটা আরো স্ট্রংলি হতে হবে উইকেটের মাধ্যমে, যেহেতু এর আগে দুটো পেসারই একটা একটা করে উইকেট নিয়েছে। এবং এই মিরপুরে সর্বশেষ 5 ম্যাচে যদি পেসারদের কথা বলি তাহলে 22.60 গড়ে 69টা উইকেট নিয়েছে, যেখানে স্পিনাররা 35.50 গড়ে 26 উইকেট নিয়েছে। সুতরাং পেসার হিসাবে নাহিদ রানা তিনি তার কারিশ্মাটা দেখাবেন, এটা সকল দর্শকরা কিন্তু প্রত্যাশায় রয়েছে। এবং ইতোমধ্যে আরো একটা বল হয়ে গেল ডট বল, নবম ওভারের খেলা শেষ, 42 উইকেটে হারিয়ে টিম অস্ট্রেলিয়ার সংগ্রহ যাদের লক্ষ্যমাত্রাটা 285, এবং এ পর্যন্ত তাসকিন 3 ওভার করেছেন, মুস্তাফিজ 4 ওভার করেছেন, দুজনই একটা করে উইকেট পেয়েছেন। নাহিদ রানা 2 ওভার করে 10 রান দিয়ে কোন উইকেটের দেখা পাননি, সময়ের সাথে সাথে গ্যালারিতে উল্লেখযোগ্য পরিমাণ দর্শকের সমাগম হয়েছে এবং আমরা সবগুলো গ্যালারিতেই দেখতে পাচ্ছি। শহীদ আবু সাইফ স্ট্যান্ড, ক্লাব হাউসগুলো কিংবা অন্যান্য যে গ্যালারিগুলো রয়েছে, নর্থ গ্যালারি, সাউথ গ্যালারি, ইস্টার্ন গ্যালারি, সবগুলোতেই কিন্তু বেশ দর্শক হয়েছে প্রথম ওডিআই, এবং সেটা উপভোগ করছে তারা।
1: উপভোগ্য একটা ম্যাচই হয়েছে এখনো পর্যন্ত। বাংলাদেশের যারা সমর্থক রয়েছেন তারা নিশ্চয়ই খুব করে এনজয় করেছেন ব্যাপারটা। বাংলাদেশ টসে হেরে আগে ব্যাট করতে নেমেছিল এবং বৈরি কন্ডিশন বলা যায়, ওভারকাস্ট কন্ডিশনে ব্যাটিংটা শুরু করে বাংলাদেশ। শুরুতেই উইকেট হারায় সাইফ হাসানের, কিন্তু তারপর 50 পেয়েছেন নাজমুল শান্ত, 50 পেয়েছিলেন তানজিদ তামিম, পরবর্তীতে একটা দুর্দান্ত 86 রানের অপরাজিত নক খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সব মিলিয়ে 284 রান, ভালো একটা স্টার্ট। বোলিং এ আরো একটা চেঞ্জ, মুস্তাফিজুর রহমান, 4 ওভারের স্পেলটা শেষ হয়েছে তার। দশম ওভারে মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ দলের ক্যাপ্টেন, ডানাতি অফ স্পিনার, তিনি চলে এসেছেন বোলিং এ। জস ইংলিশের বিরুদ্ধে বোলিং করছেন, প্রথম বলটা স্টাম্পের মধ্যে রেখেছিলেন, ব্যাকফুটে গিয়ে অন ড্রাইভ করার চেষ্টা করলেন, তবে মিড উইকেটে ফিল্ডিং হয়েছে, রানের দেখা নেই। মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় বলটাও করলেন অফ স্টাম্পের বাইরে, টার্ন নেই, এক্সট্রা বাউন্সে পরাস্ত হয়েছেন ইংলিশ, কাট করতে চেয়েছিলেন, বলে ব্যাটে কোন সংযোগ ঘটেনি। ওভারের তৃতীয় বল মেহেদী মিরাজের কাছ থেকে ওভার দ্য উইকেটেই আবারও সোজাসুজি একটা ডেলিভারি ছিল, ব্যাকফুটে গিয়ে এবার ইংলিশ ক্যাপটা পেয়েছেন অন সাইডে, তবে ডিপ মিড উইকেট থেকে ফিল্ডার যতক্ষণে দৌড়ে আসবেন ততক্ষণে ব্যাটাররাও একবারের জন্য জায়গার পরিবর্তন করে নিয়েছেন। ইংলিশের ব্যাট থেকে আসলো আরও একটি রান, 19 রানে পৌঁছে গেছেন 24 বল থেকে। কনলি 13 রানে অপরাজিত, তিনি স্ট্রাইক নেবেন মেহেদী হাসান মিরাজের বিরুদ্ধে।
0: তবে ভাববার বিষয়, অস্ট্রেলিয়া একটা শক্তিশালী দল, শুধু তাই নয়, তারা মানসিকভাবে শক্তিশালী এবং যথেষ্ট অভিজ্ঞ একটা দল। কিভাবে এগিয়ে যেতে হবে একটা একটা একটা ড্যামেজের পর, এই উইকেটের পতনের পর কিভাবে নিজেদেরকে আবারও নতুন করে এগিয়ে নিতে হবে খুব ভালোভাবে জানেন। আপনার মনে থাকবার কথা আফগানিস্তানের বিপক্ষে কি অসাধারণ ম্যাচ ছিল, আফগানিস্তান ধরেই নিয়েছিল তারা জিততে যাচ্ছে, সেই জায়গায় ম্যাক্সওয়েল একাই 200+ রানের ইনিংস খেলে ম্যাচটাকে বের করে নিয়েছিল ওই জায়গা থেকে। সুতরাং এই দলটার দুটো উইকেট পড়া মানেই, এই যে আর্লি স্টেজে দুটো উইকেট পড়া মানেই আসলে সব শেষ হয়ে যাওয়া নয়, বরং এই মুহূর্তে এই বলটা থেকে দুটো রান দিতে সক্ষম হয়েছে ওই কনলি, 15 রানে পৌঁছে গেছেন তিনি। জস ইংলিশ 19 রান নিয়ে নন স্ট্রাইকে, এবং দুটো রান মূলত ফিল্ডারের খানিকটা ফাম্বল হয়েছিল, যেখানে মুস্তাফিজ ফিল্ডার ছিলেন, যে কারণে এক্সট্রা একটা রান তৈরি হয়েছে। মেহেদী মিরাজ বোলিং করছেন, স্পিন অ্যাটাকটা আনা হয়েছে অফ ব্রেক দিয়ে, তবে তানভীর কিন্তু রয়েছেন, তাকেও হয়তো একটু পরে দেখা যেতে পারে এবং দেখা যাবে, এটাই স্বাভাবিক, তাকে আনাই হয়েছে একাদশে সেই জন্য। তবে দশম ওভারের পঞ্চম বলটা করবেন মেহেদী মিরাজ, পাওয়ার প্লেয়ার, আর দুটো বল প্রথম পাওয়ার প্লে, এবারে তুলে মেরেছেন হাওয়াইয়া শট এবং দূরত্ব পেয়েছেন লন অঞ্চলের উপর দিয়ে, একটা ছয়ের মার যেটা কনলির ব্যাট থেকে আসলো, প্রথম চারটাও এসছিল তার হাত ধরেই, এই ছয়ের মারটাও আসলো তার হাত ধরেই। সুতরাং কনলি নিজেকে অনেকটাই মেলে ধরেছেন।
1: সহজ ছিল না এই শটটা খেলা, একটুখানি শর্ট, বলের পিচেও আসতে পারেননি, তারপরও তিনি কোন একভাবে, আমি জানি না, সুইপ খেললেন, দেখে মনে হলো যে মিস টাইমড হয়েছে, তারপরও লঙ্গনের অনেক উপর দিয়ে কিন্তু চলে গেছে। ওরে পরের বলটা এবারে ব্যাকফুটে গিয়ে কাভারের দিকে ঠেলেছেন, মিড অফ বা লং অফ থেকে অনেক দূর ডান দিকে দৌড়ে যাবেন মুস্তাফিজুর রহমান, আরো দুটো রান, খরুচে একটা ওভার, 11 রানের একটা ওভার সম্পন্ন করলেন মেহেদী হাসান মিরাজ, এবং দলীয় 50 পূর্ণ হয়েছে অস্ট্রেলিয়ার। ফাইট ব্যাক করছে টিম অস্ট্রেলিয়া, 10 ওভার শেষে তাদের সংগ্রহ 51 উইকেটে, টার্গেট 285। খেলার এই অবস্থায় ধারাভাষ্যে পরিবর্তন হবে, যুক্ত হচ্ছেন মোহাম্মদ রেজওয়ান ফেরদৌস জিকো।
2: ধন্যবাদ আহমেদ বিন পারভেজ এবং একই সাথে ওয়াজেম হোসেন পলাশ। ফ্লাড লাইট চালিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই ঢাকার এই বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। নতুন ওভারের খেলা শুরু হবে, বোলিং এ এসছেন নাহিদ রানা। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া দলের অর্ধশত রান পূর্ণ হয়ে গেছে, 51 উইকেটে অস্ট্রেলিয়া দলের আপাতত সংগ্রহ। দশম ওভারের খেলা শেষে 11 ওভারের খেলা শুরু হবে। নাহিদ রানা সারা প্রান্ত থেকে একটি স্লিপ নিয়ে তিনি বোলিং করবেন, আসছেন তিনি বোলিং করার জন্য, চমৎকার রানা ফোর ওয়ান। উইকেট, বল করলেন এবারে আউটের সম্ভাবনা গোল। বাংলাদেশ অন ফায়ার, দর্শকদের গর্জন পুরো স্টেডিয়াম জুড়ে। বাংলাদেশ বেতারের মাধ্যমে আপনারা শুনতে পেলেন নাহিদ রানা, যখন তার শুরুটা হয় তখন কিন্তু আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগে বা বিপিএল এ বাংলাদেশ বেতারের ভাষ্য দিয়েছিলাম, তখন তার ডেবু হয় এবং তখনই জানিয়ে দিয়েছিলাম যে তার মধ্যে পোটেনশিয়ালিটি রয়েছে, যদি তিনি কাজের কাজটি করেন তাহলে বাংলাদেশ জাতীয় দলে তিনি সুযোগ পাবেন এবং অনেকদিন সার্ভিস দিবেন। তার প্রতিদান দিচ্ছেন নাহিদ রানা, 25 বল থেকে 19 রান করে। অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন ইজ গন, জস ইংলিশ তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন, পুরো স্টেডিয়াম এখন আনন্দিত। তবে এখনো কিন্তু বলবো মাইটি অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিলে কোনোভাবেই চলবে না, আরো দু চারটি উইকেট নিলে বাংলাদেশ অন্তত পক্ষে জয়ের স্বপ্ন দেখবে আজকের বাতে। অ্যালেক্স কেরি তিনি এসেছেন 80 ইনিংসে 2283 রান, এভারেজ 34 এবং 13টি অর্ধশত, একটি শত রান রয়েছে তার। এই অবস্থানে বাংলাদেশ, তাদের সংগ্রহ ছিল 64 রানে এক উইকেট এবং অস্ট্রেলিয়ার সংগ্রহ 10.1 ওভারে 51 রানে 3 উইকেট, অর্থাৎ বাংলাদেশের তুলনায় অস্ট্রেলিয়া অনেকটাই পিছিয়ে, যার ফলে বাংলাদেশের বোলারদের আরও অ্যাটাক দরকার, কুইক অ্যাটাক দরকার বলবো। দুটি স্লিপ, ব্যাকওয়ার্ড পয়েন্ট, শর্ট এক্সট্রা কভার, মিড অফ, মিড অন, শর্ট মিড উইকেট, ডিপ থার্ড ম্যানে একজন রয়েছে এবং ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে একজন আসছেন বোলিং করার জন্য নাহিদ রানা, বর্তমান বিশ্ব ক্রিকেটে গতি সম্পূর্ণ একজন বোলারের নাম। আসছেন তিনি থানা প্রান্ত থেকে, চমৎকার রান আপ নিয়ে তিনি বোলিং করবেন। আসছেন তিনি কেরের বিরুদ্ধে বোলিং করার জন্য, বল করলেন এবারে ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন, ব্যাটার হলেন অ্যালেক্স কেরি। এটি অবশ্য ডট বল, আসলে নতুন ব্যাটার ইসছে, তাকে একটু আউটসাইড অফে খেলাতে হবে, কারণ নিউ সুইঙ্গার দিয়ে কোন লাভ নেই। এখন বিশ্ব ক্রিকেটে যারা ভালো ব্যাটিং করে থাকেন তারা ভালো করেই জানেন ইনসুইং ডেলিভারিকে কিভাবে ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেলতে হয়। তো একটু আউটসাইড অফে যদি বল করা যায়, নতুন ব্যাটার একটু খোঁচা মারতে চাইলে স্লিপে যাবে। আসছেন বোলিং করতে নাহিদ রানা, চমৎকার রান আপ নিয়ে থানা প্রান্ত থেকে বল করলেন আউটসাইড এজের সম্ভাবনা, এক্সেলেন্ট ডেলিভারি ফ্রম নাহিদ রানা। একটু আগেই বললাম নিউ ব্যাটার ইন, যার ফলে আউটসাইড অফে বলটা নতুন রয়েছে, সুইং কিন্তু হবে এবং ঠিক একই জায়গায় বল করলেন, আর একটু হলেই কিন্তু বলবো উইকেট ফাঁদে চলে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর ব্যাটের সঙ্গে সংযোগ ঘটেনি, কারণ নাহিদ রানার বলে যথেষ্ট গতি রয়েছে, গতি ব্যবহার করে যদি একটু সুইং করাতে পারেন। নতুন বল, নতুন বলে আউটসাইড এজ হয়, স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারদের সচেতন থাকতে হবে। আসছেন বোলিং করতে এবারে ইনসুইঙ্গার, ফরওয়ার্ড ডিফেন্সিভ মোডে খেললেন, ব্যাটার হলেন অ্যালেক্স কেরি, এটি অবশ্য ডট বল। 51-3 উইকেটে অস্ট্রেলিয়া দলের আপাতত সংগ্রহ, এখনো জয়ের জন্য অনেক রান করতে হবে অস্ট্রেলিয়ার এবং বাংলাদেশ। তারা প্রথমে ব্যাটিং করে 284 রান করেছিল নির্ধারিত 50 ওভার থেকে এবং নাহিদ রানা তিনি ভালো মানের একজন বোলার বাংলাদেশের, আরো দায়িত্বশীল বোলিং করতে পারলেই কিন্তু অস্ট্রেলিয়ার উইকেটের পতন ঘটানো সম্ভব। আসছেন তিনি বোলিং করার জন্য থানা প্রান্ত থেকে, বল করলেন এবারে লেগ স্টাম্পের উপরে কবজির মোচরে ঘোরালেন, মোস্তাফিজ ফিল্ডিং করলেন, একটি রানে সে আরো একটি রান বাড়ল, নাহিদ রানার দল থেকে আরো একটি রানে সে এবং টু ব্যাটার কুপার এবং অ্যালেক্স কেরি তারা চাইবেন যে ইনিংসটাকে অনেকটা লম্বা করতে, কারণ আমরা জানি যে ধরনের ক্রিকেট তারা খেলে থাকেন, তারা কিন্তু জানেন কখন পার্টনারশিপ বিল্ড আপ করতে হয়।
3: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের চলতি ধারা বিবরণী। খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার শোনানো হচ্ছে মিডিয়ামওয়ে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জি, এবং এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জি, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন আসরের নামাজের আজান ও দোয়া। আজানের পরপরই আমরা আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাব খেলার চলতি ধারা বিবরণী শুনতে।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: বাংলাদেশ বেতার আপনাদের জন্য আজকের খেলার ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করছে। অনেক দর্শক এসছেন, দর্শকদের কমতি নেই ঢাকার এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তাদের জন্য আজকের ওয়েদার কিন্তু চমৎকার, হালকা বাতাস, আকাশে মেঘ, স্বস্তিদায়ক, কারণ গরম হলে প্রচন্ড গরমে খেলা দেখাও কিন্তু কঠিন ব্যাপার। আসছেন বোলিং করতে, নতুন ওভারের প্রথম বল করবেন নাহিদ রানা, থানা প্রান্ত থেকে বল করলেন লেগ স্টাম্পের বারে, আম্পায়ার ওয়াইডের সংকেত প্রদান করলেন। আম্পায়ার হলেন এক্ষেত্রে অ্যালেক্স ওফ এবং আর অপর আম্পায়ার হলেন কাজী সোয়াল, টিভি আম্পায়ার হাউসান রাজা বাচেফি হলেন প্রকাশ ভাট। আসছেন বোলিং করার জন্য বোলার নাহিদ রানা, কুপারের সংগ্রহ 23, অ্যালেক্স কেরি তার সংগ্রহ 2, কারেন্ট রান রেট 4.50, জিকর রান রেট 6.08 এবং ডিএল পার মেথডে অস্ট্রেলিয়ার এবোর্ডে 107 রান থাকতে হতো। বলতে না বলতেই গ্লান্স করে দিলেন, চলে গেল ফান লেগ দিয়ে বল সীমানার বাইরে, ওয়েলকাম বাউন্ডারি অস্ট্রেলিয়া দলের জন্য, যার ব্যাট থেকে এলো অ্যালেক্স কেরি তার সংগ্রহ 6, 7 বল থেকে তার সংগ্রহ 6, লেগ স্টাম্পের উপরের বল আস্তে করে তিনি ক্লান্স করলেন। ভালো ব্যাটিং অ্যালেক্স কেরির কাছ থেকে, আকাশে প্রচন্ড মেঘ, বাতাস বইছে, যে কোনো সময় কিন্তু বৃষ্টি হলেও হতে পারে এবং বৃষ্টি হলে কিন্তু খেলার মোমেন্টাম পাল্টে গেলেও যেতে পারে, কারণ ডিএল পার মেথডে 107 মুহূর্ত অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল, অবস্থান করা উচিত ছিল, তবে 20 ওভার যাওয়ার পরে কিন্তু সেই ক্যালকুলেশনগুলো হবে। আসছেন বোলিং করতে বোলার, এবারে ড্রাইভ করলেন স্কোয়াড ড্রাইভ, কিপারে ফিল্ডার, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন একটি রান এসছে। মিজানুর রহমান চঞ্চল আপনাকেও স্বাগত জানাচ্ছি, বাংলাদেশ ভালো বোলিং করছে।
3: অবশ্যই জিকো, এবং অস্ট্রেলিয়াকে চেপে ধরতে সক্ষম হয়েছে বাংলাদেশ দলের বোলাররা। 59 উইকেট হারিয়ে নাহিদ রানার যে গতি, প্রচন্ড গতিতে বল করছেন তিনি, এবং অস্ট্রেলিয়ার দুই ব্যাটার তারা কিন্তু কিছুটা হলেও বিব্রত এই মুহূর্তে। দেখা যাক, নাহিদ রানা এর আগের ওভার উইকেট পেয়েছেন, দৌড় শুরু করলেন স্ট্রেট রান আপ মিরপুর বা থানা প্রান্ত থেকে স্ট্যাম্পের মধ্যে, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে বাধ্য করলেন ব্যাটার কুপার কোনলিকে। 23 রানে অপরাজিত অ্যালেক্স ক্যারি উইকেট কিপার ব্যাটার, যদিও জস ইংলিশ বর্তমানে উইকেট কিপিং করছেন, অ্যালেক্স ক্যারি তিনি নন স্ট্রাইক এন্ডে রয়েছেন 7 রানে। দলীয় টোটাল 59 উইকেট হারিয়ে নাহিদ রানা 3.3 ওভার বল করে 17 রানে পেয়েছেন একটি উইকেট।
2: নাহিদ রানার আরো 2-3 উইকেটের প্রয়োজন, কারণ আমরা জানি তিনি প্রতিনিয়তই এই মোমেন্টে বা বিগত সিরিজগুলোতে 5 উইকেট পেয়েছেন। বলতে না বলতেই হার্ট স্মাশ করলেন মুহূর্তের মধ্যে, বুলেট গতিতে বল সীমানার পায়ে, আরো 4 রান বাড়ল কুপারের ব্যাট থেকে, কুপারের সংগ্রহ 27, তিনি স্ট্রাইক এন্ডে রয়েছেন। দর্শকরা এসছেন বাংলাদেশের জয় দেখার জন্য চঞ্চল, তবে এ ধরনের বাজেট ডেলিভারি দিলে সেগুলো কিন্তু মাঠের বাইরে পাঠাবেন, বাউন্ডারি বাইরে পাঠাবেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা, সেই জায়গায় অবশ্যই করে সতর্কতা অবলম্বন করতে হবে নাহিদ রানাকে।
3: প্রস্তুত নাহিদরানা একটি স্লিপ রাখা হয়েছে। ওদিকে প্রস্তুত ব্যাটার কুপার কনলি সদ্য সমাপ্ত আইপিএল এ তিনি খেলেছেন এবং ভালো ব্যাটিং করেছেন, আক্রমণাত্মক ব্যাটিং। যাচ্ছেন নাহিদ, বল করলেন, এবার আস্টাম্পের উপরে ড্রাইভ করলেন, ক্যাভার ড্রাইভ, কিন্তু চমৎকার ফিল্ডিং হয়েছে কাভার অঞ্চলে, স্ট্রেট টু দ্য ফিল্ডার, রান হল না। রান সংখ্যা যেখানে ছিল সেখানে রয়েছে 63 উইকেট হারিয়ে। চলছে 13তম ওভারে খেলা, আপনারা শুনছেন আমাদেরকে বাংলাদেশ বেতারের মাধ্যমে।
2: চঞ্চল, আজকের কন্ডিশন কিন্তু অনেকটা ইংলিশ কন্ডিশন হয়ে গেছে। আমরা জানি ইংল্যান্ডের এ ধরনের বাতাস বয়, ঠান্ডা বাতাস, সঙ্গে গ্লুমি ওয়েদার থাকে, আকাশে মেঘ থাকলে আবার বলটা একটু বেশি সুইং করে, আপনি ভালো করেই জানেন। সে ধরনের একটা ওয়েদার ঢাকার এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, এসব মিলিয়ে ভালোই লাগছে। আর একটি বল বলতে না বলতে জেন্টাল পুশ করলেন, ডাইভিং অ্যাকশনে ফিল্ডিং করলেন, ফিল্ডার হলেন এক্ষেত্রে তাওহিদ হৃদয়, ভালো মানের একজন ফিল্ডার বাংলাদেশ দলের। ডট বলের মধ্য দিয়ে 13তম ওভারের খেলা শেষ, 63 উইকেটে স্বাগতিক বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশ তারা চেষ্টা করবে 63 উইকেটে অস্ট্রেলিয়ার আপাতত সংগ্রহ। বাংলাদেশের যে বুদ্ধিমত্তা, সেই বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বোলারদের অবশ্যই করে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। আপনারা জানেন 284 করতে সমর্থ হয় বাংলাদেশ, সেই জায়গায় অস্ট্রেলিয়া, তারা কিন্তু চেষ্টা করছে। তবে তাদের 3টি উইকেট চলে গেছে, আরো 2-3টি উইকেট যদি তুলে নিতে পারে বাংলাদেশের বোলাররা, এবং অস্ট্রেলিয়া যেহেতু তারা ভালো ব্যাটিং করতে জানে, সো তাদের পার্টনারশিপকে যত দ্রুততার সাথে আউট করা যায় সেটি কিন্তু বাংলাদেশের বোলারদের জন্য হবে মঙ্গলজনক। চঞ্চল,
3: অবশ্যই তাই। নতুন ওভারে আর একটি বল, এবার ইলেক স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়ে তৎপরতার সাথে একটি এবং ঝুঁকিপূর্ণ হলেও 2টি রান কিন্তু কমপ্লিট করলেন। দারুণ রানিং বিটুইন দ্য উইকেট দুই ব্যাটারের মধ্যে, আরো একটি পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা। 14 রান ইতিমধ্যে এই পার্টনারশিপ হয়ে গেছে 63 উইকেট হারিয়ে। উইকেটের পতন ঘটাতে হবে, উইকেটের পতন ঘটাতে হবে,
2: এবং যতটা সম্ভব বাংলাদেশ তারা চেষ্টা করবে যাতে করে আরো 2-3টি উইকেট এর পতন ঘটিয়ে ম্যাচে যত দ্রুততার সাথে কাম ব্যাক করা যায়। এখন কিন্তু বাংলাদেশ একটা পর্যায়ে রয়েছে, তবে এই দু ব্যাটারের পার্টনারশিপ কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। বলতে না বলতে স্ট্রেট ড্রাইভ করলেন বহুর্তের মধ্যে বল সীমানার পারে, 4 রান, আরো 4টি রান বাড়ল, আরো 4টি রান অ্যালেক্স কেরির ব্যাট থেকে। চঞ্চল, আপনি ভালো করেই জানেন অ্যালেক্স কেরির পজিশনে একসময় স্টিভ স্মিথ খেলতেন, খুব ভালো ব্যাটিং করতেন তিনি। সো অস্ট্রেলিয়ানরা তারা জানে কোন জায়গায় কোন সিচুয়েশনে কি করলে, কোন ধরনের ব্যাটিং করলে অপোনেন্টকে ডমিনেট করা যায়, এবং অপোনেন্টকে ডমিনেট করতে পারলে তখন কিন্তু আবার অনেকটা বলবো তাদের যোগ্যতা তারা প্রমাণ করতে পারে। আরো একটি বল অন ড্রাইভ করলেন সীমানার পারে, ব্যাক টু ব্যাক 4-এর বার অ্যালেক্স কেরির ব্যাট থেকে। ডমিনেট করতে চাইলেন এবং তিনি কিন্তু সাধ্যমতো চেষ্টা করছেন, এটি ভালো দিক অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য। তবে বাংলাদেশের বোলারদেরও নিয়ন্ত্রিত বোলিং করে উইকেটের পতন ঘটাতে হবে। চঞ্চল,
3: অবশ্যই জিকো বোলিং এর তার স্কিল, ইতিমধ্যে উইকেট পেয়েছেন তিনি একটি, তবে এই জুটির পতন ঘটাতে হবে। অ্যালেক্স কেরি যেভাবে খেলছেন একেবারে আস্থার সাথে ব্যাটিং করছেন তিনি, 11 বল থেকে 17 রানে অপরাজিত। এবার অফ স্ট্যাম্পের উপরে গুডলিং ডেলিভারি, রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং হল, এই বল থেকে অবশ্য রান পেলেন না। কারেন্ট রান রেট কিন্তু বেড়ে গেছে 5.34, রিকোয়ার্ড রান রেট 5.83, দলীয় রান 73 উইকেট হারিয়ে। এই পার্টনারশিপের পতন ঘটাতে হবে এবং সে চেষ্টা কিন্তু করছেন তাসকিন আহমেদ।
2: তাসকিন ভালো মানের বোলার বাংলাদেশ দলের, ঢাকা এক্সপ্রেস। আজকের শুরুটা তার ভালো হয়েছে, প্রথম বলেই তিনি উইকেট পেয়েছেন, তবে এখন তার আরো 2-4টি উইকেট তুলে নেওয়ার পালা। যদি আরো 2-4টি উইকেট তিনি তুলে নিতে পারেন তাহলে বাংলাদেশকে জয়ের পথেই তিনি কিন্তু রাখবেন। বলতে না বলতে এই লেগ স্টাম্পের উপরে অন ড্রাইভ 1টি রান এসছে, আরো একটি রান বাড়ল। এক্ষেত্রে ক্যারির ব্যাট থেকে এখন খেলবেন কুপার, দুজনই কিন্তু ভালো ব্যাটিং করছেন এবং পার্টনারশিপ কিন্তু ইতিমধ্যেই তাদের 23 রান হয়ে গেছে। এবং বাংলাদেশ তারা চেষ্টা করবে আরো উইকেটের পতন ঘটাতে, তবে শুধু চেষ্টা করলেই যে হবে সেটি কিন্তু নয়, সঙ্গে সঙ্গে যেন সিঙ্গলস এবং ডাবলস গুলো না হয় সেদিকেও বাংলাদেশের বোলারদের খেয়াল রাখতে হবে, ফিল্ডারদের খেয়াল রাখতে হবে। বলতে না বলতেই আরো একটি বল, এটি অবশ্য টট বল। টট বলের মধ্য দিয়ে 14তম ওভারের খেলা শেষ, 74-3 উইকেটে অস্ট্রেলিয়া দলের আপাতত সংগ্রহ।
3: 14 ওভারে 74-3 উইকেট হারিয়ে ইতিমধ্যে 4 বোলার ব্যবহার করেছেন ক্যাপ্টেন তাসকিন, মুস্তাফিজ, নাহিদ এবং মেরাজ নিজে। এর বাইরে এখনো দুটি অপশন তার হাতে রয়েছে, একটি হল মোসাদ্দেক হোসেন সৈকত, অন্যতম ভালো একজন অলরাউন্ডার, এবং তানভীর। এ দুজন বোলারকে ট্রাই করবেন নিশ্চয় করে, এবং সেই পরামর্শ এই মুহূর্তে করছেন সবাই এক জায়গায় হয়ে যে এই জুটির কিভাবে পতন ঘটাতে হবে। এবং কুপার কোনলি এবং তার সাথে রয়েছেন অ্যালেক্স ক্যারি, বিশেষ করে অ্যালেক্স ক্যারি যেভাবে শুরুটা করেছেন আস্থার সাথে, একেবারে উইকেটের চারিদিকে শর্টস খেলার চেষ্টা করছেন। হোম অফ ক্রিকেট মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দীর্ঘ 15 পর দ্বিপাক্ষিক সিরিজ খেলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই 15 মধ্যে 4 ম্যাচ খেলেছে এবং 4 হল আইসিসির ইভেন্ট, 3 বিশ্বকাপ এবং 1 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রত্যেকটি ম্যাচেই বাংলাদেশ পরাজিত হয়। আমরা আশা করব সেই পরাজয়ের বৃত্ত থেকে বের হয়ে বাংলাদেশ সাফল্যে উদ্ভাসিত হবে আজকের এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে। পানি পানের বিরতি চলছে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী মাসেই আবার 2 টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ, সেটি অস্ট্রেলিয়ার মাটিতে। সেটিও বাংলাদেশের জন্য অনেক বড় পরীক্ষা, কারণ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জেতা কঠিন। যদিও বাংলাদেশ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান তাদের মাটিতে গিয়ে টেস্ট জিতেছে, এবার অস্ট্রেলিয়ার যে মিশন বাংলাদেশের অস্ট্রেলিয়ার মাটিতে সেটি কি করতে পারে আমরা দেখব অবশ্যই। শুরুটা করেছিলেন দারুণ ভাবে, আনপ্লেয়েবল ডেলিভারিতে বোল্ড হয়ে যান তাসকিনের প্রথম বলেই, ওখানে ম্যাচ শর্ট। এরপর লেগ বিফোরের ফাঁদে কাটা পড়েছেন মানস লাভূষণ, পরবর্তীতে আরো 1 উইকেটের পতন, মোট 3 উইকেট 74 রানে। ঠিক এই সময়ে বাংলাদেশের রান কিন্তু আরো বেশি ছিল, 97-1 উইকেটে বেশ এগিয়ে ছিল বাংলাদেশ দল। 216 বল থেকে করতে হবে 211 রান, রিকোয়ার্ড রান রেট 5.86।
2: চঞ্চল, আপনি স্মৃতিচারণ করলেন, আমারও মনে পড়ে গেল সেই সিরিজে বাংলাদেশ বেতারে এই স্টেডিয়াম থেকে ধারাভাষ্য দিয়েছিলাম, যার ফলে তারপর অনেক দিন কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশ কোন সফর করেনি। তারপর কিন্তু সফর করেছিল টেস্ট খেলায়, এবং টেস্ট খেলায় আবার বাংলাদেশ অস্ট্রেলিয়াকে পরাজিত করতে সমর্থ হয়েছিল। বাংলাদেশ তখনই কিন্তু প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে জয়লাভ করে, এবং সব মিলিয়েই কিন্তু বাংলাদেশের ক্রিকেট গ্রিনস ব্রেকের পর আমি বলব যে নাহিদ রানার এনটাকে পরিবর্তন করা, কারণ তিনি থানা প্রান্ত থেকে এসে বোলিং করছিলেন, তাকে মিডিয়া প্রান্তে নিয়ে এসে বোলিং করানো দরকার। এবং পাশাপাশি স্পিন অ্যাটাক যে রয়েছে তানভীর ইসলাম, তাকে দিয়েও কিন্তু বোলিং করানোর প্রয়োজন রয়েছে, কারণ মেহেদী হাসান মিরাজ এই এন্ড থেকে তিনি কিন্তু সাফল্য খুব একটা পাচ্ছেন না, যার ফলে তার অপর বোলার যারা রয়েছে তাদের উপরও কিন্তু তার আস্থা রাখতে হবে। একদিক থেকে ফাস্ট সেলে কুইক বোলার বা ফাস্ট বোলারদের ব্যবহার করা, অন্যদিক থেকে যদি স্পিন অ্যাটাক হয় সেটি হবে তার দলের জন্য মঙ্গলজনক, বা তিনি নিজেও কিন্তু এন চেঞ্জ করে বোলিং করতে পারেন। এবং আমার দেখে তাই মনে হচ্ছে যে তিনি এন চেঞ্জ করে, অর্থাৎ তিনি আগে থানা প্রান্ত থেকে যে বোলিং করার প্রবণতা দেখিয়েছিলেন সেটি করেননি, না করে তিনি মিডিয়া প্রান্তে এসেছিলেন, এখন কিন্তু মিডিয়া প্রান্তের এন্ড চেঞ্জ করে তিনি আবার থানা প্রান্তে চলে গিয়েছেন নতুন ওভারের বল করার জন্য। 74 উইকেট অস্ট্রেলিয়া 14তম ওভারের খেলা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে, 15তম ওভারের খেলা শুরু হবে। আসছেন বোলিং করার জন্য, বোলার হলেন বাংলাদেশ ক্যাপ্টেন বদি হাসান বিরাট। বল করলেন ফ্লাইটের ডেলিভারি, ফরওয়ার্ড ডিফেন্সে বুড়ে খেললেন। ব্যাটার হলেন এক্ষেত্রে অ্যালেক্স কেরি, 4 জার্সি নিয়ে খেলছেন, একটি স্লিপ নিয়ে বোলিং করছেন বাংলাদেশের অধিনায়ক। আসছেন তিনি বোলিং করার জন্য থানা প্রান্ত থেকে, চমৎকার রান আপ নিয়ে ওভার দ্য উইকেট তিনি বোলিং করছেন অ্যালেক্স কেরির বিরুদ্ধে। এবারে ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করলেন ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ফিল্ডার, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এটি অবশ্য ডট বল। ফিল্ডার হলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ তারা চেষ্টা করছে আরো উইকেটের পতন ঘটাতে, তবে এখনো পর্যন্ত কিন্তু খুব একটা যে পরবর্তীতে 3 উইকেট যাওয়ার পর সাফল্য দেখেছে বাংলাদেশের বোলাররা সেটি কিন্তু নয়। সেই 3 উইকেট যাওয়ার পর এই 2 ব্যাটার কিন্তু দারুণভাবে পার্টনারশিপ করে যাচ্ছেন। ইতিমধ্যেই 23 পার্টনারশিপ তাদের, রিভার্স সুইপ 1 রান, সে আরো 1 রান বাড়ল।
3: চলছে এই মুহূর্তে 15তম ওভারের খেলা, দলীয় টোটাল 75, 3 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া। দুজন ব্যাটার এই মুহূর্তে সেট হয়ে গেছেন, কুপার কোনলি এবং অ্যালেক্স ক্যারি। অ্যালেক্স ক্যারি ধারাবাহিকভাবে দলের পক্ষে রান করে যাচ্ছেন। মেহেদি হাসান মিরাজ তার ব্যক্তিগত 3rd ওভারের 5ম বল, মেহেদি হাসান মিরাজ দৌড় শুরু করলেন, একেবারে উইকেট টু উইকেট বলের লাইনে গিয়ে মাথা নিচু করে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন কুপার কোনলি। হাতে প্রচন্ড মার রয়েছে, দলের প্রয়োজনে এই মুহূর্তে ধৈর্যশীল ব্যাটিং করার চেষ্টা করে যাচ্ছেন তিনি। শেষ বলটা করবেন ব্যক্তিগত 3rd ওভারের শেষ বল, লেগ স্টাম্পের বাইরে কবজির মোচড়ে ঘুরিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে, ডিপ স্কোয়ার লেগ অঞ্চল থেকে ফিল্ডিং করলেন নাহিদ রানা, তার আগেই অবশ্য 1 রান। 15 ওভারের খেলা শেষ, 76 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া। 2 অপরাজিত ব্যাটার এই মুহূর্তে কুপার কোনলি এবং অ্যালেক্স ক্যারি। 28 রানে অপরাজিত কুপার কোনলি। বোলিং বিশ্লেষণ, তসকিন 4 ওভার 22 রান 1 উইকেট, মোস্তাফিজ 4 ওভার 14 রান 1 উইকেট, নাহিদ 4 ওভারে 21 রান 1 উইকেট, প্রত্যেকে 1 করে উইকেট পেয়েছেন। মিরাজ 3 ওভার 14 রান উইকেট নেই, ইনিংসে অতিরিক্ত রান 9। জিকো অস্ট্রেলিয়া 46 ওভারে অতিরিক্ত রান দিয়েছিল মাত্র 2।
2: আপনাকে বুঝতে হবে যে তাদের কোয়ালিটি পেস বোলার রয়েছে এবং তারা কিন্তু ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে থাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যার ফলেই তারা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে। আরো 1 বল নতুন ওভারের, এটি অবশ্য ডট বল। ডট বলের মধ্য দিয়ে শুরু করলেন বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ, লোকাল বয় ঢাকা এক্সপ্রেস। তিনি বোলিং করছেন বেরিয়া প্রান্ত থেকে, তার বলের বিরুদ্ধে ব্যাটিং করছেন কুপার। কুপার তিনি রোজেন স্ট্রাইকিং যাচ্ছেন বোলিং করার জন্য তাসকিন আহমেদ, চমৎকার রান আপ তার মিডিয়া প্রান্ত থেকে, চমৎকার ভাবে যাচ্ছেন ওভার দ্য উইকেট। বল করলেন, এবারে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ ওয়ার্ডিশ মিড অফে ড্রাইভিং অ্যাকশনে বদি হাসান, ফিল্ডিং যতক্ষণে করলেন ততক্ষণে 1 রান চলে এসছে, আরো 1 রান বাড়ল, আরো 1 রান বাড়ল কুপারের ব্যাট থেকে। কুপার তার সংগ্রহ হল 29, অ্যালেক্স ক্যারি তার সংগ্রহ 19। লোকাল টাইম 5:11 স্টেডিয়ামের ঘড়িতে এই মুহূর্তে যাচ্ছেন বোলিং করার জন্য তাসকিন আহমেদ, চমৎকার রান আপ। বল করলেন, এবারে ব্যাক ফুটে গিয়ে স্কোয়াড ড্রাইভ করলেন সীমানার দিকে, 1-2 রানের জন্য ছুটলেন এবং 2 রান কমপ্লিট হয়ে গেছে, আরো 2 রান বাড়ল অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে, তার সংগ্রহ 21।
3: তাসকিন চেষ্টা করছেন ব্যাটসম্যানদেরকে বিভ্রান্ত করে আউট করার জন্য, যদিও দারুণ একটি পার্টনারশিপ ২৮ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন কুপার কনোলি এবং অ্যালেক্স ক্যারি। তাসকিন আহমেদ ব্যক্তিগত পঞ্চম ওভারের চতুর্থ বলটি করার জন্য মিরপুর রোড মিডিয়া সেন্টার প্রান্ত থেকে দৌড় শুরু করলেন। এবার লেগ স্টাম্পের বাইরে ফ্লিক অফ দ্য রিস্ট, বল যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার আছেন সেখানে, ফিল্ডিং করলেন ব্যাক টু ব্যাক কাপল, পরপর দুটি রান কিন্তু নিলেন ব্যাটার অ্যালেক্স ক্যারি। রিকোয়ার্ড রান রেট কিন্তু কমছে 5.94, দুজন ব্যাটার কিন্তু ওয়েল সেট। তাসকিন চেষ্টা করছেন ব্যাটসম্যানদেরকে আউট করার জন্য, কিন্তু কুপার কনোলি এবং অ্যালেক্স ক্যারি দুজনে কিন্তু প্রতিভাবান ক্রিকেটার, তারা চেষ্টা করছেন ইনিংসটাকে রিবিল্ড করে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার জন্য।
2: ওভারের পঞ্চম বল করার জন্য আমাদের ধারাভাষ্যকক্ষে ঠিক বরাবর মিডিয়া প্রান্ত থেকে যাচ্ছেন বোলিং করতে তাসকিন আহমেদ। চমৎকার রান আপ তার, চমৎকার ভাবে তিনি বোলিং করে থাকেন। বল করলেন লেগ স্টাম্পের উপরে অন ড্রাইভ, ফিল্ডার বলের লাইনে ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন নাহিদ রানা। এটি অবশ্য ডট বল। অস্ট্রেলিয়ার ডাগ আউট তারা অনেকটাই রিল্যাক্স মুডে, কারণ তারা জানেন এই দুই জুটি পার্টনারশিপ যদি হয়ে যায় তাহলে কিন্তু তারা লম্বা ইনিংস খেলার যোগ্যতা রাখেন অস্ট্রেলিয়া দলের হয়ে।
3: তাসকিন আহমেদ দৌড় শুরু করলেন ওভারের শেষ বলটি করার জন্য, স্ট্রেট রান আপ ডান দি ফার্স্ট বোলার, অফ স্টাম্পের উপরে ড্রাইভ করলেন স্পার ড্রাইভ, বল চলে গেছে ডিপ পয়েন্ট অঞ্চলে, যতক্ষণে ফিল্ডিং করলেন তার আগেই একটি সহজ রান। 82 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ 16 ওভারের খেলা শেষে। দারুণ শুরু বাংলাদেশ প্রথমে করেছিল ব্যাটিং করে 284 রান 8 উইকেটে। সর্বোচ্চ রান মোসাদ্দেক, তিনি করেন 70 বলে 86, 86 বলে 67 করেন শান্ত, 44 বলে 54 রান করেন তানজিদ তামিম, 51 বলে 31 রান করেন তাওহিদ হৃদয়। নাথান এলিস পেয়েছিলেন 3 উইকেট, ম্যাট ফ্রেন্সো 2, লিয়াম স্কট 2 এবং বার্টলেট 1। যেভাবে অস্ট্রেলিয়া 82 উইকেট হারিয়ে, কুপার কনোলি অপরাজিত 29, অ্যালেক্স ক্যারি নট আউট 24, বাংলাদেশের পক্ষে উইকেট পেয়েছেন মুস্তাফিজ রানা এবং তাসকিন একটি করে, অস্ট্রেলিয়া দরকার এখনো 203 রান। নতুন ওভারের প্রথম বলটা করবেন মেহেদি হাসান মিরাজ, বলের লাইনে গিয়ে মাথা নিচু করে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, তাওহিদ হৃদয় ফিল্ডিং করলেন, রান হল না।
2: মেহেদি হাসান মিরাজ তিনি এসেছেন বোলিং করার জন্য, ভালো মানের বোলার, তবে আরো দায়িত্বশীল বোলিং এর প্রয়োজন রয়েছে তার কাছ থেকে। দলীয় অধিনায়ক ভালো করেই জানেন তার দলের জন্য কি প্রয়োজন, এবং সে অনুযায়ী যদি বোলিং করে তিনি উইকেটের পতন ঘটাতে পারেন, কারণ এই দুই জুটি কিন্তু অত্যন্ত বিপজ্জনক এবং তারা সেদিকে এগিয়ে যাচ্ছে, এবং এই দুই জুটির যদি পতন না ঘটানো যায় তাহলে কিন্তু এই দুই জুটি বলবো ভালো ব্যাটিং করে তারা দুজনেই কিন্তু 17 রানের দিকে এগিয়ে যেতে পারেন, কারণ পার্টনারশিপ যেমন তাদের হয় এবং তারা কিন্তু ব্যক্তিগত স্কোরেও কিন্তু অনেকটাই যোগ্যতা রাখেন লম্বা শর্টস খেলার ক্ষেত্রে, বড় রান সংগ্রহ করার ক্ষেত্রে। আরো একটি বল, এটি ডট বল, আসছেন বোলিং করার জন্য বেদি হাসান, বল করলেন কুইক আর ডেলিভারি মিডল স্টাম্পের উপরে, দেখলেন বুঝলেন সময় নিলেন, ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন অ্যালেক্স ক্যারি, তার সংগ্রহ 24, কুপারের সংগ্রহ 29, আসছেন মেহেদি হাসান লেগ স্টাম্পের উপরে, এটি ডট বল। ডট বলের বদ্ধ দিয়ে ওভার শেষ, মিরাজের বেডেন ওভার পেলেন শেষ পর্যন্ত, এর আগেও মেডেন পেতে পেতে শেষ পর্যন্ত গিয়ে আর পাননি, এবং যার ফলে এটি কিন্তু মেডেন ওভার। 17 ওভারের খেলা শেষে 83 উইকেটে অস্ট্রেলিয়া দলের আপাতত সংগ্রহ।
3: বোলিং এ পরিবর্তন, এবং আমরা লক্ষ্য করছি মোসাদ্দেক সৈকতকে সম্ভবত বোলিং এ আক্রমণে নিয়ে এসেছেন ক্যাপ্টেন মোসাদ্দেক সৈকত, এবং ভালো উদ্যোগ ক্যাপ্টেনের সামনে, কারণ এই জুটি দাঁড়িয়ে গেছে, বোলিং একটু পরিবর্তন করে চেষ্টা করা দরকার জুটির পতন ঘটানোর জন্য। সৈকত 44টি ম্যাচ খেলেছেন, উইকেট পেয়েছেন 17টি, ইকোনমি রেট 5.2। প্রথম বলটা করলেন এবং ড্রাইভ করেছিলেন, কাভার ড্রাইভ, কিন্তু দারুণ ফিল্ডিং হল, দারুণ ফিল্ডিং হল, যে কারণে কোন রানের সুযোগ কিন্তু পেলেন না। ফিল্ডার ছিলেন মেহেদি হাসান মিরাজ। মোসাদ্দেক হোসাইন সৈকত প্রস্তুত দ্বিতীয় বলটি করার জন্য, রিকোয়ার্ড রান রেট 6.18। এবারে কিন্তু স্পার্কাট করেছেন, বল যাচ্ছে সীমানার দিকে এবং বলের নাগাল পেলেন, তারপরেও ধরে রাখতে পারলেন না, নাহিদ, বল চলে গেল সীমানার বাইরে। 4টি রান, এই 4টি রান কুপার কোনলির ব্যাট থেকে তিনি কিন্তু পৌঁছে গেলেন 33 রানে। সাবলীল ব্যাটিং করে চলেছেন কুপার কোনলি। কুপার কোনলি 33-45 বল থেকে ইনফর্ম ব্যাটার, আইপিএল এ বেশ কিছু ম্যাচে আমরা দেখেছি তিনি জ্বলে উঠেছেন। অ্যালেক্স ক্যারি 24-27 বল থেকে বল করলেন, এবারে কিন্তু ভালো লেংথের বল, ব্যাটার পরাস্ত হয়েছেন, রানের সুযোগ নেই। আরেকটু উইকেটের পতন ঘটলে কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়াকে আরো বেশি চাপের মধ্যে ফেলতে পারবে।
2: চঞ্চল, আপনার নিঃসন্দেহে মনে রয়েছে এই সেই মোসাদ্দেক যিনি আয়ারল্যান্ডের মাটিতে ট্রাই নেশন সিরিজে তার যোগ্যতা দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি চমৎকার ব্যাটিং করে বাংলাদেশকে জয়লাভ করিয়েছিলেন। আরো একটি বল থেকে একটি রান এসে আরো একটি রান বাড়ল, 87-3 উইকেটে অস্ট্রেলিয়া দলের আপাতত সংগ্রহ। দর্শকরা আপাতত অবস্থায় নিশ্চুপ, উইকেট গেলে তারা জানান দেবেন তারা স্টেডিয়ামেই উপস্থিত। যাচ্ছেন বোলিং করার জন্য বোলার মেহেদি হাসান মিরাজ, ও ক্ষেত্রে ফিল্ডিং সাজাচ্ছেন এবং মোসাদ্দেক তিনি যাচ্ছেন বোলিং করতে, এটি অবশ্য ডট বল। বাংলাদেশ ক্যাপ্টেন প্রতিনিয়ত তাকে ফিল্ডিং এর পরিবর্তন করা করতে হচ্ছে। যাচ্ছেন বোলিং করতে মোসাদ্দেক, বল করলেন এবারে সুইপ করার চেষ্টা, ঠিক মতো কানেক্ট হয়নি, লেগ স্টাম্পের বারে আম্পায়ার কাজী সোয়াল তিনি ওয়াইডের সংকেত প্রদান করলেন, যার ফলে এটি একটি রান এসছে অতিরিক্ত থেকে। মোসাদ্দেক বলতে না বলতে আউটের সম্ভাবনা, কিন্তু শেষ পর্যন্ত ওয়ান বাউন্স টু দ্য ফিল্ডার, ক্যারি করেনি, আরেকটু উঠে গেলেই কিন্তু আউট হওয়ার সম্ভাবনা তৈরি হতো। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা জানেন কোথায় ফিল্ডার বলছে, সে অনুযায়ী তারা শর্ট সিলেকশন করে থাকেন। আরো একটি বল, রান এসছে এবং 18তম ওভারের খেলা শেষ, 89-3 উইকেটে অস্ট্রেলিয়া দলের আপাতত সংগ্রহ। 285 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে তারা ব্যাটিং এ এসছে। আপনারা জানেন প্রথমে অস্ট্রেলিয়া দলের দলীয় অধিনায়ক জস ইংলিশ তিনি সরাসরি টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত গ্রহণ করেন, তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাটিং এ এসেছিল এবং বাংলাদেশ 8 উইকেট হারিয়ে 284 করতে সমর্থ হয় নির্ধারিত 50 ওভার থেকে, এবং অস্ট্রেলিয়া তারা 285 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে এসে ব্যাটিং করার জন্য। প্রথম বল, এটি ডট বল, ওভারের পরবর্তী বলটি করলেন, এবার একটু উঠে গিয়েছিল তবে কোন রকমে ম্যানেজ করলেন ব্যাটার অ্যালেক্স কেরি, তার ব্যাট থেকে আরো একটি রান এসে আরো একটি রান বাড়ল। নতুন ব্যাটারকে অবশ্যই করে ইন করাতে হবে, তখনই নতুন ব্যাটার ইন হবেন যখন কিনা এই জুটির পার্টনারশিপ ব্রেক হবে, অর্থাৎ পার্টনারশিপ ভাঙতে হবে, উইকেটের পতন ঘটাতে হবে বাংলাদেশের বোলারদের যদি আজকের মাঝে বাংলাদেশ জয়লাভ করতে চায়। ফ্লাডলাইটের আলোয় আলোক উদ্ভাসিত এই বোর্ডে ঢাকার বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, এবারে ড্রাইভ করলেন একটি রান এসছে আরো একটি রান বাড়ল। সব মিলিয়েই বলবো ভালো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বীরপুরে, স্টেডিয়াম বাংলাদেশের হোম গ্রাউন্ড এবং এখানে যতটা সম্ভব ভালো ক্রিকেট খেলার জন্যই বাংলাদেশ চেষ্টা করে থাকে। বলতে না বলতে এই ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করলেন স্কোয়াড ড্রাইভ, ফিল্ডার ওয়ালসন, নাজমুল হোসেন শান্ত ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এটি অবশ্য ডট বল। মিরাজ ওভারের পঞ্চম বলটি তিনি করলেন, এবারে ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করলেন, এটিও ডট বল, ফিল্ডার বলের লাইনে, 91-3 উইকেটে অস্ট্রেলিয়া, কেরি 26, কুপারের সংগ্রহ 35। বল করলেন এবারে মিডল স্টাম্পের উপরে, জেন্টাল পুশ করলেন, ডাইভিং অ্যাকশনে ফিল্ডার ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন ডট বলের মধ্য দিয়ে। ১৯তম ওভারের খেলা শেষ, ১৯তম ওভারের খেলা এই মাত্র শেষ হল। 91-3 উইকেটে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বোলাররা ইতিমধ্যেই 10টি অতিরিক্ত রান দিয়ে ফেলেছে। এই দুই ব্যাটার তারা জানেন কিভাবে ব্যাটিং করলে নিজেদের ইনিংসটাকেও বিল্ড আপ তারা করতে পারবেন এবং পাশাপাশি স্কোরবোর্ডে তারা রান উপস্থাপন করতে পারবেন। সেই লক্ষ্যেই কিন্তু দু ব্যাটার তারা ভালো ব্যাটিং করে যাচ্ছে। এখন অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার 194 রান 186 বল থেকে। রিকোয়ার রান রেট 6.26 ওভার প্রতি এবং কারেন্ট রান রেট 4.79 ওভার প্রতি। নতুন ওভারের প্রথম বল, এটি অবশ্য বোল্ড হয়ে গেলেন, বলতে না বলতেই ব্রেক থ্রু এনে দিলেন বাংলাদেশের বোলার। বোসাব দেখে খেলছে, বোসাব দেখ হোসেন অন ফায়ার। একটু আগে আপনাদের বললাম ট্রাই নেশনে আয়ারল্যান্ডের মাটিতে এই মোসাদ্দেক বাংলাদেশকে জয়লাভ করিয়েছিলেন। আজ কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো ব্যাটিং করেছেন, এখন বোলিং এ এসেও তিনি কিন্তু ব্রেক থ্রু এনে দিলেন। দীর্ঘ অপেক্ষা, দীর্ঘদিন অপেক্ষা করলে যে সেই অপেক্ষাটা অনেক ভালো কিছুতে পরিণত হয়, তার আরো একবার ডমুনা উপস্থাপন করলেন এই মোসাদ্দেক হোসেন সৈকত। চার বছর পরে খেলতে এসে ব্যাটিং এ ভালো করলেন এবং নট আউট থাকলেন, পাশাপাশি তিনি বোলিং এ এসেও সময়

0: থেকে ৩৫ রান করে ৯৩ মিনিট উইকেটে অবস্থান করে মোসাদ্দেকের বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন স্টেডিয়ামে। দর্শক যারা রয়েছেন জাতীয় পতাকা নাড়িয়ে তারা জানান দিলেন তারা বাংলাদেশি, তারা বাংলাদেশ ক্রিকেটকে পছন্দ করেন এবং বাংলাদেশ ক্রিকেটকে তারা ভালোবাসেন বলেই কিন্তু শত ব্যস্ততার মধ্যেও তারা চলে আসেন ঢাকার এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যারা এসছেন তারা খেলা দেখতেই পাচ্ছেন, যারা আসতে পারেননি তাদের জন্য বাংলাদেশ বেতার তো রয়েছেই। আসছেন বোলিং করার জন্য এক্ষেত্রে বোলার এবং নতুন ব্যাটার হিসেবে কে এসছেন সেটি আপনাদের জানাব। তিনি এসছেন ব্যাটিং করতে, এখনো কিন্তু স্কোর বোর্ডে পরিবর্তন হয়নি। নতুন ব্যাটারের নাম দেখা মাত্রই আপনাদের জানাবো। বল করলেন মোসাদ্দেক, এটি অবশ্য টন বল। গ্রিন এসছেন, পুরো নাম ক্যামেরুন গ্রিন, এটি অবশ্য টন বল। লোকাল টাইম স্টেডিয়ামের ঘড়িতে ৫:২৬। পরন্ত বিকেলে আমরা চলে এসেছি, বলতে না বলতেই ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করলেন টট বল। একের পর এক উইকেট দরকার বাংলাদেশের। ৯১ রানে ৪ উইকেট অস্ট্রেলিয়ার নেই, আর ৬টি উইকেট ফেলতে পারলেই আজকের দিন বাংলাদেশের। আরো একটি বল, এটি অবশ্য টট বল। এগুলো দরকার, ডট বলের পর ডট বল দিলে চাপে ফেলতেই হবে ব্যাটারদের, তখনই কিন্তু তারা ভুল শট খেলবেন এবং তখনই কিন্তু উইকেটের পতন ঘটবে। বল করলেন এবারে অন ড্রাইভ, ডট বলের মধ্য দিয়ে ওভার শেষ, ওয়েল ডান মোসাদ্দেক, উইকেট মেড এন ওভার, দুর্দান্ত বোলিং করলেন, এটি দরকার বাংলাদেশের জন্য। ২০তম ওভারের খেলা শেষ, ৯১-৪ উইকেটে অস্ট্রেলিয়া দলের আপাতত সংগ্রহ অ্যালেক্স কেরি, তার সংগ্রহ ৩৪ বল থেকে ২৬। ক্যামেরুন গ্রিন ৪ বল থেকে এখনো পর্যন্ত কোন রান করতে পারেননি। খেলার এই অবস্থায় ধারাভাষ্যে পরিবর্তন হচ্ছে, এখন বলবেন আহমেদ বিন পারভেজ এবং একই সাথে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন পলাশ।
1: অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রেজওয়ান ফেরদৌস জিকো। কি অসাধারণ ১০টা ওভার কাটিয়েছেন আপনি, সেটা আসলে না বললেই নয়। ১১তম ওভারের প্রথম বল থেকে একটা উইকেট এবং একেবারেই ২০তম ওভারের শেষ দিকটা এসে আরো একটা উইকেট, দুটো উইকেটের পতন ঘটেছে এই ১০ ওভারে। এবং অস্ট্রেলিয়া রানের হিসেবে খুব একটা বেশি এগিয়ে যেতে পারেনি খেলা ঠিক এই অবস্থায়। বাংলাদেশের রান ছিল ১২০ দুই উইকেটে, অস্ট্রেলিয়া ৯১-৪ উইকেট হারিয়ে আরো ৩০ ওভার ১৮০ বল হাতে রয়েছে, তবে রিকোয়ার্ড রান রেটটা বাড়ছে, ৬.৫ হয়ে গেছে এই মুহূর্তে। তানভীর ইসলাম প্রথমবারের মতো বোলিং অ্যাকশনে, থানা প্রান্ত থেকে এই বাহাতি অর্থোডক্স স্পিনার প্রথম বলটাই প্যাডল সুইপ করলেন অ্যালেক্স কেরি, একটা রান পাবেন, দ্বিতীয় রানের জন্য ছুটছেন, দ্বিতীয় রানটাও সম্পন্ন করবেন। মুস্তাফিজুর রহমান ডিপ ফাইন লেগে ফিল্ডার ছিলেন, যতক্ষণে বায়ে দৌড়ে গিয়ে বল কুড়িয়েছেন একাধিক রান ব্যাটারদের কাছ থেকে এবং রানগুলো যুক্ত হল অ্যালেক্স কেরির ব্যাটে। ভালো খেলছেন এবং স্পিনারদেরকে বেশ ভালো খেলতে পারেন আমরা জানি, সুতরাং তার উইকেটটা গুরুত্বপূর্ণ হবে। সাথে ক্যামেরন গ্রিন আছেন, বিশ্ব ক্রিকেটে পেস বোলিং অলরাউন্ডারদের যে তালিকা সেই তালিকা করতে গেলে প্রথম ৩-৪ জনের মধ্যেই ক্যামেরন গ্রিনের নামটা চলে আসে। তার ব্যাটিং সামর্থ্যের ব্যাপারে খুব ভালো ধারণা রয়েছে সবারই। আবারও প্যাডেল সুইপ করেছেন ওভারের দ্বিতীয় বলটায় তানভীরের, তবে এবারে শর্ট ফাইন লেগে আটকে গেল বলটা। মেহেদী মিরাজ ফিল্ডিং করছেন ক্যাপ্টেন। ২১তম ওভারের খেলা চলছে, ৯৩-৪ উইকেটে অস্ট্রেলিয়া, কেরি ২৮, ক্যামেরন গ্রিন নন স্ট্রাইকিং এন্ডে ০ রানে অপরাজিত রয়েছেন। আমন্ত্রণ জানাচ্ছি মোয়াজ্জেম হোসেন পলাশ আপনাকেও।
2: জি অসংখ্য ধন্যবাদ। এবং শুরুতেই একটা রান এবং অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে আসলো এই একটা রান। আহমেদ বিন পারভেজ প্রশ্নটাই তাই, এই মুহূর্তে যদি একটা ঝুম বৃষ্টি আসে তাহলে রেজাল্টটা কি হতে পারে?
1: রেজাল্টটা নিশ্চিতভাবে বাংলাদেশের পক্ষে চলে যাবে, যেহেতু ২০ ওভারের খেলা শেষ তার মানে এই ম্যাচের রেজাল্ট আসবেই এবং বৃষ্টি পড়লেও এখন এই ম্যাচের রেজাল্ট আর ঠেকানোর কোন উপায় নেই।
2: কিন্তু সেই সকাল থেকে মেঘের ঘন ঘটা, কেন বৃষ্টি আসছে না? বৃষ্টিটা চলে আসুক, একটু বৃষ্টি উপভোগ করি আমরা।
1: উপভোগ করা যেতে পারে, তবে এই জায়গায় আমার মনে হয় যে আসলে যে সকল সমর্থকরা আছেন, অন্তত মাঠে যারা রয়েছেন খেলা দেখতে এসেছেন যারা, তাদের অন্তত ৬০-৭০%

0: খোলা আকাশের নিচে বসেছেন, সুতরাং তাদের জন্য কিন্তু অসুবিধা হবে বৃষ্টিটা যদি পড়ে, এবং তারাও আসলে ম্যাচের রেজাল্ট আসার আগ পর্যন্ত অপেক্ষায় থাকবেন এটা জানি। তো সে কারণেই আমার মনে হয় যে বৃষ্টির আগেই বাংলাদেশ যদি উইকেটের বৃষ্টি তুলে অন্তত অস্ট্রেলিয়াকে অল আউট করে দেয়, সেটা বরঞ্চ সমর্থকদের জন্য আরো বেশি ভালো হবে। সেই চেষ্টাটাই করছেন তানভীর ডানহাতি গ্রিনের জন্য রাউন্ড দ্য উইকেটেই পরবর্তী বলটা যেটা করলেন, বেশ ভালো ফ্লাইট দিয়েছিলেন, ড্রিফ্ট পেয়েছিলেন, স্টাম্পের মধ্যে থাকা বল এক্সট্রা টার্নও হচ্ছিল, রক্ষণাত্মক ঢঙে গ্রিন খেললেন, একটু ঢুকছেন বলা যায় ক্যামেরন গ্রিন। এবারে অবশ্য স্টেপ আউট করলেন, ফুলার লেন্থের বল অন ড্রাইভ করেছেন, মিরনকে ফাঁকি দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, আগ্রাসী মনোভাব গ্রিনের কাছ থেকে, এবং ওভারের শেষ বল থেকে একটা বাউন্ডারি তুলে নিলেন। এই ওভার থেকে আসলো 7টি রান, অস্ট্রেলিয়া 98 পৌঁছে গেল 4 উইকেট হারিয়ে 21 ওভারের খেলা শেষে।
1: একদমই 21 ওভারের খেলা শেষ। আর বৃষ্টির কথা যখন বলছিলাম, বৃষ্টিটা না আসুক এটাই প্রত্যাশিত, কারণ আমরা আসলে পুরো ম্যাচটা দেখতে চাই, নিজেদের পুরো সামর্থ্যটা দিয়েই ম্যাচে জয়লাভ করতে চাই। আর দর্শকের কথা বলছিলেন, দর্শক আসলে যতই খোলা গ্যালারিতে থাক না কেন, অনেকেই বৃষ্টি আসলে ঠিক নিজেদের জায়গাটা খুঁজে দেবে, কারণ গ্যালারির নিচেও অনেক জায়গা রয়েছে। তবে ওই যে কথা একটাই, আমরা পুরো খেলাটাই আসলে দেখতে চাই, এবং বাংলাদেশ এই জায়গাটায় খানিকটা হলেও এগিয়ে, তবে একেবারেই এগিয়ে রাখার সুযোগ নেই। ম্যাচের পুরোটা সময়, দ্বিতীয় ইনিংসের অনেকটা সময় এখনো বাকি রয়েছে, তবে সেই জায়গাগুলোতে আমাদের বোলাররা আরো একটা চাপ সৃষ্টি করতে পারবে, এটাই অন্তত গ্যালারিতে থাকা সমর্থক যারা বাংলাদেশের রয়েছে তাদের চাওয়া। সেখান থেকে আমরা রিশাদকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু ফিল্ডিং এ নেমেছেন, তিনি ফিল্ডিং এ নেমেছেন এবং লং অনে ঠিক ওই জায়গাটাই লং অফে ফিল্ডিং করছিলেন, ওখানেই একটা শট এবং লং অফ অঞ্চল থেকে একটা রান এসছে, এবং সেটাও এসছে ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে, একেবারে গ্রিন না অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে আসছে। ক্যামেরন গ্রিন এই মুহূর্তে স্ট্রাইকে থাকবেন, এবং বোলিং করছেন মোসাদ্দেক সৈকত। আজকে ব্যাটিং এ একটা ঝাঁস দেখিয়েছেন, অনেকগুলো ভালো সিগনেচারের মধ্যে একটা খারাপ সিগনেচার হতে পারে যে তিনি পুরো আরো কিছু ওভার পেলেন না, পেলে হয়তোবা শতকটাও হাঁকাতে পারতেন।
0: ক্যারিয়ার সেরা 86 অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাট হাতে, এবং তার ব্যাটেই ভর করে মূলত বাংলাদেশ 284 রান করতে সক্ষম হয় আগে ব্যাট করে। বল হাতেও সফল মেহেদি হাসান মিরাজ, তাকে যখন বোলিং এ নিয়ে এসছেন প্রথম ওভারে 7 রান দেওয়ার পর, দ্বিতীয় ওভারে এসেই উইকেট মেডেন তুলে নিয়েছিলেন, কনলি উইকেটটা তুলে নিয়েছিলেন, পরিষ্কার বোল্ড করেছিলেন তাকে অ্যালেক্স ক্যারির বিরুদ্ধে ওভারের পরের বলটা নিয়ে। মোসাদ্দেক হোসেন সৈকত স্টাম্পের মধ্যেই ছিল, ব্যাকফুটে গিয়ে অন ড্রাইভ খেলেছেন, লং অন থেকে ফিল্ডিং হবে, একটি রান পাবেন ব্যাটাররা। সিঙ্গেলসে ডিল করার চেষ্টা করছেন, এখন একটু কমফোর্টেবল হয়ে গেছেন মনে হয়, যেহেতু দুপ্রান্ত থেকে স্পিনাররা বল করছেন, ব্যাটাররা অ্যাডজাস্ট করে নিয়েছেন। 5 বল থেকে এসে এই ওভারে 3টি রান, দলীয় 17 রানও পূর্ণ হয়েছে অস্ট্রেলিয়ার 101 4 উইকেটে।
1: এবং মোসাদ্দেকের পরের বলটা এবারে একেবারে মাথা নিচু করে তারপরে ডিফেন্স করেছেন, রান নেই ডট বল, 22তম ওভারের খেলা শেষ। এবং শুধুমাত্র কনলির উইকেটটা পেয়েছেন এইটুকু বললে মনে হয় যথেষ্ট হবে না, বরং একটা সেট ব্যাটার, একটা ইম্পর্টেন্ট উইকেট মোসাদ্দেকের হাত ধরে এসছে। কি বিশ্লেষণ হবে আহমেদ বিন পারভে যে একটা প্রত্যাবর্তন, এর চেয়ে ভালো আমরা অন্তত মনে হয় না যে এর চেয়ে খুব বেশি ভালো আশা করতে পারছিলাম।
0: অবশ্যই, এবং মোটামুটি বলা যায় যে নতুন ভাবে সংযুক্ত হয়েছেন দলটায়, নতুন ভাবে অভিষেক হয়েছে 4 বছর পর এই মোসাদ্দেক সৈকতের, এবং ব্যাট হাতে এক যে পারফরমেন্স দিয়েছেন, তারপর বল হাতে এসেও 3 ওভারে 10 রানে একটা উইকেট পেয়ে গেছেন ইতিমধ্যেই, এফেক্টিভ পারফরমেন্স। এখন শুধু যেটা প্রয়োজন দলগত যেই সাফল্যটা সেটা আনা প্রয়োজন, তাহলে মনে হয় তার এই ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা একটা পরিপূর্ণতা পাবে। অন্য প্রান্তে তানভীর রয়েছেন, অনেক সময়ে অপেক্ষা করতে হয়েছে তাকে প্রথম ওভারটা করতে আসার জন্য, 20 ওভার পর তাকে বোলিং এ নিয়ে আসা হয়েছে, যখন ডানহাতি ব্যাটার এসছেন তখনই তানভীরকে কিন্তু আনা হলো, একজন ডানহাতি বাহাতি ব্যাটিং কম্বিনেশন এই মুহূর্তে আমরা দেখছি। প্রথম বলটা করলেন তানভীর, এবার অবশ্য বাহাতি ক্যারির জন্য অন ড্রাইভ খেলার চেষ্টা, মিড উইকেটে আটকে গেছে, কোন রান নেই, 101 4 উইকেটে অস্ট্রেলিয়া 22 ওভার 1 বলে।
1: বাহাতি ব্যাটার অ্যালেক্স ক্যারির জন্য স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার, এই মুহূর্তে বোলিংটা করছেন ফুল লেন্থ একটা ডেলিভারি, সেই বলটাকেই আবারও ডিফেন্স করলেন, রান নেই, আরো একটা ডট বল, পার্টনারশিপটা 10 রানের, এবং দেখুন মূলত গুড লেন্থ হবে এই বলটা, একটু স্টাম্পের বাইরে টার্ন করে ঢুকছিল, যেহেতু বাহাতি ব্যাটার টার্ন করে ঢুকছিল, এবং সেই সময় ব্যাটের সাইজটাকে ওপেন করে দিয়েই ডিফেন্সটা করলেন, আরো একটা ডট বল প্রডিউস হল, এবং রানটা অলরেডি 101 পৌঁছে গেছে 4 উইকেট হারিয়ে। টিম অস্ট্রেলিয়ার সংগ্রহ চলছে, 23তম ওভারের খেলা,
0: 23তম ওভারের চতুর্থ বল নিয়ে ওভার দ্য উইকেটে বাহাতি অর্থোডক্স স্পিনার তানভীর ইসলাম আসছেন। ব্যাটার ক্যারি প্রস্তুত, তিনটা বল ডট হয়েছে, চতুর্থ বল থেকে অবশ্য একটা রান পেয়ে যাবেন। টার্ন করে ভেতরে ঢোকার মুহূর্তে কবজির মোচড়ে ঘুরিয়েছেন মিড উইকেটে, একটি রান পেয়ে যাবেন অ্যালেক্স ক্যারি, তিনি পৌঁছে গেলেন 32 রানে। ক্যামেরন গ্রিন 5 রানে অপরাজিত, তিনি স্ট্রাইকটা পেয়েছেন 10 বল থেকে 5, যার মধ্যে একটা বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি গত ওভারে তানভীরের বিরুদ্ধে, স্টেপ আউট করে এসেছিলেন। কিন্তু এবার তানভীর কিন্তু মিড অনের ফিল্ডারটাকে পেছনে পাঠিয়ে দিয়েছেন, লং অনে পাঠিয়ে দিয়েছেন। লং অফ লং অন দুটোই রয়েছে, ডিপ স্কোয়ার লেগ এবং সুইপার কাভারে একজন ফিল্ডার আছেন ক্যামেরন গ্রিনের জন্য। পরবর্তী বলটা তানভীর করলেন অফ স্টাম্পের উপরে, ড্রাইভ করেছেন কাভারের দিকে, সেখানে মেহেদী হাসান মিরাজ প্রস্তুত, রানের সুযোগ নেই। সব মিলিয়ে 5 বল থেকে মাত্র একটা রান এসেছে তানভীরের এই ওভারে। শেষ বলটা নিয়ে প্রস্তুত তানভীর, রাউন্ড দ্য উইকেটে আসবেন ডানহাতি ক্যামেরন গ্রিনের জন্য। গ্রিন 11 বল থেকে 5 অপরাজিত রয়েছেন, ওভার পিচ ডেলিভারি ছিল, কাভারের দিকে ঠেলেছেন, আবারও ভালো ফিল্ডিং মেহেদী মিরাজের কাছ থেকে, দুর্দান্ত ফিল্ডিং, ভালো একটা ওভার বাংলাদেশের জন্য। ইনফ্যাক্ট নাজমুল শান্ত ছিলেন কাভার অঞ্চলটায়। ওভারের খেলা শেষ হয়েছে, মাত্র একটা রান সেই ওভার থেকে আসলো। 23 ওভার শেষে অস্ট্রেলিয়া 102, 4 উইকেট হারিয়ে। অ্যালেক্স ক্যারি 32, ক্যামেরন গ্রিন 5, রিকোয়ার্ড রান রেট 7 দিকে এগিয়ে যাচ্ছে, 6.78।
1: এবং আমরা প্রথমে স্পেলে যখন ধারাভাষ্য দিচ্ছিলাম তখন পেস বোলারদের যে একটা এই মাঠে সর্বশেষ 5 ম্যাচের কথা বলছিলাম, পরিসংখ্যান তুলে ধরছিলাম, দেখুন আজকেও কিন্তু তাই হয়েছে। পেসাররা এগিয়ে, তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা দুজন তিনজন পেসারই বেশ ভালো করেছেন। এরপরে মোসাদ্দেক এসছেন, যেটা ওই যে রেশিও অনুযায়ী স্পিনাররা উইকেট পাওয়ার কথা সেটা কিন্তু তিনি অলরেডি নিয়েছেন। এখন বাকি সময়টুকুতে দিনের শেষ ভাগের দিকে এসে যখন উইকেটটা অনেকটা সময় পেরিয়ে এসছে, উইকেটের যে প্রাথমিক আচরণগুলো সেগুলো পরিবর্তন হয়ে গেছে অলরেডি, সেখানে স্পিনাররা কতটুকু সাফল্য নিয়ে আসতে পারে। আরো একটা বল, এটারে এবারে ব্যাটের আউটার পার্টে লেগে বলটা স্লিপ অঞ্চলে, গালি অঞ্চলে গেল ইনফ্যাক্ট, এবং সেখান থেকেই ফিল্ডিং হয়েছে এই বল থেকে। অ্যালেক্স ক্যারি 32 রান নিয়ে রয়েছেন স্ট্রাইকে, এবারে লেগ স্ট্যাম্পের বল, ফ্লিক শট, বলটা শর্ট লেগ অঞ্চলে, 89.8 কিলোমিটার পার আওয়ার বেগের বল, এবং সেই বলটাই মোসাদ্দেক সৈকত করছিলেন। মাত্র 10 রান দিয়েছেন, নিজের চতুর্থ ওভারের চতুর্থ বলটা করবেন তিনি, এবং মিডিয়া প্রান্ত থেকেই দৌড় শুরু করেছেন রাউন্ড দ্য উইকেট থেকে। এবারে ওই গ্রিন গ্রাস, এবং গ্রিন গ্রাসের উপর দিয়ে বলটা চলে গেল রিশাদের কাছে, অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে আসলো এই রানটা, আর ক্যামেরুন গ্রিন থাকবেন এই মুহূর্তে স্ট্রাইকে। দলের রানটা 103, 4 উইকেটে অজিদের সংগ্রহ।
0: দুটো বল বাকি রয়েছে এই ওভারে, অতিরিক্ত ফিল্ডার রিশাদ তিনি লং অনে ফিল্ডিং করছেন, স্টার্টিং ইলেভেন আজকে জায়গা পাননি তানভীর ইসলাম, তাকেই অন্তর্ভুক্ত করা হয়েছে একাদশে। রিশাদ ফিল্ডিং এও নিশ্চয়ই এফোর্টটা দিতে চাইবেন। মোসাদ্দেকের ওভারের পঞ্চম বলটা ব্যাকফুটে থেকে অন ড্রাইভ খেলার চেষ্টা, মিড উইকেটে আটকে গেছে, আরো একটা ডট, ওভারটা শেষ করবেন নিশ্চয়ই ভালোভাবে করতে চাইবেন। ক্যামেরন গ্রিন এবার ইনসাইড আউট করে কাভারের দিকে খেলতে চাইলেন, লং অফ থেকে অনেক দূর বায়ে ছুটে গিয়ে বল কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন তানজিদ তামিম, তবে ততক্ষণে একাধিক রান ব্যাটাররা নিয়ে ফেললেন এবং সেই সাথে আরো একটা ওভারের সমাপ্তি হয়েছে। সব মিলিয়ে এই ওভার থেকে এসছে 3টি রান, 24 ওভার শেষে 105, 4 উইকেট হারিয়ে। মোসাদ্দেক হোসেন সৈকত 4 ওভার বল করেছেন, 13 রান দিয়ে পেয়েছেন একটা উইকেট, ব্যাট হাতে করেছেন 86 অপরাজিত। সব মিলিয়ে দিনটা মোটামুটি তারই বলা যেতে পারে, তবে অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন তারা যতক্ষণ আছেন, পরবর্তীতেও আরো কিছু ব্যাটাররা রয়েছেন যারা এফেক্টিভ ব্যাটিং করতে পারেন, স্কট যিনি রয়েছেন আজকে, যার অভিষেক হয়েছে তিনিও কিন্তু ভালো ব্যাট করেন, পরবর্তীতে তাকে হয়তো নামতে আমরা দেখতে পারি, রেনশ আছেন তার হাতেও মার রয়েছে, লেট অর্ডারে এসে বিগ হিটিংটা করতে পারবেন। সুতরাং ব্যাটার আরো দুজন প্রতিষ্ঠিত অন্তত রয়েছেন এই দলটায়, এই জায়গা থেকে অস্ট্রেলিয়ার ব্যাটিং গভীরতা আছে সেটা কিন্তু বলাই যায়। নতুন ওভার তানভীর ইসলাম থানা প্রান্ত থেকে প্রথম বলটা করলেন, স্টেপ আপ করেছেন, মিড অফ ওপরে ছিল, অ্যালেক্স ক্যারি দেখলেন এবং মিড অফের ওপর দিয়ে বলটা পাঠিয়ে দিলেন সীমানার দিকে, এবং শেষমেশ সীমানার বাইরেই বলটা চলে গেছে তাসকিন, যিনি মিড অফে ছিলেন, অনেক দূর পেছনে বলের পিছন পেছন ছুটলেন, তবে লাভ হল না। 4টা রান অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে, সাহসী ব্যাটিং তানভীরের বিরুদ্ধে, প্রথম বলেই স্টেপ আউট করে তারপর উপর দিয়ে চালিয়ে দিয়েছেন, ফাঁকা অঞ্চলটা বের করে নিলেন, এবং তার উইকেটটা এখন গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য, সেট হয়ে গেছেন তিনি মোটামুটি। অস্ট্রেলিয়া 109, 4 উইকেটে।
1: একদমই অ্যালেক্স ক্যারি এবারে কিন্তু আরো একটা সাহসী শট খেলেছেন, সবুজের বুক ছিঁড়ে সাদা বলের গন্তব্যটা সীমানার দিকে, তবে ফিল্ডিং হয়েছে, ফিল্ডিং এ ফাম্বল হয়েছে, ফলে একাধিক রান নেবারও সুযোগ হয়েছে এবং ওখানে নাহিদ রানা ছিলেন ফিল্ডার, তিনি প্রথম যাত্রায় বলের গতিটা আটকিয়েছিলেন, কিন্তু বল যেভাবে যাচ্ছিল আসলে প্রথমেই বলটা ধরে তারপরে ফেরত পাঠানোর কথা ছিল, কিন্তু তিনি সেটা করতে পারেননি। তিনি বলটা প্রথমে থামিয়েছেন এবং হাতের নাগালের মধ্যে ঠিকভাবে নিতে পারেননি, পরে যতক্ষণে নিয়েছেন ততক্ষণে একটা রান। অ্যালেক্স ক্যারি তিনি রান তুলছেন, এর আগের বলে চার, পরের বলে দুই এবং এই বলটা অর্থাৎ 25তম ওভারের তৃতীয় বলটা থেকে একটা রান আসলো ডিপার পজিশন থেকে। স্ট্রাইকটা রোটেট হল ক্যামেরুন গ্রিন, তিনি স্ট্রাইকে থাকবেন 7 রান নিয়ে। ক্যারি 40 রানে পৌঁছে গেছেন, দলের রানটা 112 চার উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ, যাদের লক্ষ্যমাত্রাটা 285।
0: তানভীর এই ওভারে খানিকটা খরুচে হয়ে গেছেন, 3 বল থেকে 7টা রান, সব মিলে 2 ওভার 3 বল করেছেন, 15 রান দিয়ে কোন উইকেট পাননি। রাউন্ড উইকেটে ক্যামেরুন গ্রিনের জন্য আসবেন, আবেদন হচ্ছে, প্যাডে আঘাত হেনেছিল বলটা, আম্পায়ার নট আউটের সংকেতই দেবেন। অ্যালেক্স ওয়ার্ফ ডাউন দ্য লেগ বল চলে যাবে সেরকম একটা ধারণা থেকেই তিনি নট আউটের সিদ্ধান্ত দিয়েছেন এবং বাংলাদেশ তার আওয়ার রিভিউতে যায়নি। ক্যামেরুন গ্রিনকে আসলে খুঁজছিলেন তানভীর, তিনি এই ম্যাচ আপটাই চান, বাহাতি অর্থোডক্স বোলার হিসেবে ডানহাতি ব্যাটারকেই চাইছেন তিনি সামনে। ওভারের পরের বলটা করলেন ব্যাকফুটে গিয়ে, জোরের সঙ্গে পুল করতে গিয়েছিলেন ক্যামেরুন গ্রিন, মিস টাইমড, 1 বাউন্সে শর্ট মিড উইকেট ফিল্ডারের কাছে বলটা গেল, আরো একটা ডট, অর্থাৎ ডানহাতির বিরুদ্ধে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে তানভীর কিন্তু বল করছেন অন্তত। এবং ক্যামেরুন গ্রিন যথেষ্ট বল খরচ করেছেন, 16টা বল খেলেছেন, মাত্র 7টা রান, একটুখানি চাপের মধ্যে আছেন বোঝা যায়। একটা স্লিপ রেখে বল করছেন তানভীর, টার্ন পাচ্ছেন কিছুটা, এবারে স্টেপ আউট করে ক্যামেরুন গ্রিন চালিয়ে দিয়েছেন, তবে ওয়াইড ইস্ট লং অফ এ ফিল্ডার প্রস্তুত বল কুড়িয়ে দিয়েছেন এবং একটির বেশি রান পাবেন না গ্রিন। স্ট্রাইক রাখলেন নিজের কাছে, আরো একটা ওভার সমাপ্ত হল, 8 রান এসছে এই ওভার থেকে, ডেফিনেটলি অস্ট্রেলিয়ার জন্য ভালো। 25 ওভার শেষে অর্থাৎ অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংস এর হাফ ওয়ে ডান, 113 চার উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া। অ্যালেক্স কেরি এখনো টিকে রয়েছেন, 51 বল থেকে 40, ক্যামেরুন গ্রিন 17 বল থেকে 8, টার্গেটটা কিন্তু এখনো বহু দূর, 285।
1: নিঃসন্দেহে টার্গেটটা অনেক দূরে এবং পার্থক্যটা কিন্তু পাওয়ার প্লেতেই একটা তৈরি হয়েছে, যেখানে বাংলাদেশ পাওয়ার প্লেতে 62 রান করেছিল একটা উইকেট হারিয়ে, সেখানে অস্ট্রেলিয়া 51 রান করতে সক্ষম হয়েছে এবং সেখানে আবার 2টো উইকেটও হারাতে হয়েছিল তাদের, ফলে ওই যে একটা হোঁচট খায় অস্ট্রেলিয়া প্রথম দিকেই, এরপরে সেই হোঁচটের মধ্যেই এখনো যে খুব বেশি প্রেশারটা রিলিজ করেছে এমন নয়, বরং স্পিনাররা বা পরবর্তী বোলাররা যদি আরেকটু চাপ দিতে পারে তাহলে ম্যাচটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে বাংলাদেশের জন্য। কিন্তু আপনি ওই যে বলছিলেন এর পরের যে ব্যাটার রেনশ, তিনি ব্যাট করতে পারেন এবং স্কট রয়েছেন, তিনি যদিও বোলিং অলরাউন্ডার কিন্তু অলরাউন্ডার তো, ব্যাট নিশ্চয়ই পারেন, ভালোই পারেন, সুতরাং সবকিছু মিলেই অন্তত এই মুহূর্তের লক্ষ্যটা থাকা উচিত যে অ্যালেক্স ক্যারিকে কোনোভাবে যদি ওই সাজঘরে ফেরানো যায়। এবং প্রথম বলটা হয়ে গেল 26তম ওভারের প্রথম বল মুসাদ্দিক সৈকতের থেকে, তবে একটা রান এসছে, আবারও ঠিক এই সময়ে এসে অ্যালেক্স ক্যারি একটু বেশি সতর্কতা অবলম্বন করছেন, স্ট্যাম্পটাকে গার্ড দিয়ে নিচ্ছেন, তিনি জানেন যে এই মুহূর্তে তিনি যদি আউট হন তাহলে দল আরো একটা বড় বিপর্যয়ের সম্মুখীন হবে, একটা সেট ব্যাটসম্যান আউট হওয়া মানে নতুন ব্যাটার এসে ধাতস্থ হতে কিছু বল খরচ করবেন, তার চেয়ে বরং নিজেই 2-1টা বল আরো বেশি খরচ করুক কিন্তু উইকেটে অন্তত থাক, পার্টনারশিপটা তৈরি হয়েছে 20 রানের ঊর্ধ্বে, এবারে ইনসাইড আউট করে অনেকটা খেলেছেন এবং সেই বলটা পয়েন্টের দিকে ক্লোজিং পজিশনেই প্রথমে বলটা একটা রিফ্লেক্ট হয়েছে, যে কারণে একটা রান আসলো এবং সেটা ক্যারির ব্যাট থেকে 41-এ পৌঁছে গেলেন। গ্রিন রয়েছেন স্ট্রাইকে 9 রান নিয়ে, তিনি মোকাবেলা করবেন মোসাদ্দেক সৈকতকে।
0: সৈকত ভালো বল করছেন, এবার একটু খাটো লেন্থের বল অফ স্টাম্পের বাইরে, ওয়াইডের সংকেত আম্পায়ারের কাছ থেকে, জোরের উপর বলটা করেছিলেন 95 কিলোমিটার প্রতি ঘন্টায়, তবে নিশানাটা ঠিক রাখতে পারেননি, ওয়াইডের সংকেত। 116 চার উইকেটে অস্ট্রেলিয়া, 3টা বল বাকি রয়েছে, 26তম ওভারের খেলা চলছে, মোসাদ্দেক ভার্সেস ক্যামেরুন গ্রিন, সবকটা স্টাম্প ঢেকে তারপর ব্যাটিং করছেন তিনি, জোরের উপর বল করলেন, অনেকটা মিডিয়াম পেসারদের মতো বোলিং করছেন মোসাদ্দেক সৈকত, টার্নের কোনো খোঁজই করছেন না, একেবারে সোজাসুজি বল করে যাচ্ছেন এবং সেখানেই রক্ষণাত্মক ভাবে খেললেন ক্যামেরুন গ্রিন, এই বল থেকেও রানের কোনো সুযোগ পেলেন না, ভালো বোলিং হচ্ছে। নিজের 5ম ওভারে রয়েছেন সৈকত, আবারও কোন টার্ন নেই, আর্ম ধরনের ডেলিভারি, ব্যাকফুটে গিয়ে অন ড্রাইভ খেললেন, লং অনে ফিল্ডার আছেন রিশাদ, বল করিয়ে দেবেন, তার আগে একবারের জন্য জায়গার পরিবর্তন হয়েছে, রানটি আসলো গ্রিনের ব্যাট থেকে, সব মিলে এই ওভারে এখনো পর্যন্ত 4টা রান এসছে। ওভারের শেষ বলটা বাকি, প্রস্তুত অ্যালেক্স ক্যারি এবং আসবেন মোসাদ্দেক হোসেন সৈকত।
1: দু দলের 2টো করে রিভিউ বাকি রয়েছে, দ্বিতীয় ইনিংস এর খেলাটা যখন শুরু হয়েছে এবং ওভার দ্য উইকেট, রাউন্ড দ্য উইকেট থেকে মোসাদ্দেকের পরের বলটা এবারে অর্থাৎ ওভারের শেষ বল ছিল ২৬তম ওভারের শেষ বলটা ডট এবং ২৬ ওভারের খেলা শেষ ১১৭ চার উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৮৫ রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া একেবারে। আমরা অনেকটা শেষ বিকেল তো অবশ্যই আমরা চলে এসেছি, তবে ম্যাচটার আরো অর্ধেকটা সময় অর্ধেকটা পথ বাকি রয়েছে এবং ফ্লাড লাইটটা আমরা সকাল থেকেই জ্বালানো দেখছি, নতুন করে ঠিক এই সন্ধ্যা ঘনিয়ে আসছে বলেই জ্বালাতে হবে বিষয়টা এমন নয়। আজকে সারাদিনই মেঘের ঘন ঘটা ছিল, তবে এতটা ঘন ঘটা ছিল তারপরে বৃষ্টি হয়নি এটা খুব একটা আমরা দেখি না সাধারণত। ম্যাচটা সত্যি সৌভাগ্যপ্রসূত এখনো পর্যন্ত চলছে এবং আরো একটা বল হয়ে গেল তানভীরের প্রথম বল এই ওভারের, রান নিতে পারেনি স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার, এই মুহূর্তে বল করছেন ক্যামেরুন গ্রিনের বিপক্ষে, রাউন্ড দ্য উইকেট থেকে বলটা করছেন, এবারে গুড লেন্থ থেকে লাফিয়ে ওঠা বলটা সেটা খেলেছেন অফ ড্রাইভ লং অফের দিকে, বলটা যাচ্ছে এবং একটা রান হচ্ছে, শেষ পর্যন্ত হয়েও গেছে কমপ্লিটলি ডান এবং গ্রিনের ব্যাট থেকে আসলো ১১ রানে পৌঁছে গেছেন তিনি, দলের রানটা ১১৮ চার উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ যখন ২৭তম ওভারের খেলা চলছে।
0: ৪৩ বল থেকে ২৭ রানের পার্টনারশিপও ক্যামেরন গ্রিন এবং অ্যালেক্স কেরির, সময় নিচ্ছেন তারা, জানেন যে উইকেটে থিতু হলে উইকেট হাতে রাখতে পারলে শেষ দিকে ১০ রান করেও যদি নিতে হয় সেটাও হয়তো তারা নিতে পারবেন, কারণ কারেন্ট রান রেট কিন্তু বাড়ছে, ইনফ্যাক্ট রিকোয়ার্ড রান রেটটা বেড়ে চলেছে ৭.১১, সাতের উপর করে রান নিতে হবে এই ইনিংসের বাকি সময়টা জুড়ে যদি অস্ট্রেলিয়া এই ম্যাচটা জিততে চায়। ব্যারেল সুইপ করার চেষ্টা করেছিলেন লেন্থ বলটাকে অ্যালেক্স কেরি, বোলার ছিলেন তানভীর, তবে শর্ট ফাইন লেগে মুস্তাফিজ দাঁড়িয়ে আছেন, এই বল থেকে কোন রান নেই, প্রথম তিন বলে ডট এক ডট এই হচ্ছে হিসেবটা। ওভারে চতুর্থ বল নিয়ে ওভার দ্য উইকেটে তানভীর আসলেন, স্টেপ আপ করেছেন ইনসাইড আউট কভার দিয়ে চালিয়ে দিয়েছেন, কভার এবং মিড অফের ফিল্ডারের মাঝখান দিয়ে বলটাকে অ্যালেক্স কেরি পাঠিয়ে দিলেন সীমানার বাইরে, নিজে পৌঁছে গেলেন ৪৫ রানে, নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়ে গেছেন। এর আগেও অস্ট্রেলিয়াকে বেশ কয়েকবার টেস্ট ক্রিকেট হোক টি টোয়েন্টি আই হোক কিংবা ওয়ান ডে ইন্টারন্যাশনাল অ্যালেক্স কেরি কিন্তু উদ্ধার করেছেন অনেকটা সময় নিয়ে এবং এই ধরনেরই ম্যাচিউর ইনিংস খেলে, ঠিক সেরকম একটা ইনিংসের দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছেন। তার উইকেটটা পাওয়া বাংলাদেশের জন্য প্রয়োজন, মিরাজ অন্যরকম কোন পরিকল্পনা হয়তো করতে হবে, তানভীর খুব একটা এফেক্টিভ হতে পারছেন না, চতুর্থ ওভার করছেন তার নিজস্ব বোলিং স্পেলের, পঞ্চম বলটা করলেন এবং লেন্থ বলটাই টার্নের সঙ্গে ভেতরে ঢোকার মুহূর্তে অন ড্রাইভ খেলেছেন অ্যালেক্স কেরি, একটি রান পেয়ে যাবেন, লং অনে ফিল্ডিং হয়েছে ১৬২ প্রয়োজন ১৩৯ বল থেকে, তার মানে হিসেবটা এখনো বাংলাদেশের পক্ষে, তবে যদি অস্ট্রেলিয়া একটা বড় পার্টনারশিপ করে ফেলে এখান থেকে তাহলে কিন্তু বিপদ শেষ হয়ে যাবে না,
1: বিপদ শেষ হয়ে যাবে না এবং এই সমীকরণটাই যদি থেকে যায় এবং পার্টনারশিপটা যদি থাকে, উইকেটের পতন যদি ঠিকঠাক না করতে পারে বাংলাদেশ, তাহলে কিন্তু এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্স আর থাকবে না, কারণ অ্যালেক্স কেরি তিনি কিন্তু বেশ সাহসী কিছু শট অলরেডি খেলে ফেলেছেন, সুতরাং তিনি যদি থাকেন ওই ডিস্টেন্স আর থাকবে না। আর এরই সাথে ২৭তম ওভারের খেলাটা শেষ, ২৭তম ওভারের খেলা শেষে ১২৪ চার উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ, অ্যালেক্স কেরি ৪৫ রানে রয়েছেন ৪.৫৯ এটা কারেন্ট রান রেট, আর রিকোয়ার্ড রান রেটটা ৭ করে আসতে হবে প্রতি ওভারে, ২৭ ওভারে ১২৪ চার উইকেটে টিম অস্ট্রেলিয়ার সংগ্রহ, ২৮৫ রানের লক্ষ্যে তারা ব্যাট করছে যেখানে সর্বশেষ উইকেটের পতনটা ৯১ রানে, কুপার কনলি তিনি আউট হয়েছিলেন ১৯.২ ওভারের বলে, দ্বিতীয় বলটায় ২০তম ওভারের দ্বিতীয় বলটায় তিনি আউট হয়েছিলেন, এসছেন মোসাদ্দেক সৈকত, নিজেকে বেশ দারুণভাবে খুঁজে পেয়েছেন, প্রথম বলটা ওই ইনার সার্কেলের ভেতরে একটা জাম্প করেছিলেন বলটা ধরবার জন্য, নাগালে পাননি যার কারণে ডিপার পজিশনে রিশাদ রয়েছেন, তিনি বলটা ধরলেন ফেরত পাঠালেন তার আগে একটা রান এবং দলের রানটা ১২৫ চার উইকেট হারিয়ে টিম অস্ট্রেলিয়া।
0: মোসাদ্দেক সৈকত রাউন্ড দ্য উইকেটে আসবেন ওভারের দ্বিতীয় বলটা নিয়ে, প্রস্তুত অ্যালেক্স কেরি, স্টাম্পের মধ্যে থাকা বল রক্ষণাত্মক ধমেই খেললেন, আরো একটা ডট আদায় করলেন মুস্তাফ, ইনফ্যাক্ট মোসাদ্দেক হোসেন সৈকত, ৫ ওভার ২ বল করেছেন ১৬ রান দিয়ে পেয়েছেন ১টা উইকেট, ভালো বোলিং, রাউন্ড দ্য উইকেটে আসবেন মোসাদ্দেক, প্রস্তুত অ্যালেক্স কেরি, উইকেটটা প্রয়োজন, নিচু হওয়া বল কোনো মতে ব্যাটটা নামিয়ে নিয়েছেন, তবে সেই শট থেকেই একটা গ্যাপ বের করলেন অ্যালেক্স কেরি, লং অনের দিকে পাঠিয়ে একটা রান বের করেছেন। 47 পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার, উইকেট কিপিংটাও করতে পারেন। তবে জশ ইংলিশ যখন থেকে এই ওডিআই টিমটার ক্যাপ্টেন, কেরিকে আউটফিল্ডেই ফিল্ডিং করতে হয়, কিপিংটা আর করতে হয় না। তবে মিডল অর্ডারে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু তিনি পালন করছেন এবং এই ইনিংসেও আরো একবার তার কার্যকারিতা দেখিয়ে যাচ্ছেন। ক্যামেরন গ্রিন স্ট্রাইকে আছেন, মোসাদ্দেক সৈকত আসবেন বোলিং এ।
1: এবং ওভার দ্য উইকেট থেকে এবার অফ স্টাম্পের উপরের বল ছিল, সেটাকেই কাভারে খেলেছেন, শর্ট কাভার অঞ্চলে ফিল্ডিং হয়েছে, রান নেই, ডট বল। এটি তিন ম্যাচ, তিনটা ওডিআই ম্যাচের সিরিজের প্রথম ওডিআই এবং দ্বিতীয় ওডিআই 11 তারিখ এবং 14 তারিখ তৃতীয় ওডিআই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে, ক্রিকেট স্টেডিয়ামে, এবং এখান থেকে বাংলাদেশ বেতার প্রত্যেকটা ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। এবং এই মুহূর্তে আপনারা বাংলাদেশ বেতার শুনছেন খেলার চলতি ধারা বিবরণী, অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশের মধ্যে প্রথম ম্যাচটা। এবারে স্ট্যাম্প টু স্ট্যাম্প বল, ফুল লেন্থ ডেলিভারি, ডিফেন্সিভ খেললেন, রান নেই, ডট বল, এবং 28 ওভারের খেলা শেষ, 127 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া। ক্যারি রয়েছেন 47 রানে, গ্রিন রয়েছেন 14 রানে। মোসাদ্দেক 6 ওভার বল করে বিশ্রাম দিয়ে 1টা উইকেট পেয়েছেন এবং এই ওভারটায় মাত্র 3 রান খরচ করেছেন তিনি। 158 প্রয়োজন আরো জয়লাভ করতে হলে, 132 বল থেকে
0: 132টা বল বাকি, অর্থাৎ 22 ওভারের খেলা এখনো বাকি রয়েছে। রিকোয়ার্ড রান রেট অস্ট্রেলিয়ার জন্য 7.10। বাংলাদেশ টসে হেরে আগে ব্যাট করেছিল, 50 ওভার ব্যাট করে 284 রান করে তারা, 8 উইকেট হারিয়ে। মোসাদ্দেক হোসেন সৈকত টপ স্কোরার ছিলেন, 86 রানে অপরাজিত ছিলেন 70 বল থেকে। নাজমুল হোসেন শান্ত একটা 50 পেয়েছেন 67। তানজিদ তামিম 54 রান করেছিলেন ওপেনিং স্লটে ব্যাট করতে নেমে, এবং তাওহিদ হৃদয় তারও কন্ট্রিবিউশন ছিল 31 রানের। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে নেথান এলিস, তিনি 3টা উইকেট তুলেছিলেন, রেন শ পেয়েছিলেন 2টো। বাংলাদেশ উইকেটের খোঁজ করছে, যেহেতু পার্টনারশিপটা 38 রানের হয়ে গেছে, উইকেটের খোঁজে বাংলাদেশ আছে। এবং নাহিদ রানাকে তারা ফিরিয়ে এনেছে বোলিং এ, এর আগে প্রথম স্পেলে 4 ওভার বল করেছিলেন, 21 রান খরচ করে পেয়েছিলেন ওই অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন জশ ইংলিশের উইকেটটা। নাহিদ রানা টানা কয়েকটা ওয়ান ডে সিরিজ ধরেই, ইভেন টেস্ট সিরিজ ধরেই বাংলাদেশের সেরা বোলারদের একজন, ভীষণ গতিতে বল করেন। প্রথম বলটা করলেন ক্যামেরন গ্রিনের জন্য, আন্ডার আর্ম থ্রো এসেছিল নন স্ট্রাইকিং এন থেকে, সফট হ্যান্ডে অনেকটা ফিল্ডারের হাতেই বলটা রেখে দৌড়টা দিয়ে রানটা কমপ্লিট করে ফেলেছেন। 148 কিলোমিটার প্রতি ঘন্টায় প্রথম বলটাই করেছিলেন নাহিদ রানা, অর্থাৎ গতির ঝড়টা তোলা শুরু করেছেন এবং সেই ঝড়টা অস্ট্রেলিয়ান ব্যাটাররা কিভাবে সামলে নেন দেখার বিষয়। অ্যালেক্স কেরি তিনি স্ট্রাইকে আছেন, একটা মাইল ফলকের ঠিক সামনে, এই সময়টা একটু নার্ভাস হয়তো ব্যাটাররা থাকতেই পারেন, সেই সুযোগটা নাহিদ রানার নেওয়া উচিত। তিনি মিড অফে, কাভারে এবং পয়েন্টে ফিল্ডার রেখেছেন, ইনার সার্কেলে, অনসাইডে মিড উইকেট এবং মিড অনও রয়েছে। দেখা যাক নাহিদ পরবর্তী বলটা কি করেন, একটু কি শর্ট অফ লেন্থে যাবেন কিনা অ্যালেক্স কেরির বিরুদ্ধে, তাকে একটু ভরকে দেওয়ার চেষ্টা করবেন কিনা, দেখা যাক। 128 4 উইকেটে অস্ট্রেলিয়া, 29 ওভারের দ্বিতীয় বল নিয়ে আসছেন নাহিদ রানা।
1: ইয়েস, নাহিদ রানা রাউন্ড দ্য উইকেট থেকে এবারে অফ স্টাম্পের বাইরের বলটা, ফুল লেন্থ বল, সেটাকেই অফ ড্রাইভ করেছেন, মিড অফের দিকে ফিল্ডিং হয়েছে, রান পাবেন না এই বল থেকে। একটা গতির ঝড় তিনি তুলতে পারেন, তবে এই মুহূর্তে সেই ঝড়ের সাথে উইকেটের ঝড়ও থাকতে হবে, তাহলেই কেবল দলের জন্য একটা ভালো ফলাফল আসতে পারে। বাংলাদেশরা অস্ট্রেলিয়ার সাথে যেই একমাত্র ম্যাচটা জিতেছিল ক্যারডিফে, এবং সেটাও 2005 সালে, সেই ম্যাচটা এবং এই ম্যাচটার মধ্যে একটা বড় পার্থক্য আমি স্পষ্ট করি, সেটা হল যে ওটা ছিল 2250তম ওডিআই, আর ঠিক এটা হচ্ছে 4973তম ওডিআই। এবং ঝড়টা উঠেছে, নাহিদ রানা আউট করে দিলেন, কাকে আউট করলেন, ক্যারিকে আউট করলেন, 47 রান করে ক্যারির বিদায়, 47 রান করে। একটু আগে আহমেদ বিন পারভেজ আপনি বলছিলেন যে এখন 47 রান, একটু একটু চেষ্টা করবে সতর্ক থাকার জন্য এবং একটু ধীর লয়ে খেলবার জন্য, এবং সেখানেই আঘাত করতে হবে নাহিদ রানার। এই নাহিদ রানাই আঘাতটা করলেন এবং দুর্দান্ত ভাবে বিহাইন্ড দ্য উইকেটে লিটন দাস, তার উদযাপন দুর্দান্ত, লিটন দাসের হাতে ক্যাচ, নাহিদ রানার উইকেট, পঞ্চম উইকেটের পতন, 128 রানে অস্তিম অস্ট্রেলিয়ার, 285 রানের লক্ষ্যমাত্রা, 128 রানে পঞ্চম উইকেটের পতন। আহমেদ বিন পারভেজ নাহিদ রানা আরো একবার গ্যালারির দর্শকদের, সমর্থকদের, বাংলাদেশের সমর্থকদের উজ্জীবিত করেছেন।
0: অসাধারণ ব্যাপার। এবং নাহিদ রানার বোলিং দেখার জন্য আমি অনেক দর্শকের সাথে আসলে কথাও হয়েছে আমার, যেখানেই যাওয়া হয় বাংলাদেশ যখন বোলিং করে তখনও এত দর্শক কেন মাঠে থাকে, তারা নাহিদ রানার বোলিং দেখতে চায়। সুতরাং শুধুমাত্র বাংলাদেশের ব্যাটাররা চার ছক্কা মারছেন সেই বিষয়টাই আসলে এনজয়েবল না, বাংলাদেশের পেস বোলিং ব্যাটারিটাও এতটাই সমৃদ্ধ এখন যে মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা কিংবা তাসকিন তারাও কিন্তু সমান সুপারস্টার হয়ে উঠছেন বল হাতে, এবং বিশ্ব ক্রিকেটেই তাদেরকে নিয়ে প্রচুর কথা হচ্ছে। নাহিদ রানা কিন্তু আজকেও প্রমাণ করছেন কেন তাকে নিয়ে এত আলোচনা। নতুন ব্যাটার এসছেন রেনশ, আরো একজন বাহাতি ব্যাটার, বাহাতি একজন ব্যাটার, তিনি রিপ্লেস করছেন আরেক বাহাতি অ্যালেক্স কেরিকে, যিনি অফের বাইরের একটা বলে খোঁচা মেরেছেন, না খেলেও উপায় নেই, বলটা ঠিকঠাক দেখতেও পারেননি মনে হয়, ব্যাট নামাতে নামাতেই দেখলেন ব্যাটের বাইরের কানা ছুঁয়ে ছোট একটা এজ, এবং সেটাই লিটন কুমার দাস ধরে ফেললেন। নাহিদ রানার উইকেট টেকিং ওভার খুব চমৎকার একটা পরিবর্তন বলতে হবে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের কাছ থেকে, সময় মতো তিনি নাহিদ রানাকে এনে ব্যাটার যখন একটা মাইল ফলকের সামনে তখন কিন্তু তাকে বিপদে ফেলেছেন এবং সেখান থেকে ফলাফল আদায় করেছেন। ভেরি গুড ক্যাপ্টেন্সি। ফার্স্ট স্লিপ নিয়ে বোলিং করছেন নাহিদ রানা রাউন্ড দ্য উইকেটে। নতুন ব্যাটারের জন্য রেনশ আগ্রাসী মনোভাবের একজন ব্যাটার, থেমে থাকার পাত্র তিনি নন। প্রথম বলটায় ফ্লিক করেছেন, বল চলে গেছে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারে, ডিপ ফাইন লেগ থেকে মুস্তাফিজ ফিল্ডিং করে বল কুড়িয়েছেন, তবে ততক্ষণে দুটো রান পেয়ে যাবেন এবং রেনশ তার রানের খাতা খুললেন। অস্ট্রেলিয়া 135 উইকেটে। নাহিদ রানা এই ওভারে 148 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করেছেন, 147-145, অর্থাৎ যেই গতিতে তিনি বল করছেন অস্ট্রেলিয়ান ব্যাটাররাও স্বাভাবিকভাবে এই ধরনের গতিতে খেলেন কিনা সাধারণত সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চলে আসে,
1: এবং খানিকটা গতির কাছেই ভরকে গিয়েছিলেন কিনা অ্যালেক্স ক্যারি। এই মুহূর্তে রেনশ তার ব্যাটিং শোটা প্রদর্শন করবার পূর্বেই তাকে কিভাবে সাজঘরে ফেরানো যায় সেটা নিয়েই নাহিদ রানাদের এই মুহূর্তে তৎপরতা রয়েছে। তবে আর একটা উইকেট, আর একটা উইকেটের পতন হলেই আসলে কার্যত ব্যাকফুটেই চলে যাবে খুব ভালোভাবে, এবং 150.5 কিলোমিটার পার আওয়ারে ফাস্টেস্ট বলটা হয়েছে, স্লোয়েস্ট বলটাও 142-এর ওপরে। চিন্তা করেন আপনি বাংলাদেশের একজন বোলার গতির এই মুহূর্তে, গতির যে আভা, গতির যে ঝড়, সেই ঝড়টা তিনি তুলছেন শেষ বিকেলে এসে, গতির ঝড় এবং তার প্রভাব উইকেটে গিয়ে পড়েছে একটা কাট বিহাইন্ড। এবং দেখুন ব্যাটার, ব্যাটার তিনিও বলটা ফেস করতে পারেননি প্রপারলি, ছেড়ে দিয়েছেন উইকেট রক্ষকের কাছে, এবং সেখানেও তিনি কিছুক্ষণ ঠায় দাঁড়িয়েছিলেন যে কি হলো, এটা কি বল গেল, এই বিষয়টা নিয়ে তিনি ভাবছিলেন।
0: তিনি স্তব্ধ হয়ে গেছেন, বাকরুদ্ধ হয়ে গেছেন, বুঝতেই পারছেন না হলোটা কি। চোখের পলকে বলটা কিন্তু কিপারের গ্লাভসে চলে গেছে, অর্থাৎ কিছু বোঝে ওঠার আগেই ঘটনা যা ঘটার ঘটেছে। 29 ওভারের খেলা শেষ হয়ে গেছে, 135 উইকেটে অস্ট্রেলিয়া ভুগছে তারা এই মুহূর্তে। এই সিরিজ শুরুর আগেই অনেকে বলছিলেন যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে শক্তির যে তফাৎ সেটা এতটা কম বোধহয় ক্রিকেটের ইতিহাসে কোনো সময় ছিল না ওয়ান ডে ক্রিকেট, এবং এ কারণেই মনে হচ্ছিল যে এই সিরিজটা অন্তত খুবই কম্পিটিটিভ এবং প্রতিযোগিতামূলক হবে। বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচে প্রমাণ রাখছে সেটার, এবং এই মুহূর্তে যদি জিজ্ঞাসা করা হয় কে ফেভারিট এই ম্যাচটা জিততে, ডেফিনেটলি বাংলাদেশ এগিয়ে রয়েছে। মোসাদ্দেক হোসেন সৈকত চালিয়ে যাবে, নতুন ওভারে প্রথম বলটা করলেন ডাউন দ্য লেগ, ক্যামেরন গ্রিন ফ্লিক শটটা খেলেছেন, ভালো খেলেছেন, স্কোয়ার লেগে তৎপর ফিল্ডিং, না রিশাদ মিস ফিল্ডিং করলেন, নিশ্চিত দুটো রান বাঁচাতে পারতেন রিশাদ হোসেন, কোন এক কারণে তার শরীরের লেগে বলটা কিন্তু বাউন্ডারিতে চলে গেল। প্রথম বল থেকে একটা চার চলে আসলো এবং ক্যামেরন গ্রিন নিজেকে খানিকটা ভাগ্যবানই ভাবতে পারেন, স্লপি ফিল্ডিং রিশাদের কাছ থেকে, এবং সেই সুবাদে অস্ট্রেলিয়াও কিছু রান যুক্ত করতে পারল। 134 হয়ে গেছে তাদের সংগ্রহ, ক্যামেরন গ্রিন পৌঁছে গেলেন 19 রানে, মোসাদ্দেক নিজের ওভারের প্রথম বলে একটা চার হজম করলেন, ঝোলানো ডেলিভারি অফের পরের বল ওভারের, এবং সেটাকেই ক্যামেরন গ্রিন কাভারে ঠেলে একটি রান বের করেছেন। তিনি যেহেতু অনেকক্ষণ যাবত উইকেটে আছেন, একটু সেট হয়ে গেছেন, বলগুলোকে ভালোভাবেই ট্রিট করতে পারছেন, তবে নতুন ব্যাটার রেনশ আমার মনে হয় তার উইকেটটা তোলার একটা সুযোগ থাকবে মোসাদ্দেকের সামনেও। 25 রান খরচ করে একটা উইকেট পেয়েছেন 6/2 বল করে, অসাধারণ বোলিং পারফরমেন্স তার কাছ থেকেও।
1: নিশ্চয়ই অসাধারণ বোলিং পারফরমেন্স, এবং প্রিয় শ্রোতা আপনারা বাংলাদেশ বেতার শুনছেন, পৃথিবীর যে প্রান্তেই রয়েছেন আপনি নিশ্চিতভাবেই বাংলাদেশ বেতার শুনছেন। এবারে আবেদন, এবং আম্পায়ারের তর্জনী উঁচিয়ে রেনশোর আজকের ইনিংসের মৃত্যু ঘোষণা করেছেন ব্যাটিং ইনিংসের, কিন্তু ডিআরএস টাইমারটা এখনো অন রয়েছে 4-3-2-1 এবং গন গনাগন গন। আরো একটা উইকেটের পতন, ষষ্ঠ উইকেটের পতন, রেনশো আউট হয়ে গেলেন, মোসাদ্দেক সৈকত, ইউ বিউটি, কি অসাধারণ! একেবারে স্ট্যাম্পের ভেতরে বলটা পড়েছিল, তারপরে যতটুকু টার্ন পেয়েছে তাতে তিনি এলবির ফাঁদে পড়ে গেলেন এবং দুর্দান্ত ভাবে কামব্যাক, মোসাদ্দেকের দুর্দান্ত ভাবে কামব্যাক বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে, যেখানে সমীকরণটা আকাশ পাতাল ব্যবধানের, সেখানে নতুন বাংলাদেশকে দেখছে অস্ট্রেলিয়া, এতে কোনো সন্দেহ নেই। উপমহাদেশের ক্রিকেট খেলতে এসে অনেকটা নাস্তানাবুদ হয়েছে পাকিস্তানে, এবার বাংলাদেশের পালা। আর আপনি মেহেদী মিরাজের কথা বলছিলেন, তার ব্যাটিং নিয়ে প্রশ্ন রয়েছে, তার বোলিং নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু ক্যাপ্টেন্সির জায়গাটায় তাকে আপনি অন্তত 10-9 দিতে হবে।
0: আমি তাকে আজকের ম্যাচের হিসেবে 10-10 দিতে চাই। যেই ধরনের বোলিং পরিবর্তন, সময় উপযোগী পরিবর্তনগুলো মেহেদী মিরাজ করতে সক্ষম হয়েছেন, সেটার কারণেই আমি বলবো বাংলাদেশ এই পুরো বোলিং ইনিংসে একটা মোমেন্টাম ধরে রেখেছে। একটা সময় কিন্তু মনে হচ্ছিল যে মিরাজ যেহেতু এক প্রান্তে অফস্পিন করছেন, অন্য প্রান্তে মোসাদ্দেককে তিনি আনবেন কিনা, একই ধাতে দুজন বোলার দুই প্রান্ত থেকে বল করবেন কিনা, তিনি নিজেকে অফ করে দিয়ে তিনি মোসাদ্দেককে নিয়ে এসেছেন বোলিং, এবং সেখান থেকে কিন্তু কাজের কাজ হয়েছে। লিয়াম স্কট, অভিষিক্ত ক্রিকেটার, ডানহাতি ব্যাটার, ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেট তিনি খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে, বেশ ভালো রেকর্ড রয়েছে তার। বল হাতে আজকে খুব একটা সুবিধা করতে পারেননি, তবে ব্যাট হাতে আজকে অভিষেকেই নায়ক হওয়ার একটা সুযোগ তার সামনে, তবে কাজটা অনেক কঠিন। প্রথম বল থেকে একটা রান বের করেছেন অবশ্য, এক বল থেকে একে পৌঁছে গেলেন সেখানে লিয়াম স্কট, এবং মোসাদ্দেকের আরও একটা উইকেট টেকিং ওভার কিভাবে শেষ হয় সেটি আমরা দেখতে চাই। ক্যামেরন গ্রিন আবারও স্ট্রাইকে ফিরেছেন, দুই ডানহাতি ব্যাটার এখন ক্রিজে আছেন। আমার মনে হয় তানভীরকে আবারও নিয়ে আসার পরিকল্পনা মেহেদী হাসান মিরাজ করতেই পারেন। ওভারের পরের বলটা করলেন মোসাদ্দেক সৈকত, স্টাম্প টু স্টাম্প, ব্যাক ফুটে গিয়ে কাভারে ড্রাইভ করেছেন ক্যামেরন গ্রিন, কোন সুযোগ নেই রানের। উইকেট টেকিং ওভার, ফ্যান্টাস্টিক বোলিং মোসাদ্দেক সৈকতের, 136 উইকেটে অস্ট্রেলিয়া।
1: এবারে সোজা এবং সেটা স্ট্রেইট একটা হিট করেছিলেন, ব্যাটে বলে হয়েছে বটে, তবে ডট বল, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন মোসাদ্দেক, দারুণ একটা ওভারের সমাপ্তি হয়ে গেল। অর্থাৎ এরই সাথে 30তম ওভারের খেলাটা শেষ, 136 উইকেট হারিয়ে টিম অস্ট্রেলিয়ার সংগ্রহ, যাদের লক্ষ্যমাত্রাটা 285। আর এই সমীকরণ থেকে পরবর্তী সময়ের জন্য কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি রেজওয়ান ফিরদৌস জিকো আপনাকে।
2: ধন্যবাদ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন পলাশ, এবং একই সাথে আবেদ বিন পারভেজ আপনাদেরকে। ফ্লাড লাইটের আলোয় আলোক উদ্ভাসিত এই মুহূর্তে ঢাকার এই বীরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, 6-এর দিকে এগিয়ে বাংলাদেশ, আর 4টি উইকেট তুলে নিতে পারলে অস্ট্রেলিয়াকে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশ পরাজিত করতে সমর্থ হবে। বোলিং এ আসছেন চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস, এক্ষেত্রে নাহিদ রানা বল করলেন 1টি রানে, সে আরো 1টি রান বাড়ল। ধারাভাষ্য শুনছেন আপনারা বাংলাদেশ বেতার থেকে, অনেক অস্ট্রেলিয়ান তারাও এসছে খেলা দেখার জন্য, অনেক অস্ট্রেলিয়ান তারা যেমন এসছে এবং টিম মেম্বারদের সঙ্গে অনেকে এসছে, তাদের মা তারাও এসছে, তারা কষ্ট করে তাদের সন্তানদের লালন পালন করেছে এবং তারা কিন্তু তার প্রতিদান দিচ্ছে এবং অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের হয়ে তারা এই মুহূর্তে খেলছে। আসছেন বোলিং করার জন্য নাহিদ রানা, চমৎকার রানা, তারা প্রান্ত থেকে বল করলেন অন ড্রাইভ, তবে ফিল্ডার বলের লাইনে বল ধরে বল ফেরত পাঠালেন মিসফিল্ডিং লিটন দাস কর্তৃক, 1টি রানে এসছে। এখনো জয়ের জন্য 118 বল থেকে 147 রান করতে হবে 5টি অস্ট্রেলিয়াকে। বাংলাদেশ তারা জয়লাভ করতে চাইবে, অস্ট্রেলিয়ার সমর্থকরা কোনোভাবেই তারা খুশি নন, তাদের বই প্রকাশ পাচ্ছে গ্যালারিতে, সেটিও লক্ষ্য করলাম। সব মিলিয়েই ক্রিকেট খেলা ঢাকার এই বীরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বিতা করছে স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে। বল করলেন এবারে বাউন্সার, স্লোয়ার বাউন্সার।
3: প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের চলতি ধারাবিবরণী শুনছিলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে, যা সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। এই মুহূর্তে আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে। প্রিয় শ্রোতা, স্থানীয় ইংরেজি খবর শোনানো হবে এখন, আর এর পরপরই আমরা আবারও খেলার চলতি ধারাবিবরণীতে ফিরব।
4: আসসালামু আলাইকুম, This is Bangladesh Betar Khulna. The news read by Khondokar Oliullah Helbaki. A discussion meeting was held at the Deputy Commissioner's Conference Room in Khulna today on the occasion of World Tobacco Free Day. The meeting informed that more than 1,61,000 people die in the country every year due to the effects of tobacco consumption. Accordingly, 18 people die every hour. Deputy Commissioner Administrator Hureza Nath attended Eid as chief guest, presided over by Khulna Civil Surgeon Musammat Mahfuza Khatun. The meeting was attended by Additional District Magistrate Nurul Hai Mohammad Anas, Additional Deputy Police Commissioner Jakia Sultana, Koira Upojila Nirbhai Officer Mohammad Abdullah Albaki, Deputy Director of Women Affairs Department Suraya Siddiqui, and representatives of various NGO. Later, Koira Upojila Nirbhai Officer Mohammad Abdullah Albaki, for operating the highest number of anti-tobacco mobile courts, and Assistant Commissioner Mohammad Mehdi Hassan, for imposing the highest fine, were awarded with certificates and crest. Earlier, a colorful procession was brought out from Shahid Hadis Park in the city and ended at the Deputy Commissioner's office premises after parading different main roads of the city. The officials of various government and non-government departments, teachers and students took part in it. The Khulna District Administration organized it in collaboration with the National Tobacco Control Cell. A two-day-long skill development training for demonstration farmers began at the Koira Upojila Porishad Hall Room in Khulna District today under the Union Level Fisheries Technology Service Extension Project. The farmers were trained up on new technologies and various techniques for implementing demonstration under various packages. The Upojila Nirbhai Officer attended Eid as chief guest, presided over by the Upojila Senior Fisheries Officer, Assistant Fisheries Officer, trainers and concerned officials were present at that time. Meanwhile, a day-long mobile training were arranged at the Paigach Upojila Porishad Hall Room in Khulna District today and for increasing the capacity of cooperative organizations and creating entrepreneurs. In the training session were on the importance of cooperatives, eligibility for membership of the association, responsibilities and duties of members, represent responsibilities and function of the committee, power of the committee, dissolution, removal and expulsion of members and deposit and loan management of the association. The Upojila Nirbhai Officer attended Eid as chief guest, presided over by the Upojila Cooperative Officer. The concerned officials of the concerned departments were present at that time. Anti-corruption debate, essay and painting competition were held at the Mongla Press Club Auditorium in Bagarat today. The Upojila Nirbhai Officer distributed prizes among the winners as chief guest. Presided over by the President of the Upojila Corruption Prevention Committee, the function was attended by the Assistant Director of the District, the Anti-Corruption Commission, teachers and students. The District Anti-Corruption Commission and the Upojila Corruption Prevention Committee have jointly organized it. A mobile court has collected 50,000 taka as fine from a man while conducting drives at the Alumdang Upojila in Jordanga. In this fine was made in allegation for illegally cutting soil in Belgachi field. The Upojila Executive Magistrate conducting the drive. The National Consumer Rights Protection Department, led by the Assistant Director, has collected 75,000 taka as fine from traders while conducting special drives at the Binodpur Bazar of Mohammadpur Upazila in Magura today. This fine was made in allegation for selling expired pesticides and low-quality paddy seeds. Dhaka Met Office says squally weather is unlikely over the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to lower signal. Meanwhile, forecast valley till one tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Jorsur, Kustia, Rajshahi, Rongpur, Pabna, Bogura, Tangail, Moymansingh, Dhaka, Faridpur, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar, and Silat. River ports in these areas are to west cautionary signal number one. And that is the end of the news. Dear listeners, you're welcome to your next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
3: Bangladesh Betar Khulna. Priyo Srota, স্থানীয় ইংরেজি খবরের পর আবারও আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের চলতি ধারা বিবরণীতে, যা সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে।
2: ২৬ রানে তিনটি উইকেট, বেদি আসান বিরাজ পাঁচ ওভার একটি মেডেন, ১৬ রান উইকেট নেই, মোসাদ্দেক সাত ওভার একটি মেডেন, ২৬ রান দুটি উইকেট এবং তানভীর চার ওভার মেডেন নেই, ২৩ রান দিয়ে তিনি কোন উইকেট পাননি, অর্থাৎ নাহিদ রানার আরও দুটি উইকেট প্রয়োজন পাঁচটি উইকেট পেতে। এবং পাশাপাশি অপর বোলার মোসাদ্দেক যদি ভালো বোলিং করে উইকেট পেতে পারেন সেটিও মন্দ নয়। বলতে না বলতেই বোলিং এ এসছেন মোসাদ্দেক হোসেন, যাচ্ছেন বোলিং করতে, বল করলেন এবারে কুইক আর ডেলিভারি মিডল স্টাম্পের উপরে, ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন যে অবশ্য ডট বল।
5: মোসাদ্দেক সৈকত তার স্বপ্নের প্রত্যাবর্তন, দুটি উইকেট এবং ৮৬ রান আরো একটি বল। এবারে অবশ্য স্ট্রেট ব্যাটে খেলেছেন, ছোটে গিয়ে ফিল্ডিং করলেন তাফিদ হৃদয়, তার আগে অবশ্য আরো একটি রান, সহজে একটি রান পেলেন ক্যামেরন গ্রিন, ৩৪ বলে ২২। এখন ব্যাট করবেন জেভিয়ার বার্টলেট, দেখা যাক জেভিয়ার বার্টলেট তিনি কিভাবে মোকাবেলা করেন। দর্শক সমর্থক যারা মাঠে এসছেন দারুণ ভাবে উল্লসিত, দারুণ ভাবে উচ্ছ্বসিত, অস্ট্রেলিয়ার বিপক্ষে ডমিনেট করে খেলছে বাংলাদেশ দল। বল করলেন এবারে আনড্রাইভ, ওয়াইড মিডানে ফিল্ডিং হল, রানের সুযোগ ছিল না। হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশ দলের মধ্যকার প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। আরো একটি বল, অফ স্টাম্পের উপরে ড্রাইভ করলেন মিড অফে, বোলার ফিল্ডার বলের লাইনে, যে কারণে রানের সুযোগ নেই।
2: মোসাদ্দেক আরো একটি বল করলেন, ডান্সিং ডাউন দ্য উইকেটে গিয়ে অন ড্রাইভ করলেন, তাওহিদ হৃদয় ফিল্ডিং করলেন একটি রানি সে জাভিয়ারের ব্যাট থেকে। জাভিয়ার তিনি ভালো মানের বলবো ব্যাটার, ব্যাটিং করতে জানেন, অস্ট্রেলিয়ান টেইলেন্ডাররাও কিন্তু ভালো ব্যাটিং করতে জানেন চঞ্চল, এবং সেটির উদ্দেশ্যেই তারা ভালো ব্যাটিং করার চেষ্টা করছে। আরো একটি বল, ডট বল, এবং ডট বলের পর ডট বল দিয়ে চাপে ফেলায় ব্যস্ত বাংলাদেশের বোলাররা। ৩২তম ওভারের খেলা শেষ, ১৪০ সাত উইকেটে অস্ট্রেলিয়া, এখনো জয়ের জন্য দরকার ১০৮ বল থেকে ১৪৫ রান। বাংলাদেশের দরকার মাত্র তিনটি উইকেট, এবং তিনটি উইকেটের পতন ঘটাতে পারলেই কিন্তু যা হওয়ার সেটি হবে। নিঃসন্দেহে বাংলাদেশের বোলাররা সেই লক্ষ্যেই বোলিং করবে। আসছেন বোলিং করতে নাহিদ রানা, ২৬ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন ৬ ওভার বোলিং করে, আসছেন তিনি বোলিং করার জন্য। চমৎকার রান আপ নিয়ে থানা প্রান্ত থেকে তিনি আসছেন বোলিং করার জন্য নাহিদ রানা, বল করলেন বাউন্সার, আউটের সম্ভাবনা, শেষ পর্যন্ত গোল, আরো একটি উইকেটের পতন অস্ট্রেলিয়া দলের। মাইটি অস্ট্রেলিয়ার কি হচ্ছে, এবং তাদের একের পর এক উইকেটের পতন ঘটার সাথে সাথে পুরো গ্যালারি জুড়ে বাংলাদেশি সমর্থকদের আনন্দ ধরে রাখার জায়গা নেই চঞ্চল।
5: এবং সে উইকেটটি কে পেলেন এবার, উইকেট পেলেন নাহিদ রানা।
2: আর একটি উইকেট বাকি, পাঁচটি উইকেট পেতে তার একটু আগে বলছিলাম।
5: নাহিদ রানার বোলিং বিশ্লেষণ, ছয় দশমিক এক ওভার ২৬ রান তিন উইকেট। জাভিয়ার বার্টলেট কট তানজিদ তামিম বোল্ড নাহিদ রানা, ১৪০ রানে অষ্টম উইকেটের পতন ঘটল কার, অস্ট্রেলিয়ার। ১৪৫ রান করতে হবে ১০৭ বল থেকে, সেটি অস্ট্রেলিয়ানদের জন্য এখন স্বপ্ন। তবে ক্যামেরুন গ্রিন এমন একজন ক্রিকেটার, অনেক কিছুই পরিবর্তন করে দিতে পারেন, কঠিন তবে অসম্ভব নয় অবশ্যই। তবে যেভাবে বোলিং করছে বাংলাদেশ, দর্শকদের গগন বিদারী চিৎকার আপনারা শুনতে পাচ্ছেন, যারা খেলা দেখার জন্য সেই সকাল ১১টা থেকে মাঠের মধ্যে প্রবেশ করেছেন। অলমোস্ট জাম্প্যাকড স্টেডিয়াম,
2: চঞ্চল, বাইরে অনেক বাতাস বইছে, এবং পাশাপাশি বাংলাদেশের জয়ের জন্য মাত্র দুটি উইকেটের দরকার, এবং দুটি উইকেট তুলে নিতে পারলেই কিন্তু বাংলাদেশ এই সিরিজে প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বাজে জয়লাভ করবে। আসছেন নাহিদ রানা, চমৎকার রান আপ নিয়ে ৫টা উইকেট, বল করলেন কোন রকমে, ম্যানেজ করলেন, শরীর বাঁচালেন বলবো ব্যাট দিয়ে, দর্শকরা আনন্দ পেলেন, এটি নামে কিন্তু ক্রিকেট খেলা। ওই যে বললাম নাহিদ রানার উচিত হেলমেট বরাবর, থাই প্যাড বরাবর অথবা চেস্ট গার্ড বরাবর বোলিং করা, তাহলেই কিন্তু তার যে বলের গতি ১৫০-১৫১, সেটি কিন্তু এই টেলেন্ডার ব্যাটারদের অস্ট্রেলিয়ার প্রচন্ড মাত্রায় ভোগাবে। চঞ্চল,
5: অবশ্যই তাই, আমি বলছিলাম আপনাকে যে কিভাবে অস্ট্রেলিয়ান টেলেন্ডার ব্যাটাররা নাহিদকে মোকাবেলা করে সেটি দেখার জন্য দর্শকরা কিন্তু অপেক্ষা করছেন। এবং ইতিমধ্যে জাভিয়ার বার্টলেট ফিরে গেছেন, এর আগের বলটাতে নাথান এলিস কিভাবে খেলবেন বুঝে উঠতে পারেননি। নাহিদ রানা ওডিআই ক্যারিয়ার ১২টি ম্যাচ, মাত্র ২৫টি উইকেট, খুব বেশি দিন আগে তিনি শুরু করেননি। ইকোনমি রেট ৪.৯৫ উইকেটের মধ্যে পেয়ে গেছেন দুবার, ১২ ম্যাচে দুবার পেয়েছেন ৫টি করে উইকেট। সর্বশ্রেষ্ঠ বোলিং বিশ্লেষণ হল ২৪ রানে ৫ উইকেট। নাহিদ রানা প্রস্তুত, ওদিকে প্রস্তুত ব্যাটার নাথান এলিস। ফিল্ডারদের অবস্থান এই মুহূর্তে একটি স্লিপ, এবং আম্পায়ার এই মুহূর্তে ফিল্ডিং এর অবস্থান একটি স্লিপ, ডিপ থার্ড ম্যান, ব্যাকওয়ার্ড পয়েন্ট, পয়েন্ট ওয়াইডিশ মিড অফ, এ হল অফ সাইডে, অন সাইডে ডিপ ফাইন লেগ, শর্ট মিড উইকেট, মিড অন, এই ফিল্ডিং সাজিয়ে বোলিং করছেন নাহিদ রানা। আর মাত্র দুটি উইকেট দৌড়ে বাংলাদেশ ঐতিহাসিক জয় থেকে, ঐতিহাসিক এর জন্য বলছি ২০০৫ সালে সোফিয়া গার্ডেন কার্ডিফ, যে দলটিতে অস্ট্রেলিয়ার বিশ্ববিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং ছিলেন, ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট, ডেমিয়ান মার্টিন, মাইকেল ক্লার্ক, মাইক হাসির মতো ক্রিকেটার, জেসন গিলেস্পি, গ্লেন ম্যাকগ্রাথ, সেই দলটিকে বাংলাদেশ পরাজিত করেছিল। মোহাম্মদ আশরাফুল ১০১ বল থেকে করেন ১০০ রান, সেই মোহাম্মদ আশরাফুল কিন্তু বাংলাদেশের এই দলটার ব্যাটিং প্রশিক্ষক। নাহিদ রানা দৌড় শুরু করলেন, প্রস্তুত নাথান এলিস, এবং দুর্দান্ত ডেলিভারি, একেবারে উইকেটের সামান্য উপর দিয়ে বল চলে গেল উইকেট কিপারের গ্লাসে, অর্থাৎ বোল্ড হয়ে যেতে পারতেন। নাথান এলিস আসলে এই মুহূর্তে নিজের শরীর বাঁচানোটাকেই মূল ভূমিকায় রেখেছেন। অসাধারণ অসাধারণ বোলিং, প্রচন্ড গতি, ১৪৬ ১৪৬ ১৪৬ ১৪৮, অর্থাৎ ১৪৫ থেকে ৫০ মধ্যে প্রতিটি বল তিনি করছেন।
2: চঞ্চল, ব্যাটারের বলব পা কাঁপছে নাহিদ রানার বলের গতি দেখে, আরো একটি বল এবারেও কোন রকমে ম্যানেজ করলেন, আম্পায়ার ওয়াইডের সংকেত প্রদান করলেন, থাইপ্যাডে পাশ দিয়ে চলে গেছে যার ফলে লাগেনি কোথাও লেগ সাইডে, এবং আরো একটি ওয়াইড হলো, এটি দরকার, এক্সপেরিমেন্ট এখন হবে না কখন হবে, কারণ একজন বোলারের অনেকগুলো অস্ত্র থাকে, আপনারা জানেন, ইন সুইঙ্গার, আউট সুইঙ্গার, ইনডিপার, ইয়র্কার, সবই কিন্তু তারা করতে জানেন, স্লোয়ার, ব্যাক অব দ্য হ্যান্ড ডেলিভারি, নাকল ডেলিভারি, সবই কিন্তু এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়ে থাকে। আসছেন বোলিং করার জন্য নাহিদ রানা, চমৎকার রান আপ নিয়ে থানা প্রান্ত থেকে, দর্শকদের করতালি চলছে, বলতে না বলতেই হেলমেটে বল একদম উইকেটে পড়ে হেলমেটের গ্রিলে গিয়ে লাগলো। এগুলোই দরকার। এক সময় বাংলাদেশ যখন খেলত, আপনি মনে করিয়ে দিলেন, সেই সময় সেই ফ্রেটলি এসে বাংলাদেশের ব্যাটারদের সব সময় কিন্তু হেলমেটের গ্রিলে লাগাতেন, থাই প্যাডে লাগাতেন, চেস্ট গার্ডে লাগাতেন। সেই পিনগুলো কাটিয়ে কিন্তু সাবেক ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেটকে এ পর্যায়ে নিয়ে এসছে, যার ফলে সেই সময় শোয়েব আখতার বল করতেন চঞ্চল, সে সময় যারা খেলতেন তারা বাংলাদেশ ক্রিকেটকে এতদূর নিয়ে এসছেন, কারণ তারা ওই সময় দাঁড়িয়ে থেকে যে তাদের বল মোকাবেলা করেছেন এটি অনেক বড় বিষয় ছিল বাংলাদেশের ক্রিকেটে।
5: আরো একটি বল এবার স্ট্যাম্পের মধ্যে, এবার অবশ্য মাঝ ব্যাটেই খেলেছেন যখন নাথান এলিস, রান হলো না, রান করাটা এখন কঠিন কাজ, রিকোয়ার্ড রান রেট কিন্তু বাড়তে বাড়তে 8.39, এটি এক সময় 10-11-12 পর্যন্ত পৌঁছে যাবে যদি এভাবে খেলতে থাকে অস্ট্রেলিয়া দেখে শুনে কোন রকম। পার্টনারশিপ বলতে এক রানের রিকোয়ার্ড রান রেট 8.39, 141 উইকেট হারিয়ে। আপনারা শুনছেন আমাদেরকে বাংলাদেশ বেতারের মাধ্যমে, দল শুরু করলেন নাহিদ রানা ওভারের শেষ বলটি করার জন্য, আবারও কিন্তু বাউন্সার বল চলে গেল সরাসরি ব্যাটারের মাথার উপর দিয়ে উইকেট কিপার লিটন দাসের গ্লাভসে। লিটন দাস উইকেটের পেছনে আজকে মোটামুটি উপভোগ করছেন, বেশ কয়েকটি ক্যাচ তালুবন্দী করেছেন, 141 উইকেট হারিয়ে 144 রান করতে হবে 102 বল থেকে।
2: আরো একটি ওভারের খেলায় মাত্র শেষ হল, এখনো জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার 102 বল থেকে 144 রান। 33 ওভারের খেলা শেষে 141 উইকেটে অস্ট্রেলিয়া। আপনাদের একটু মনে করিয়ে দেই, সে সময় ব্যাটিং করতেন বাংলাদেশের হাসিবুল হোসেন শান্ত, বেহরাব হোসেন অপি, পরবর্তীতে জাবেদ ওমর বেলিম, তারা কিন্তু সে ধরনের বোলারদের মোকাবেলা করেছেন অনেকদিন, এবং তারপর নাফিস ইকবাল, শারিয়ার নাফিস, জুনায়েদ সিদ্দিকী, অনেক যুগে যুগে ওপেনার এসছেন বাংলাদেশের ক্রিকেটে, এবং অনেকদিন আমরা দেখেছি অনেক ক্রিকেটারদের দিয়ে ওপেনিং ডিপার্টমেন্টকে চেষ্টা করা হয়েছে সমৃদ্ধ করার বাংলাদেশের ক্রিকেটে, যাচ্ছেন বোলিং করার জন্য হোসাদ্দেক হোসেন সৈকত, এসছেন তিনি বোলিং করতে, 29 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন, যাচ্ছেন তিনি ভিডিয়া প্রান্ত থেকে বল করলেন এবার অন ড্রাইভ 1 রানে এসে। আসলে একদিক থেকে নাহিদ রানা, আরেক দিক থেকে মোসাদ্দেক, তারা চেষ্টা করছে, এবং অস্ট্রেলিয়ার অনেকদিন আমরা কিন্তু এ ধরনের বডি ল্যাঙ্গুয়েজ দেখি না যে তারা শেষ পর্যন্ত খেলা মোমেন্টাম চেঞ্জ করতে চায়, কিন্তু আজ কিন্তু এখন পর্যন্ত তাদের বডি ল্যাঙ্গুয়েজ সে ধরনের নয়, তারা কোন রকম খেলছে বা ধীরে ধীরে খেলছে তারা চঞ্চল।
5: অবশ্যই জিকো, এবং আরো একটি বল, একটি বল থেকে আরো একটি রানও হল, ক্যামেরুন গ্রিন 24 অপরাজিত, নাথান এলিস 6 বল থেকে 1 রানে, এখন তিনি ব্যাট করবেন, মোসাদ্দেক সৈকত তার কোটার 9 ওভার বল করছেন, আরো একটি বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, রিকোয়ার্ড রান রেট 8.55, এখন প্রতি বলে বলেই কিন্তু রিকোয়ার্ড রান রেটটা বাড়বে। যা হোক, চতুর্থ বলটি করার জন্য প্রস্তুত মোসাদ্দেক সৈকত, ফিল্ডারদেরকে আরেকটু ক্লোজিং পজিশনে নিয়ে আসা হচ্ছে, এবং আমার মনে হয় সিঙ্গেলটাও এখন দিতে চান না বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন দাস, যদি অধিনায়ক নন তিনি, কিন্তু ফিল্ডিং পরিবর্তনের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, দর্শন করলেন বল করলেন, এবারে আবার অন ড্রাইভ, তৌহিদ হৃদয় আমাদের সামনেই ফিল্ডিং করছেন, যতক্ষণে ফিল্ডিং করলেন তার আগে আরো 1 রান, দলীয় টোটাল 145 উইকেট হারিয়ে, 2 উইকেটের অপেক্ষা বাংলাদেশ দলের।
2: বাংলাদেশ তারা চেষ্টা করছে উইকেটের পতন ঘটাতে, আর 2 উইকেটের অপেক্ষা, 2 বলে 2 উইকেট যদি হয়ে যায় সেটি হবে বাংলাদেশের প্রথম জয় বাংলাদেশের মাটিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আরো একটি বল থেকে 1 রান এসে 34 ওভারের খেলা শেষ, 146 উইকেটে অস্ট্রেলিয়া দলের আপাতত সংগ্রহ। চঞ্চল, আপনি মনে করিয়ে দিলেন মোহাম্মদ আশরাফুলের কথা, আশরাফুল তখন টিম মেম্বার ছিলেন, দলের স্কোয়াডে ছিলেন এবং সেরা একাদশে তিনি খেলার সুযোগ পেয়েছিলেন। এবং আপনার নিঃসন্দেহে মনে থাকার কথা, সেই ট্রায়নেশনে আশরাফুল যখন খেলতে নামলেন তখন কিন্তু বলটা পড়ে তার ব্যাটে লেগে স্টাম্পের বেলসে লেগেছিল এবং বেলস পড়েনি, আশরাফুলও অবাক হয়ে গিয়েছিলেন। এবং স্টিভ হারমিসন তখন ইংল্যান্ডের ফাস্ট বোলার এবং তিনিও অবাক হয়ে গিয়েছিলেন। সে ম্যাচেও কিন্তু আশরাফুল 90-এর অধিক রান করেছিলেন,
5: 51 বলে 94 রান করে তিনি আরো একটি সেঞ্চুরি বঞ্চিত
2: হলেন। ওই শর্ট খেলতে গিয়ে তিনি আউট হয়ে গিয়েছিলেন, তো সেই জায়গায় আশরাফুলের অনেক স্মৃতি রয়েছে। তখন কিন্তু এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি 100 রান করে বাংলাদেশকে জয়লাভ করিয়েছিলেন। এখন সেই মহাব্বর আশরাফুল কোচিং স্টাফ বাংলাদেশ ক্রিকেট দলের এবং তিনি রয়েছেন, তিনি খেলা দেখছেন, তারও কিন্তু

0: বাংলাদেশের ক্রিকেটাররা তার সেই স্মৃতি ফিরিয়ে নিয়ে এসছে এবং আরো একটি বল একটি রানে সে নাহিদ রানা এক্ষেত্রে বোলার চমৎকার বোলিং করে থাকেন। কারেন্ট রান রেট 4.27, রিকোয়ার্ড রান রেট 8.76 এবং ডিএল পার মেথডে 259 এ মুহূর্তে অস্ট্রেলিয়ার থাকতে হতো, সেই জায়গায় কিন্তু অস্ট্রেলিয়া অনেক পিছিয়ে। এখন যদি বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের বলবো ফেভারে খেলা, সেটিও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। আসছেন নাহিদ রানা, থানা প্রান্ত থেকে চমৎকার রানা, ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেললেন। মনে হচ্ছে অস্ট্রেলিয়ান ব্যাটাররা প্র্যাকটিস করতে এসছেন এবং তারা প্র্যাকটিস করছেন, নাহিদ রানা বল করছেন আর তারা ফরওয়ার্ড ডিফেন্সিভ বোর্ডে খেলছেন। আসলে এটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, এখন তাদের অনেক বড় বিষয় রয়েছে চঞ্চল, কারণ সম্মানের একটি বিষয় তারা চেষ্টা করছে যে উইকেটের পতন না ঘটিয়ে 50 ওভার খেলা যায় কিনা, পাশাপাশি বাংলাদেশের বোলারদের উচিত দুটি উইকেট দ্রুততার সাথে ফেলে দেওয়া।
1: অবশ্যই সেই চেষ্টা করছেন নাহিদ রানা, দৌড় শুরু করলেন স্ট্রেট রানা, আম্পায়ার অতিক্রম করে বল করলেন, এবারে আবারও বাউন্সার, কিছুই করার নেই ক্যামেরন গ্রিনের, চেয়ে চেয়ে দেখলেন বল চলে গেল সরাসরি উইকেট কিপার লিটন দাসের গ্লাভসে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশি বোলার ফিল্ডাররা এভাবে ডমিনেট করবে সেটি হয়তো বা অস্ট্রেলিয়ার থিঙ্ক ট্যাঙ্ক, তাদের ভক্ত সমর্থক বা খেলোয়াড়েরা চিন্তাও করতে পারেনি। অনেক পরিবর্তন হয়েছে, পদ্মা মেঘনা যমুনায় অনেক জল গড়িয়েছে, এখন বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি। যা হোক, প্রস্তুত নাহিদ রানা পরবর্তী বলটি করার জন্য, তার বোলিং এর বিরুদ্ধে ব্যাট করবেন ক্যামেরুন গ্রিন, 41 বল থেকে 25 রানে অপরাজিত।
0: আসছেন বোলিং করার জন্য চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস নাহিদ রানা, গর্বিত তার পরিবার, গর্বিত তার এলাকাবাসী, গর্বিত বাংলাদেশ। আরো একটি বল একটি রানে এসে আরো একটি রান বাড়ল। আসলে এখন অ্যাটাকিং ফিল্ডিং সাজাতে হবে বিরাট বিরাটকে, স্লিপে আরো ফিল্ডার দরকার এবং বাকিদেরকে আরো ক্লোজিং ফিল্ডিং করতে হবে, কারণ এর অন্যতম কারণ যে এই ব্যাটাররা কিন্তু সিঙ্গলস ডাবলসে খেলছে, ফরওয়ার্ড শর্ট লেগে একজনকে নিয়ে আসতে হবে, পাশাপাশি স্লিপে ফিল্ডার বাড়াতে হবে এবং আরো দু চারজনকে ওই বাউন্ডারি লাইন থেকে বলবো সার্কেলের ভেতরে নিয়ে আসতে হবে, তাহলে অ্যাটাকিং ফিল্ডিং হবে বাংলাদেশের এবং সেটি করার উদ্দেশ্যে ক্লোজিং ফিল্ডিং। এবং কথা শুনলেন মনে হলো বাংলাদেশ ক্যাপ্টেন, যার ফলেই বলবো একদম ঘিরে ধরেছে বাংলাদেশের ফিল্ডার, এটি দরকার, অ্যাটাক করবে তো অ্যাটাকের মতোই। আসছেন বোলিং করতে নাহিদ রানা, চমৎকার রান আপ নিয়ে থানা প্রান্ত থেকে ব্যাটার হলেন এক্ষেত্রে নাথান এলিস, আসছেন বোলিং করতে নাহিদ রানা, বাউন্সার হবে, আসলে টেস্টের মতো ঘিরে ধরেছে বাংলাদেশের ওডিআই ফিল্ডাররা অনেকদিন, বলবো 150 কিলোমিটার পার আওয়ার, সেটি হবে 151 যেহেতু 50.ওভার, যার ফলে 151 কিলোমিটার, বল তো চোখেই দেখা যায় না, এই ধরনের একটা অবস্থা।
1: এবং ইকো ফিল্ডিং পজিশন যেভাবে সাজানো হয়েছে এটি সচরাচর ওয়ান ডে টেস্ট টি টোয়েন্টি কোথাও আমরা দেখি না, ফিল্ড স্লিপের নিচে আবার ফিল্ডার রাখা হয়েছে, এক দুই তিনটি স্লিপ গালি, এরপর ডিপ থার্ড ম্যান, দৌড় শুরু করলেন, এবারে স্পেড ড্রাইভ করেছেন মিড অন এ মিড অফ অঞ্চলে, রান কিন্তু হলো না। এবং জেভিয়ার বাট নাথান এলিস যতক্ষণ ব্যাট করবেন তাকে এই ধরনের ফিল্ডিং মোকাবেলা করতে হবে,
0: তাই তো চঞ্চল, মাত্র দুটি উইকেটের দরকার বাংলাদেশের, এখন অ্যাটাক করতে হবে সব দিক থেকে, বলে না ঘেরাও করা মানে সব দিক থেকে, যদি বাংলাদেশের ফিল্ডাররা কাছাকাছি থেকে তারা ভালোভাবে তাদেরকে অ্যাটাক করতে পারে সেটি হবে বাংলাদেশের জন্য মঙ্গলজনক, কারণ দুটি উইকেট তুলে নিতে পারলেই খেলা কিন্তু শেষ। 90 বলে জয়ের জন্য দরকার এখন অস্ট্রেলিয়ার 138 রান, প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ করেছিল 284, 8 উইকেট হারিয়ে নির্ধারিত 50 ওভার থেকে, এবং অস্ট্রেলিয়া যেভাবে ব্যাটিং করতে এসে 147, 8 উইকেট হারিয়ে, অর্থাৎ দুটি উইকেট তুলে নিতে পারলেই কিন্তু কাজের কাজ। যাচ্ছেন বোলার বসাদ্দেক বোলিং করার জন্য, তিনি বোলিং করবেন এক্ষেত্রে আমাদের থার্মাস কক্ষে ঠিক বরাবর মিডিয়া প্রান্ত থেকে।

0: মুসাদ্দিক সৈকত প্রস্তুত, তার বিপক্ষে ব্যাট করবেন ক্যামেরন গ্রিন। ব্যাকফুটে গিয়ে হালকাভাবে ড্রাইভ করেছেন ওয়াইড মিড অনে ফিল্ডার রয়েছে, এই বল থেকে রানের সুযোগ নেই। নাজমুল হোসেন শান্ত ফিল্ডিং করলেন। রিকোয়ার্ড রান রেট 9.30, আমি বলছিলাম এটি 10, 11, 12 তার উপরেও যেতে পারে। আরো একটি বল, এবার অবশ্য ওয়াইড ডেলিভারি। দলীয় টোটাল 148, 8 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া, লক্ষ্যমাত্রা বহুদূর। যাচ্ছেন মুসাদ্দিক সৈকত, কোটার শেষ ওভার, স্বপ্নের প্রত্যাবর্তন তার। 70/86, 34 রান দিয়ে 2টি উইকেট। এই ওভারে যদি আরো একটি উইকেট পেয়ে যান বা যদি অস্ট্রেলিয়াকে অল আউট করতে পারেন তাহলে সেটি আরো বেশি। বল করলেন এবং পরাস্ত হয়েছেন ওখানে ক্যামেরন গ্রিন। ভাগ্য ভালোই যাত্রায়, বিপদ ঘটেনি। যা হোক, দলীয় রান 148, 8 উইকেটে অস্ট্রেলিয়া দলের সংগ্রহ। মুসাদ্দিক সৈকত প্রস্তুত, ডানহাতি অফ ব্রেক বোলার। বল করলেন, এবারে ব্যাকফুটে গিয়ে রক্ষ রাখতে ভঙ্গিতেই খেললেন, কিছুই করার নেই, রান হল না।
1: মাইটি অস্ট্রেলিয়া, আসলে তারা ভালো করেই জানে তারা জয়ের থেকে খুব একটা মোমেন্টামের মধ্যে নেই। একটি রানে এসে আসলে চঞ্চল, আপনি ভালো করেই জানেন যে টেইল এন্ডার ব্যাটারদের আউট করা কিন্তু অনেক কঠিন ব্যাপার। এর অন্যতম কারণ, তারা কিন্তু ক্রিকেটীয় ব্যাকরণের বাইরে শর্টস খেলে থাকেন। এটি কিন্তু টেইল এন্ডার ব্যাটারদের অন্যতম বৈশিষ্ট্য, যার ফলে এই টেইল এন্ডার ব্যাটারদের আউট করা অনেক কঠিন ব্যাপার। কারণ ক্রিকেটীয় ব্যাকরণের বাইরে তারা শর্টস খেলেন, কোথায় বল পড়ল, কোথায় গেল সেটি তারা কোনোভাবেই দেখেন না। তারা শর্টস খেলতে চান বা সিঙ্গলসে ডাবলসে রান নিতে চান। যাচ্ছেন বোলিং করতে মুসাদ্দিক, বল করলেন, এবারে ড্রাইভ করলেন শর্ট এক্সট্রা কভার থেকে, ফিল্ডার ফিল্ডিং করলেন, এটি অবশ্য ডট বল। ওভারের শেষ বল করবেন মুসাদ্দিক, বল করলেন কুইকার ডেলিভারি, ও উঠে গিয়েছিল পরবর্তীতে ফিল্ডারের বাঁধার উপর দিয়ে একটি দুটি রানের জন্য, এবং রান কিন্তু কমপ্লিট। আরো দুটি রান বাড়লো এলিসের ব্যাট থেকে। অস্ট্রেলিয়া দলের 150 রান পূর্ণ হল 216 বল থেকে 262 মিনিট উইকেটে অবস্থান করে। তারা ভালো খেলছে, তবে আর দুটি উইকেট বাংলাদেশের দরকার। আর যদি জয়ের দিকে এগিয়ে যেতে হয় তাহলে 84 বল থেকে এখনো অনেক রান করতে হবে অস্ট্রেলিয়াকে। তারা সেই লক্ষ্যেই চেষ্টা করবে, তবে খুব একটা লক্ষণ কিন্তু তাদের দেখা যাচ্ছে না। শর্টস কিন্তু খুব যে 4-6 উদ্দেশ্যে খেলছে সেটিও কিন্তু নয়, কারণ সিঙ্গলস ডাবলসে শর্টস খেলতে চাইলে কোনোভাবেই বা রান নিতে চাইলে কোনোভাবেই ম্যাচ জয়লাভ করা সম্ভব নয়।
0: এবং ড্রেসিং রুম থেকে আরো একটি মেসেজ অস্ট্রেলিয়ার জন্য পাঠানো হয়েছে। আমার মনে হয় সেটি এমন হতে পারে, তোমরা খেলতে থাকো, তোমরা বাকি 14টি ওভার খেলো, ব্যবধানটা কমাও। ক্যামেরুন গ্রিনের সামর্থ্য রয়েছে কিন্তু ম্যাচের চিত্রনাট্য পরিবর্তন করা, কিন্তু তাকে সাপোর্ট দেবে কে সেটি এখন বড় বিষয়। যা হোক, ক্যামেরন গ্রিন প্রস্তুত, 84 বল থেকে 134 রান করতে হবে জিততে হলে। বোলিং এ পরিবর্তন, মুস্তাফিজুর রহমান দর্শক করলেন, বল করলেন, এবার অফ স্ট্যাম্পের বাইরে ড্রাইভ করলেন, কভার ড্রাইভ, ডিপারে ফিল্ডার রয়েছে একটি, এবং একটি রান নিয়েই সন্তুষ্ট থাকলেন। এবার বাকি 5টি বলের মধ্যে বার্টলেটকে, নাথান এলিসকে টার্গেট করো, এটিই করা দরকার। মুস্তাফিজুর রহমান বিশ্বখ্যাত, বিশ্বনন্দিত বোলার, আজকেও একটি উইকেট পেয়েছেন, 4.1 ওভার 15 রান দিয়ে একটি উইকেটের দখল তিনি নিয়েছেন। 83 বল থেকে 133 রান। ফিল্ডিং এর আবারও ফাইন টিউনিং করা হচ্ছে, ফিল্ডারদেরকে একটু ক্লোজিং পজিশনে নিয়ে আসা হচ্ছে। ওখানে নাথান এলিস, মূলত তিনি একজন বোলার, দৌড় শুরু করলেন ওভার দ্য উইকেট মুস্তাফিজুর রহমান, বল করলেন, এবার অফ স্ট্যাম্পের উপরে দারুণভাবে গ্যাপে খেলেছেন, প্লেসমেন্ট ভালো, তবে একটির বেশি রান, একটি না শেষ পর্যন্ত 2টি রান পেলেন নাথান এলিস। এই 2টি রান নাথান এলিসের ব্যাট থেকে তিনি পৌঁছে গেলেন 13 বল থেকে 6 রানে। দলীয় রান 154, 8 উইকেট হারিয়ে 37তম ওভারে খেলা এগিয়ে চলেছে।
1: বোলিং এ এসেছেন মুস্তাফিজুর রহমান, 4.2 ওভার ব্যাটার নেই, 17 রান দিয়ে একটি উইকেট তিনি পেয়েছেন। আসছেন তিনি বোলিং করার জন্য এলিসের বিরুদ্ধে, এলিসের সংগ্রহ 6, স্ট্রাইক এন্ডে তিনি, এবার স্লোয়ার ডেলিভারি চেঞ্জ অফ পেস তাওহিদ হৃদয় অনেকক্ষণ পর মুভমেন্ট করলেন তিনি একটি দুটি রান হবে এবং আরো দুটি রান বাড়ল মাত্র দুটি উইকেট দরকার বাংলাদেশের জয়ের জন্য পাশাপাশি অস্ট্রেলিয়ার অনেক রান দরকার 129 রান করতে হবে 81 বল থেকে অর্থাৎ অস্ট্রেলিয়া সব দিক থেকে চাপের মধ্যে একে তো রানও অনেক বেশি আবার হাতে উইকেটও নেই এ ধরনের ম্যাচ আমরা অনেক দিন দেখি না আজ মনে হচ্ছে বাংলাদেশই অস্ট্রেলিয়া হয়ে গেছে আর বাংলাদেশের মতো ব্যাটিং করছে বলবো বলতে না বলতেই তুলে মারলেন আউটের সম্ভাবনা এবং আউট তো গন আরো একটি উইকেট পুরো বাংলাদেশ বলবো আনন্দের জোয়ারে ভাসলো পুরো স্টেডিয়ামের গ্যালারিতে করতালিতে মুখরিত বাংলাদেশ বেতার যারা শুনছেন তারাও এনজয় করছেন চঞ্চল
0: সত্যি তাই অসাধারণ একটি ক্যাচ এবং আমার মনে হয় ক্যাচটা তালুবন্দি করেছেন মোসাদ্দেক সৈকত অর্থাৎ আজকের দিনের সেরা খেলোয়াড় তিনি কট মোসাদ্দেক সৈকত বোল্ড মুস্তাফিজ 70 বলে 86 রান 10 ওভার বল করে দুটি উইকেট এবং যে ক্যাচটা তালুবন্দি করলেন পেছনের দিকে অনেকখানি দৌড়ে গিয়ে প্রত্যাবর্তনকে কিভাবে স্মরণীয় করতে হয় তা কিন্তু দেখিয়ে দিলেন ওখানে মোসাদ্দেক হোসেন সৈকত যারা দলের বাইরে রয়েছেন এখনো তাদের জন্য তিনি অনুপ্রেরণা হয়ে থাকবেন যে ভালো পারফরমেন্স করো আবারও ন্যাশনাল টিমে কাম ব্যাক করো নিজেকে প্রমাণ করো
1: এবং আপনি জানেন যে অস্ট্রেলিয়া যদি আজকে পরাজিত হয় চঞ্চল তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে চমৎকার কভারেজ হবে বাংলাদেশকে নিয়ে এবং অস্ট্রেলিয়া কোন জায়গায় পরাজিত হলে তাদের যে মিডিয়া তারা যেভাবে লেখালেখি করে বা যেভাবে তারা সেটিকে কভারেজ দিয়ে থাকে সেটিও কিন্তু দেখার মতো অর্থাৎ তারা ভালো দলকে সবসময় বলবো উৎসাহ দিয়ে থাকে এবং তারা বাংলাদেশকেও কিন্তু উৎসাহ প্রদান করবে যে বাংলাদেশ এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো মানের দলে পরিণত এবং বাংলাদেশের প্রতিনিয়ত এ ধরনের সিরিজগুলোকে জয়লাভ করতে হবে তাহলে কিন্তু এই অস্ট্রেলিয়া বাংলাদেশে এসে অনেক খেলার সুযোগ তারা তৈরি করবে বা তারা খেলতে চাইবে বা আইসিসি বাংলাদেশের জন্য শিডিউল করে দিবে যে যেন অস্ট্রেলিয়া বারবার বাংলাদেশে এসে দ্বিপাক্ষিক সিরিজ খেলে পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে খেলবে এ ধরনের সুযোগগুলো তখনই তৈরি হবে যখন বাংলাদেশ প্রতিনিয়ত অস্ট্রেলিয়াকে পরাজিত করবে আসছেন বোলিং করার জন্য মুস্তাফিজুর রহমান থানা প্রান্ত থেকে শেষ উইকেট নেওয়ার অপেক্ষায় আউটসাইড এজ গালি দিয়ে বেরিয়ে গেছে ওখানে একজন ফিল্ডার দরকার চঞ্চল কারণ এখন তো একটি উইকেটের অপেক্ষা এত অপেক্ষা করে লাভ নেই ফিল্ডার ওখানে সাজিয়ে দিলেই কিন্তু উইকেটের পতন হয়ে যায়
0: এখন ক্যামেরন গ্রিন কিন্তু গ্রামারের বাইরে গিয়ে ক্রিকেট খেলবেন আপনি দেখুন আমার মনে হয় এই ওভারেই তিনি এলোমেলো শট খেলতে যাবেন এবং আউট হয়ে যাবেন আমরা আশা করছি 157 উইকেটে এই ওভারের মধ্যে অল আউট হোক অস্ট্রেলিয়া দল এবং 2005 সালে সোফিয়া গার্ডেন কার্ডিফের সেই ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে জয় এখন শুধু সময়ের অপেক্ষা
1: সবচাইতে আনন্দিত হবে বাম বাদা সফল হাবিবুল বাসার শোভন আফতাব আহমেদ বাম বাদ রফিক তারা
0: অবশ্যই এবং সেই দলের গর্বিত খেলোয়াড় তারা ছিলেন জাভেদ ওমর বেলিমের কথা বলতে পারি তুষার ইমরানের কথা বলতে পারি মোহাম্মদ রফিকের কথা বলতে পারি যারা কিন্তু সেই দলে প্রত্যেকেই টুকটাক কন্ট্রিবিউশন করেছিলেন এবং তখনকার অস্ট্রেলিয়াকে পরাজিত করা অনেক কঠিন কাজ 1999 2003 2007 টানা তিনটি ওয়ান ডে বিশ্বকাপ জেতা দলকে বাংলাদেশ পরাজিত করতে সক্ষম হয়েছিল ইংল্যান্ডের মাটিতে সুতরাং তারপর দীর্ঘ অনেক দিন কেটে গেছে দৌড় শুরু করলেন মুস্তাফিজ বল করলেন এবং বিপজ্জনক পরিস্থিতি রান আউটের সুযোগ না শেষ পর্যন্ত অবশ্য কোন ঝুঁকে নেননি একটি রান অবশ্য নিয়েছেন আরো একটি বল বাকি রয়েছে মুস্তাফিজের নাকি ওভার শেষ ওভার শেষ যদি হয়ে যায় তাহলে স্ট্রাইকটা নিজের কাছে রাখার জন্য এটি করলেন ক্যামেরন গ্রিন 37তম ওভারে খেলা শেষে 159 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া দলের সংগ্রহ
2: সেটা সুধী শ্রোতা শুনছিলেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের চলতি ধারা বিবরণী, যা ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে মিডিয়াময়ে 537.63 মিটারে, 558 কিলোহার্জে এবং একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এই ধারা বিবরণী আপনারা আবারও শুনতে পাবেন হামদ এবং মাগরিবের নামাজের আজানের পর। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

পরকাল সর্বশক্তিমান তুমি ইহকাল তুমি পরকাল।

পরকাল সর্বশক্তিমান, তুমি ইহকাল তুমি পরকাল।

0: আল্লাহ পাকের শানে হামদ শুনলেন, প্রথমে মাহমুদুন নবীর কণ্ঠে এবং পরে মালিক চিশতির কণ্ঠে।
1: মানুষের সঙ্গে অবজ্ঞার সূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিচলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন সূরা লোকমান আয়াত 18-19। সততা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। খুলনার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হবে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول الله.

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: চঞ্চল অ্যাটাক করতে হবে, সেটা জাম্পার ক্ষেত্রেই হোক আর ক্যামেরুন গ্রিনের ক্ষেত্রেই হোক, কারণ একটি বলের একটি উইকেট পেলেই কিন্তু বাংলাদেশ জয়লাভ করবে। সেই জায়গায় বা সেই অবস্থান থেকে আমাদের শ্রোতারা, বাংলাদেশ বেতার যারা শুনছেন, তারাও চাচ্ছেন যে যেন বাংলাদেশ আজকের মাঠে জয়লাভ করে। সেই জয়লাভের অপেক্ষা আমাদেরও এবং সময়ের ব্যবধান শুধু, যে কোনো সময় কিন্তু একটি উইকেটের পতন ঘটে যেতে পারে। যাচ্ছেন তো আইদ রানা, বল করলেন ফরওয়ার্ড ডিফেন্সিভ মোডে খেললেন, এটি অবশ্য ডট বল, ডট বলের মধ্য দিয়ে 40তম ওভারের খেলা শেষ। 172 ড উইকেটে অস্ট্রেলিয়া দলের আপাতত সংগ্রহ, এবং অস্ট্রেলিয়া তারা চেষ্টা করবে ভালো ব্যাটিং করতে। একটি উইকেট নিয়ে যত দূর যাওয়া যায় তারা চেষ্টা করবে। এ মুহূর্তে মোয়াজ্জেম হোসেন পলাশ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং মাইটি অস্ট্রেলিয়ার 10টি উইকেট নেই,
3: অসাধারণ এক অনুভূতি, তবে সেই অনুভূতিটার বহিঃপ্রকাশ আরো ভালোভাবে হতে পারে আর একটা উইকেটের পতনের পর। ধন্যবাদ রেজওয়ান ফেরদৌস জিকো, আপনাকে একটা দুর্দান্ত সূচনা প্রথম থেকেই বাংলাদেশ করেছে, একেবারে দিনের শুরুর ইনিংস থেকেই বেশ ভালো অবস্থান নিয়ে বাংলাদেশ এখনো পর্যন্ত সেটা অব্যাহত রাখতে পেরেছে, এবং দৃশ্যতই জয়টা এখন সময়ের ব্যাপার মাত্র। এবং যে থার্ড পাওয়ার প্লের কথা বলা হয় সেটি শুরু হয়ে গেছে, 40 ওভারের খেলা অলরেডি শেষ, 172 নয় উইকেট হারিয়ে টিম অস্ট্রেলিয়ার সংগ্রহ। এবং এই মুহূর্তে অ্যাডাম জাম্পাকে নিয়ে আসলে কত দূর আর যেতে পারবেন, তবে নিজের অর্ধশতকটাও যদি পূরণ করতে পারেন ক্যামেরুন গ্রিন, সেটাও একটা অর্জন হবে, এবং সেই পথেও হয়তো বা হাঁটছেন। এর মধ্যেই একটা বল হয়ে গেল তানভীরের কাছ থেকে, তানভীরের এই বল থেকে দুটো রান ক্যামেরুন গ্রিনের কাছ থেকে, 42 রানে পৌঁছে গেছেন তিনি দল, 174 নয় উইকেট হারিয়ে টিম অস্ট্রেলিয়ার রানটা।
2: জানেন যে ক্রিকেটাররা তো ক্রিকেট খেলে থাকেন, তবে আমি বলবো এই উইকেট পেতে হলে আরো একটি, তার আগে বল করলেন ওয়াইড বল, এই উইকেটটি পেতে হলে বাংলাদেশের দর্শকদের সমর্থন প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত স্টেডিয়ামে তারা আওয়াজ করবেন না ততক্ষণ কিন্তু উইকেট পড়বে না। তো বাংলাদেশের দর্শকদের আওয়াজ কিন্তু অন্যরকম, এই আওয়াজ যদি গর্জন একবার শুরু হয় এই একটি উইকেট পড়তে কিন্তু খুব একটা সময় লাগবে না। আসছেন বোলার বোলিং করতে, বল করলেন এবারে নয় করলেন, তবে শর্ট পিড উইকেট থেকে ফিল্ডিং হল, এটি অবশ্য ডট বল। এই যে দর্শকরা আওয়াজ করতে শুরু করে দিয়েছেন, আপনাদের অনেক ধন্যবাদ, আপনারাই তো বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রাণ। আসছেন বোলিং করতে বোলার তানভীর, ওভারের পরবর্তী বলটি তিনি করলেন, তুলে মারলেন, বল চলে গেল ডিপ পিড উইকেটের উপর দিয়ে সরাসরি গ্যালারিতে, সাধারণ গ্যালারিতে। অনেকক্ষণ পর গ্রিন অপেক্ষা করছিলেন, ক্যামেরুন গ্রিন যে এতক্ষণ পরে পেলাম সেটা বাউন্ডারির বাইরেই পাঠাবো।
3: ক্যামেরুন গ্রিন ওই মাঠের গ্রিন গ্রাসের উপর দিয়ে একেবারে সীমানার বাইরে পাঠালেন, ওই যে নিজের যে অ্যাচিভমেন্টের জায়গা সেই জায়গাগুলোকে একটু একটু করে সমৃদ্ধ করছেন। 96 মিটারের একটা ছক্কা, এবং তানভীরের বোলিং থেকে, তানভীর স্লো লেফট আর্ম অর্থোডক্স একজন বোলার, আজকে দিনে খুব সাফল্য তার নেই, উইকেটের সাফল্য নেই, বোলিং এ তিনি যেভাবে বোলিং করছেন, ঋষাদকে ঋষাদের পরিবর্তে বা ঋষাদকে একাদশের বাইরে রেখে তানভীরকে ইন করানো হয়েছে। সবচেয়ে বড় কথা হল বাংলাদেশ যে কয়জন বোলারকে ব্যবহার করেছে সবাই কোনো না কোনো ভাবে ভালো করেছে, কেউ উইকেট নিয়ে, এবং সবাই কিন্তু বেশ টাইট ইকোনমি রেট মেইনটেইন করে বোলিংটা করেছে। 31 ইনিংস 891টা রান, তিনটা অর্ধশতক রয়েছে ক্যামেরুন গ্রিনের, এবং চতুর্থ অর্ধশতকের সামনে অ্যাডাম জাম্পা, তার জন্য একটা স্লিপ রাখা হয়েছে তানভীরের বলে, আরো একটা বল ডট বল, খুব সংযত হয়ে খেলছেন অ্যাডাম জাম্পা। অন্তত ইনিংসটাকে কতদূর পর্যন্ত, শেষ পর্যন্ত নেওয়া যায় কিনা, অল আউট যাতে না হয় সেটাও যদি রোধ করা যায়, তাহলেও বাংলাদেশের বিপরীতে তারা একটা সম্মান নিয়ে অন্তত বাইরে যেতে পারে। ওভারের খেলা শেষ, 41 ওভারের শেষে 182 নয় উইকেট হারিয়ে টিম অস্ট্রেলিয়ার সংগ্রহ। জাম্পা 1-10 বল মোকাবেলা করে, অন্যদিকে 49 রান নিয়ে ক্যামেরুন গ্রিন, তিনি 63 বল থেকেই 49 রান করেছেন। শর্ট তিনি কোন রান না করেই আউট হয়েছিলেন, কনলি তিনি 35 করেছিলেন, এরপরে লাবুশানে তিনি 1 রান করে আউট হন, ইংলিশ 19 রান করেছিলেন, ক্যারি তিনি 47 রান করেন, রেনশ তিনি 2 রান করে আউট হয়েছেন, লিয়াম স্কট 2 রান করেন, বার্টলেট তিনি করেছিলেন 1 রান, এবং নাথান অ্যালিস 8 রান করে আউট হয়েছেন। শেষ পার্টনারশিপ, শেষ উইকেটের খেলা চলছে।
2: বোলিং এ এসেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান বিরাজ, নিঃসন্দেহে তার কাছ থেকে অবশ্যই একটি উইকেট দরকার, এবং বিরাজ যদি তিনি উইকেট তুলে নিতে পারেন, এখনো মাল্টি অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার 54 বল থেকে 103, সম্ভব যদি গ্লেন ম্যাক্সওয়েলের মতো এই ক্যামেরুন গ্রিন খেলে ফেলেন তাহলে সম্ভব, হয়তো বা বাংলাদেশ একটি উইকেট যে কোনো সময় তুলে নিতে পারে। যাচ্ছেন মেহেদী হাসান বিরাজ, বল করলেন এবারে অন সময় করলেন, একটি রান এসছে, আরো একটি রান বলল গ্রিনের ব্যাট থেকে, গ্রিন তিনি অর্ধশত রান পূর্ণ করলেন 64 বল থেকে 95 মিনিট উইকেটে অবস্থান করে। অভিনন্দন।

0: গ্রিন খেলে ফেলেন তাহলে সম্ভব হয়তো বা বাংলাদেশ একটি উইকেট যে কোনো সময় তুলে নিতে পারে। বিরাট বল করলেন, এবারে অন সময় করলেন একটি রান এসছে, আরো একটি রান বাড়লো গ্রিন এর ব্যাট থেকে। গ্রিন তিনি অর্ধশত রান পূর্ণ করলেন 64 বল থেকে 95 মিনিট উইকেটে অবস্থান করে।
1: দিবস উপলক্ষে এক আলোচনা সভা আজ খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় তামাক ও নিকোটিনের স্বাস্থ্যগত ক্ষতিকর দিক, তামাকজাত পণ্যের ভয়াবহ পরিণতি এবং তামাকমুক্ত সমাজ গঠনের সকলের সম্মিলিত ভূমিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধে এবং প্রলোভনের মুখোশ উন্মোচনে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জন মুসাম্মদ মাহফুজা খাতুনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাস, অতিরিক্ত পুলিশ কমিশনার জাকিয়া সুলতানা, কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল বাকি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। পরে তামাক বিরোধী সর্বোচ্চ সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল বাকি এবং সর্বোচ্চ অর্থ জরিমানা করায় খুলনা সহকারী কমিশনার মোহাম্মদ মেহেদী হাসানকে সম্মাননা ক্রেস্ট সহ সনদপত্র প্রদান করা হয়। এর আগে মহানগরীর শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক পরিদর্শন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও ও শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এর আয়োজন করে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত সার্ড অনুষদভুক্ত বিএজিএড প্রোগ্রামের চলতি টার্মের শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি সহ প্রফেশনাল কাজের অংশ হিসাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ালুর কবিরের সভাকক্ষে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যশোর আঞ্চলিক কেন্দ্রের নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়। বাউবি যশোর আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ, অ্যাগ্রো ফুড প্রসেসিং ডিসিপ্লিনের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গোলাম রব্বানী সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক আলোচনা সভা আজ বাগেরহাটের রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে 200+ শিক্ষার্থীর মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পরিদর্শন করে একই স্থানে এসে শেষ হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের গাবুরাপুর দলিতপাড়া মন্দির প্রাঙ্গণে আজ এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এতে প্রধান অতিথি ছিলেন। বেসরকারি সংস্থা নির্বাহী পরিচালকের সভাপতিত্বে সংস্থার সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নারী ও কিশোরী এ সময় উপস্থিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা আজ মাগুরার মোহাম্মদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এতে প্রধান অতিথি ছিলেন। বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একটি ভ্রাম্যমাণ আদালত আজ সাতক্ষীরার কলোরা হাসপাতাল রোডে দুটি ডায়াগনস্টিক সেন্টার অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় মোট 25,000 টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা নির্বাহী অফিসার এ আদালত পরিচালনা করেন। খুলনা মহানগর এলাকার অপরাধ নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল 10টা পর্যন্ত বিভিন্ন অপরাধে মোট 34 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, মহানগরীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাই সহ সকল প্রকার অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের আজকের খেলায় কুষ্টিয়ার এসএইচএমএস স্কুল 126 রানে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে। কুষ্টিয়ার এসএইচএমএস স্কুল প্রথমে ব্যাট করে নির্ধারিত 25 ওভারে 8 উইকেটে 237 রান সংগ্রহ করে। জবাবে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় 18 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 111 রান সংগ্রহ করে। এদিকে জেলার দেবাটা উপজেলার টাউন শ্রীপুর কেদার মাঠে আটদলীয় কেদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় কেদার স্মৃতি সংঘ 23 রানে দক্ষিণপাড়া যুব ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। ফুটবল। মাগুরা শালিকার তালখারি ইউনিয়ন পরিষদ মাঠে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী খেলায় ভাবনাটি একাদশ টাইব্রেকারে 1-0 গোলে আরপাড়া একাদশকে পরাজিত করেছে। এদিকে খুলনা জেলা স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থক গোষ্ঠী 1-0 গোলে

0: আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া, আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে জোর হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: এই 43তম ওভারে এসে ম্যাচটা এই মুহূর্তে অন্তত সাময়িক সময়ের জন্য হলেও বন্ধ করতে হলো, যখন 191 রান অস্ট্রেলিয়ার 9 উইকেট হারিয়ে তারা 285 রানের লক্ষ্যে ব্যাট করছিল। ক্যামেরুন গ্রিন 52 রান এবং অ্যাডাম জাম্পা 6 রান নিয়ে সর্বশেষ এই উইকেট জুটিটা অস্ট্রেলিয়ার তারা রয়েছে।
2: এবং আপনি ভালো করেই জানেন যে যখন প্রচন্ড ঝড় হবে, বাতাস বইবে এবং বাতাস যখন বিভিন্ন দিক থেকে আসে, তখন খেলোয়াড়দের ইনজুর হওয়ার সম্ভাবনা থাকে। কেন? কারণ বাতাসের সঙ্গে কি উড়ে আসবে, খেলোয়াড়ের শরীরে হিট করবে, সেটা কিন্তু তারাও জানেন না, যার ফলে আম্পায়াররা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং খেলা কিন্তু সাময়িকভাবে বন্ধ। যদি আম্পায়াররা দেখেন যে পরিস্থিতি উন্নতির দিকে নয়, বজ্রপাত হচ্ছে এবং বৃষ্টিও প্রচন্ড মুষলধারে হচ্ছে, যতই আপনার বলুন মিরপুরের আউটফিল্ড ভালো হোক না কেন, এখন যে খেলার অবস্থা, ডিএল মেথড কিন্তু অ্যাপ্লাই এর সুযোগ এসে, সো যদি খেলা কোনো কারণে বন্ধ হয়ে যায়, যে ঘটনার কারণে খেলা আপাতত বন্ধ, সে ধরনের ঘটনাটি দেখবেন কতক্ষণ এটি স্টে করে। যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু ডিএল ব্যাথোডেই বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকবে এবং নিঃসন্দেহে আমরা আশা করব আম্পায়াররা যারা রয়েছেন তারা বাংলাদেশের জয় ঘোষণা করবেন। এটি আইসিসির রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে রয়েছে এবং বাংলাদেশ কিন্তু আজকে প্রথম থেকেই আজকের ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়েছে।
1: ডেফিনেটলি, এবং তবে ডিএলএস ম্যাথোডের যাওয়ার পূর্বে আমি অন্তত ব্যক্তিগতভাবে চাইব যে খেলাটা আবারও মাঠেই গড়াক, আর যে কয়েকটা ওভার আছে, মানে আমরা আমাদের শক্তিমত্তা, আমাদের যে অবস্থান সেই অবস্থানটার প্রপার জানান দিতে চাই। এখানে ওই পরবর্তীতে জয়ের পাশে লিখা থাকবে ডিএলএস ম্যাথোডের জয়, এটা নিয়ে হয়তো বিভিন্ন সময়ে বিভিন্ন জনের বিভিন্ন চিন্তা ভাবনা থাকবে, আমরা ওই চিন্তার মধ্যে থাকতেই রাজি নয়, বরং নিজেরা সারাদিন যেভাবে ফোর্ট দিয়ে খেলেছি, একটা জয় আমাদের অনায়াসেই আসার সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে খেলাটা আমরা মাঠেই দেখতে চাই। তবে দিনের একদমই একদমই
2: আসলে প্রকৃতির উপর তো কারো হাত নেই, কখন প্রকৃতি তার আচরণ দেখাবে সেটি কেউ জানে না, যার ফলে প্রকৃতি যখন তার আচরণ দেখাবে সেভাবে সেটিকে মানিয়ে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।
1: এক্স্যাক্টলি, একেবারে আপনি যদি খুব সহজ করেই বলেন তাহলে আমরা প্রকৃতির কাছে অসহায়। এবং একটু সাম আপ করতে চাই, আজকে যেহেতু একটা সুযোগ এসছে, ছোট্ট করে একটা সুযোগ এসছে আমাদের হাতে, দিনের শুরুতেই বাংলাদেশ, স্বাগতিক বাংলাদেশ ভার্সেস মাইটি অস্ট্রেলিয়ার মধ্যকার 3 ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ওডিআই, যেটা বেলা 11টায় শুরু হয়। মূলত তার আগে যে টসটা হয়েছিল সেই টসটায় অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশ তিনি জয়লাভ করেন এবং বোলিং এর সিদ্ধান্ত নেন, অর্থাৎ বাংলাদেশকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। ব্যাটিং এসে সাইফ 5 রান করে আউট হয়েছিলেন, তানজিদ 54 রান করে আউট হন, নাজবুল শান্ত আউট হয়েছিলেন 67 করে, লিটন দাস 7, হৃদয় 31, মুসাদ্দেক 86 রানের ইনিংস খেলেন 70 বল থেকে, মেহেদি মিরাজ 3 রান করেন, তানভীর 5 রান করেন, তাসকিন করেন 20 রান। এই টোটাল 50 ওভার খেলে 6টা এক্সট্রা রান সহ 284 রান করতে সক্ষম হয় বাংলাদেশ এবং হারাতে হয়েছিল তাদের 8টা উইকেট। বোলিং যদি বলি তাহলে জাভিয়ার বার্টলেট তিনি 10 ওভার বল করেছিলেন, 1টা উইকেট পান, নাথান অ্যালিস 10 ওভার বল করে 3 উইকেট পেয়েছিলেন, লিয়াম স্কট 8 ওভারে 2টো উইকেট লাভ করেন, ক্যামেরুন গ্রিন 4 ওভার বল করেছেন উইকেট শূন্য, ম্যাথু শর্ট 3 ওভারে উইকেট শূন্য ছিলেন, ম্যাট রেনশ তিনি 8 ওভারে বল করে 2টো উইকেট লাভ করেন এবং অ্যাডাম জাম্পা 7 ওভার বল করে 47 রান খরচ করেন, কোন উইকেট পাননি। মূলত তাকে নিয়েই অনেকটা আমাদের

0: কল্পনা কল্পনার জায়গায় ছিল এবং থ্রেট ছিল বাংলাদেশের জন্য। 285 রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া খেলতে নেমে এখনো পর্যন্ত 191 রান করেছিল সর্বশেষ পর্যন্ত, যার মধ্যে ম্যাথু শর্ট তিনি রান না করে আউট হয়েছিলেন, কোপার কনোলি তিনি 35 রান করে আউট হন, মার্নাস লাবুশানে 1 রান করেন, জশ ইংলিশ 19 রান করেন, অ্যালেক্স ক্যারি 47 রান, ম্যাট রেনশ তিনি 2 রান করেন, লিয়াম স্কট 2 রান করেন, জেভিয়ার বার্টলেট 1 রান করেন, নাথান এলিস করেন 8 রান। দুজন ব্যাটার শুধুমাত্র উইকেটে রয়েছেন, অ্যাডাম জাম্পা 6 রান নিয়ে এবং ক্যামেরুন ক্রিন তিনি রয়েছেন 52 রান নিয়ে। ঠিক 18টা রান এক্সট্রা আসে 191, 9 উইকেট হারিয়ে টোটাল রান টিম অস্ট্রেলিয়া। বোলিংয়ে যদি বলি, তাসকিন 5 ওভার বল করে 28 রান দিয়ে 1টা উইকেট, মুস্তাফিজুর রহমান 6 ওভারে বল করছিলেন এবং 5 ওভার 2 বল করে তিনি 24 রান দিয়ে 2টো উইকেট লাভ করেন, রাহিদ রানা 10 ওভারে 41 রান দিয়ে 4 উইকেট পান, মেহেদী মিরাজ 6 ওভারে 23 রান দিয়ে উইকেট শূন্য, মোসাদ্দেক সৈকত তিনি 10 ওভারে 37 রান দিয়ে 2টো উইকেট, তানভীর 6 ওভারে 33 রান দিয়ে উইকেট শূন্য। প্রায় 4 বছর পর মোসাদ্দেক সৈকতের ওডিআই আগমন, ওডিআই এই একাদশে খেলা এবং সেখানে এসে একটা দুর্দান্ত প্রতাপের সাথে সাহসী ক্রিকেট খেলে ব্যাটিংয়ে যেমন 86 রান করলেন, বোলিং এসেও 2টো উইকেট পেলেন এবং নিজেকে খুব ভালোভাবে স্ট্রংলি জানান দিলেন তিনি আসলে ওডিআই খেলবার মতো, ওডিআই খেলার জন্য মুখিয়েছিলেন এবং ডিপিএলেও দারুণ পারফরমেন্স করেছে, 49 বলে শতক রয়েছে এবং যে কয়েকটি ম্যাচ খেলেছে সেখানে 12টা উইকেট রয়েছে। সব মিলে মোসাদ্দেক সৈকত সম্পর্কে আপনার বিশ্লেষণটা কেমন হতে পারে?
1: প্রথমেই আমি নির্বাচকদের ধন্যবাদ জানাব, কারণ তারা গভীরভাবে মনিটরিং করেছেন এবং তারা কিন্তু মোসাদ্দেককে সুযোগ দিয়েছেন, কারণ অনেক বছর পর একজন ক্রিকেটারকে হঠাৎ করে আপনি পিক করে এনে জাতীয় দলে খেলার সুযোগ করে দিবেন, তিনি যদি ক্লিক না করেন তাহলে কিন্তু এটি নিয়ে অনেক কথা বলার সুযোগ রয়েছে। কিন্তু মোসাদ্দেক তিনি অভিজ্ঞ, তার যোগ্যতা রয়েছে এবং অনেক বছর পর তিনি কাম ব্যাক করে তিনি জানান দিলেন যে তিনি একজন ভালো মানের ক্রিকেটার এবং বাংলাদেশ দলে খেলার জন্য উপযোগী, যার ফলে বাংলাদেশের যে স্বপ্ন বাংলাদেশ ক্রিকেট একটা পর্যায়ে উন্নত হবে সেজন্য অবশ্যই করে ক্রিকেটারদের ভালো পারফরমেন্স করতে হবে। আপনি দেখুন আজকে মাইটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোসাদ্দেক দাঁড়িয়েছিলেন বিধায় কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত 284 রান করতে সমর্থ হয়। তবে এখানে অবশ্য মোসাদ্দেকের 100 রান আমরা মিস করেছি, কারণ মোসাদ্দেক যখন ব্যাটিংয়ে ছিলেন যদি তাকে অন্য দিক থেকে অন্য এন্ড থেকে সাপোর্ট দেওয়া যেত তখন কিন্তু বলবো যে মোসাদ্দেক 100 রানের দিকে এগিয়ে যেতে পারতেন, শেষের দিকে এসে আমরা দেখেছি খুব একটা সাপোর্ট পাননি, বল খেলার সুযোগ পাননি, যার ফলে কিন্তু মোসাদ্দেক 100 রান করতে পারেননি। ওয়েদার আপডেট এখনো বলে দিই, আকাশে কিন্তু বজ্রপাত হচ্ছে, বৃষ্টি নেই কিন্তু বজ্রপাত হচ্ছে, যেটি কিন্তু ক্রিকেট খেলার জন্য কোনোভাবেই উপযোগী নয় এবং আম্পায়াররা আরসিসি রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে তারা আপাতত অবস্থায় খেলা থামিয়ে দিয়েছেন এবং সকল খেলোয়াড়রা কিন্তু আম্পায়াররা ড্রেসিং রুমে রয়েছে। আশা করব যদি তারা অপেক্ষা করবেন, অপেক্ষার সময় পার হয়ে গেলে তখন কিন্তু এই ডিএল মেথড সেটি কিন্তু তারা অ্যাপ্লাই করবেন এবং যেটিতে বাংলাদেশ অনেকটাই এগিয়ে রয়েছে এবং জয়ের দিকে বাংলাদেশ এগিয়ে থাকবে আমাদের ক্যালকুলেশন তাই বলে, কারণ ডিএল মেথড কিন্তু সেটি কিন্তু আমরা জানি যে যদি খেলা না হয় তখন আপনি ওই মেথড কিন্তু অ্যাপ্লাই হবে। দুই ভাই মিলে যে তারা গবেষণা করে বের করলেন এবং আইসিসি সেটির অনুধাবন করেই সেই পদ্ধতিতেই তারা কিন্তু এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট পরিচালনা করে থাকেন এবং যার ফলে অনেকগুলো ম্যাচ আমরা দেখেছি যে ফলাফল বেরিয়ে এসছে এবং আজও কিন্তু একই অবস্থা হবে বলে মনে হয়, কারণ গ্রাউন্ডসম্যানরা ইতিমধ্যেই চট কভার্স নিয়ে তারা মাঠে প্রবেশ করা শুরু করে দিয়েছেন, এখন দেখার বিষয় কতটা কি করে থাকেন, যদি পুরো স্টেডিয়াম বা পুরো পিচ কভার আপ হয়ে যায় তাহলে কিন্তু আমরা আশা করতেই পারি কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত আসবে।
0: এবং প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আসলে প্লে স্টপ ডিউ টু লাইটিং, এটাই দেখা উঠেছে এবং সেই সাথে লাইটিং এই জন্যই বলা হচ্ছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং ঘন ঘন শব্দ হচ্ছে যেটা আকাশে থেকে বিদ্যুৎ চমকানোর সাথে সাথেই সেই শব্দটা আসছে
1: এবং এ ধরনের ঘটনা ঘটলে কিন্তু কখনোই খোলা মাঠে থাকতে নেই
0: একদমই রেজওয়ান ফেরদৌসজিকো এবং প্রিয় শ্রোতা আপনি এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্তেই রয়েছেন আপনি বাংলাদেশ বেতার শুনছেন এবং বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার যে এই ম্যাচটা প্রথম ওডিআই ম্যাচ সেই ম্যাচের চলতি ধারা বিবরণীতেই আমরা ছিলাম এই মুহূর্তে যে লাইটিং এর কারণে ম্যাচটার সাময়িক বিরতি চলছে আর আজকে একটু জানিয়ে দিতে চাই আমাদের ধারাভাষ্য কেন্দ্রে উপস্থিত ছিলেন আহমেদ বিন পারভেজ মিজানুর রহমান চঞ্চল জনাব রেজওয়ান ফেরদৌসজিকো এবং আমি মোয়াজ্জেম হোসাইন পলাশ প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন রয়েছেন আসিফ মোহাম্মদ শব্দ নিয়ন্ত্রণে রয়েছেন জনাব শামীম আহমেদ এবং জনাব খালেদা আক্তার তত্ত্বাবধানে রয়েছেন জনাব মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দ এবং প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব তিনটি ওডিআই ম্যাচ হবে যার মধ্যে আজকে একটি হয়ে গেল এবং এর পরের ম্যাচটা ঠিক 11 তারিখ এবং তৃতীয় ওডিআইটা অনুষ্ঠিত হবে 14 তারিখ এই মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রত্যেকটা ম্যাচ বাংলাদেশ বেতার সরাসরি প্রচার করবে চলতি ধারা বিবরণী জিকো আমরা যদি আরো একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই যে বাংলাদেশের যে বোলিং লাইন আপটার কথা এই মুহূর্তে পেস অ্যাটাকটাকে বেশ সমৃদ্ধ মনে করবেন কিনা আপনি বিশেষ করে তাসকিনের আজকে শুরুটা একেবারে দিনের প্রথম ডেলিভারিতে ড্রিম ডেলিভারি ব্যাটার বুঝে ওঠার আগেই স্তব্ধ হয়ে গেছেন আউট হয়ে এরপরে মুস্তাফিজ এসে একই পথ অনুসরণ করেন এবং দ্বিতীয় ওভারে উইকেটের পতন ঘটে নাহিদ রানা সেটাকে পরবর্তীতে বেশ ভালোভাবেই কন্টিনিউ করতে থাকেন 4টা উইকেট তিনি পেয়েছেন এবং মোসাদ্দেকের কথা তো বলছিলাম যে তিনি স্পিন অ্যাটাক থেকে 2টো উইকেট পান সব মিলে বাংলাদেশের বোলিং লাইন আপটাকে আপনার কতটুকু সমৃদ্ধ মনে হচ্ছে এই সময়ে এসে
1: এর কৃতিত্ব দিতে হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলিং প্রশিক্ষক শন টেটকে এবং তিনি যে ধরনের অ্যাটাকিং বোলিং এ শিখিয়ে গেছেন এই সিরিজে কিন্তু আমরা দেখলাম আজকের ম্যাচে সে স্টাইলেই কিন্তু বাংলাদেশের বোলাররা শুরু করেছে আপনি দেখুন তাসকিনকে প্রথম বলে এসে তিনি ব্রেক থ্রু এনে দিলেন একজন ভালো মানের বোলারের বৈশিষ্ট্য তো তাই কারণ তিনি পেস বোলার বলটা নতুন থাকে সুইং করে এবং তার ইনসুইংগুলো চমৎকার আউটসুইং চমৎকার তিনি সেই লাইন এবং লেন্থ মেনটেন করে বোলিং করে গেছেন উইকেট পড়ে গেছে এবং দেখুন পরবর্তীতে মোস্তাফিজুর রহমান তিনি এসেছেন তিনিও ব্রেক থ্রু এনে দিয়েছেন এবং পরবর্তীতে কাজের কাজটি করে গেছেন সেটি হল নাহিদ রানা নাহিদ রানা যে স্টাইলে বোলিং শুরু করেছেন পুরোপুরি অ্যাটাকিং বোলিং এবং এটি দরকার গতির সঙ্গে অ্যাটাক যখন আপনি বিপক্ষ দলের ব্যাটারদেরকে বিভ্রান্ত করতে সমর্থ হবেন গতি দিয়ে এবং সঙ্গে সঙ্গে অ্যাটাকিং মুডে থাকবেন তখন কিন্তু তারা ভুল শট খেললে উইকেট যাবে সেটি কিন্তু আজকে হয়েছে এই ধারাবাহিকতা বাংলাদেশের এই পেস বোলারদের ধরে রাখতে হবে তাহলে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশও হবে কিন্তু অন্যতম সেরা পেস বোলিং ইউনিট
0: একদমই রেজওয়ান ফেরদৌসজিকো আপনি যথার্থই বলেছেন প্রিয় শ্রোতা আপনারা রয়েছেন আমাদের অপ্রান্তে যারা শুনছেন তাদের জন্য এই মুহূর্তের আপডেটটা হচ্ছে কাভার দিয়ে পিচটা ঢেকে ফেলা হয়েছে এবং এবং মাঠের যতটা কাভার করা যায় সেটাই করা হচ্ছে খেলা শুরু হওয়ার সম্ভাবনাটা খুব ক্ষীণ এবং শেষ মুহূর্ত পর্যন্ত ওই মেথড অ্যাপ্লাই করে যে রেজাল্টটা হবে সেটার প্রতীক্ষাই হয়তোবা বেশিরভাগ দর্শক রয়েছেন বা আমরাও রয়েছি সেরকম কিছুই হবে আর সেটা হলেও আমরা আপনাদেরকে প্রান্ত থেকে জানিয়ে দেব যে আসলে কি ধরনের রেজাল্ট আসছে
1: মজে অনেক আগেই ক্যালকুলেশন করে কিন্তু ইতিমধ্যে আমি জেনে গেছি যে রিয়াল ম্যাথড হলে কি হতে পারে তো আমরা অপেক্ষা করছি অফিসিয়ালি সিদ্ধান্ত আসার অপেক্ষা অফিসিয়ালি সিদ্ধান্ত এলেই কিন্তু আমরা আমাদের শ্রোতাদের জন্য জানাতে পারব যত বাংলাদেশ বেতার যতক্ষণ পর্যন্ত আইসিসির আম্পায়াররা সিদ্ধান্ত দেবেন না আমরা কিন্তু অফিসিয়ালি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু জানাতে পারব না যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত আসবে না সিদ্ধান্ত আসা মাত্রই আমরা বাংলাদেশ বেতারের মাধ্যমে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে জানিয়ে দেব
0: এবং অলরেডি বৃষ্টিটাও কিন্তু শুরু হয়ে গেল অর্থাৎ সবকিছু মিলেই খেলার পরিবেশটা খুব কমই রয়েছে এখন বা কমই থাকছে তবে ওই যে নির্দিষ্ট সময় পরই আসলে অফিসিয়ালি জানানোর সুযোগ রয়েছে, অন্তত সেইটুকু সময়ের জন্য অপেক্ষা করতে হবে আম্পায়ারদের বা ম্যাচ রেফারি, তিনি হয়তো বিষয়গুলো নিয়ে ভাবছেন। তবে এই সময়ে রেজাল্টটা আসলে অবশ্যই বাংলাদেশের ফেভারেই আসবে, এটা স্পষ্ট হয়ে গেছে, সেটা আমরা নিশ্চিত হয়েছি। এবং গ্যালারিগুলো কিন্তু এখন যেটা খোলা গ্যালারি একদম, সেটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে, এবং একটু আগেও যত পরিমাণ দর্শক ছিল তারা কিন্তু আর এখন ওভাবে নেই, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে যেহেতু, সুতরাং নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে। খেলা আপনি যতটা দেখে ফেলেছেন অলরেডি, কারণ আজকের ম্যাচের একেবারে শেষ মুহূর্তে শেষ ভাগেই আমরা এসেছিলাম, আর হাতে খুব বেশি ওভার বাকি ছিল না, 43তম ওভারের খেলাটা চলছিল ঠিক এই সময়ে। 46 বল থেকে 94 রানের প্রয়োজন জিকো, এইটা ধরেই নিচ্ছি খেলাটা আর হবে না, ডিএলএস মেথডেই রেজাল্ট আসবে। কিন্তু যদি খেলাটা হয় সেক্ষেত্রে এটা হাতে একটা উইকেট, অর্থাৎ শেষ পার্টনারশিপের খেলাটা হচ্ছে 46 বল থেকে 94 রানের যে সমীকরণটা রয়েছে, এই সমীকরণে আসলে কতটুকু আগাতে পারবে বলে আপনি মনে করছেন এই অস্ট্রেলিয়ান টিমটা?
1: দেখুন মজেম, যদি এটি 20 ওভার, 22 ওভার বা 25 ওভার খেলা হয়ে স্টপ হয়ে যেত, তাহলে আম্পায়াররা অনেকক্ষণ অপেক্ষা করার সুযোগ পেতেন বা থাকত। কিন্তু যেহেতু খেলা অনেকটা হয়ে গেছে এবং ডিএল মেথড অ্যাপ্লাইয়ের সুযোগ আছে, তো আম্পায়াররা এই শেষের দিকে এসে এই রিস্কটি নেবেন না, এটি খেলোয়াড়দের স্বার্থে, যার ফলে তো আইসিসি এই রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করে দিয়ে গেছে বা দিয়েছে, যার ফলে আপনি দেখবেন যে যদি আজকে আর খেলা না গড়ায়, যে মোমেন্টাম দেখছি সেটি শিরোহণের ঘটনাই ঘটতে যাচ্ছে, তাহলে কিন্তু ডিএল মেথডে অবশ্যই জয় পরাজয়ের যে পরিসংখ্যান বা আপনি সিদ্ধান্ত সেগুলো চলে আসবে। এবং অনেকেই আমরা জানি দর্শকরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারণ তারাও জানেন কি ধরনের খেলা হবে, কি ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করে আইসিসি বা আম্পায়াররা, তারা ভালো করেই জানেন। তো আমরা চাইব যে বাংলাদেশ, যেহেতু ক্যালকুলেশন তাই বলে, প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে জয়লাভ করবে, যদিও আমরা অপেক্ষা করছি, এই সিদ্ধান্ত আসা মাত্রই আমরা জানাব। এবং জায়ান্ট স্ক্রিনে এখনো কোন সিদ্ধান্ত আসেনি, যতক্ষণ পর্যন্ত না জায়ান্ট স্ক্রিনে সিদ্ধান্ত আসবে আমরা কিন্তু জানতে পারবো না, যখন আসবে তখনই জানাবো। এবং বাংলাদেশ দল স্পেশালি আপনি দেখেছেন প্রথম থেকে ভালো ব্যাটিং বোলিং করার চেষ্টা করেছে। আমি বলতে চাই সাইফ হাসানকে নিয়ে, সাইফ হাসান তিনি প্রস্তুতি ম্যাচে ভালো করেছিলেন, তিনি একাই শেষ পর্যন্ত 50 ওভার ব্যাটিং করে গেছেন, সেই জায়গায় অবশ্যই করে তাকে জোর দিতে হবে। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো বোলারদের বিরুদ্ধে প্রথম থেকেই একটি চার মারলে যে পরের বলে খোঁচা মারতে হয় সেটি সেই জায়গা থেকে বিরত থাকতে হবে। আপনি জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি একটি বলে চার মারলেন, বোলার কিন্তু আপনাকে অফার করবে আর একটি বলে চার মারতে বা ছয় মারতে, তখনই কিন্তু আউট হয়ে যায়, কারণ নতুন বলে চার কিংবা ছয় মারতে গেলে আউটসাইড এজ হবেই হবে। সেই জায়গায় শর্ট সিলেকশনটা যদি তার ঠিক হয়, ভালো হয়, পরবর্তী বাজগুলোতে নিঃসন্দেহে তিনি কাম ব্যাক করবেন এবং বড় রান তার ব্যাট থেকে অবশ্যই করে আমরা দেখতেই চাইব। এখন নিউজ হল যে আকাশে হালকা বৃষ্টি হচ্ছে, ঝরছে বৃষ্টি আকাশ থেকে, এবং গ্রাউন্ডসম্যানরা কভার দিয়ে ঢেকে ফেলেছেন উইকেট, সঙ্গে অ্যাডভার্টাইজিং যে বোর্ডগুলো রয়েছে এবং মাঠের মধ্যে নকশা করা রয়েছে সেগুলো ঢেকে ফেলেছেন, সব মিলিয়েই কিন্তু আমরা অপেক্ষা করছি কখন সিদ্ধান্ত আসবে। মোয়াজ্জেম
0: একদমই ব্যস্ত হয়ে পড়েছেন, বিজি হয়ে পড়েছেন গ্রাউন্ডসম্যানরা, এবং লার্জ কভার দিয়েই এই গ্রাউন্ডটাকে, উইকেট গুলোকে বা পিচকে ঢাকা হচ্ছে, এবং শুধু ঢাকাই হচ্ছে না, বরং সেই কাভারের উপরে আবার ভারী সরঞ্জাম দিয়ে সেগুলোকে বেশ মজবুত করা হচ্ছে। তার মানে খেলাটা এবং যে যে পারিপার্শ্বিক অবস্থা তাতে আসলে খেলা হওয়ার সুযোগ আর নেই, যে কোনো সময়ই এই ফলাফলটা শো করবেন নিশ্চয়ই ম্যাচ রেফারি, তিনি জানাবেন। তবে ততটুকু সময়ে আমরা রয়েছি প্রিয় শ্রোতা আপনাদের সাথেই, বাংলাদেশ বেতারের সাথেই ছিলেন, সাথেই থাকবেন আশা করছি। জিকো, ঠিক এর আগে অস্ট্রেলিয়া পাকিস্তানের সাথে খেলে এসছে এবং সেখানে সিরিজ হেরেছে তারা, উপমহাদেশে এসে এই পাকিস্তানের সাথে সিরিজ হারা, বাংলাদেশের সাথে প্রথম ওডিআই ম্যাচে হারা, এটা এটা কি তাদের জন্য উপমহাদেশের জন্য উপমহাদেশের প্রেক্ষিতে তাদের জন্য একটা থ্রেট হচ্ছে কিনা?
1: দেখুন, অস্ট্রেলিয়ানরা যখন ক্রিকেট খেলতে আসে উপমহাদেশে, স্পেশালি ভারতে, তখন তাদের টিম কম্বিনেশন কিন্তু ডিফারেন্ট থাকে, এবং শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, তাদের টিম কম্বিনেশন কিন্তু ডিফারেন্ট থাকে। তারা শ্রীলঙ্কা, পাকিস্তান বা বাংলাদেশে যখন খেলতে আসে, তখন তারা নতুন খেলোয়াড়দের বেশি সুযোগ দিয়ে থাকে, এবং তখন নতুন খেলোয়াড়রা যে ধরনের পারফরমেন্স করে সেখান থেকে বাছাই করে দু তিনজন খেলোয়াড়কে তারা সরাসরি সুযোগ দেয়।

0: বিশ্বকাপের মঞ্চে সুযোগ দেওয়া হবে আর বাকি যে সুপার স্টার ক্রিকেটার রয়েছেন অস্ট্রেলিয়ানদের তারা ইনক্লুড হবেন। তো সেই ব্যালেন্সিং টিম তারা তৈরি করার চেষ্টা করে থাকে এই সিরিজগুলোতে। আপনি দেখেছেন যে টিমগুলো এসছে বা যে দলগুলো এসে থাকে ভারত এর বাইরে শ্রীলঙ্কা পাকিস্তান বা অন্যান্য দেশে যখন তারা সফর করে তখন নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়ে তাদের তৈরি করে বা তাদেরকে দেখা হয় যে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য উপযোগী কিনা কিংবা সেখানে তাদের পারফরমেন্স কেমন হয় সেই পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড তারা মেন দল গঠন করে থাকে বা পূর্ণাঙ্গ দল বিশ্বকাপের জন্য রেডি করে। এটি কিন্তু ক্রিকেটীয় পাইপলাইন তাদের শক্তিশালী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা প্রতিনিয়ত এটি করে থাকে।
1: নিঃসন্দেহে এটা তারা করে থাকে এবং এই মুহূর্তে টোটাল মাঠটাকে কভার দিয়ে ঢাকা হয়েছে, মজবুত করে ঢাকা হয়েছে এবং গ্রাউন্ডসম্যানরাও ঠিক মাঠের বাইরে সবাই এক এক করে চলে আসছেন, অর্থাৎ মাঠের কাজ শেষ। এবার ওই সমীকরণ অনুযায়ী যে কোনো সময় হয়তো ফলাফলটা আমাদের কাছে আসবে। এটা আপনি স্পষ্টই করলেন যে বাংলাদেশের সাথে খেলতে এসছেন, নিশ্চয়ই সেট আপটা ওই সেট আপ নয় যেটা ভারতের সাথে হতে পারত। ইভেন আপনি এটাও জানেন যে মিচেল মার্শ তিনি নেই, ট্রাভিস হেডের মতো ব্যাটার নেই, তাদেরকে রেখেই এই সিরিজ খেলতে এসছেন, বাংলাদেশের সিরিজ খেলতে এসছে অস্ট্রেলিয়া। তবে আমি আবারও ওই জায়গাটায় যেতে চাই, শন টেইটের কথা আপনি বলছিলেন, বাংলাদেশের বোলিং কোচ হিসেবে ছিলেন এবং এই অস্ট্রেলিয়ার দলেরই তিনি সদস্য ছিলেন, ঠিক এমন একটা অবস্থান তৈরি করে গেছে বাংলাদেশের বোলিং লাইন আপটা যেটা তাদের মতো অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী দলকেই নাকানি চুকানি খাওয়াচ্ছে। সুতরাং এই যে শন টেইটের মতো কোচদের যে ভূমিকা, সেই ভূমিকা বাংলাদেশের আসলে কতটুকু, কতটা ব্যাপ্তি জুড়ে একটা প্রভাব ফেলেছে বাংলাদেশের ক্ষেত্রে?
0: দেখুন, একজন লিজেন্ড ক্রিকেটার তিনি ভালো করেই জানেন কোন সময় কোন পরিস্থিতিতে কি করতে হয়। শন টেইট বলুন, আপনি মিচেল মার্শ বলুন বা অন্যান্য অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেডলি বা শেন ওয়ার্ন বা অন্যদের যাদেরকেই বলুন না কেন, তারা কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটের লিজেন্ড। তারা জানেন যে ওই প্রেশার মোমেন্টে কি করতে হয়, সেই এক্সপিরিয়েন্স কিন্তু তিনি বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করেছেন। আপনি দেখুন তার নমুনা, বাংলাদেশের ক্রিকেটের এখন যে বোলিং লাইন আপ তারা কিন্তু ওই প্রেশারটাকে হ্যান্ডেল করে ভালো বোলিং করতে জানে, যেই জায়গাটিতে অনেকদিন বাংলাদেশের এই পেস বোলারদের ল্যাকিং ছিল। যখন দর্শকরা অনেক চাপ প্রয়োগ করতেন তারা কিন্তু তাদের স্বাভাবিক পারফরমেন্সটা করতে পারতেন না। সেই জায়গায় ওই যে একজন অভিজ্ঞ ক্রিকেটার তিনি শেয়ার করেছেন তিনি কোন স্টাইলে বোলিং করতেন ও বিশ্বকাপের মঞ্চে কিভাবে বোলিং করতেন, দ্বিপাক্ষিক সিরিজে কিভাবে বোলিং করতেন এবং কোন পরিস্থিতিতে কোন বলটি করলে বিপক্ষ দলের ব্যাটারকে উইকেট আটকে রাখা যাবে, উইকেট তুলে নেওয়া যাবে এবং পাশাপাশি তাদের দ্রুততার সাথে ফল আউট করা যাবে, এই টিপসগুলো যে তিনি দিয়েছেন। এবং নেটে আমি দেখেছি স্পেশালি নেটে তিনি একাই তিন চারজন বোলারকে নিয়ে কাজ করেছেন, মার্কিং করে তিনি বলেছেন ওই জায়গাটিতে বল ফেলে ইনসুইং করাতে, আউটসুইং করাতে, যার ফলে আপনি কথা বলে না কঠিন প্রশিক্ষণ সহযুদ্ধ, আপনি কঠিন প্রশিক্ষণ নিলে ওই প্রশিক্ষণ যে আপনি কঠিন নিয়েছেন সেটার বাস্তবায়ন কিন্তু যুদ্ধের ময়দানে হবেই হবে। তো সেই জায়গায় এই যে ক্রিকেটাররা বাংলাদেশের তারা শন টেইটের সঙ্গে অনুশীলন করেছেন, অনেক ঘাম ঝরিয়েছেন, ঘন্টার পর ঘন্টা সেশন করেছেন, তার নমুনা আপনি দেখুন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা উপলব্ধি করতে পারছি এবং তারা যে প্রতিনিয়ত ভালো করছে সেটিও কিন্তু অনেক বড় ব্যাপার। এবং পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটকে এটিও ভাবতে হবে এই তিনজন বোলারের সাথে আরো তিনজন বোলারকে রেডি করা যায় কিনা, কারণ এই তিনজন বোলারের যেকোনো মোমেন্টে তারা ইনজুর্ড হতে পারে। এবং তিনজনের জায়গায় শরীফুলের কথা আপনার মনে রয়েছে, ভালো বোলিং করেছেন এবং তিনি তো রয়েছেন, ইবাদতের কথা আপনার মনে রয়েছে নিঃসন্দেহে, তিনিও ভালো বোলিং করেছেন। তো এইরকম তিনজন চারজন পাঁচজন বোলারকে যদি সাইড বেঞ্চে রেডি করা যায় তাহলে একজনের পরিবর্তে আরেকজন, আরেকজনের পরিবর্তে

0: আরেকজন আপনি সুযোগ দিতে পারবেন এবং সুযোগটা তখনই চলে আসবে তখন তার পারফরমেন্স করলে আপনার দেশ উপকৃত হবে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশ উপকৃত হবে। এই জায়গাগুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করব কাজ করবে এবং প্রতিনিয়ত পাইপলাইন স্ট্রং থাকবে, যাতে করে যদি আপনি ওপেনার ব্যাটার একজন ইনজুর্ড হয়ে যান তার রিপ্লেসমেন্ট হিসেবে আরেকজন ওপেনার ব্যাটার, মিডল অর্ডারে কেউ ইনজুর্ড হয়ে গেলে তার রিপ্লেসমেন্ট হিসেবে মিডল অর্ডার ব্যাটার, এবং উইকেট কিপার যদি ইনজুর্ড হয়ে যান তার রিপ্লেসমেন্ট হিসেবে একজন উইকেট কিপার ব্যাটার। সো সেই জায়গাগুলোতে যদি বাংলাদেশ ক্রিকেট পৌঁছে যায় তাহলে বাংলাদেশ ক্রিকেট অটোমেটিক্যালি সমৃদ্ধ হবে, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি দেখবেন একজন ইনজুর্ড থাকলে পরবর্তীতে তার থেকেও ভালো বেটার প্লেয়ার বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়ে যাবে অনেকটি।
1: প্রিয় শ্রোতা, আমরা বেশ কিছু সময় থেকেই কথা বলছি, কারণ একটাই যে ওই লাইটিং এর কারণে, অর্থাৎ প্লে স্টপড ডিউ টু লাইটিং, যেটা আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এই কারণে, খানিকটা গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল, সব মিলে এই মুহূর্তে খেলাটা সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে, এবং সেই সাময়িক সময়ের বন্ধটা যদি একেবারেই বন্ধ হয়ে যায় সেই সম্ভাবনাটাও রয়েছে, কারণ আর অল্প কিছু ওভার বাকি রয়েছে। খেলাটার ফলাফলও মোটামুটি স্পষ্ট হয়ে এসছে যে বাংলাদেশ হয়তো এই ম্যাচেই জয়লাভ করবে বা করতে যাচ্ছে, ক্যামেরুন গ্রিন এবং সেই সাথে অ্যাডাম জাম্পা, এই দুজনের একটা পার্টনারশিপ রয়েছে। শেষ উইকেটের খেলা, সেটা যে কোনো সময়ই উইকেটের পতনটা ঘটতে পারে বা পারত, 46 বল থেকে 94 রানের প্রয়োজন, সেটা অনেক কষ্টসাধ্য কঠিন সমীকরণ এবং অতীব কঠিন একটা সমীকরণ। শেষ উইকেটে এত রান তোলা এটা খুব সহজ কোনো কাজ নয়, এবং যেহেতু একেবারে স্বীকৃত ব্যাটার ওভাবে নেই, অন্তত এক প্রান্তে অ্যাডাম জাম্পা যেহেতু রয়েছেন, অন্য প্রান্তে ক্যামেরুন গ্রিন হয়তো বা ব্যাট চালাবেন, কিন্তু সেটা কতটুকু ইফেক্টিভ হবে সেই বিষয়টার নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। তবে যে কোনো সময় সিদ্ধান্তটা আসলে আসতে পারে যে খেলার ফলাফল।
0: বাংলাদেশ সময় 7:43 আম্পায়াররা সিদ্ধান্ত উপস্থাপন করতে পারেন, যদি বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার এই খেলাটি আর মাঠে না গড়ায় তাহলে কিন্তু ডিএলএস মেথডে বাংলাদেশ 86 রানের জয় পেতে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত না এটি আনঅফিসিয়ালি আমরা জানালাম আপনাদের, তবে যতক্ষণ পর্যন্ত না আম্পায়াররা অফিসিয়ালি সিদ্ধান্ত দিয়ে থাকেন ততক্ষণ আমরা আপনাদের নিশ্চিত হয়ে জানাতে পারছি না। তবে আমরা যেটি জানি বা আমাদের ক্যালকুলেশন যেটি বলে সেটি কিন্তু এ ধরনেরই হওয়ার কথা, এবং 7:43 আম্পায়াররা নিঃসন্দেহে তাদের একটা সিদ্ধান্ত তারা জানাবেন যদি এই মোমেন্টে খেলা শুরু না করা যায়, কারণ আকাশ থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি খেলা বন্ধ রয়েছে, এবং দু দলই কিন্তু তারা ওভার রেটের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে, অর্থাৎ বোলিং এর ক্ষেত্রে একটা টাইম নির্ধারণ করা তারা কিন্তু স্লোলি গিয়েছে দুটি দলই, ব্যাটিং সাইডও আবার বোলিং সাইডও, যার ফলে এখানে অনেক ঘটনা বিদ্যমান। আশা করব 7:43 আমরা শ্রোতাদের উদ্দেশ্যে কিছু জানাতে পারব।
1: নিশ্চয়ই আপনি যথার্থই বলেছিলেন, এবং এই সময়ে যদি অস্ট্রেলিয়ার রানটা আসলে 260 এর অধিক থাকত তাহলে অস্ট্রেলিয়ার সম্ভাবনা ছিল জয়লাভের, যেহেতু সেখান থেকে অনেক অনেক নিচে রানটা, 200 নিচে, সুতরাং এই রান দিয়ে আসলে অস্ট্রেলিয়ার জয় পাওয়ার কোন সম্ভাবনা নেই। এবং প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতারের সাথে, এবং বাংলাদেশ বেতারে পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেই পরবর্তী ম্যাচগুলোর আগাম শোনার আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই সাথে আপনারা এটাও জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা পরিবর্তন এসছে, নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট, নতুন নবনির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল এবং তার বোর্ডের অন্যান্য পরিচালক যারা রয়েছেন সবাইকে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে অভিনন্দন, যে এই কর্মযজ্ঞ, এই মহাকর্মযজ্ঞের সাথে নতুন একটা সেট আপ এসছে এবং তারা বাংলাদেশের ক্রিকেটকে ভবিষ্যতে সামনের দিকে নিয়ে যাবে, সুতরাং তাদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট আরো সমৃদ্ধ হোক। তামিম ইকবাল একটা সময়ে 22 গজের উইকেটে দুর্দান্ত ব্যাটিং করতেন, নেতৃত্ব দিয়েছেন, এবং তার নেতৃত্বে এই ক্রিকেট বোর্ডে আসার পর, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়া পর তার নেতৃত্বে এটাই প্রথম যে খেলাটা সেটাও কিন্তু এটাই প্রথম অস্ট্রেলিয়ার সাথে, এবং একটা ভালো সূচনা অন্তত হল তার বোর্ডের আন্ডারে এই প্রথম ম্যাচটা। সুতরাং তাদের প্রতিও অভিনন্দন বা সেই বার্তাটা থাকলো, শুভকামনা থাকলো নতুন বোর্ডের জন্য বাংলাদেশ বেতারের পক্ষ থেকে।
0: বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের মানুষের ক্রিকেট, আপনি জানেন যে এই যে আমাদের দেশের খেলা হলে দেশাত্মবোধে জাগ্রত হয়ে বিশ্বকাপের মঞ্চে বা দ্বিপাক্ষিক সিরিজগুলোতে, সেটি ওয়েস্ট ইন্ডিজে হোক আর অস্ট্রেলিয়ার মাটিতে হোক আর ইংল্যান্ডে হোক বা আমেরিকাতে হোক, বাংলাদেশের সমর্থকরা যে কোনো প্রান্ত থেকে তারা ছুটে যান। যদি ইউরোপের কোনো দেশে হয় তারা কিন্তু আপনি ভালো করেই জানেন সেনজেন ভিসা তাদের রয়েছে এবং তারা এক দেশ থেকে অন্য দেশ ইজিলি মুভ করতে পারেন। তারা ট্রেনে চড়ে, তারা জার্নি করে তারা কিন্তু খেলা দেখতে যান, প্লেনে চড়ে তারা খেলা দেখতে যান। অস্ট্রেলিয়ার মাটিতে যখন বিশ্বকাপ হয়েছিল 2015 সালে, বাংলাদেশ বেতার সেখান থেকে খেলার ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করে নিউজিল্যান্ড থেকেও, এবং ওই জায়গায় যে ক্রেজ বাংলাদেশের মানুষের তখন কিন্তু উপলব্ধি হয়, এবং তারা কিন্তু দেশকে যে মিস করেন যখন বাংলাদেশের পতাকা ওড়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় তখন তাদের চোখ দিয়ে পানি পড়ে। এই যে দেশের প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা, সেটি কিন্তু বহিঃপ্রকাশ তারাই বুঝতে পারেন যারা আমাদের প্রবাসী, যারা বিদেশ থেকে বাংলাদেশকে রেমিটেন্স পাঠিয়ে সমৃদ্ধ করেন, তারা কিন্তু বুঝতে পারেন যে দেশের বাইরে থাকার কি একটা যন্ত্রণা বলবো। কারণ প্রবাসীরা যারা, তারা কষ্ট করে পরিবারকে ছেড়ে পরিবারের টানে কিন্তু তারা ছুটে আসেন দেশে, তবে পরিবারের জন্যই তারা কষ্ট করে অর্থ উপার্জন করেন, এটিও কিন্তু অনেক বড় দিক। তারা বাংলাদেশকে সমৃদ্ধ করেন রেমিটেন্সের ক্ষেত্রে। সেই যে বাংলাদেশিদের স্বপ্ন বাংলাদেশের খেলা হলে, আপনি যতই কঠিন হোক না কেন টিকিট কেনার ক্ষেত্রে, তারা কষ্ট করে হলো টিকিট কিনে, স্পেশালি দুবাইতে আমরা দেখেছি যে গরমের মধ্যে তারা এক স্টেট থেকে আরেক স্টেটে তারা কষ্ট করে ডিউটি করে, ডিউটি শেষ করে তারা সন্ধ্যের দিকে এসে খেলা দেখে আসেন এবং বাংলাদেশকে সমর্থন জানিয়েছেন। এই তো বাংলাদেশের ক্রিকেট। আমাদের উপলক্ষ কিন্তু খুব একটা বেশি নয়, এবং এই প্রবাসী বলেন আর আমাদের দেশের মানুষই বলেন, যখনই বাংলাদেশের ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, হকি খেলা বা বাংলাদেশের পতাকা যেখানেই ওড়ে না কেন, সেখানেই কিন্তু বাংলাদেশ বা বাংলাদেশিরা পৌঁছে যায়। আপনি সম্প্রতি চীনে সানিয়াতে অনুষ্ঠিত হয়ে গেল অলিম্পিক, বিচ অলিম্পিক আমরা জানি, সেখানেও কিন্তু বাংলাদেশিরা উপস্থিত, বাংলাদেশের পতাকা উড়েছে এবং বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করেছে আমাদের অ্যাথলেটরা, সেই অ্যাথলেটদের সমর্থন জানাতে বাংলাদেশিরা অনেকে চায়নাতে বিজনেস করে থাকেন, গুয়াংজু চায়নার সঙ্গে বেইজিং এর অনেক সুসম্পর্ক, এবং সেই জায়গায় ব্যবসায়িক ক্ষেত্রে অনেক পণ্য বাংলাদেশে এসে থাকে। আপনি জানেন আমাদের অনেকজন চায়নাতে অবস্থান করেন, তারা কিন্তু সেখান থেকে ট্রেনে চড়ে ওই প্লেনে চড়ে তারা চলে গিয়েছিলেন সানিয়াতে খেলা দেখতে। এই যে বাংলাদেশিদের একটা আগ্রহ বাংলাদেশের স্পোর্টসকে অনেকটা উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, এটিও কিন্তু অনেক বড় দিক। তখনই আমাদের, আমরা তো কাছ থেকে দেখি কমেন্ট্রি বক্স থেকে কমেন্ট্রি করতে গিয়ে দেশে এবং দেশের বাইরে যে কোনো ভেন্যু থেকে, তখন কিন্তু আমাদেরও উপলব্ধি হয় যে বাংলাদেশিরা দেশকে কতটা ভালোবাসে।
1: ডেফিনেটলি আপনি আপনি এটাও স্পষ্ট করে নেই, আপনি আমার সিনিয়র এখানকার কমেন্টেটর এবং যথেষ্ট অভিজ্ঞতা আপনার রয়েছে, বিভিন্ন দেশের রেফারেন্স আপনি দিলেন, এটা স্বাভাবিক। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, এটাকে যেমন আপনি একটা আবেগের জায়গায় রাখবেন, প্লাস পৃথিবীর যে প্রান্তেই বাংলাদেশ দলটা খেলতে যাক না কেন বা আপনি আপনার দেশের লোককে দেখবেন, ইভেন অস্ট্রেলিয়া এখানে খেলতে এসছে, এখানে যদি আমাদের বাংলাদেশে কোন অস্ট্রেলিয়ান থেকে থাকে তারাও চেষ্টা করেছেন অন্তত আসতে পারুক আর না পারুক, যারা এসছে তারা তো এসছেই, আর যারাও আসতে পারেনি তাদেরও মনটা অন্তত পড়ে রয়েছে যে আমার নিজের দেশের ক্রিকেটাররা এখানে এসছে, বাংলাদেশে খেলতে এসছে, সুতরাং এখানে এখানে যাতে আমি অন্তত বাংলাদেশকে অস্ট্রেলিয়া দলটার একটা ভালো পারফরমেন্স দেখি, কিংবা যারা মাঠে এসছে তারা চাইবেন অন্তত শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাবেন যে কোন অস্ট্রেলিয়ান প্লেয়ারের সাথে গিয়ে দেখা করা যায় কিনা বা টিমটার সাথে দেখা করা যায় কিনা। সো বাংলাদেশ টিমটাও যখন আমাদের দেশের বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় খেলে, সেই জায়গাগুলোতেও কিন্তু একই সিনারিওটা তৈরি হয়। তারা আমাদের প্রবাসীরা যারা রয়েছেন তারাও চেষ্টা করেন যে বাংলাদেশ টিমটার সাথে একটু গিয়ে হাই হ্যালো করা যায় কিনা, তাদের সাথে একটু কথা বলা যায় কিনা, বাংলা ভাষায় নিজের মনের ভাষায় মায়ের ভাষায় তাদের সাথে ভিন দেশে এসে একটু নিজেদের মধ্যে কথাবার্তাগুলো বলার সুযোগ তখন তৈরি হয়ে যায়। এই মুহূর্তে বৃষ্টিটাও কিন্তু পড়ছে, বৃষ্টিটাও পড়ছে, সুতরাং সবকিছু মিলেই এই যে বৃষ্টি, এই যে বিদ্যুৎ চমকানো, খেলার উপযোগী একেবারেই আর নেই। আপনি যেই সময়টার কথা বলছিলেন সেই সময়টার একেবারেই আগ মুহূর্তে আমরা, আর দু তিন মিনিট পরে এমনও হতে পারে যে অফিসিয়াল সিদ্ধান্তটা চলেই আসবে, আর সেই অফিসিয়াল সিদ্ধান্তটা বাংলাদেশের পক্ষেই নিশ্চয়ই আসবে। ইভেন উইন প্রবাবিলিটিটা মানে যেটা প্রযুক্তি বলছে সেখানে 98.15% বলছে যে না এটা বাংলাদেশই জিতবে। এটা যদি মাঠের ক্রিকেট গড়াতো, কিন্তু আপনি এই সমীকরণের ক্রিকেটের ফলাফল 100% বাংলাদেশের পক্ষে থাকবে।
0: মজেবে এই অভিজ্ঞতা আমার নতুন নয়। আপনাদের একটু মনে করিয়ে দেই, সাফ ফুটবলে ঢাকার কমলাপুর স্টেডিয়ামে সেখানে বেদের ফুটবল খেলা, ভারত বাংলাদেশ ফাইনাল খেলা ছিল, এবং সেই ভারত বাংলাদেশ ফাইনাল খেলায় বিকেল 4টা থেকে শুরু হয়, অন এয়ারে বাংলাদেশ বেতার 4টার সময় শুরু করে 3:50 ইনফ্যাক্ট, তখন থেকে রাত 11টা পর্যন্ত স্টিল অন এয়ারে ছিলাম। এর অন্যতম কারণ ডিসিশনের জন্য অপেক্ষা করতে হয়েছে, এবং সবশেষে কিন্তু রাত 11টার দিকে তখন অফিসিয়ালি সিদ্ধান্ত আসে যে বাংলাদেশ এবং ভারত তারা যৌথ চ্যাম্পিয়ন ফুটবল খেলায়। তো অভিজ্ঞতা অনেক রয়েছে, এই অভিজ্ঞতাগুলো দেখেই আমরা এসেছি, এবং আমরা তো আর অফিসিয়ালি সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমাদের শ্রোতাদের জানাতে পারি না। তো সেই জায়গায় ফুটবল খেলা এ ধরনের ঘটনাও ঘটেছে, আমাদের শ্রোতারাও কিন্তু সে মাঠের সাক্ষী রয়েছেন। ক্রিকেটে হরহামেশা এইটো হয়, এবং ক্রিকেটে অনেক সময় আমরা দেখেছি যে 3-4 ঘন্টা অপেক্ষা করার পর সিদ্ধান্ত আসে, আবার অনেক সময় আমরা দেখেছি যে খেলা খুব দ্রুতই পরিত্যক্ত হয়। এর অন্যতম কারণ ওয়েদার ফোরকাস্ট, এবং যদি ওয়েদার দেখে জানা যায় বা আবহাওয়া বার্তা থেকে জানা যায় যে সারাদিন বজ্রপাত হবে, বৃষ্টি হবে, খেলা শুরু হওয়ার পরপরই সেটি শুরু হয়, তখন কিন্তু আম্পায়াররা আর্লি কল দিয়ে থাকেন। তবে যদি আবার ওয়েদারের উপর সবকিছু আবার নির্ভর অনেক সময় করে না, কারণ আনপ্রেডিক্টেবল ওয়েদার হয়, তখন কিন্তু খেলা শুরু হয় আবার বন্ধ হয়, শুরু হয় বন্ধ হয়, এ ধরনের ঘটনা ঘটে থাকে। তো সব মিলিয়ে ক্রিকেট ফুটবল বা আমাদের পরিস্থিতির সঙ্গেই যেতে হয়, এবং আমাদের তো খেলা শুরু হয়, আপনারা জানেন, আমাদের শ্রোতারা জানে যে 10:50 থেকে বাংলাদেশ বেতার অন এয়ার যায় 11টায় খেলা হলে, তার আগে আমাদের অফিসিয়াল অনেক কাজ থাকে, সেগুলো শেষ করে আমাদের আসতে হয় এবং অনেক প্রস্তুতি নিয়ে আমাদের আসতে হয়, তারপর সেটা থেকে শুরু হয় এবং পুরো লম্বা সময় আমাদের কাভারেজে থাকতে হয়, লাইভ কাভারেজ, সরাসরি সম্প্রচার যেটিকে বলা থাকে, এবং তারপর খেলা যতক্ষণ পর্যন্ত না শেষ হবে, অফিসিয়াল সিদ্ধান্ত আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই করে, এবং যেটি বলেছিলাম টিএলএস পার স্কোরে আফটার 42.2 ওভার্সে 277 প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার, সেখানে বাংলাদেশ 86 রানে এগিয়ে অ্যাহেড, অর্থাৎ আপনাদের আগেও জানিয়েছিলাম আনঅফিসিয়ালি, তবে 86 রানে যেহেতু এগিয়ে রয়েছে বাংলাদেশ, আশা করা যায়, আশা করা যায়, এবং এই 86 রানেই কিন্তু বাংলাদেশের টিএলএস ব্যাথোডে জয় পরাজয় নির্ধারিত হবে, তারপরও আমরা নিশ্চিত হয়ে আপনাদের জানাবো, আরেকটু দেখে নেই
1: একদমই। আর সেইটুকু সময়ের জন্য দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই রেজওয়ান ফেরদৌস জিকো আপনার সাথে, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল, এবং সেখানে বিভিন্ন দল, অসংখ্য দল আমরা যদি বলি, এই মূল আসরে খেলার জন্য চেষ্টা করেছে, তবে ফাইনালি সবাই আসলে পারেনি। ঠিক এই মুহূর্তে আমরা যদি আরো একটু সংযুক্ত করতে চাই, অস্ট্রেলিয়া হলুদ জার্সি পরিহিত শিবির, তারা আজকে বাংলাদেশের সাথে খেলেছে এবং হারতে যাচ্ছে তারা, এবং ঠিক বাংলাদেশ বেতার এই মুহূর্তে অনেকেই শুনছেন, তারাও হয়তো অনেকেই হলুদ জার্সি সাপোর্ট করে থাকেন, ফুটবলে করে থাকবেন। সব মিলেই আসলে এই ফুটবল বিশ্বকাপ নিয়ে আপনার যে প্রত্যাশার জায়গা বা আপনার বিশ্লেষণটা আমরা একটু শুনতে চাই।
0: দেখুন, ফুটবল বিশ্বকাপ খেলা হলে তো উন্মাদনা অন্যরকম থাকে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি বা অন্যান্য দেশের পতাকাগুলো কিন্তু ইতিমধ্যেই অলরেডি বাংলাদেশের বিভিন্ন ছাদে, বাড়ির ছাদে কিন্তু টাঙানো শুরু হয়ে গেছে। বাংলাদেশের মানুষের বারান্দায় সেখানে কিন্তু ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ জার্মানি বা অন্যান্য দেশগুলো। আমরা জানি যে বিশ্বকাপ ফুটবল বাংলাদেশের মানুষের অন্যতম একটা বিনোদন এবং আমাদের বিনোদনের জায়গা, এবং সেটি যত রাতই হোক না কেন, যে দেশেই খেলা হোক না কেন, আপনি ভালো করেই জানেন বাঙালিরা বা বাংলাদেশিরা তারা কিন্তু খেলা দেখে থাকে, স্পেশালি আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা হলেই। তো সেই জায়গায় বিশ্বকাপ ফুটবল তো অন্যরকম একটা উন্মাদনা, এবং নিঃসন্দেহে এবারও বিশ্বকাপ ফুটবল হবে জমজমাট। আমরা আশা করতেই পারি সেরা দেশগুলো, সেরা দলগুলো তারা তাদের যোগ্যতা প্রমাণ করবে। এবং আপনি যেহেতু অস্ট্রেলিয়ার কথা বললেন, ফুটবলে কিন্তু অস্ট্রেলিয়ার বাড়িতে গিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলও কিন্তু একবার খেলে এসছে, তো তাদেরও কিন্তু যোগ্যতা রয়েছে। তো সব মিলিয়ে বাংলাদেশের ফুটবলও যেন এগিয়ে যায় এবং প্রতিনিয়ত তারা ভালো করে। সান মারিনোতে ইতিমধ্যে বাংলাদেশ ভালো করেছে এবং জয় পেয়েছে, সেই জায়গায় বলবো বাংলাদেশের ফুটবলও যেন এগিয়ে যায়। হামজা চৌধুরী, সামির সোম বা অন্যান্য, তপু বর্মন বা অন্যান্য যারা খেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে, নিঃসন্দেহে দেশের হয়ে তারা ভালো ফুটবল খেলবেন এবং বাংলাদেশ ফুটবলকে অনেকটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।
1: প্রিয় শ্রোতা, নিশ্চয়ই এটাও আপনারা অবগত রয়েছেন, যেহেতু বাংলাদেশ বেতার মানেই পৃথিবীর যে প্রান্তেই খেলাধুলা রয়েছে সেই খেলাগুলোকে তুলে আনা বা তার চলতি ধারা বিবরণী প্রচার করে থাকে। ফুটবলের ক্ষেত্রেও বিশেষ আয়োজন রয়েছে বাংলাদেশ বেতারের, সেগুলোর সাথে থাকবার জন্য বিশেষ আহ্বান রইল। আর আজকের এই আয়োজনে আমরা ধারাভাষ্য টিমে যারা ছিলাম, জনাব মিজানুর রহমান চঞ্চল, রেজওয়ান ফেরদৌস জিকো, আহমেদ বিন পারভেজ এবং আমি মোয়াজ্জেম হোসাইন পলাশ, প্রকৌশল তত্ত্বাবধানে আসিফ মোহাম্মদ, শব্দ নিয়ন্ত্রণে জনাব শামীম আহমেদ, জনাব খালেদা আক্তার, তত্ত্বাবধানে ছিলেন জনাব মোহাম্মদ রফিক উদ্দিন আকন্ত এবং প্রযোজনায় জনাব মোহাম্মদ আহসান হাবিব ছিলেন। জিকো, আরো একটা বিষয়ে আমরা মনে হয় কথা বলবার সুযোগ পাব। একই সাথেই ঠিক এই মাসে জুনের 12 তারিখ থেকেই যে মহিলাদের বিশ্বকাপ সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে ক্রিকেটে, সেই বাংলাদেশ দল যুক্ত হয়েছে সেই বিশ্বকাপ খেলবার জন্য। কি মনে হয় বাংলাদেশের কাছ থেকে? প্রত্যাশা তো সবারই থাকে চ্যাম্পিয়ন হওয়ার, তবে আমাদের অ্যাবিলিটিটা কতটুকু, বা এখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকার মতো শক্তিশালী দল, নারী দল রয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশ আসলে কতটুকু উতরাতে পারবে?
0: দেখুন, ডিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ ক্যাপ্টেন এবং বাংলাদেশের বেড়া নিঃসন্দেহে ভালো করবে, এবং আশা করব বাংলাদেশের দলীয় অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশের বেড়া তারা জয়লাভ করবে ম্যাচ বাই ম্যাচ। আপনি যেটি বললেন সেই জায়গায় আমি বলতে চাই যে বাংলাদেশের মেয়েদের সবচাইতে বড় চ্যালেঞ্জিং বিষয় হল ইংল্যান্ডের ওয়েদার কন্ডিশন, কারণ একদিক থেকে বাতাস বয়, শিশির বাতাস এবং হাড় কাঁপানো শীত, অনেক সময় বৃষ্টি হয়। ইংল্যান্ডকে বলা হয়ে থাকে আনপ্রেডিক্টেবল ওয়েদারের দেশ। সেই জায়গায় মেয়েরা যদি ওই ওয়েদারকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ওয়েদারকে জয় করতে পারে, তার বাংলাদেশও কিন্তু জয়লাভ করবে বিশ্বকাপের মঞ্চে।
1: নিশ্চয়ই, এবং বিশ্বকাপ ফুটবলের কথা বলছিলাম আপনাকে, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, এবং এটা নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট উন্মাদনা রয়েছে, যথেষ্ট উচ্ছ্বাস উল্লাস রয়েছে, এবং বাংলাদেশ বেতার এর বাইরে নয়। শ্রোতাদের আবেগ, শ্রোতাদের চাওয়া, সেগুলো সবসময় চিন্তায় রাখে, এবং সেটাকে চিন্তা করেই প্রতিটি ম্যাচের চলতি ধারা বিবরণী অবশ্যই উঠে আসবে বাংলাদেশ বেতারের সৌজন্যে। এবং একই সাথে প্রতিদিন দুপুর 12টায় বিশ্বকাপের দামামা নামে একটা বিশেষ আয়োজন রয়েছে বাংলাদেশ বেতারে, এবং প্রিয় শ্রোতা আপনারা টিউন করবেন বাংলাদেশ বেতারের এই বাণিজ্যিক কার্যক্রমের এই আয়োজনে, এবং সেখানে এই বিশ্বকাপের দামামা নিঃসন্দেহে একটা আকর্ষণীয় আয়োজন হতে যাচ্ছে, সেই আয়োজনের পাশে থাকবার জন্য। এবং যেই যেই বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উন্মাদনার কথা আমি বলছিলাম, সেই উন্মাদনার বিষয়টি বা বিশ্বকাপের যে আয়োজন পুরো বিশ্বকে এক করে ফেলে, ফুটবল পুরো বিশ্বকে এক করে ফেলে, এরকম একটি বিশেষ বিশেষ কোটেশন বা বিশেষ বার্তা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। এবং সেই জায়গায় আমরা রেজওয়ান ফেরদৌস জিকো আবারও একটু প্রিয় শ্রোতাদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা অপেক্ষায় রয়েছি, এবং সেই অপেক্ষা একটা জয়ের ঘোষণা শোনার জন্য অপেক্ষায়, সেই অপেক্ষা বাংলাদেশের একটা জয় আসবে সেটার জন্যই প্রতীক্ষায় রয়েছি আমরা, এবং আমাদের ও প্রান্তের শ্রোতারাও অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশ বেতার সবসময় যে কোনো পৃথিবীর যে প্রান্তেই খেলাধুলা হোক, বিশেষ করে বাংলাদেশের যে খেলাগুলো সেই খেলাগুলো তো অবশ্যই বাংলাদেশ বেতার প্রচার করে থাকে চলতি ধারা বিবরণী ফুটবল ক্রিকেট। এবং এই মুহূর্তে মিরপুর ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেখানে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম যে একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল, সেখানে একটা বৃষ্টি এবং সেই সাথে বিদ্যুৎ চমকানো, এই বাধাগুলো উতরিয়ে খেলা হওয়ার সুযোগ আর নেই বললেই চলে। অফিসিয়াল সিদ্ধান্তর অপেক্ষায় আমরা রয়েছি, যে কোনো সময় সিদ্ধান্তটা আসবে, আর সেই প্রতীক্ষায় আমরা এ প্রান্তে আপনাদেরকে জানিয়ে দেব। যখনই সিদ্ধান্তটা আসবে ঠিক সেই সময়ই আমরা সেই সিদ্ধান্তটা জানাব। রেজওয়ান ফেরদৌস জিকো আপনি জানেন এবং নিশ্চয়ই অবগত রয়েছেন যে বাংলাদেশ প্রথম এই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম এবং একমাত্র জয়টা পায় 2005 সালে কার্ডিফে, এবং সেখানে আশরাফুলের দুর্দান্ত একটা শতক এবং হাবিবুল বাশার সুমন, তিনি 47 রানের একটা ইনিংস খেলেছিলেন। এরপরে আপনি যদি বলেন তাহলে বোলিংয়ে এসেও মাশরাফি মোর্তাজা কিংবা মোহাম্মদ রফিকদের নিয়ন্ত্রিত বোলিং, তাপস বৈশার 3টা উইকেট লাভ, সবকিছু মিলেই কতটা জীবন্ত হয়ে রয়েছে আপনার মধ্যে?
0: দেখুন, স্মৃতি তো সবসময় স্মৃতির মতোই থাকে, এবং এই বাড়িটি অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের যে জয় সে সময় আপনার মনে থাকার কথা। কার্ডিফের সময় এক ছিল আর বাংলাদেশের সময় কিন্তু আরেক ছিল, যার ফলে সে সময়ের যে জয়, সেই গভীর রাতে রাত জেগে খেলা দেখা, সেটিও অনেক বড় বিষয় ছিল, এবং অনেক বাংলাদেশিরা কিন্তু খেলা দেখতে গিয়ে মিস করে ফেলেছিলেন। সেটি কিভাবে? যে তারা অনেক রাত পর্যন্ত খেলা যাবে বলে তারা অর্ধেক খেলা দেখেই মনে করেছিলেন যে 250 রান, এ রান কি আর বাংলাদেশ করতে পারবে, বা এ রানে টপকে অস্ট্রেলিয়া তারা কি যেতে পারবে? সেটা কিন্তু শেষ পর্যন্ত মাইটি অস্ট্রেলিয়া করতে ব্যর্থ হয়। এবং বাংলাদেশের আফতাব আহমেদের কথা স্পেশালি, তিনি যখন ব্যাটিং নামলেন এবং সেই আফতাব আহমেদের যে শট, মোহাম্মদ রফিককে নিয়ে ফিনিশিং টাচ, এবং শেষ মুভমেন্টে দৌড়ে রান নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করা, এখনো মনে হয় জীবন্ত হয়ে রয়েছে। কারণ ওই যে বাংলাদেশের ক্রিকেটের উপলক্ষ, বাংলাদেশ ক্রিকেটের জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেই রিকি পন্টিং, সেই ব্যাগরা, সেই গিলেস্পি, আরো অন্যান্য যারা, তারা সবসময় বলবো সেটিকে তাদের মণিকোঠায় অনুধাবন করবেন। রিকি পন্টিং তো একদিন বলেই ফেলেছিলেন যে সেদিন ওই পরাজয় বাংলাদেশের সাথে তিনি কখনোই মেনে নিতে পারেন না। সেই রিকি পন্টিং আপনি দেখুন নিশাত হোসেনকে জোর করে বলবো নিয়ে বিগ ব্যাশে নিয়ে গেছেন, এবং নিশাত কিন্তু ওখানে গিয়ে ভালো পারফরমেন্স করেছেন অস্ট্রেলিয়ার মাঠে। এই যে বলে না, একটা সময় আপনি ক্রিকেটার, আপনার সঙ্গে সে সময় অন্য ধরনের ঘটনা ঘটতেই পারে, সে ঘটনা ধরে রেখে লাভ নেই। সেই রিশাদকে তিনি যোগ্য মনে করে তিনি অস্ট্রেলিয়াতে নিয়ে গিয়ে বিগ ব্যাশে খেলিয়েছেন, সেটি কিন্তু অনেক বড় ব্যাপার, এবং রিশাদ কিন্তু তার প্রতিদান দিয়ে বিগ ব্যাশে ভালো করে এসছে। এই জন্যই বলে একজন লিজেন্ড ক্রিকেটার কিন্তু একজন ক্রিকেটারের খেলা দেখলেই বলে দিতে পারেন কার মধ্যেই ওই অপরচুনিটি বা ট্যালেন্ট রয়েছে যে ভবিষ্যতে তিনি ভালো করবেন দেশের হয়ে।
1: একদমই, এবং এটাই সত্য যে ওই সময়টার যে অস্ট্রেলিয়া দলটা, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, এর মতো প্লেয়ার ছিলেন গ্লেন ম্যাগ্রা, ইভেন জেসন গ্যালিস্পি, তাদের মতো প্লেয়ারদের বিপক্ষে ইভেন সবচেয়ে স্ট্রং টিম অস্ট্রেলিয়ার যদি ধরা হয় তাহলে ওই টিমটার নামটাই আসবে এবং সেই শক্তিশালী টিমের বিপক্ষে বাংলাদেশ দলের ওই জয়টা সত্যিই উদযাপন করবার মতো ছিল, সত্যিই মনে রাখবার মতো। তারপরে যদিও আর কোন জয় আসেনি এবং খুব কালে ভদ্রেই আসলে অস্ট্রেলিয়ার সাথে খেলাটা হয়, এর 15 বছর পর এই যে দ্বিপাক্ষিক দুই দলের মধ্যে একটা ওডিআই সিরিজ চলছে পুরুষদের দলে এবং সেটা সত্যিই এই বাংলাদেশের মাটিতেও এটা কেবলমাত্র দ্বিতীয় ওডিআই সিরিজ অস্ট্রেলিয়ার সাথে। এই সিরিজটায় কি ফলাফল আসবে আশা করি, প্রত্যাশা করি যে বাংলাদেশ দল এই সিরিজে জয়লাভ করবে। এবং এই যে 22টা ম্যাচ এর আগে খেলা হয়েছে সেই ম্যাচটা, সেই 22টা ম্যাচের মধ্যে একক আধিপত্য অস্ট্রেলিয়া দলের, যেখানে 20টা ম্যাচই তারা জয়লাভ করেছিল এবং একটা ম্যাচে জয় বাংলাদেশের আর একটাতে রেজাল্ট হয়নি। এই যে এই সমীকরণটা এখন পরিবর্তনের সময় এসছে, এই পরিবর্তন, এই সমীকরণ, এই পরিসংখ্যানগুলো পরিবর্তনের জন্য যে ধরনের টিম প্রয়োজন, আপনি বোলিং লাইন আপটার কথা বলছিলেন, আমরা আলোচনা করছিলাম যে যথেষ্ট স্ট্রং একটা বোলিং লাইন আপ আমাদের হচ্ছে শন টেইট যেটা করে একটা গাইডলাইনে, শন টেইটের গাইডলাইনের মধ্য দিয়ে আমরা বোলিংটা অন্তত ঠিকঠাকভাবে আগাতে পাচ্ছি বলে মনে হচ্ছে। এই যে সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ 2027 সালে, সেটাও হবে সাউথ আফ্রিকার মাঠে, নিঃসন্দেহে একটা গতিময় পিচ হবে, ওই জায়গায় পেস বোলারদেরকে কিভাবে এক্সিকিউট করানো যায়, কিভাবে কাজে লাগানো যায় সেটাকে সামনে রেখেই আমাদের এই পেস অ্যাটাকটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া হয়েছে। কিন্তু ব্যাটিং লাইন আপটাকে নিয়ে আরো কাজ করবার সুযোগ রয়েছে বলে কতটুকু মনে করেন? কারণ আমরা কিন্তু আসলে ব্যাটিং এ খানিকটা কনসিস্টেন্সি ধরে রাখতে পারছি না, এবং সাইফের কথাও বলছিলেন, সাইফ এর আগের ম্যাচগুলোতে যেমন মাঝে আবার একটু ছন্দপতন, ইভেন সেখান থেকে আজকেও যে তিনি বের হয়ে আসতে পেরেছেন এমনটা নয়। লিটন দাস, তিনি দেখবেন যে বাংলাদেশ যেদিন হয়তোবা 29 রান 20 রান 10 রানের মধ্যে 2-3টা উইকেট পড়েছে সেদিন সে ভালো করে, কিন্তু বাংলাদেশ যেদিন দেখবেন 102 রান 120 রানে 2 উইকেট পতন, ওই সময়ে আবার লিটন দাস এসে খেই হারিয়ে ফেলে। এই যে কনসিস্টেন্সি না থাকার বিষয়টা নিয়ে নতুন করে এখানে কোচ ফিল সিমন্স রয়েছে, এছাড়া অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছে সালাউদ্দিন, তাদের যথেষ্ট কাজ করবার সুযোগ রয়েছে বলে মনে করেন কিনা?
0: দেখুন, বাংলাদেশের ক্রিকেটারদের ট্যালেন্ট কিন্তু রয়েছে, পোটেনশিয়ালিটি রয়েছে, শুধু দরকার সঠিক জায়গায় ইমপ্লিমেন্ট করা। এবং তারা যদি তাদের কাজটাকে বুঝতে পারেন, কোন জায়গায় কোন পরিস্থিতিতে কি করতে হয় সেটা যদি তারা ঠিকমতো করতে পারেন, তাহলে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট কিন্তু আরো সমৃদ্ধ হবে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা ভালো করবে এবং বড় ইনিংস তারা খেলবে। সেই যদি কনফিডেন্স চলে আসে তাদের মধ্যে, সেই কনফিডেন্সটা বিল্ড আপ হয়ে গেলেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটে অনেক পরিবর্তন আসবে, এবং তারা যদি প্রতিনিয়ত ভালো পারফরমেন্স করে যান তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিশ্ব দরবারে বাংলাদেশ শক্তিশালী দলে পরিণত হবে এবং বিশ্বকাপের মঞ্চেও বাংলাদেশ ভালো করবে।
1: সে প্রত্যাশা তো আমাদের এই প্রান্ত থেকে সবসময়ই থাকে, বাংলাদেশের যারা সমর্থক রয়েছেন, যারা আমরা বাংলাদেশি রয়েছি, ইভেন প্রবাসী বাংলাদেশি যে প্রান্তেই থাকি না কেন, বাংলাদেশের একটা ভালো, বাংলাদেশের একটা মঙ্গলজনক ফলাফল সেটা সবসময় আমরা প্রত্যাশা করি। তবে এই মুহূর্তে আমরা এখনো পর্যন্ত কোনো ফলাফল পাইনি যেটা আসলে আপনাদেরকে আশ্বস্ত করতে পারব প্রিয় শ্রোতা। তবে আপনারা বাংলাদেশ বেতারের সাথেই ছিলেন এবং এখনো পর্যন্ত রয়েছেন, আবারও একটাবার আমন্ত্রণ জানিয়ে রাখতে চাই যে বিশ্বকাপ ফুটবলের বিশেষ আয়োজন বিশ্বকাপের দামামা, এটা প্রতিদিন দুপুর 12টায় অনুষ্ঠিত হবে এবং সেই আয়োজন শুনবার আমন্ত্রণ রইল বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার। আমাদের আজকের সারাদিনের যে আয়োজন, সেই আয়োজনে আজকে ধারাভাষ্যে ছিলেন রেজওয়ান ফেরদৌস জিকো, মিজানুর রহমান চঞ্চল, আহমেদ বিন পারভেজ এবং আমি মোয়াজ্জেম হুসাইন পলাশ। এছাড়া প্রকৌশল তত্ত্বাবধানে আসিফ মোহাম্মদ, শব্দ নিয়ন্ত্রণে জনাব শামীম আহমেদ। এবং জনাব খালেদা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দ, মোহাম্মদ আহসান হাবিব। আমরা শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকছি। এখনো বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, খুব যে ভারী বৃষ্টি এমনটা নয়, তবে যেহেতু আকাশে বিদ্যুৎ চমকানোর আমরা প্রায়ই দেখতে পাচ্ছি, সুতরাং মাঠে খেলা করার আর কোন সম্ভাবনা আমরা অন্তত এই মুহূর্তে দেখছি না। তবে যেই নিয়মতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত বা রেজাল্টটা আসবে সেটার জন্য একটা সময় ক্ষেপণ মাত্র। অ্যাডভার্টাইজিং যে স্পট দুটো রয়েছে দুই বোলিং প্রান্তের, সেগুলোও ওই কভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। রাতের আকাশ থেকে বৃষ্টি আর আমাদের অপেক্ষা, সেই অপেক্ষা একটা ফলাফল শুনবার অপেক্ষা। দর্শকরা মাঠে অনেকটাই কমে গেছে, সিংহভাগ দর্শকই অলরেডি তারা মাঠ ছেড়ে চলে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সেই সিদ্ধান্তটা পেয়ে যাব এবং সেটা জানা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব। বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচের ফলাফলের জন্য আমরা রয়েছি, এবং নিশ্চিতভাবেই যদি খেলাটা অন্তত চালু থাকত তাহলেও এতক্ষণে কিন্তু খেলা শেষ হয়ে যেতে পারত বা খেলা শেষ হতো। আমরা আবারও গ্রাউন্ডসম্যানদেরকে দেখতে পাচ্ছি, তারা মাঠের মধ্যে প্রবেশ করছেন এবং তারা ওই কাভারের পাশে গিয়ে কিছু কর্মযোগ্য চালাচ্ছেন, এবং সেটাও আমরা জানাবো যে আসলে তারা কি করতে চাইছেন। নতুন করে আরো কিছু কাভার নিয়ে যাওয়া হচ্ছে, তবে এই মুহূর্তে ওই কাভারের উপরে যে ভারী সরঞ্জামগুলো ছিল সেগুলোও কিন্তু সেগুলো সরানো হচ্ছে বটে, তবে আসলে সিদ্ধান্তটা কি আসবে সেটা বলা মুশকিল। এই মুহূর্তে আমরা প্রতীক্ষায় রয়েছি, এবং বাংলাদেশ ওন বাই 86 রানস ডিএলএস মেথড। অবশেষে প্রিয় শ্রোতা, আপনারা যারা ও প্রান্তে রয়েছেন, বাংলাদেশ বেতারের সৌজন্যে এই জয়ের আওয়াজটাই শুনতে পাচ্ছেন আপনি, এবং যথার্থই শুনতে পাচ্ছেন। বাংলাদেশ 86 রানের একটা জয় পেল অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওডিআই ক্রিকেটে এটি দ্বিতীয় জয়। ডিএলএস মেথডে সেটি নির্ধারিত হয়েছে। রেজওয়ান ফেরদৌস জিকো, আপনাকে আরো একবারের জন্য স্বাগত,
0: এবং বাংলাদেশ বেতারের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। অনেকদিন পর, সেই কার্ডিফের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ আবারও অস্ট্রেলিয়াকে পরাজিত করতে সমর্থ হল ডিএলএস মেথডে 86 রানে। অনেক লম্বা সময় অতিবাহিত হয়েছে, আমাদের শ্রোতা বন্ধুরা যারা বাংলাদেশ বেতারের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবারে আমাদের ফেরার পালা। তার আগে আপনাদের জানাতে চাই, আগামী খেলার ধারা বিবরণী নিঃসন্দেহে আপনারা বাংলাদেশ বেতারে শুনবেন এবং বাংলাদেশ বেতারের সাথেই থাকবেন। ধারা ফাঁসে আমরা বেশ কয়েকজন আজকের বাসে দায়িত্ব পালন করেছি। আবেদ বিন পারভেজ, মোহাম্মদ বাজি হোসেন পলাশ, মোহাম্মদ পিজানুর রহমান চঞ্চল এবং রেজওয়ান ফেরদৌস জিকো। প্রকৌশল তত্ত্বাবধানে আসিফ মোহাম্মদ, শব্দ নিয়ন্ত্রণে শামীম আহমেদ, খালেদা আখতার, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দ, প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। একথা আপনাদের জানিয়ে আপনাদের দিয়ে যাচ্ছি ঢাকার বীরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ বেতারের ঢাকা স্টুডিওতে। আপনারা ভালো থাকবেন, খোদা হাফেজ।
2: বাংলাদেশ বেতার, প্রিয় শ্রোতা, এতক্ষণ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করা হল। খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ এবং এফএম 104 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর 88.8 মেগাহার্টজ, কক্সবাজার এফএম 100.8 মেগাহার্টজ, বরিশাল এফএম 105.2 মেগাহার্টজ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ, বান্দরবান এফএম 92 মেগাহার্টজ, কুমিল্লা এফএম 103.6 মেগাহার্টজ এবং রাঙামাটি এফএম 103.2 মেগাহার্টজে একযোগে সম্প্রচার করা হল। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইটে www.betar.gov.bd থেকেও শুনতে পেয়েছেন।
3: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী, যা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে আমাদের কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
4: ওভালে স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় বেলা 4টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। 3 ম্যাচ টেস্ট সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যে তৃতীয় শেষ টেস্ট 25 জুন নটিংহ্যামে শুরু হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হতে আর মাত্র দুদিন বাকি। আগামী বৃহস্পতিবার দিবাগত রাত 1টায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দেশ অংশ নিচ্ছে। এদিকে ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন বিটিভির মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ এক বিবৃতিতে মন্ত্রী জানান, সম্প্রচার সংক্রান্ত ব্যবস্থার বিষয়ে শিগগিরই গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল থেকে বয়সভিত্তিক আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ঢাকায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে। প্রতিযোগিতায় অংশ নিতে দলগুলিতে মধ্যে ঢাকায় পৌঁছেছে। 5-দিনব্যাপী এবারের প্রতিযোগিতায় 2টি গ্রুপে 6টি দেশ অংশ নিচ্ছে। এ গ্রুপে অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে ভারত, নেপাল, ইয়েমেন এবং বি গ্রুপে স্বাগতিক বাংলাদেশ, মালদ্বীপ ও আফগানিস্তান। 2 গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো নিয়ে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী 20 জুন ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বালক বিভাগের ফাইনালে সিলেট লালখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহের ত্রিশাল দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোকাবেলা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং খুদে ফুটবলারের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। চলতি মাসের 21-27 পর্যন্ত ওমানের রাজধানী মাসকাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের সুখী সংসার অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। একটি আদর্শ সামাজিক ও পারিবারিক চিত্র গঠনে নারী পুরুষ সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। মতামত প্রকাশের স্বাধীনতা, কর্মদক্ষতা আর সামগ্রিক অধিকার বোধের বিষয়টি নারী পুরুষ সকলের জন্য সমান। তাই যদি যথার্থ একটি দেশের উন্নয়নের চিত্র আমরা দেখতে চাই, তবে সেখানে নারী পুরুষের সমঝোতা ভিত্তিক একটি শক্তিশালী কাঠামো প্রয়োজন হবে। আর তাই তো সকল বয়সের নারী পুরুষের পরিবার, সমাজ তথা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জনসংখ্যা বহুল ছোট দেশ বাংলাদেশ, একে পরিপূর্ণ উন্নয়নের চিত্র দেখাতে আমাদের জনসংখ্যাকে সীমিত রেখে দক্ষতা শ্রেণীতে বিশ্লেষণ করতে হবে। যে যে বিষয়ে পারদর্শী সে সেভাবেই দেশের কাজে এগিয়ে আসবে, তাহলেই আমরা পাব দেশের সামগ্রিক উন্নয়ন। সার্থক বাংলাদেশের ছবি বুকে নিয়ে এগিয়ে যেতে চাই সামনের দিকে। কত সুন্দর আমার এই বাংলাদেশ, সবুজ আর পরম মমতা মাখা বাংলা আমাদের ধারণ করে, আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রাখে। তাই আসুন সবাই এই বাংলা মায়ের যত্ন করি, আগলে রাখি প্রিয় দেশকে আর দেশের মানুষকে। এমনই প্রত্যাশায় আমন্ত্রণ সুখী সংসার অনুষ্ঠানের মূল পরিবেশনায়।

0: শ্রোতা বন্ধুরা, আমরা সবাই জানি বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অপরিসীম। সেক্ষেত্রে অবশ্যই পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারে আগ্রহ বাড়াতে হবে। বিশেষ করে অল্প বয়সে যারা মা হয়েছেন তারা যেন আর ঘন ঘন বাচ্চা নিতে আগ্রহী না হয়, যা তার শরীর এবং পরিবারের জন্য ক্ষতি কর। তাদের জন্য পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের হার বৃদ্ধি করতে হবে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আমরা আজ এই বিষয়টি নিয়ে কথা বলব। এবারে আপনাদের জন্য রয়েছে 15-19 বছর বয়সী মায়েদের পরিবার পরিকল্পনার পদ্ধতি ব্যবহারের হার বৃদ্ধিতে করণীয়, এ বিষয়টি নিয়ে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সঞ্চালনে রয়েছেন ডাক্তার ডোরিন আঞ্জুম।
1: শ্রোতা, আজ আমরা কথা বলব 15-19 বছর বয়সী বিবাহিত কিশোরী মায়েদের মাঝে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের হার বাড়াতে করণীয় নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার নুরুন্নাহার বেগম, আরও রয়েছেন জনাব মোহাম্মদ মাহবুবুল আলম। শুরুতেই জানতে চাইব যে আজকে আমাদের যে বিষয়, অর্থাৎ 15-19 বছর বয়সী কিশোরীরা, এই বয়সটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন?
2: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা একটা জিনিস আপনারা যদি খেয়াল করেন, গত যে আমাদের আদমশুমারি হল, সেই আদমশুমারির তথ্য অনুযায়ী আমাদের যুব জনগোষ্ঠীর সংখ্যা মোট জনগোষ্ঠীর প্রায় 22%, 22-23%। এইটা সারা পৃথিবীতেই কখনো একটা পর্যায়ে এসে যুব জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যায় এবং আমরা এটাকে বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নেওয়ার একটা সময়ে। অর্থাৎ যে বিশাল যুব জনগোষ্ঠী একটা দেশে থাকে, সেই যুব জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে শিক্ষিত করে আমরা আর্থসামাজিক উন্নয়নের জন্য, আমরা দেশের আর্থসামাজিক উন্নয়নে আমরা হয়তো আরো বেশি সাফল্য লাভ করতে পারি। কিন্তু সেই বিষয়টা আসলে ঘটবে তখনই যখন আমাদের এই যুব জনগোষ্ঠীরা শিক্ষিত হবে, সুস্থ থাকবে এবং কর্মক্ষম হবে। আমরা যদি সেটা করতে চাই তাহলে আমাদেরকে এই 15-19 যে বয়সের আমাদের কিশোরীরা রয়েছে, কিশোররা রয়েছে, তাদেরকে আমাদের এমন একটা পরিবেশ তৈরি করে দিতে হবে যেখানে তারা সুস্থ জীবনযাপন করতে পারবে, যেখানে তারা অর্থনৈতিকভাবে সক্ষম হবে, যেখানে তারা পড়াশোনা করতে পারবে। তো সার্বিক এই বিষয়টা যদি আমরা মাথায় রাখি, আমাদের আর্থসামাজিক উন্নয়নের সাথে পরিবার পরিকল্পনা এবং জনসংখ্যার যদি একটা যোগসূত্র আমরা দেখি, তাহলে এই 15-19 এই যে বয়সী তরুণ তরুণী, তাদেরকে অবশ্যই আমাদের বিশেষ কার্যক্রমের আওতায় পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে।
1: ডাক্তার নুরুন্নাহার বেগম, আমরা যদিও জানি যে 800 বছরের আগে বিয়ে নয় এবং বিশ্বের আগে সন্তান নয়, তারপরেও যেসব মা দেখা যাচ্ছে 15-16 বছর বয়সে তাদের জীবন শুরু করছেন, তো তাদের জন্য কি আসলে ফ্যামিলি প্ল্যানিং মেথড প্রযোজ্য নয়?
3: অবশ্যই প্রযোজ্য এবং তাদের জন্য অনেক বেশি প্রয়োজন। কারণ আমরা জানি যে আমরা আমাদের গভর্নমেন্টের যে রুলস রয়েছে সেটি 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না এবং 21 বছর আগে কোনো ছেলের বিয়ে দেওয়া যাবে না। এই যে কথা, এটা কিন্তু সঠিকভাবে মানা হচ্ছে না। আইন থাকলেও আইনের প্রয়োগটা ওইভাবে মানা হয় না এবং আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন পরিকল্পিতভাবে বয়সটাকে কমিয়ে, বয়সটাকে যা বয়স সেটি আবার বাড়িয়ে বা কমিয়ে বিভিন্নভাবে অন্যায়ভাবে কাজগুলো করে বিয়ে দেওয়া হয়। কিন্তু যদি তাদেরকে বিয়ে দেওয়া হয় তাহলে তখন তাদের নিশ্চয়ই সন্তান হবে, আর এই সন্তানটা কখনো হয়তো বা আকাঙ্ক্ষিতও হতে পারে, অনাকাঙ্ক্ষিতও হতে পারে। কিন্তু মেডিকেল সায়েন্সের দিক দিয়ে যদি আমরা তাকাই তাহলে কিন্তু আসলে এই বয়সে বাচ্চা অবশ্যই অনাকাঙ্ক্ষিত, কারণ এই বয়সে তাদের শরীরটা ঠিক মতো তৈরিই হয় না। বাচ্চা হওয়ার জন্য তাদের যে শারীরিক মানে গঠন, তাদের যে ব্রেন বা মানসিকতা বা মেন্টাল ম্যাচিউরিটি, এগুলো আসলে আসে না। এবং একটা ছেলে এই বয়সে তার আর্থিক ক্ষমতাও অত বেশি থাকে না। সবকিছু মিলিয়ে অবশ্যই যদি কোনো কারণে বিয়ে হয়েও যায়, তাদের উচিত সময়টাকে স্টে করে, যখন তাদের শারীরিকভাবে তারা ফিট হবে, যখন মানসিকভাবে ফিটনেস প্রস্তুত হবে, তখনই যেন তারা সন্তান নেয়। আর এই অপেক্ষার জন্য কোনো না কোনো পদ্ধতি তাদেরকে অবশ্যই নিতে হবে,
1: করতে হবে। জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, অনেক সময় আমরা দেখি যে কিশোরী মায়েরা তাদের বয়স এবং অনভিজ্ঞতার কারণে অনেক ঝুঁকিপূর্ণ আচরণ করে থাকে। তাদের শরীরের পরিবর্তন, গর্ভধারণ, পরিবার পরিকল্পনা এবং যৌন সংক্রমণ, এসব সম্পর্কে তাদের পর্যাপ্ত জ্ঞান থাকে না। তো এসব ব্যাপারে তাদের কি ধরনের সহযোগিতা আসলে প্রয়োজন?
2: এখানে আসলে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর মূলত বিবাহিতদেরকে সেবা প্রদান করে থাকে। আমরা বিবাহিতদের বাইরে যে সেবা দেই না সেটা বলা ঠিক হবে না, কিন্তু যেটা দিই সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম। যারা তরুণ তরুণী তাদের কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা দল আছে যারা বিবাহিত, আর একটা দল আছে যারা বিবাহিত না। যারা বিবাহিত তরুণ তরুণী তাদের জন্য কিন্তু আমাদের একদম ইন্টেনসিভ প্রোগ্রাম রয়েছে। আমাদের মাঠ পর্যায়ে আমাদের মাঠ কর্মীদের রেজিস্টারের মধ্যে তাদের তথ্যাবলী রেকর্ডের আছে এবং আমাদের সেবা প্রদানকারী যারা রয়েছেন তৃণমূল পর্যায়ে তারা তাদেরকে নিয়মিতভাবে পরিদর্শন করছেন, তথ্য দিচ্ছেন, সেবা দিচ্ছেন। অপরদিকে যারা বিয়ে করেননি তাদের জন্য কিন্তু চিত্রটা খুবই হতাশাজনক। তাদের আমরা এখনো আশা করছি যে তারা তাদের কাছে আমরা যাব না, তারা আমাদের সার্ভিস সেন্টারে আসবে, এসে সেবা নিয়ে যাবে। এই জায়গাটাতে আসলে প্রবলেম হচ্ছে, কারণ তরুণ তরুণীরা অনেক সময় তাদের প্রয়োজনীয় সেবাটা নেওয়ার জন্য হাসপাতালে আসতেও দ্বিধাগ্রস্ত থাকে যে সে যাবে কিনা, গিয়ে কিভাবে কথা বলবে। তো এই বিষয়টা সরকারিভাবে আমরা চিহ্নিত করেছি। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কেন এতদিন করা হলো না, এখন কেন আমরা ভাবছি। আসলে সরকারি যে কোনো কাজই আমাদের রিসোর্স একটা সম্পদ একটা বড় সমস্যা। আমাদের যেহেতু সম্পদটা সীমিত, টাকাটা সীমিত, তো সীমিত অর্থের মধ্যে আমরা যখন কাজ করতে যাই তখন আমরা অগ্রাধিকার নির্বাচন করি। তো এতদিন যাবৎ আমাদের অগ্রাধিকার তালিকা ছিল মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, আমাদের অগ্রাধিকার তালিকা ছিল পরিবার পরিকল্পনার পদ্ধতি বাড়ানো, যার ফলে তরুণ তরুণীদের দিকে আমরা খেয়াল করিনি। তবে এখন আমাদের অগ্রাধিকার তালিকায় তরুণ তরুণীদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি এবং আগামী দিনে অবশ্যই তাদের জন্য প্রয়োজনীয় সেবা থাকবে।
1: ডক্টর নূরনাহার বেগম, জানতে চাইব যে 15-19 বছর বয়সী কিশোরীদের জন্য কোন পদ্ধতিগুলো উপযুক্ত? আসলে
3: এটি একদম মানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 15-19 বছর তাদের বয়স একদমই কম এবং তাদের শারীরিক ম্যাচিউরিটিও অনেক কম। আমরা এদেরকে দুই ভাগে ভাগ করে থাকি, যাদের একটিও বাচ্চা হয় নাই তাদেরকে একটা গ্রুপে ফেলি এবং যাদের বাচ্চা একটি বা দুটি হয়ে গিয়েছে তাদেরকে আমরা আরেকটি গ্রুপে ফেলতে পারি। যাদের একটিও বাচ্চা হয় নাই অর্থাৎ নববিবাহিত যারা, তাদের জন্য আমরা সাধারণত বলে থাকি খাবার বড়ি, কন্ডম এবং ইমপ্ল্যান্ট, অর্থাৎ যেটা 3 বা 5 বছর মেয়াদী ইমপ্ল্যান্ট এবং জার্ডেল রয়েছে। তো এই তিনটি পদ্ধতি তাদের জন্য ভালো। আর যাদের একটি বাচ্চা হয়ে গেল বা দুইটি বাচ্চা হয়ে গিয়েছে তাদের জন্য তো দীর্ঘ সময় বিরতি প্রয়োজন, তাদের ক্ষেত্রে অন্য যে কোনো পদ্ধতি তারা নিতে পারে। দীর্ঘমেয়াদী পদ্ধতি যেমন ইমপ্ল্যান্ট, তারপর IUD পদ্ধতি অর্থাৎ যেটি 10 বছরের জন্য তাদেরকে সুরক্ষা দিবে এবং পাশাপাশি ইনজেকশন রয়েছে 3 মাস মেয়াদী, এছাড়াও তারা নিজেরা ইচ্ছা করলে খাবার বড়ি বা কন্ডোমও ব্যবহার করতে পারে।
1: জনাব মাহবুবুল আলম, সব শেষে ছোট্ট করে জানতে চাইব যে যদি আমরা যদিও জানি যে 18-র আগে বিয়ে না এবং 20-র আগে সন্তান নয়, সেক্ষেত্রে 18 বছরের আগে যদি কোন কিশোরীর বিয়েও হয়ে যায় তাহলে সেসব কিশোরীদের জন্য কি করণীয় রয়েছে?
2: আইনগতভাবে আমরা 18-র আগে বিয়ে নয় কথাটা বললেও আমরা সবাই জানি যে এখনো আমাদের দেশে বিশাল সংখ্যক মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে 18 বছরের নিচে। বিয়ে হয়ে যাওয়ার পরে আমাদের আইনগত যে বিষয়গুলো রয়েছে, বাল্যবিবাহ আইন বা অন্যান্য যে আইনগুলো রয়েছে, কোন আইনই কিন্তু ওই বিয়েটাকে বাতিল করে না। যেটা করে ওই বিয়ের সাথে সম্পৃক্ত যারা রয়েছে তাদেরকে হয়তো কিছু জরিমানার ব্যবস্থা করে, কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেয়, কিন্তু বিয়েটা বাতিল হয় না। তো সেক্ষেত্রে আমরা মনে করি আমরা যে দম্পতিটা অল্প বয়সে বিয়ে করলো, বয়স হওয়ার আগে বিয়ে করলো, তাদেরকে আরো বেশি করে যত্ন নেওয়া প্রয়োজন, তাদের জন্য আরো নিবিড় সেবাদান কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। তো বিষয়টা মাথায় রেখে পরিবার পরিকল্পনা অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে এবং আমরা ওই সমস্ত দম্পতি যাদের স্ত্রীর বয়স 18 বছরের নিচে তাদের আমরা বিয়ের সাথে সাথে রেজিস্ট্রেশন করতেছি এবং আমাদের মাঠকর্মীরা নিয়মিতভাবে তাদেরকে মনিটরিং এ রাখতেছে, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের উদ্বুদ্ধকরণ কার্যক্রমে আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি এবং আমরা তাদেরকে বিভিন্ন রকমের বার্তা দিচ্ছি যাতে করে সময়ের আগে তারা সন্তান না নেয়।
1: ধন্যবাদ আপনাদেরকে প্রিয়
0: শ্রোতাবন্ধুরা। আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। অনুষ্ঠানের বাকি অংশ শুনতে পাবেন পবিত্র ঈশার নামাজের আজানের পর।
4: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন। এখন প্রচার হচ্ছে পবিত্র ঈশার নামাজের আজান।
5: আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تفسدوا في الأرض بعد إصلاحها.
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: তা আজ এ পর্যন্তই, কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
5: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন 15-19 বছর বয়সে মায়েদের পরিবার পরিকল্পনার পদ্ধতি ব্যবহারের হার বৃদ্ধিতে করণীয় বিষয় একটি আলোচনা। আশা করছি বিষয়টি সম্পর্কে জেনে আপনারা উপকৃত হয়েছেন। এবারে বন্ধুরা, আপনাদের শোনাব একটি জনসংখ্যা বিষয়ক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আশিকুর রহমান আশিক ও মোর্শেদা শাহরিন। কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার এবং এতে সুর করেছেন দীপক কুমার দে।

0: শুনছিলেন জনসংখ্যা বিষয়ক গান। আসুন দেশের জনসংখ্যা সীমিত রাখি, জীবনমান উন্নয়ন করি। এই গরমে শরীরকে সুস্থ রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। পর্যাপ্ত বিশ্রাম, বিশুদ্ধ পানি পান আর ভিটামিন সমৃদ্ধ খাবার আমাদের সুস্থ রাখবে। পাশাপাশি ডেঙ্গু সহ অন্যান্য অসুখ থেকে বাঁচতে বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। আসুন রোগ জীবাণু ধুলাবালি থেকে বাঁচতে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করি। সুখী সংসার অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভীন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভিন। শুরুতেই শিরোনাম, 2266 কোটি 41 লাখ টাকা ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্প এগনেকে অনুমোদন। অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাস বাদ দেওয়ার কোন পরিকল্পনা সরকারের নেই বললেন শিক্ষামন্ত্রী। সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 101 সূত্রে উন্নীত করার সিদ্ধান্ত সরকারের। আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা 1 লাখে উন্নীত করতে ঢাকার প্রস্তাব। লেবাননের টায়ার শহরে ইসরায়েলের প্রাণঘাতী হামলায় নিহত নয়, ইরানের সঙ্গে কয়েকদিনের মধ্যে চুক্তি সম্পন্ন হবে বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং ঢাকায় 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে বৃষ্টি আইনে 86 রানের সফরকারী অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা

0: এমএফএস অ্যাকাউন্ট নম্বরে এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 2,266 কোটি 41 লাখ টাকা ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। আজ রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে 2,229 কোটি 13 লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং বাকি 37 কোটি 28 লাখ টাকা সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে নেওয়া হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 3টি নতুন, 3টি সংশোধিত ও 2টির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পানি সম্পদ, পরিবহন, জনপ্রশাসন, স্বাস্থ্য, প্রতিরক্ষা, শিক্ষা ও জ্বালানি সহ বিভিন্ন খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পানি সম্পদ খাতে বরিশাল সেচ প্রকল্পের প্রথম পর্যায়ে রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের অনুমোদন দেওয়া হয়। স্বাস্থ্য খাতে প্রকল্প 2 এর অধীনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সম্প্রসারণ প্রকল্প অনুমোদন লাভ করে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে একটি ক্যান্সার কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধিত পর্যায়েও অনুমোদন করেছে। এছাড়া দেশজুড়ে 653টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন সহ শিক্ষাখাতের সংশোধিত কয়েকটি প্রকল্প অনুমোদন করা হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলতে আগামী অর্থ বছরের বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তা তৈরিতে স্টার্ট আপ তহবিলে 400 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তিনি আজ সংসদে ঢাকা 4 আসনের সংসদ সদস্য বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদিনের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। অপরাধ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও বলেন, বিভিন্ন অর্থনৈতিক ও কাঠামোগত চ্যালেঞ্জের কারণে গত অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর রাজস্ব আদায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। চলতি অর্থ বছরেও একই প্রবণতা অব্যাহত রয়েছে বলেও তিনি সংসদকে জানান। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী 2025-26 অর্থ বছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় 42,600 কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে। এদিকে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জাতীয় সংসদকে জানান, সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগ স্টার্ট আপ বাংলাদেশের মাধ্যমে এ পর্যন্ত অনুমোদিত 36টি প্রযুক্তি নির্ভর স্টার্ট আপে প্রায় 109 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের সাইবার নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করতে সরকার সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি 2026-2030 প্রণয়নের কাজ করছে। সংসদের বৈঠক আগামীকাল বিকেল 3টায় আবার বসবে। অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাসের মতো মৌলিক বিষয়গুলো বাদ দেওয়ার কোন পরিকল্পনা সরকারের নেই বলে সাফ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। আজ সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সংক্রান্ত ছড়ানো গুজবের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বাংলা, দর্শন, ইতিহাস সহ কয়েকটি বিষয়ে অনার্স কোর্স বন্ধ হতে যাচ্ছে সম্প্রতি এমন একটি খবর প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তৈরি হয় নানা ধরনের আলোচনা ও উদ্বেগ। তবে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, কোন বিষয়ে অনার্স কোর্স বন্ধ করা বা অনার্স শিক্ষা সংকুচিত করার কোন পরিকল্পনা সরকারের নেই। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, বাংলা, দর্শন বা ইতিহাসের মতো বিষয়ে অনার্স কোর্স বাতিলের বিষয়ে সরকার কিংবা শিক্ষা মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি।
3: এগুলি তো আমরা কারিগরিকে ইম্পর্টেন্ট দিচ্ছি, আমরা আজকে করছি, আমরা মোর সাবজেক্ট যেগুলি আমাদের মার্কেট ডিমান্ড রয়েছে সেগুলিকে আমরা দেখছি, তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, কিন্তু বাংলা দর্শন ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি।
2: একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বাংলা দর্শন ইতিহাস সহ ছয়টি বিষয়ে অনার্স কোর্স বাতিল করা হচ্ছে। তবে সেই তথ্য নাকচ করে দিয়ে মন্ত্রী বলেন, সরকার কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে গুরুত্ব দিলেও প্রচলিত মানবিক বিষয়ের কোর্স বন্ধের প্রশ্নই ওঠে না।
3: আমাদের টিচার শর্টেজ রয়েছে, সেগুলিতে আমরা রেগুলার টিচার নিচ্ছি, শর্টেজ ফিল আপ করছি, কিন্তু মার্কেট ড্রিভেন ডিমান্ড হলো যে আমরা সাবজেক্ট ইনক্লুড করব, এটা তো ওয়ার্ল্ড ডিমান্ড, সেটা তো আর বাংলার সাথে কোনো সম্পর্ক।
2: এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোন অনার্স কোর্স বন্ধের বিষয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোন সিদ্ধান্ত নেই। অনার্স শিক্ষা কার্যক্রম আগের মতোই চলবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: দেশের তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিদ্যমান সকল 31 ও 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, জনগণের দোরগোড়ায় দ্রুত জরুরি স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কারিগরি সহায়তায় দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরি করা হবে। আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় বাংলাদেশী কর্মীর সংখ্যা 1 লাখে উন্নীত করতে মস্কোকে প্রস্তাব দিয়েছে ঢাকা। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ায় চলমান 3 দিনের সরকারি সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই প্রস্তাব দেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুশ কর্তৃপক্ষ এই প্রস্তাবের উপর দ্রুততার সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা প্রণয়ন এবং এই খাতে উৎকর্ষ কেন্দ্র স্থাপনে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে মস্কো। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশকে প্রায় 3,800 কোটি টাকা ঋণ সহায়তা দেবে জাপান। এই লক্ষ্যে আজ বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো স্বাক্ষর করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঋণ সহায়তায় এই অর্থ জ্বালানি সরবরাহ সংক্রান্ত ঝুঁকি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তার ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় ব্যবহার করা হবে। বাংলাদেশ ও জার্মানি দ্বিপক্ষীয় রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সফররত জার্মানির পররাষ্ট্র দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক ফ্রাঙ্ক হারমান এক বৈঠকে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খলা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন, জনগণের মধ্যে আদান প্রদান এবং শান্তি ও নিরাপত্তায় সহযোগিতা বৈচিত্র্যময় ও শক্তিশালী করার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
0: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছে জিনাত আক্তার। বাংলাদেশের নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার আবাসিক রাষ্ট্রদূত কিম জি জুন এবং নবনিযুক্ত মরক্কোর আবাসিক রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কদ্দৌদি এল কৌলালি আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম সাংবাদিকদের বলেন, মরক্কোর আবাসিক রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে রাষ্ট্রপতি স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো নির্মাণ, তৈরি পোশাক ও বস্ত্রশিল্প, আইসিটি সহ বিভিন্ন খাতে বাংলাদেশের দক্ষ ও আধা দক্ষ শ্রমশক্তি নিয়োগে উদ্যোগ নিতে মরক্কোর প্রতি আহ্বান জানান। এদিকে দক্ষিণ কোরিয়ার আবাসিক রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত দেশের প্রথম স্যাটেলাইট ভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন করেছেন। স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টারটি দেশের সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু গবেষণা, মৎস্য সম্পদ উন্নয়ন এবং দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি এবং আসামিদের ডেথ রেফারেন্সের নথি উচ্চ আদালতে পাঠানো হয়েছে। আজ মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এসব নথি উচ্চ আদালতে প্রেরণ করেন। এর আগে গত রোববার রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মশরুর সালিহিন। একই সঙ্গে আসামি সোহেল রানাকে 5 লক্ষ টাকা এবং স্বপ্না আক্তারকে 2 লক্ষ টাকা জরিমানা করেন আদালত। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আপিলের উপর শুনানি আগামী 16 জুন ধার্য করা হয়েছে। আজ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের সঙ্গে ভয়াবহ উত্তেজনার পর তিনি ইরানের সঙ্গে একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছেন এবং কয়েকদিনের মধ্যেই চুক্তিটি সম্পন্ন হবে বলে ইঙ্গিত দিয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইসরায়েল পছন্দ করুক বা না করুক ইরানের সঙ্গে যে কোনো শান্তি চুক্তি মার্কিন জনগণের জন্য মঙ্গলজনক হবে না। জোরপূর্বক স্থানান্তরের আদেশ জারির পর ইসরায়েল দক্ষিণ লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। টায়ার শহরে ইসরায়েলি বাহিনী 9 জনকে হত্যা করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করেছেন। শি জিনপিং পিয়ংইয়ং সফরে গেলে উভয়ে এই অঙ্গীকার করেন। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, কিম জংকে চীনা প্রেসিডেন্ট বলেন তিনি সম্পর্ক জোরদার করতে চান। ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারিত্বের বিষয়েও উভয় নেতা একমত হন। ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানান, দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় এক গর্ভবতী নারীসহ আরও 2 জন নিহত এবং দোনেৎস্কে 2 জন নিহত হন। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ডিএলএস মেথডে 86 রানে পরাজিত করেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 284 রান করে। 285 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া 42 ওভার 2 বলে 9 উইকেট হারিয়ে 191 রান করার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গেলে ডিএলএস মেথডে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
2: মিরপুরের চেনা সবুজ গালিচায় আজ এক অন্য সুর, যে সুরে মিশে আছে ব্যাটে বলে রাজত্ব করার চেনা দর্প। টসের মুদ্রা ভাগ্যে না মিললেও 22 গজের ভাগ্য বিধাতা যেন আজ শুধুই বাংলাদেশের। মোসাদ্দেক হোসেন সৈকতের চওড়া ব্যাটে চড়ে প্রথম ভাগেই লেখা হয়েছিল এক মহাকাব্য। 86 রানের এক অপরাজিত রাজকীয় ইনিংসে ভর করে স্কোর বোর্ডে জমা হয় 284 রানের চ্যালেঞ্জিং পুঁজি। তামিম আর শান্তর শুরুর ভিতটাকে যেন তুলির শেষ আচরে এক পূর্ণাঙ্গ ক্যানভাসে রূপ দিলেন মোসাদ্দেক। 285 রানের পাহাড় সম লক্ষ্য, জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার অহমিকা চূর্ণ হতে সময় লাগেনি। ক্যাঙ্গারু বাহিনীকে শুরুতেই এক গতিঝড়ে লণ্ডভণ্ড করে দেন এক তরুণ তুর্কি নাহিদ রানা। গতির আগুনে পুড়ে ছার খার অজিদের টপ ওয়ার্ডার। দলীয় মাত্র 14 রানে প্রথম উইকেটের পতন, তখনই স্পষ্ট হয়ে যায় আজকের রাতটা মিরপুরের চেনা রূপকথার। কুপার কনলি কিংবা জস ইংলিশরা প্রতিরোধের দেয়াল গড়ার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু নাহিদ রানার বিধ্বংসী পেসের সামনে তা ছিল তাসের ঘরের মতোই ভঙ্গুর। পেসের ঝড়ের পর মিরপুরের চিরায়ত স্পিনের ফাঁদ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের ঘূর্ণি জাদুতে দিক হারাল ক্যাঙ্গারুরা। যেন পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজের সেই চেনা ভূত তারা করে বেড়াল অস্ট্রেলীয় মিডল অর্ডারকে। অ্যালেক্স কেরি কিংবা ম্যাট রেশন স্পিনের মায়াজালে আটকা পড়ে সাজঘরের পথ ধরেছেন অল্প রানেই। 159 রানে যখন 9 উইকেটের পতন, তখন মিরপুরের গ্যালারিতে শুধুই বিজয়ের জয়ধ্বনি। মঙ্গলবারের বোলিং পরিকল্পনা এবং এক্সিকিউশন দুটোই ছিল বিশ্বমানের। বিশেষ করে নাহিদ রানার গতি এবং মিরাজ তানভীরের স্পিন জুটি অস্ট্রেলিয়াকে দাঁড়ানোর কোনো সুযোগই দেয়নি। মাঝে বিরূপ আবহাওয়ার জন্য ম্যাচ কিছু সময় বন্ধ থাকলেও ডিএল ম্যাথডে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়। 86 রানের ব্যবধানে বিজয়ী হয় স্বাগতিক বাংলাদেশ। ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে এভাবে কোণঠাসা করার দৃশ্য রূপকথার চেয়েও কম কিছু নয়। অজি দলের বিপক্ষে সিরিজে 1-0 লিড নিয়েছে টাইগাররা। মিরপুরের আকাশে এখন উৎসবের রং আর লাল সবুজের ড্রেসিং রুমে এক বুক আত্মবিশ্বাস। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
4: আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি বেলা 11টায় শুরু হবে। ফুটবল বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচারে ফিফার সাথে 47 কোটি টাকার চুক্তি করেছে রাষ্ট্রীয় টেলিভিশন বিডিভি। এই খরচ 2022 বিশ্বকাপের চেয়ে অনেক কম। বিজ্ঞাপন আর সম্প্রচার স্বত্ব বিক্রি করে সেই টাকাও উঠিয়ে ফেলেছে বিডিভি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ যখন একেবারে কাছে, তখনও অনিশ্চয়তা আর বড় প্রশ্ন ছিল বাংলাদেশের দর্শক বিশ্বকাপের খেলা দেখতে পারবেন কিনা। সম্প্রচার সত্যের উচ্চ মূল্য এই অনিশ্চয়তার সৃষ্টি করলেও তা দূর হয়েছে। বিশ্বকাপের সব খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, গত বিশ্বকাপ দেখাতে খরচ হয়েছিল প্রায় 100 কোটি টাকা, আর এবার ফিফার কাছ থেকে স্বত্ব কেনা হয়েছে 47 কোটি টাকায় ভ্যাট ট্যাক্স সহ, যা প্রায় 64 কোটি টাকায় ঠেকবে।
7: বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী মানুষের প্রিয় ঘর বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। আজ অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করতে চাই যে অতীতের প্রায় 100 কোটি টাকার লুটপাটের যে গন্ধ আমরা পেয়েছি, তার প্রথম এবং তার প্রথম দাবিকৃত 200 কোটি টাকার যেই ফাঁদ এড়িয়ে আমরা ফিফার সাথে অত্যন্ত সাশ্রয়ী এবং যৌক্তিক মূল্যে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানাই। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে মাত্র 3.85 মিলিয়ন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় 47 কোটি টাকার মতো।
6: তিনি জানান, দুটি বেসরকারি টেলিভিশন সহ টেলকো এবং ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমেও বিশ্বকাপ ফুটবল দেখা যাবে। বিজ্ঞাপন ও স্বত্ব বিক্রি করে খরচ উঠে যাবে বিটিভির। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, গতবারের তুলনায় কম দামের স্বত্ব কেনাটা প্রমাণ করেছে স্বচ্ছ অবস্থান তৈরি করে ভালো কিছু অর্জন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।
8: বিশ্বকাপে কিভাবে 100 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, বর্তমানে আমরা যেটিকে 47 কোটি টাকা দিয়ে স্বত্ব কিনে এবং সেটি আবার অ্যাডভার্টাইজমেন্ট রাইটস দিয়ে আবার সেটি পূরণ হয়ে যাচ্ছে, তার মানে কি আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে আমরা একটি স্বচ্ছ একটি অবস্থান তৈরি করে আমরা নীতিগতভাবে ভালো কিছু কিভাবে অর্জন করা যায়, কিভাবে ভালো কিছু প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।
6: দেশের বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখানোর পরিকল্পনার কথাও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
4: জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমাকে গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। তিনি আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে এই অনুদানের চেক তুলে দেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আর একবার। 2,266 কোটি 41 লাখ টাকা ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাস বাদ দেওয়ার কোন পরিকল্পনা সরকারের নেই বললেন শিক্ষামন্ত্রী। এবং ঢাকায় তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে বৃষ্টি আইনে 86 রানে সফরকারী অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। খবর শেষ হলো।
9: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি শোয়াইব আহমদ। বিগত স্বৈরাচার সরকারের সময়ে ব্যাংকিং খাতের নানা ত্রুটি ও অব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করলে কয়েকটি বড় দিক স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, খেলাপি ঋণের সমস্যা। শেখ হাসিনার সময় ব্যাংকিং খাতের সবচেয়ে বড় দুর্বলতা ছিল ঋণ আদায় ব্যর্থতা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে রাজনৈতিক প্রভাবের কারণে অনেক অযোগ্য ও প্রভাবশালী ব্যক্তি বিপুল অঙ্কের ঋণ নিয়েছিলেন, কিন্তু তা ফেরত দেননি। ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হলেও অনেক ক্ষেত্রে তা ছিল দায়মুক্তির মতো, ফলে খেলাপি ঋণের পরিমাণ ক্রমাগত বেড়েছে। দ্বিতীয়ত, দুর্বল তদারকি ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংক তদারকি ও নিয়ন্ত্রণের দায়িত্বে থাকলেও বাস্তবে অনেক সময় তারা রাজনৈতিক চাপের মুখে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি, ফলে ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা আসেনি, বরং অনিয়ম ও দুর্নীতি আরও বেড়েছে। তৃতীয়ত, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অব্যবস্থাপনা। শেখ হাসিনার সময়ে সোনালী, জনতা, রূপালী ও কৃষি ব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানগুলোতে আর্থিক শৃঙ্খলা ভেঙে পড়ে। নিয়োগের স্বজনপ্রীতি, ঋণ প্রদানের রাজনৈতিক প্রভাব এবং অভ্যন্তরীণ দুর্নীতি ব্যাংকগুলোকে দুর্বল করে তোলে। এর ফলে মূলধন ঘাটতি দেখা দেয় এবং গ্রাহক আস্থা কমে যায়। বেসরকারি ব্যাংকের অস্বচ্ছ কার্যক্রম আরেকটি দুর্বলতা। শেখ হাসিনার সময় নতুন বেসরকারি ব্যাংক অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু অনেক ক্ষেত্রে তা ছিল রাজনৈতিক বিবেচনায়। এসব ব্যাংকের অনেকগুলোই পর্যাপ্ত মূলধন ও দক্ষ জনবল ছাড়াই কার্যক্রম শুরু করে, ফলে তারা টেকসই হতে পারেনি এবং গ্রাহকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকার কারণেও ব্যাংকিং খাতে অনিয়ম হয়েছে। বিশ্বব্যাপী ব্যাংকিং খাতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানো হলেও শেখ হাসিনার সময়ে বাংলাদেশে তা যথাযথভাবে হয়নি। অনলাইন ব্যাংকিং ও ডিজিটাল নিরাপত্তা দুর্বল থাকায় জালিয়াতি ও অর্থ পাচারের ঘটনা বেড়েছে। গ্রাহক সেবার ঘাটতি ব্যাংক অব্যবস্থাপনার আরেকটি দিক। সাধারণ মানুষ ব্যাংকে গিয়ে সঠিক সেবা পাননি, ঋণ নিতে গিয়ে হয়রানি, আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্নীতির কারণে গ্রাহকরা হতাশ হয়েছেন, ফলে আর্থিক খাতের প্রতি সামগ্রিক আস্থাহীনতার সৃষ্টি হয়। শেখ হাসিনার সময়ে ব্যাংকিং খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যায়, অনেকেই টাকা জমা রাখতে অনীহা প্রকাশ করেন, আবার ব্যবসায়ীরা ঋণ নিতে গিয়ে নানা সমস্যায় পড়েন। এইসব ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে ব্যাংকিং খাতের সংস্কার জরুরি হয়ে পড়ে। শেখ হাসিনার সময়ে কিছু পদক্ষেপ নেওয়া হলেও তা দীর্ঘমেয়াদে কার্যকর হয়নি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমান সরকারের মুখপাত্র হিসেবে সম্প্রতি জানিয়েছেন, ব্যাংকিং খাতে সংস্কার ও মেরামতের জন্য একটি সংস্কার কমিশন গঠন করা হবে। এটি বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও জন আস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঘোষণায় নতুন করে সংস্কার কমিশন গঠনের উদ্যোগ আসলে সেই পুরনো সমস্যাগুলোরই ধারাবাহিক সমাধানের প্রচেষ্টা। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যদি নতুন কমিশন কার্যকরভাবে কাজ করতে পারে, তবে ব্যাংকিং খাত পুনর্গঠিত হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আনতে সক্ষম হবে। এই কমিশন যদি সত্যি স্বাধীনভাবে কাজ করতে পারে, তবে ব্যাংকিং খাতের পুনর্গঠন সম্ভব হবে। বিশেষজ্ঞরা মনে করেন, কমিশনের কাজ হবে শুধু সমস্যার তালিকা তৈরি নয়, বরং বাস্তবায়নযোগ্য সুপারিশ প্রদান এবং তার প্রয়োগ নিশ্চিত করা। এর মধ্যে থাকতে পারে ঋণ প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, ব্যাংক পরিচালনায় দক্ষ জনবল নিয়োগ, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জালিয়াতি রোধ এবং বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানো। বিগত সরকারের প্রচেষ্টা ও বর্তমান উদ্যোগের মধ্যে একটি মৌলিক পার্থক্য হল, তখন সংস্কার ছিল মূলত প্রশাসনিক নির্দেশনা ভিত্তিক, আর এখন কমিশন গঠনের মাধ্যমে একটি কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে অগ্রসর হচ্ছে তারেক রহমানের সরকার। তবে বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা এবং কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। শেখ হাসিনার সময়কার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যদি এবার বাস্তবায়ন প্রক্রিয়া শক্তিশালী করা যায়, তবে ব্যাংকিং খাত সত্যিই পুনর্গঠিত হতে পারে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
10: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
11: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজন। প্রিয় শ্রোতা, আবু জাফরের সাজানো কথায় এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, শিল্পী ফরিদা পারভিন ও আবু জাফর।

দেশাত্মবোধক গানটি শুনলেন ফরিদা পারভীন ও আবু জাফরের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, এই গানটির সাথেই আমাদের মিডিয়াম ওয়েভের আজকের সমস্ত আয়োজনের সমাপ্তি। শুরু হবে আবারও আগামীকাল সকাল 7:59। তবে আজ এখনই বিদায় নিচ্ছি না, একটু পরেই ফিরছি FM 88.8 MHz আয়োজন নিয়ে। FM 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান এখন ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

শুরু হবে আবারও আগামীকাল সকাল 7:59। তবে আজ এখনই বিদায় নিচ্ছি না, একটু পরেই ফিরছি FM 88.8 MHz আয়োজন নিয়ে। FM 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান এখন ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: সঙ্গীত দুপুর ১২:২০ শিল্পী আঞ্জুম আফরোজ মালা। সুকুমার বাউলের কণ্ঠে বাউল গান শুনতে পাবেন দুপুর ১২:৪০। আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রাসুল প্রচারিত হবে দুপুর ১২:৫০, বিকেল ৪:৪০ এবং সন্ধে ৬:৪০। এছাড়া প্রতিদিনের মতোই FM 88.8 MHz-এ NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রাত ৯টায়। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। FM 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা। তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তরজমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: সুপ্রিয় শ্রোতা, একে একে ফুরিয়ে এলো আমাদের আজকের সমস্ত আয়োজন। আগামীকাল সকাল 7:59 শুরু হবে আমাদের আগামীকালের অধিবেশন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জানিয়ে দেব শেষে, আজ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমরা শেখ আকবর হোসেন, তানিয়া সুলতানা এবং আমি শেখ ইমরান সাঈদ। অধিবেশন তত্ত্বাবধানে প্রসূন কুমার রায়, প্রকৌশল তত্ত্বাবধানে আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।